আজ মঙ্গলবার, 5ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 26শে মে 2026 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:56 40 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:10 26 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58 হয়ে 34 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে আগামী 27 মে পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুই দিন অর্থাৎ 28 এবং 29 মে পশ্চিমবঙ্গের

0: উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশা উপকূলের উত্তর অংশে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আগামী 28 এবং 29 মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশা উপকূলের উত্তর অংশে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ।
1: আজ মহাবিশ্বে মহাজাগরণ, আজ মহামাতার মহা আনন্দের দিন, আজ মহামানবতার মহাযুগের মহা উদ্বোধন। আজ নারায়ণ আর ক্ষীরোদ সাগরে নিদ্রিত নন, নরের মাঝে আজ তাহার অপূর্ব মুক্তি কাঙাল বেশ। ঐ শোনো শৃঙ্খলিত নিপীড়িত বন্দীদের শৃঙ্খলের ঝনৎকার। তাহারা শৃঙ্খল মুক্ত হইবে, তাহারা কারাগৃহ ভাঙিবে। ঐ শোনো মুক্তি পাগল মৃত্যুঞ্জয় ঈশানের মুক্তি বিশান। ঐ শোনো মহামাতা জগদ্ধাত্রীর শুভ শঙ্খ। ঐ শোনো ইস্রাফিলের সিঙায় নবসৃষ্টির উল্লাস ঘনরোল। ঐ যে ভীম রণকোলাহল, তাতেই মুক্তিকামী দৃপ্ত তরুণের শিকল টুটার শব্দ ঝনঝন করিয়া বাজিতেছে। সাগ্নিক ঋষির ঋকমন্ত্র আজ বাণী লাভ করিয়াছে অগ্নিপাথারে অগ্নিকল্ললে। আজ নিখিল উৎপীড়িতের প্রাণশিখা জ্বলিয়া উঠিয়াছে ওই মন্ত্রশিখার পরশ পাইয়া। আজ তাহারা অন্ধ নয়, তাহাদের চোখের উপরকার কৃষ্ণ পর্দা তীব্র বহ্নিঘাতে ছিন্ন হইয়া গিয়াছে। তাহাদের নয়নে আজ মুক্ত জ্যোতি বিস্ফারিত। আজ নূতন করিয়া মহাগগনতলে দাঁড়াইয়া ওই অনাদি অসীম মুক্ত শূন্যতার পানে তাহারা চাহিয়া দেখিয়াছে কোথায় সে অনন্ত মুক্তি আর কোথায় তাহারা পড়িয়া আছে বন্ধন জর্জরিত। নরে আর নারায়ণে আজ আর ভেদ নাই, আজ নারায়ণ মানব, তাহার হাতে স্বাধীনতার বাঁশি। সে বাঁশির সুরে সুরে নিখিল মানবের অণু পরমাণু ক্ষিপ্ত হইয়া সাড়া দিয়াছে। আজ রক্ত প্রভাতে দাঁড়াইয়া মানব নব প্রভাতি ধরিয়াছে। পোহালো পোহালো বিভাবরী পূর্বতরণে শুনি বাঁশরি, এসুর নবযুগের। ঐ শোনো নবযুগের অগ্নিশিখা নবীন সন্ন্যাসীর মন্ত্রবাণী। ওই বাণীর অনক্লান্ত সৈনিককে নবপ্রেরণায় উদ্বুদ্ধ করিয়া তুলিয়াছে। ঐ শোনো তরুণ কণ্ঠের বীরবাণী, আমাদের মধ্যে ধর্মবিদ্বেষ নাই, জাতিবিদ্বেষ নাই, বর্ণবিদ্বেষ নাই, আভিজাত্য অভিমান নাই। আজ আমরা আমাদের এই মুক্তিকামী নিহত ভাইদের রক্তপূত সবুজ প্রান্তরে দাঁড়াইয়া তাহাদের পবিত্র স্মৃতির তর্পণ করিতেছি। পরস্পর পরস্পরকে ভাই বলিয়া একই অবিচ্ছিন্ন মহাত্মার অংশ বলিয়া অন্তরের দিক হইতে চিনিয়াছি। এই রক্ত সমাধির পাশে দাঁড়াইয়া আমরা যেন সব স্বার্থ ভুলিয়া যাই, একই বিশ্বে একই বিশ্বমাতার বড় ছোট ভাই বলিয়া যেন করুণা ধারায় আমাদের বুক সিক্ত হইয়া ওঠে। আজ এ মহামিলনে যেন এতটুকু দীনতা না থাকে, এই মহামানবের সাগরতীরে শ্মশান বেলায় আমাদের এই যুগবাঞ্ছিত মহামিলন পবিত্র হোক, শাশ্বত হোক।
0: শুনলেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: বাণী দাশগুপ্তের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের সঙ্গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

0: এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, ফসলের মাকড়ের সমস্যা ও প্রতিকার বিষয়ে বলবেন ডক্টর কিঙ্কর সাহা। 6:40 আপনার স্বাস্থ্য, থাকছে কথিকা জলবাহিত রোগ থেকে সাবধান, বলবেন ডক্টর তুষারকান্তি সাহা, শুনবেন তৃতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় নীলিমা সাঁতরা এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 8:00 জানা অজানা, থাকছে কথিকা বায়ো ইঞ্জিনিয়ারিং, বলবেন ডক্টর শ্রাবন্তী বসু, শুনবেন প্রথম পর্ব। 8:05 আধুনিক গান, শিল্পী সুধা বিশ্বাস। 8:20 উত্তরণ, দৃষ্টি দিব্যাঙ্গ পল্লব হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। 9:25 জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান ছুটির ঘণ্টা, উপস্থাপনা অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান। 12:00 পুরাতনী গান পরিবেশন করবেন তানিয়া দাস। 12:15 লোকগীতি, শিল্পী প্রাণকৃষ্ণ মণ্ডল। 12:35 উনজমির দুনো ফসল। 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:50 মাননী ইস্যু, উপস্থাপনা মিতালী ভট্টাচার্য। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, শিল্পী চূড়ামণি মুর্মু এবং সহ শিল্পীবৃন্দের পরিবেশনায় সাঁওতালি গান। এরপর সাঁওতালি ঐতিহ্যবাহী গান আখড়ারে দোল মাদোলের উপর একটি সঙ্গীতালেখ্য তৃতীয় পর্ব শুনবেন। রচনা নিভা টুডু, শিল্পীরা মুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, আরসু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর লোকগীতি পরিবেশন করবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা 2026 দশম স্থানাধিকারী সায়নী পিছালির সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে কথিকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বলবেন শুক্লাল হাঁসদা। এরপর লোকগীতি পরিবেশন করবেন জলধর হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, লক্ষ্মণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর। 7:10 তর্জা গান পরিবেশনায় যাদব মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন সুপ্রিয় মিত্র। 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনীতে নাটক বুনোবুড়ি, রচনা অঞ্জলি রায়, প্রযোজনা আশিস গিরি। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 10:45 নজরুলগীতি, শিল্পী সুধা বিশ্বাস। 11:00 পুরাতনী গান তানিয়া দামের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গীতাঞ্জলির পরিবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 122তম পর্ব। 6:45 ভক্তিগীতি। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা মল্লিকা চৌধুরী। 8:30 নজরুলগীতি, শিল্পী সুধা বিশ্বাস। 9:10 রসধারা, উপস্থাপনা জ্যোতিপ্রসাদ। 10:15 অঞ্জুমান, উপস্থাপনা শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা দীপাচন্দ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন সুব্রত মান্না। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি, শিল্পী সুধা বিশ্বাস। 5:20 উর্বশী, উপস্থাপনা পূজা মিশ্র। 6:10 কথিকা, বলবেন পূজা মিশ্র। 6:30 গুল গুলশান। 7:10 লোকগীতি পরিবেশন করবেন প্রাণকৃষ্ণ মণ্ডল। 7:30 দর্পণ, উপস্থাপনা পূজা মিশ্র। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত জ্যাজ টাইম, উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমি সুমোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোমিৎসু গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
2: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
3: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের বালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্স পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতি সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তা যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গুলেকে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে 66 জনের হাতেই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়ালকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। গতকাল রাতে তিনি রাজস্থানের বিকানেরে পৌঁছেছেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্টে যাওয়ার কথা তার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের উত্তরে বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কার আটকে পড়েন প্রায় 300 পর্যটক। সকলকে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো, উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়া ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ডিজিসিএ জানিয়েছে ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীকে জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকার নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষায় যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়ে এখন আপাতত আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতে নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। এদিকে দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগ গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর একটি চলন্ত বাস ধাক্কা মারলে অন্ততপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে, আহত 5, সকলেই আপার ডির ও বাজাউর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে মারদান জেলার সোয়াত এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের দানাংয়ে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তির প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়েলমান আমাঙ্গে দেলভেকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও শেরজেদ পো নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্বে শীর্ষস্থানের থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন।
জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।

0: খবর শেষ হলো, পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
1: বর্তমানে একটা বিরাট সমস্যায় দাঁড়িয়েছে কৃষক বন্ধুদের মধ্যে, যে মাকড়। মাকড় শব্দটা আমরা শুনেছি এইভাবেই যে পোকা মাকড়, কিন্তু পোকা এবং মাকড় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং মাকড়ের সঙ্গে পোকার অনেকটা ডিফারেন্স থাকে। পোকার যেমন তিন জোড়া পা থাকে, মাকড়ের কিন্তু চার জোড়া পা থাকে। পোকা যেমন উঠতে পারে, ওদের উইং থাকে, মাকড়ের কিন্তু উইং থাকে না। পোকার দেহটা তিনটে ভাগে ভাগ থাকে, মাথা, ধর এবং বুক, এই তিনটে ভাবে ভাগ করা থাকে। মাকড়ের কিন্তু দুটো ভাগে ভাগ থাকে, এবং মাকড় হচ্ছে একটা সম্পূর্ণ প্রাণীজগতের স্বতন্ত্র সদস্য, এর সাথে কোনো রকমের মিল নেই, মাকড়ের সাথে পোকার কোনো ধরনের মিল নেই। আবার অনেকের ধারণা মাকড় এবং মাকড়সা বোধ একই জিনিস, সম্পূর্ণ ভুল। মাকড় এবং মাকড়সা সম্পূর্ণ আলাদা জিনিস, এবং বর্তমানে যেহেতু বিশ্ব উষ্ণায়ন, আমরা যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলছি, এই বিশ্ব উষ্ণায়নের ফলে দিন রাতে তাপমাত্রা বিশাল একটা হেরফের থাকছে। আমরা আগেকার সময়ে কখনোই ফেব্রুয়ারি মাসে কিন্তু টেম্পারেচার 35 কাছাকাছি কিন্তু আমরা দেখিনি, কিন্তু বর্তমানে 35 কাছাকাছি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, তার ফলে একটা বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, যার ফলে এই যে শোষক গোত্রীয় যে সমস্ত পোকা আছে, মাকড় আছে, এদের কিন্তু আক্রমণের তীব্রতা এখন অনেকটা বেড়ে গেছে। আজ থেকে 10-15 বছর আগে কিন্তু অতটা তীব্রতা ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে রাসায়নিক সার যে পরিমাণে ব্যবহার করি, যে নাইট্রোজেন গঠিত সার, আগেকার সময় সমস্ত চাষটা হতো কিন্তু জৈব পদ্ধতিতে, বা সমস্ত চাষ হতো, হাল চাষ করতো কৃষকের পরিবারে, কিন্তু সবার মধ্যে কিন্তু একজোড়া দুজোড়া করে হাল চাষের বলদ থাকতো, কিন্তু বর্তমানে হচ্ছে মেকানাইজেশন, যন্ত্রপাতির মাধ্যমে সমস্ত চাষ হচ্ছে। এবং বর্তমানে যে সমস্ত আমাদের যেহেতু অনেক সদস্য সংখ্যা বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, যার ফলে আমাদের সবার জন্য খাওয়ারের যোগান দিতে হবে। একটা সময় ছিল দেশি জাত, পরবর্তী 60-এর দশকের পরে উচ্চ ফলনশীল জাত আসলো, যেগুলি সম্পূর্ণভাবে নির্ভর করে কিন্তু এই সমস্ত বস্তাবন্দি এই রাসায়নিক সারের উপরে তাদের উৎপাদন নির্ভর করে। তাহলে এই সারের পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে এই আক্রমণ কিন্তু মাকড়ের আক্রমণ বা অন্যান্য পোকারও আক্রমণ অনেকটা বাড়বে, এইটা একটা কারণ। আর হচ্ছে যে আমাকে সব সময় কিন্তু জৈব পদ্ধতির মাধ্যমে, যে গোবর সার যেটা বলছিলাম, বা যেহেতু গরু নেই এখন, আমাকে ভার্মি কম্পোস্ট বা পোলট্রি সার বা আমাদের ধৈঞ্চা চাষ করে জমির উর্বরতা শক্তিটা কিন্তু বাড়াতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত রোগ পোকা বা মাকড়ের আক্রমণ অনেকটা কমবে। বর্তমানে আমরা দেখেছি যে শত্রু হিসাবে যে সমস্ত মাকড়ের আক্রমণ, তার মধ্যে চার ধরনের মাকড় আছে। একটা হচ্ছে টেট্রাইসিডি, লাল জাতীয়, যারা এটাকে স্পাইডার মাইট বলি। স্পাইডার মাইট কেন বলি? কারণ হচ্ছে এরা মাকড়সা যেরকম ভাবে জাল বুনতে পারে, স্পাইডার মাইট সেটাও পাতার উপরে বা ফুলের মধ্যে। যারা গাঁদা ফুলের চাষ করবেন, দেখবেন যে গরমের সময় অনেক ধরনের বেলুনের মতো লাল হয়ে থাকছে সেই মাকড়ের আক্রমণ ফলে। এবং যেহেতু এরা বেলুনের মতো ফর্ম করে, মাকড়সা জালের মতো তৈরি করে, সেখানে কিন্তু এই আক্রমণ, এটা হয় লাল পোকা, লাল মাকড়, সিঁদুরে পোকা। আমাদের কৃষক বন্ধুরা খুব পরিচিত হচ্ছে সিঁদুরে পোকা হিসাবে, ওরা চেনে সিঁদুর একচুয়ালি পোকা না, মাকড়, এটা একটা। তারপরে হচ্ছে টেনিউপালপিডি, বা যেমন গোয়াভা চাষ যারা করছে, বারুইপুরে বিস্তীর্ণ এলাকা আমাদের, এ পেয়ারা চাষ করছে, সেটা করছে, এবং সেই ফলের ক্ষেত্রে বা অন্যান্য লেবু জাতীয় ফলের মধ্যে এই স্কারলেট মাইটের কিন্তু আক্রমণটা হচ্ছে, এটা হচ্ছে টেনিউপালপিডি গোত্রে। এই দু ধরনের আছে। তাছাড়া আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে, যেমন লিচি, বর্তমানে লিচি চাষ করতে গিয়ে দেখেছি ভ্যালভেটে গ্রোথ হয়ে যাচ্ছে পাতার মধ্যে, বা যারা নারকেলের চাষ করছেন, ডাব দেখবেন বাজারে যখন কিনে খাবেন, তখন দেখবেন যে ডাবের উপর অংশটা অনেকটা লালচে কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একমাত্র সম্ভব হয়েছে এটা কিন্তু মাকড়ের আক্রমণের ফলে, এবং সেটা একটা এক ধরনের মাকড়, গল মাইট বলি, গল মাইট, যেহেতু গল। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন আম

0: উন্নয়ন করে গল ফরমেশন করে পাতার মধ্যে, যার জন্য গল মাইট বলি। আরেকটা হচ্ছে আমাদের হলুদ মাইট, ইয়েলো মাইট বলি, যেটা লঙ্কা চাষ আমাদের বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের ভাঙর বা কুলতলি, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বা নদিয়ার কিছু কিছু জায়গাতে যারা লঙ্কা চাষ, সমস্ত জায়গাতে হয়, এগুলি হচ্ছে পকেট। এই জায়গাগুলিতে লঙ্কা চাষের মার খাচ্ছে একটাই কারণে, যে এই মাকড়ের ইয়েলোমাইটের জন্য বা তন্তু জাতীয় ফসল, সেই ক্ষেত্রে কিন্তু এই মাকড় আক্রমণ। তন্তু জাতীয় ফসল আমাদের পাট চাষ হয়, পাটের মধ্যে দু ধরনের মাকড়, একটা লাল মাকড়, একটা হচ্ছে এই হলুদ মাকড়। এই দু ধরনের মধ্যে এখন হলুদ মাকড় হয় উপরের দিকের অংশে। তাছাড়া পশ্চিমবঙ্গের চা শিল্প যেখানে হচ্ছে উত্তরবঙ্গে, সেখানেও কিন্তু মাকড় আক্রমণ। তাহলে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মাকড়ের আক্রমণ হচ্ছে, তাতে কিভাবে আমরা নিস্তার পাবো, কৃষক বন্ধুদের একটা ধারণা থাকে কিভাবে আমরা পাবো, এর জন্য সবটাই করতে হবে সিস্টেমেটিক্যালি চাষ করতে হবে, একদম সুন্দরভাবে জৈব চাষ, জৈব পদার্থ দিতে হবে, জৈব জীবাণু একসঙ্গে দেওয়া যাবে, জৈব জীবাণু রাসায়নিক সার একসঙ্গে দেওয়া যায় না, সেটা আপনারাও জানেন। তাহলে সেই ক্ষেত্রে একটা, সেকেন্ড হচ্ছে সহনশীল জাত নির্বাচন করতে হবে সব চাষের ক্ষেত্রে, সেটা একটা। থার্ড হচ্ছে যতটা পারবেন একটু স্পেসিংটা, গাছ থেকে গাছের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অনেক অংশে আক্রমণ কম হবে। এবং দরকার ছাড়া কখনোই রাসায়নিক কীটনাশক দেবেন না, রাসায়নিক কীটনাশকের মাত্রা যেন ঠিক থাকে সেটা দেখবেন, বিকেলের দিকে যেন মাকড়ের জন্য বা অন্যান্য পোকার জন্য আপনি ওষুধ স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনিও সুখে থাকবেন, ভালো থাকবেন, আপনার উৎপাদন বৃদ্ধি পাবে, সব দিক থেকে ঠিক থাকবে।
1: এতক্ষণ শুনলেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন বাকি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। একটি সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে, ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় প্যাচপ্যাচে গরম থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এর সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
3: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
2: এখন আপনার স্বাস্থ্য,
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন
3: জলবাহিত রোগ থেকে সাবধান, তিন পর্বের ধারাবাহিক কথিকার আজ তৃতীয় তথা শেষ পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা।
4: গত দুদিন ধরে আমরা জানলাম জলবাহিত বিভিন্ন রোগ, তার কারণ এবং তার লক্ষণগুলো সম্পর্কে। এবারে আসি সমাধানের কথায়, কিভাবে আমরা জলবাহিত রোগ প্রতিরোধ করব। এ প্রসঙ্গে ভালো খবর হলো, জলবাহিত রোগের 100% প্রতিরোধ করা সম্ভব। এর চাবিকাঠি আপনার নিজের হাতে। জলবাহিত রোগ প্রতিরোধ করা সম্পূর্ণরূপে সম্ভব যদি সঠিক সচেতনতা ও অভ্যাস গড়ে তোলা যায়। জলবাহিত রোগ প্রতিরোধে প্রথমেই বলবো সবসময় নিরাপদ পানীয় জলের ব্যবহার করা নিয়ে। যেমন পানীয় জল সর্বদা ফুটিয়ে পান করুন। জল কমপক্ষে 1 মিনিট ফুটলে বেশিরভাগ জীবাণু মারা যায়। ফিল্টার করা জল পান করুন। ভালো মানের ফিল্টার ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কিছু ভাইরাস অপসারণ করতে পারে। ক্লোরিন ট্যাবলেট বা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জল পরিশোধন করুন। নলকূপের জল ব্যবহারের আগে তা পরীক্ষা করুন। বিশেষত আর্সেনিক দূষণের বিষয়ে সতর্ক থাকুন। বৃষ্টির জল সরাসরি না পান করে পরিশোধন করে নিন। জলবাহিত রোগ প্রতিরোধের দ্বিতীয় ভাগে বলবো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। যেমন খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। নখ ছোট এবং তা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। খোলা স্থানে মলত্যাগ না করে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে। আর শিশুদের মলমূত্র সঠিকভাবে সঠিক জায়গায় নিষ্কাশন করতে হবে। জলবাহিত রোগ প্রতিরোধে আমাদের তৃতীয় কর্তব্য হবে পরিবেশ পরিষ্কার রাখা। যেমন বাড়ির আশপাশে জল জমতে দেবেন না, কারণ জমা জল জীবাণুর প্রজনন স্থল। ড্রেন ও নর্দমা নিয়মিত পরিষ্কার রাখুন। গৃহস্থলীর বর্জ্য সঠিকভাবে সঠিক জায়গায় নিষ্কাশন করুন। পুকুর বা নদীতে সাবান, ডিটারজেন্ট বা মানব বর্জ্য ফেলবেন না। পানীয় জলের উৎসের কাছে, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকুন। এবারে জলবাহিত রোগ প্রতিরোধ করতে গেলে আরও একটি বিষয় বলবো, তা হল টিকাদান ও চিকিৎসা। কলেরা ও টাইফয়েডের বিরুদ্ধে টিকা নেওয়া যায়। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস এর বিরুদ্ধে কার্যকর টিকা পাওয়া যায়। শিশুদের নির্ধারিত সময়ে সব টিকা দিন। বাড়িতে কারো ডায়রিয়া হলে দেরি না করে ওয়ারেস খাওয়ানো শুরু করুন। এটি প্রাণদায়ী লবণের অভাব পূরণ করে, জলশূন্যতাজনিত মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করে। তাই আমাদের প্রত্যেকের উচিত গৃহস্থলীতে সবসময় 2-1 প্যাকেট ওয়ারেস মজুত রাখা। বিপদের সময় প্রাণদায়ী হয়ে উঠবে এটি। আর অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। জলবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো বন্যার সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রসঙ্গ নিয়ে। বন্যা পরিস্থিতিতে জলবাহিত রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। এই সময়ে যে পদক্ষেপগুলো মেনে চলা উচিত তা হলো, বন্যার জল সরাসরি কোনো কাজে ব্যবহার না করে পরিশোধন করে নিন। বন্যার জলে ডোবা কোনো খাবার খাবেন না। বন্যার পরে পানীয় জলের উৎস পুনরায় পরীক্ষা করুন। জরুরি ওষুধ ও ওআরএস মজুত রাখুন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ রাখুন। পরিশেষে বলবো, জলবাহিত রোগ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হলেও এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদ জলের ব্যবহার নিশ্চিত করলে এই রোগগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রতিটি পরিবার যদি নিজের বাড়িতে সুরক্ষিত পানীয় জল ব্যবহার করেন, সঠিক হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলেন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন, তাহলে জলবাহিত রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। মনে রাখতে হবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। তাই আসুন আমরা সকলে মিলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিজ্ঞা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ

0: জল পান করুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন জলবাহিত রোগ থেকে সাবধান তিন পর্বের কথিকার তৃতীয় তথা শেষ পর্ব। বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা।

0: সুপ্রভাত। ক্যালেন্ডারের পাতা বলছে আজ 1433 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। বাংলা ক্যালেন্ডারের কিছু তারিখ আছে যে তারিখগুলো বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম আজকের দিনটি 11ই জ্যৈষ্ঠ। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন।
1: কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের আজ জন্মদিন। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্যটা তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। কিন্তু শুধু কবিতা কেন, তার রচিত গান শুধু বিদ্রোহের গান নয়, প্রেমের গান। তার লেখা প্রেমের চিঠি আজও বাঙালি মনকে সমৃদ্ধ করে।

0: যখন আমরা কোনো কারণে দুর্বল হয়ে পড়ি, তার লেখাই আমাদের আবার নতুন করে ভাবতে শেখায়, আমাদের শক্তি যোগায়, আমরা সাহস পাই তার কবিতায়। তিনি তো কাজী নজরুল ইসলাম।
1: বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আস নারস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস।
0: আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীন ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সূত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির।
2: বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী ফকির আহমেদের ঘরে জন্ম হয় কাজী নজরুল ইসলামের। বিদ্রোহী কবির সংগ্রামের হাতিয়ার ছিল তাঁর কবিতা।

0: ও গান। বিদ্রোহী কবিতাটি একসময় সমস্ত বাঙালিকে আলোড়িত করেছিল। সেই বিদ্রোহ কেবল সেদিনের শাসকদের বিরুদ্ধেই ছিল না, যেখানে যত অবিচার সেখানেই তিনি গানে কবিতায় আঘাত হেনেছেন, সাম্যের গান গেয়েছেন, নারী মুক্তির বন্দনা রচনা করেছেন, অগ্নিবীণা, দোলন চাঁপা প্রভৃতি বইয়ে এবং গজল গানগুলিতে রুদ্র, বীর, করুণ ও মধুর রসের প্রকাশ ঘটেছে।
1: শৈশবে পিতৃহীন হয়ে প্রথম থেকেই তাকে কঠোর জীবন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। 10 বছর বয়সে মক্তবে নিম্ন প্রাথমিক পরীক্ষা পাশ করে ওই মক্তবেই 1 বছর শিক্ষকতা করেন তিনি। 11 বছর বয়সে লেটো নাচের উপযুক্ত কাহিনীও গান রচনা করে অর্থোপার্জন করেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে শিয়ারসোল রাজ হাইস্কুলের 10ম শ্রেণীর কৃতি ছাত্র নজরুল সৈনিক বৃত্তি নিয়ে বেঙ্গল রেজিমেন্ট যোগ দেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি বহু গল্প, কবিতা, গান লিখে পাঠাতেন বাংলাদেশের পত্রিকার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে 1922 খ্রিস্টাব্দের অগস্ট মাসে নজরুলের সম্পাদনায় ধূমকেতু আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষিত তরুণদের মধ্যে সাড়া পড়ে যায়।
0: পরবর্তীকালে তিনি কলকাতার গ্রামাফোন কোম্পানিতে চাকরি পান। এই সময়ের মধ্যে গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় 3000। আকাশবাণী কলকাতার সঙ্গেও যুক্ত ছিলেন নিবিড়ভাবে। বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ তাঁর জন্ম হয়। তার প্রতি রইল শ্রদ্ধা ও প্রণাম।

0: আজ তো শুধুই কাজী নজরুল ইসলামের কথা, তার গান, তার কবিতা, তার সৃষ্টিতে ডুবে থাকা। শুধু আজকের দিন বলে নয়, প্রত্যেকটা দিনই বাঙালি জীবনের সঙ্গে জুড়ে রয়েছেন এই কবি। কাজী নজরুল ইসলামের ছাত্রী প্রতিভা বসুর অনুভবের কথা এখন শোনাব আকাশবাণীর সংগ্রহশালা থেকে।
1: গুণীবাণীদের অনেকে আমাদের বাড়িতেও আসতেন, তাঁদের গলার গান কিছু কিছু আমার গলায়ও তুলে দিতেন। একদা এক সন্ধ্যায় তেমনি এক গুণী এলেন, আমরা কেউ বাড়ি ছিলুম না। আমাদের পরিচারিকার সংবাদ দিল, দিদির কাছে একজন কে এসেছিল। বলল, দিলীপ রায়ের বন্ধু। নাম কি? তা তো বলল না। দেখা গেল সেই বন্ধু পরের দিন সন্ধ্যাবেলা হইলেন, গেরুয়া চাদর লুটিয়ে, বড় বড় প্লাবিত চুলে, ঝড়ের বেগে ঘরে এসে ঢুকলেন, সঙ্গে পূর্ব পরিচিত একটি ছেলে। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, নজরুল ইসলাম। নজরুল ইসলাম? আমার চোখ বিস্ফারিত হলো। নজরুল ইসলামের নাম তখন একটা স্বপ্ন। বীরত্বে, কবিত্বে, সঙ্গীতে এমন বহুমুখী প্রতিভার নায়ক তো সচরাচর জন্মায় না। সারা চোখে মুখে হেসে নজরুল ইসলাম বললেন, তুমি তো রানু, তুমি তো মন্টুর ছাত্রী, ঠিক কি না? মন্টু মানে দিলীপ রায়। একটি ছোট দোতলা বাড়িতে থাকতাম আমরা। দোতলার রাস্তার ধারে সরু ঝুল বারান্দা ছিল। সেই বারান্দা থেকে দরজায় এক ঘোড়ার ফ্রেসক্লাস গাড়িটি থামতে দেখে দৌড়ে নিচে নেমে এসেছিলাম দরজা খুলতে। সন্ধ্যেবেলাটা সর্বত্রই বড় বিষণ্ন লাগে, তার উপরে বৈদ্যুতিক আলো না থাকলে তো আরও। আমরা লণ্ঠনের আলোয় বড় হয়েছি। সূর্য ডুবল কি সেই মিটমিটে আলোর রাজত্বে প্রবেশ করে কেবল বিশ্রী লাগা। হঠাৎ এইরকম গাড়ি করে কোনো অতিথি অভ্যাগত এলে আর খুশির সীমা থাকে না। তা বলে এইরকম অতিথি, এরকম অভ্যাগত? আমি তখন সবে 13 বছরের কিশোরী অবস্থা ছাড়িয়ে 14 বছরের থরে থরে রুলটানা খাঁচায় কত পদ্য লিখি, দিন কাটে কল্পনার জগতে। সেই জগতের একজন বিশেষ বাসিন্দা তো এই ব্যক্তিটিও, হাটে মাঠে বাটে যার গান যার কবিতা মুখে মুখে ফেরে। আমি নিজেও যার গানের একনিষ্ঠ ভক্ত। গানের ডাক পড়লে সর্বত্রই যেসব গান গেয়ে অনেক হাততালি উপহার নিয়ে বাড়ি ফিরি, শ্রোতাদের মাঝখান থেকে ধ্বনি ওঠে, আরেকখানা আরেকখানা, কে বিদেশিটা হয়ে যাক না, অথবা বাগিচায় বুলবুলি। সেই মানুষ এমন অযাচিতভাবে আমার দরজায় এসে দাঁড়িয়েছেন? উনি নিঃসংকোচে হাত ডাক শুরু করলেন, তোমার গান শুনতে এসেছি আমি, বুঝলে? বলো কোথায় বসবে, কোথায় তোমার হারমোনিয়াম? আমার মা বাবাও নেমে এসেছিলেন, নিজে নিজের পরিচয় দিয়ে আলাপ সালাপ জমিয়ে নিলেন। আমরা একতলার বসবার ঘর থেকে মুখে দোতলায় নিয়ে এলো। কার্পেটের উপর চাদর বিছানো হলো, হারমোনিয়াম নামানো হলো, তারপর গান, গান আর গান। যখন বিদায় নিলেন উভয় পক্ষই ভুলে গেলাম পরিচয়ের মেয়াদ মাত্র ঘন্টা দুয়েকে। চলে যাওয়ার পরেও বাড়ি আনন্দে ভরে থাকল। পরের দিন বিকেলে আবার এসে গাড়ি থামল দরজায়। আবার সেই টানা টানা চোখে হাসি ছড়িয়ে গেরুয়া চাদর লুটিয়ে বসলেন তিনি গানে। চাকই পান কই, দে গরুর গা ধুয়ে, অবলন অবলন ইত্যাদি শব্দ মুহুর্মুহু উচ্চারিত হতে লাগলো। গান করা, গান শোনা আর গান শেখানোর ফাঁকে ফাঁকে হাসির ফোয়ারা। এই দেখো, কাল বাড়ি ফিরে গিয়ে তোমার জন্য নতুন গান লিখেছি। কোন কুলে আজ ভিড়ে তরি, এ কোন সোনার গায়, আমার ভাটির তরি আবার কেন উজান যেতে চায়। মানুষটি অদ্ভুত, ফকির বাউলের মতো উদাসীন। ভাবভঙ্গি দেখলে মনে হয় কোথাও কোনো কিছুটার নেই, শিকড় নেই, যেন এই পার্থিব জগৎটাতে একবার বেরিয়ে যেতে এসেছেন মাত্র। কোনো মালিন্য নেই, বিষাদ নেই, কেবল আনন্দ। ঢাকা শহর তোলপার হতে লাগলো ওকে নিয়ে। এখানে ওখানে সেখানে প্রত্যহই গান, বক্তৃতা, আবৃত্তি, উপস্থিতি, দ্বিপ্রাহরিক ভোজ আর নৈশ ভোজ। এসেছিলেন 4-5 দিনের জন্যে, বলেছিলেন, আরে মাঠ থেকে ধরে নিয়ে এলো যে ওরা, কাপড় চোপড় তো কিছুই আনিনি। গড়ের মাঠে মোহনবাগানে খেলা দেখতে এসেছিলুম, একজন বললে ঢাকা যাবে নাকি, আমি তক্ষুনি রাজি, চলে এলুম সঙ্গে। শিয়ালদে এসে ট্রেনে চেপে বসলুম। মন্টু ফিরে গিয়ে যা ঢাকার গল্প করছিল না, ভাবলাম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসি, তোমার গল্প সে কম করেনি, তাই এসেই বুলবুলিটির খোঁজ করল। বলতে বলতে উচ্ছ্বসিত হাসি। সেই নজরুলকে যারা দেখেননি তাদের কি করে বোঝায় সেই হাসিতে কি নির্মল সুখ ছিল। সেই 4-5 দিনের মেয়াদ শেষে 4-5 সপ্তাহে পৌঁছে গেল। নিজের সমস্ত গান তিনি উজাড় করে দিলেন আমাকে। তৈরি হলো অনেক গান। লেখার ধরনটা এইরকম, ভুরু কুচকে শুয়ে ভাসতে ভাসতে হঠাৎ কাগজে কলম নিয়ে খসখস করে কথা বসাবেন, তারপর মুহূর্তে হারমোনিয়ামটি চাই। আমি বসে আছি সামনে, তখনই তখনই শিখতে হবে, শোনাতে হবে। এত জল ও কাজল চোখে গানটি লেখার একটা ভারী মজার গল্প আছে। সবসময় তো কেবল চা দিন না, পান দিন না, আর আমার মাও সবসময়ই প্রস্তুত। একদিন এসে বসা মাত্রই মা চা নিয়ে এসে হাজির, সঙ্গে সঙ্গে হাসিতে ঘর পাঠিয়ে গেয়ে উঠলেন, এমন চা ওই পেয়ালাতে ও পাশানি আনলে বলো কি। তারপর তারপর আর দাঁড়ান দাঁড়ান, ও রানু দাও দাও দাও, গানে খাতাটা দাও, কলম দাও, বসো, স্থির হয়ে বসো, তুলে নাও হারমোনিয়ামে, গান রচিত হলো। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে, তলমালো গজমতির মালা দুলিছে ঝামর আলোকে।

0: আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের ছাত্রী প্রতিভা বসুর অনুভবের কথা আকাশবাণীর সংগ্রহশালা থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: বিজ্ঞাপন বিরতির পর আবারও চোখ রাখব আজকের দিনের পাতায়। ১৯১১ সালে মোহনবাগানের শিল্ড জয়ের ঘটনাটি ঐতিহাসিক। ওই খেলায় অন্যতম খেলোয়াড় ছিলেন হুগলির উত্তরপাড়ার মনোমোহন মুখোপাধ্যায়। এই মনোমোহনের পুত্র বিমল মুখোপাধ্যায়ও পিতার পদাঙ্ক অনুসরণ করে ফুটবলেই আসেন। ১৯৩১ সালে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিমল মুখোপাধ্যায় যোগ দেন মোহনবাগান ক্লাবে। পরে রাইট হাফ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৩৮ সালে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে তাঁর অস্ট্রেলিয়া যাত্রা। মোহনবাগান ক্লাবের জয়যাত্রার মুকুটে বিমল মুখোপাধ্যায় পরিয়ে দেন একটি উজ্জ্বল পালক। ১৯৩৯ সালে প্রথম লীগ জয় করে মোহনবাগান ক্লাব, যার অধিনায়ক ছিলেন বিমল মুখোপাধ্যায়। ১৯৭১ সালের এই ২৬শে মে তারিখটিতে তিনি প্রয়াত হন।
2: মঞ্চ কাঁপানো অভিনেত্রী রাজলক্ষ্মী দেবীর প্রয়াণ দিবস আজ। সেকালের নাট্যনিকেতন আজকের বিশ্বরূপায় একটি নাটক চলছিল। নাটকের কাহিনীকার একদিন নাটক দেখতে এসে প্রবীণ চরিত্রাভিনেতার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে আশীর্বাদ জানালেন। সেই নাটকের নাম গোরা, কাহিনীকার রবীন্দ্রনাথ, আর সেই অভিনেত্রীটিকে রাজলক্ষ্মী দেবী। তাঁর নামের পাশে এক নম্বর লেখা হয়, আর এক রাজলক্ষ্মীর অস্তিত্বের জন্য। সে যুগে আজকের মতো রেটিং ছিল না, থাকলে তিনি যে এক নম্বরই হবেন এ কথা নিঃসন্দেহে বলা যায়। শুধু গোরার আনন্দময়ী নয়, গৃহপ্রবেশ নাটকে ভিকারিনীর ভূমিকায় তিনি ছিলেন অদ্বিতীয়া। তাঁর নাট্যগুরু ছিলেন শিশির কুমার ভাদুরী। তবে আমাদের কাছে তাঁর পরিচয় চলচ্চিত্রের সেই মোটাসোটা

0: আর দজ্জাল মহিলাটি। এককালের মঞ্চ কাঁপানো রাজলক্ষ্মী দেবীকে আমরা হারিয়েছি 1972 সালের আজকের দিনে।
1: সতেরোশো ৩৯ খ্রিস্টাব্দের আজকের দিনে আফগান চুক্তি হয়। শাকাড়ি বংশের দুর্বলতার সুযোগ নিয়ে 1722 সালে পারস্য দখল করে আফগান আক্রমণকারীরা। সাত বছর পরে আফগানদের বিতাড়িত করে পারস্যে পুনঃপ্রতিষ্ঠিত হয় শাকাড়ি বংশের শাসন। এটি সম্ভব হয় যার জন্য তিনি হলেন নারদ কুলিবেগ। 1736 সালে এই নারদ কুলিবেগই নাদির শাহ উপাধি নিয়ে পারস্যের সম্রাট হয়ে বসেন। সম্রাট হয়ে আফগান আক্রমণকারীদের শাস্তি দিতে আফগানিস্তান আক্রমণ করেন নাদির শাহ স্বয়ং। এই আক্রমণে বহু আফগানি পালিয়ে যায় ভারতবর্ষে, আশ্রয় নেয় মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছে। আফগানদের ফেরত পেতে তিনবার মুঘল সম্রাটের কাছে দাবি জানান নাদির শাহ। দাবি প্রত্যাখ্যাত হওয়ায় তিনি ভারতবর্ষ আক্রমণ করে বসেন। গজনী, কাবুল ও লাহোর অধিকার করে 1739 সালে কার্নালের যুদ্ধে মুঘল বাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করে নাদির শাহ প্রবেশ করেন দিল্লিতে। 58 দিন দিল্লি অবরোধ করে কোহিনুর হীরক, শাহজাহানের ময়ূর সিংহাসন সহ প্রচুর ধনরত্ন, হাতি, ঘোড়া নিয়ে নাদির শাহ স্বদেশ যাত্রা করেন। যাত্রার আগে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সঙ্গে একটি চুক্তি করে যান, যে চুক্তির ফলে শুধু আফগানিস্তানই ভারত থেকে বিচ্ছিন্ন হল না, মুঘল সাম্রাজ্যের পতনটিও আরও নিশ্চিত হয়ে গেল। এই চুক্তিটি সম্পাদিত হয় 1739-এর এই 26 মে তারিখে। আজকের দিনের পাতায় চোখ রাখলাম আজ। এবার আপনাদের চিঠি পড়ার পালা।

চিঠির চাবি তো খুলব, তবে তার আগে প্রত্যেক দিনের মতো দেশবন্ধনা সমবেত কণ্ঠে।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: আপনারা তো জানেন এ মাসের চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। প্রথম চিঠি স্বপন নন্দী, গ্রাম ও ডাকঘর কানপুর, জেলা হাওড়া থেকে লিখেছেন। নন্দিত সকালের কথাবৃত্ত প্রাত্যহিকী। নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, বিস্ময়সূচক প্রশ্নময়তায় আমাদের অবস্থান, যাত্রার সূচনা এবং গন্তব্যে পৌঁছনোর বার্তা। প্রতীক্ষা অর্জন করতে হয়, সময়ের দীর্ঘতা জুড়ে প্রতীক্ষা। এখনো তো আমাদের পরম দিনটি আসেনি, সুন্দর শিশুটি এখনো জন্মগ্রহণ করেনি, কৃষ্ণকলি মেয়েটির গায়ে এখনো প্রজাপতি বসেনি। কবে যে তার জন্য উলুধ্বনি আর শাঁখ বাজবে! আকাশ ভরা সূর্য তারার মৃন্ময়তা থেকে চিন্ময়কে স্পর্শ করতে আমাদের বাধাহীন চলা চড়ই বেতি। বিশ্বায়নের মানবিক সংসারকে খুঁজব বলে আমাদের অনলস অভিযাত্রা। এই সময়ের চপল চরণ চিহ্নে লেগে থাকে অনন্ত জিজ্ঞাসা। বোধের বিমূর্ততায় ডাকঘরের অমল আজীবন প্রতীক্ষা করে, প্রতীক্ষা করে গেল রাজার চিঠির জন্য। আমরা যদি অমল, বিমল, কমল অথবা ইন্দ্রজিৎ, তবে প্রতীক্ষার পর প্রতীক্ষায় থেকে আমাদের যাপন হোক সময়ের কাছে ঋজু। চৈতি দিনের যে ঝরা পাতায় আমাদের বিষাদ, সেই পাতারি উৎসার থেকে জেগে ওঠে কিশলয়। অন্ধকার চিরে আগুন পাখির সহস্র ডালায় আলোকিত উৎসবের সমাবর্তন। ঋগ্বেদ আমাদের শিখিয়েছে স্থির ও স্থিতদি হতে, শান্ত হতে। প্রতীক্ষা তো বিশল্যকরণী। নূতন প্রভাতের উদ্বোধন মন্ত্র শ্রদ্ধাপূর্ণ চিত্তে উচ্চারণ করব, সেই শ্রদ্ধায় থাকবে বীর্য, পরাভূত হবে নেতিবাচকতা। প্রতীক্ষার ব্রত বড় কঠিন, এই ব্রত সমাপন করলে গানের ঝর্ণাতলা থেকে বারবার উচ্চারিত হবে, ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। স্বপন নন্দী, গ্রাম ও ডাকঘর কানপুর, জেলা হাওড়া।
0: পরের চিঠি আমার হাতে। মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয় প্রতীক্ষার প্রহর, সেই নিয়ে লিখছেন চণ্ডী ঘোষ, আমিনপুর হরিপাল হুগলি থেকে। প্রতীক্ষার ঘড়িটা বড় বেহিসেবি। কখনো কখনো মনে হয় এক ঘন্টা সময় যেন ১২ ঘন্টা। অপারেশন থিয়েটারের সামনে ঝোলানো ঘড়িটার সেকেন্ডের কাঁটাটা ঘুরে যায়, কিন্তু ঘন্টার কাঁটা আর ঘোরে না। প্রত্যুষের প্রতীক্ষার বসে বসে থাকে রাত, নিস্তব্ধ নিঝুম। প্রকৃতিও প্রস্তুতি নিচ্ছে নতুন দিনের জন্য। কুমোরের চাকার মতো সময় ঘুরে যায়। তামাঙের হোমস্টেতে মোরগটা ডেকে ওঠে কোকর কো বলে। পাহাড়ের চূড়ায় মন্দিরে ঘণ্টার আওয়াজ দেয় ঢং ঢং ঢং। এগিয়ে আসে প্রভাত, প্রত্যুষ আর প্রভাতের সঙ্গে দায়িত্ব বদল হয়। ঘড়ির কাঁটা গতি পায়, ছুটতে থাকে সময়। ভালো খারাপের টুকরোগুলো নিয়ে জীবন সেলাই করতে থাকে যাপনের বালিশ। ঘোড়ার খুরের শব্দ তুলে ডাক হর করা ঘরে ঘরে বিলি করে প্রত্যাশার প্রশ্নপত্র। পাশ ফেলের মার্কশিটের জন্য অমল বসে থাকে জানালার পাশে। প্রতীক্ষার প্রহরের ঘণ্টা পড়ে ঢং ঢং ঢং। সবুর শয়না তার, কার চিঠির অপেক্ষায়? বুকের মধ্যে সুখের ডিমে ওম দিতে দিতে পাখিটা স্বপ্নের মাকুতে বনে চলে জীবন কাব্য, প্রতীক্ষার প্রজাপ্রতিটা উড়ে চলে, সভ্যতার উপত্যকার ওপার থেকে ভেসে আসে বাণী। ওম জবা কুশম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্বন্তারিং সর্বপাপঘ্ন প্রণতঃস্মি দিবাকরম। লিখলেন চণ্ডী ঘোষ, আমিনপুর, হরিপাল, হুগলি থেকে।
1: পরের চিঠি লিখেছেন রমা প্রসাদ চক্রবর্তী, নিউ টাউন, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকী, সমাজের মানুষ প্রতিনিয়ত তাদের যাপনে নানা পর্যায়ে প্রতীক্ষার প্রহর গোনে। যেমন কৃষিকাজ সেরে কৃষক ভালো ফলনের পসরা সাজিয়ে ব্যবসায়ী বিক্রির, শ্রমিক কর্মচারী মাসান্তে পারিশ্রমিক পাওয়ার প্রতীক্ষায় থাকে, আবার পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা ফল প্রকাশের প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। গ্রীষ্মের দাবদাহে চাতক পাখি যেমন এক ফোঁটা জলের প্রতীক্ষায় আকাশপানে ডেকে চলে, আমরাও পরবর্তী ঋতু বর্ষার প্রতীক্ষার প্রহর গুনি। আপন স্ফীত জঠরে হাত রেখে ভেতরে ধীরে ধীরে বেড়ে ওঠা ভ্রূণের গতিশীলতা অনুভবে চিরন্তন আনন্দ আর সীমাহীন উৎকণ্ঠায় মাতৃত্বের প্রতীক্ষার প্রহর গুনতে থাকে মা। পর্বান্তরে সন্তানের হাঁটি হাঁটি পা পা, ছোট খোকা বলে অ আ থেকে স্কুল কলেজ পেরিয়ে কর্মজীবনে প্রবেশ, প্রতি ক্ষেত্রেই পরিবারের উৎকণ্ঠিত প্রতীক্ষার প্রহর শেষে থাকে সফলতার আনন্দ বা কখনো বিফলতার বিমর্ষতা। তবে একযোগে সমগ্র দেশবাসীর এক উৎকণ্ঠিত প্রতীক্ষার রোমন্থন করছি আজ। দুদশক আগে হরিয়ানার একটি গ্রামের প্রিন্স নামের এক চার বছরের শিশু খেলতে খেলতে হঠাৎ পাশের পরিত্যক্ত 60 ফুট গভীর কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল। সাধারণ চেষ্টায় উদ্ধার কাজ সফল না হওয়ায় ডাক পড়েছিল দেশের সেনাবাহিনীর। উদ্ধার পর্বে ক্ষুধার্ত ক্রন্দনরত অসহায় শিশুটির ছবি প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমে প্রত্যক্ষ করে শিহরিত দেশবাসী তার উদ্ধারে দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনেছিল। সেনাবাহিনীর 50 ঘণ্টার নিরলস চেষ্টায় ছোট্ট প্রিন্সকে জীবন্ত উদ্ধারে সমগ্র ভারতবাসী সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। অমলিন সে প্রতীক্ষার প্রহরের তৃপ্ত মধুর সমাপ্তিতে দেশের সেনাবাহিনীকে আবারও কর্ণিশ জানাই। রমা প্রসাদ চক্রবর্তী, নিউ টাউন, কলকাতা থেকে লিখেছেন।
0: পরের চিঠি লিখছেন রুমা দাস, হিমপাল লেন, বেলুড় মঠ, হাওড়া থেকে। হাতে লেখা চিঠি।

চেতনা প্রসারী প্রাত্যহিকী। বিষয়টা শুনেই রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটার কথা মনে পড়েছিল। অজপাড়াগাঁয়ের পোস্টমাস্টারের কাজের মেয়ে অনাথিনী রতন। রতন পোস্টমাস্টার রূপী দাদাবাবুকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং ভরসার আসনে বসিয়েছিল দিন যাপনের ধারাবাহিকতায়। শহরের দাদাবাবু এই গ্রাম ছেড়ে চলে যেতে পারে সেটা রতন ভাবতেই পারে না। তাই দাদাবাবু যখন জানায় রতনকে সে চলে যাচ্ছে, তখন রতন অবাক হয়ে স্তব্ধ হয়ে যায়। বাবু যখন নৌকায় উঠে পড়েছে চলে যাওয়ার জন্য, রতন তখন সেই পোস্ট অফিসের চারপাশে অশ্রু জলে ভেসে পাক খেতে থাকে। দাদাবাবু যদি ফিরে আসে মনে করে অপেক্ষার প্রহর গুনতে থাকে। ওইদিকে দাদাবাবুও মনে মনে ভাবতে থাকে, যাই গিয়ে জগতের ক্রোড় বিচ্ছুত অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। পরমুহূর্তেই মনে হয় জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। রতনের প্রহর গোনা রতনকে গভীর দুঃখের সঙ্গে শিক্ষাও দিয়ে যায়। আবার আমরা পাবলো নিরুদার লেখা নবারুণ ভট্টাচার্যের অনুবাদ করা কবিতায় দেখি কথকতার প্রিয়তমাকে গৃহে রেখে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। দিন যায়, মাস যায়, একটার পর একটা পাথরের মতো বছরগুলো তার প্রিয়তমার মাথার উপর নেমে আসে। ক্রমে যেখানে শহর ছিল সেখানে নেমে আসে যুদ্ধের ভয়াবহতা। পরিশেষে কবি লিখছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আসলে এই মেয়েটি যেন ভালোবাসার প্রতীক। ভালোবাসা তো শাশ্বত, চির অমর। প্রকৃত ভালোবাসা চির প্রতীক্ষমান। লিখলেন রুমা দাস, হেমপাল্লেন, বেলুড় মঠ, হাওড়া থেকে।

0: মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, প্রতীক্ষার প্রহর। আজকে এই চিঠিগুলোই রইল। ঘড়ির কাঁটা বলছে আমাদের দেখে নিতে হবে আবহাওয়া কি বলছে।
1: পরবর্তী ২৪ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, তবে কিছু কিছু জায়গায় বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬%, সর্বনিম্ন ৬৪%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা না থাকলেও আগামী ২৮ এবং ২৯ মে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৮ ও ২৯ মে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।
0: আপনাদের সঙ্গে আজকে ছিলাম আমি কার্তিক ঘোষ,
1: আমি নীলিমা সাঁতরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার

0: নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন MSME ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital, and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী BSF এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও BSF এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থান সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে BSF এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে, সুরক্ষিত, সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ।

0: কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখায় উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকেও বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে।
1: Maybe for the Abraham Accords, I don't want to get ahead of myself on this one, but they say for the Abraham Accords, and we're going to be filling it up. A lot of countries want to come into the Abraham Accords, you know we have four, but they're great countries and they were brave doing it, and it's worked out very well, and we're going to be filling up the Abraham Accords. They're going to be, I think, filling it up.
0: এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্য মূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদনও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্টিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে তিন জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ রাজ্য সরকারের কাছে 10,000-এর বেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তিন জেলার বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করাও বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি তিন জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে কল্যাণী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্নে গতকাল বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের কর্মসূচির আওতাতে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি তালিকা খতিয়ে দেখতে বিধায়কদের বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু। রাজ্যে সরকার বদল হতেই কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে লালবাজার। জানা গেছে 10,000-এর বেশি নিয়োগের অনুমোদন চেয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কনস্টেবলে প্রচুর শূন্যপদ রয়েছে। এর মধ্যে প্রথম দফায় 7,000 পদ পূরণ করা হতে পারে। এসআই এবং এএসআই পদেও শূন্যপদের সংখ্যা ছাড়িয়েছে 2,000-এর বেশি। এইসব শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে লালবাজার। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। গতরাতে নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমে ওই ভিডিওয় হুমকি দিতে দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29শে অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসাত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে 22শে ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রশান্ত। গত 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন দুই বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিজয় বিষ্ণবের বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। তবে স্থানীয়দের দাবি, মাঝে বেশ কয়েকবার নিউ টাউনের বাড়িতে প্রশান্তকে দেখা গেছে। সোনা পাপ্পু ও শান্তনু সিনহা বিশ্বাসের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে আরও 30 জন পুলিশ আধিকারিক। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার উৎস খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি। দেখা হচ্ছে শান্তনুর সম্পত্তির পরিমাণও। ইডি সূত্রে খবর, জমি দখলের চক্রে জড়িত কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার এই আধিকারিকদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। এদিকে শান্তনু সিনহা বিশ্বাসের দুটি মোবাইল ফোনের সন্ধান মেলেনি বলে ইডি আদালতে জানিয়েছে। ওই ফোনগুলিতে দুর্নীতির একাধিক তথ্য থাকতে পারে বলে তদন্তকারী সংস্থার অনুমান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।
আজ ১১ই জ্যৈষ্ঠ প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৮তম জন্মদিন উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠানে এবং যথাযোগ্য মর্যাদায়। দুখুমিয়া বা তারা খেপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। ১৯৩৮ তিনি হারামনি, নবরাগ মালিকা, গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন।

0: 1942-এর 9 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠ করার সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর জন্মদিন স্মরণে আকাশবাণী সংবাদ কলকাতার একটি বিশেষ শ্রদ্ধার্ঘ।
1: ইংরেজি 1922, ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16 জানুয়ারি এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 21 মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম পাঠিয়ে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জাতীয় নেতৃত্বের প্রতি তার আহ্বান ছিল, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি আস্বাদ দৈন্যতা ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের আটকে থাকা কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, সামান্য এই কাজ তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তা করতে দেওয়া হয়নি। রাজ্যে সরকার বদলের পরই এই কাজ শেষ করে সময়ের 3 ঘণ্টা আগেই যান চলাচল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভ পড়ে মৃত শিশু গুড়িয়া খানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গতরাতেই শিশুটির বাবা এস কে ফিরোজের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, পূর্বতন সরকারের গাফিলতির কারণেই শহরের নাগরিক পরিকাঠামো ভেঙে পড়েছে।
2: যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং শিশুর মৃত্যু এইভাবে এটা খুবই মর্মান্তিক। যারা এই কাজ করেছেন, কারা এই সব বাতিস্তম্ভ ইনস্টলেশনের দায়িত্বে ছিলেন, কারা এইখানে পরিষেবা দিতেন, কারা তাদের নিয়োগ করেছিলেন, আদৌ নিয়োগ ঠিকঠাক হয়েছিল কিনা, এগুলো অনেক প্রশ্ন থেকে যায়। সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। আমি আশা রাখব রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা এই নিয়ে তদন্ত করবেন।
0: জীববৈচিত্র্য গবেষণায় বড় সাফল্য অর্জন করেছেন ভারতের বিজ্ঞানীরা। আরশোলার জন্য প্রথম তৈরি হয়েছে বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি। গুরুত্বপূর্ণ এই গবেষণায় স্বল্প পরিচিত অথবা নথিভুক্ত না হওয়া গোষ্ঠী এবং অনেক দেশীয় প্রজাতির সন্ধান মিলেছে, যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বৈচিত্র্যময় কীট পতঙ্গগুলির মধ্যে অন্যতম আরশোলা জৈব পদার্থ প্রচিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতার সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে অবশ্য সেখানে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাম ছাত্র সংগঠন এসএফআই আসন্ন ফুটবল বিশ্বকাপ দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে সম্প্রচার করার দাবি জানিয়েছে। গতকাল সংগঠনের তরফে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ সংক্রান্ত এক চিঠি দেওয়া হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে 3 জেলা আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। আজ 11ই জ্যৈষ্ঠ, কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত।

0: জানা অজানায় পরপর দুদিন শুনবেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শ্রাবন্তী বসু।
1: ইঞ্জিনিয়ারিং কিংবা প্রযুক্তিবিদ্যা বললে মনে হয় অঙ্ক আর ফিজিক্স, কিছুটা কেমিস্ট্রি থাকতেও পারে, কিন্তু জীববিদ্যা বায়োলজি, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং শব্দটাই কেমন একটু বেমানান লাগে। সম্প্রতি জীববিদ্যার সঙ্গে হাত মিলিয়ে এসেছে বায়ো ইঞ্জিনিয়ারিং। বিষয়টি একটু বলি। জীবদেহে বা জীবকোষে ইঞ্জিনিয়ারিংকে যখন প্রয়োগ করা হয় সেটাই হয়ে যায় বায়ো ইঞ্জিনিয়ারিং। ধরুন কারো হাত ভেঙে গেল, সেখানে লাগানো হল স্টিলের প্লেট, কিংবা কারো কোনো অঙ্গ প্রতিস্থাপিত করা হল কোনো কৃত্রিম অঙ্গ দিয়ে, অথবা কেউ শুনতে পাচ্ছেন না, ব্যবহার করতে হচ্ছে হিয়ারিং এড, কারো বা চোখের দৃষ্টি বেশ কম, ব্যবহার করেন চোখের লেন্স, এসবই বায়ো ইঞ্জিনিয়ারিং এর অঙ্গ। জীবদেহ বোঝা গেল, যন্ত্রপাতি এবং প্রযুক্তিও বোঝা গেল, কিন্তু দুটোর সম্পর্কটি ঠিক কি? শুধু কি যন্ত্রপাতির জ্ঞান থাকলেই সার্থকভাবে এই সব কাজ করা যায়? এক কথায় উত্তর, না। এই ধরনের প্রযুক্তিতে যন্ত্রপাতি এবং পদার্থবিদ্যার জ্ঞান যতটা লাগে, ততটাই লাগে আমাদের শারীরবিদ্যার জ্ঞান, জীববিদ্যার জ্ঞান লাগে। কেননা এইসব যন্ত্র কাজ করে দেহের সংস্পর্শে। হিয়ারিং এডকে ঠিক কতটা সক্রিয় করলে কানের ক্ষতি হবে না সেটা জানতে যেমন শব্দবিজ্ঞানের প্রয়োগ জানতে হয়, হিয়ারিং এড তৈরি করার পদ্ধতি জানতে হয়, হিয়ারিং এডের নিয়ন্ত্রণ কৌশল জানতে হয়, তেমনই জানতে হয় কানের গঠন সম্পর্কে, তার শ্রবণ ক্ষমতা সম্পর্কে। চোখের সংস্পর্শে আসে যে লেন্স, কি কি উপকরণ ব্যবহার করলে সেটি সবচেয়ে আরামদায়ক হবে, চোখে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, তার জন্য নতুন নতুন উপাদান তৈরির গবেষণা চলছে পৃথিবী জুড়ে। সেখানেও একই কথা, ভালো একটি লেন্স তৈরি করতে গেলে লেন্স সম্পর্কে যেমন জানার দরকার, তেমনই জানার দরকার চোখের মাসল সম্পর্কে, চোখের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে এই ধরনের গবেষণা চলছে। কি ধরনের উপকরণ ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত অঙ্গটির সঠিক প্রতিস্থাপন হয় এবং কোন শারীরিক বিক্রিয়া হয় না, সেটি গবেষণার মূল বিষয়। এখানে নিকেল, টাইটেনিয়ামের মতো ধাতু, বিভিন্ন সংকর ধাতু যেমন ব্যবহার করা হয়, তেমনই ব্যবহার করা হয় পলিস্টাইরিন, পলিপ্রোপিলিন, নাইট্রাইল, সিলিকনের মতো পলিমার। বাড়িতে বসে আমরা অনেক সময় ব্লাড সুগার মাপি, সেই সুগার মাপার যন্ত্রটিও বায়ো ইঞ্জিনিয়ারিং এর অবদান। এসি মেশিন তৈরির মধ্যেও রয়েছে বায়ো ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া। 1920 দশকে আমেরিকান সোসাইটি অফ হিটিং অ্যান্ড ভেন্টিলেশন থেকে মেডিকেল ইঞ্জিনিয়ার আর শারীরবিদ্যার বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছিল মানব দেহের উপর তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব দেখার জন্য। উদ্দেশ্য ছিল এয়ার কন্ডিশনিং মেশিন বা এসি মেশিন তৈরি করা। তখন অবশ্য বায়ো ইঞ্জিনিয়ারিং শব্দটির প্রচলন হয়নি এবং ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যে শারীরবিদ্যার কোন সম্পর্ক থাকতে পারে সে ধারণাটিও স্পষ্ট হয়নি। 1950-এর কাছাকাছি বায়ো ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত আলোচনা, সেমিনার, কনফারেন্সে যাদের খুব বেশি প্রতিপত্তি ছিল তারা হলেন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি ও তাদের প্রয়োগ থেকে শুরু হয় এই ধারা। তারপর ধীরে ধীরে স্পষ্ট হয় ইঞ্জিনিয়ারিং ও জীববিদ্যার সম্পর্ক, মুছে যেতে থাকে এই দুটি বিষয়ের ভেদরেখা। তখন একটি প্রতিবন্ধকতা আসে, দেখা যায় যারা জীববিদ্যা পড়েছেন তারা ইঞ্জিনিয়ারিং একেবারে জানেন না, আর যারা ইঞ্জিনিয়ারিং জানেন তাদের জীববিদ্যার দৌড় স্কুলের গণ্ডি পর্যন্ত। মূলত এই ফাঁক পূরণ করতে গিয়েই জন্ম হল একটি নতুন বিষয়ের এবং বায়ো ইঞ্জিনিয়ারিং নামটিরও জন্ম হল। খুব সহজভাবে বলতে গেলে বায়ো ইঞ্জিনিয়ারিং এর দুটো দিক আছে। একটা দিকে মানব দেহের প্রয়োজনে যন্ত্রপাতির উদ্ভাবন, আরেকটা দিকে আছে জীবনকে কাজে লাগিয়ে কোনো পদ্ধতি বা প্রোডাক্ট তৈরি করা। প্রথমটির ক্ষেত্রে যেন প্রযুক্তিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগানো হচ্ছে মানব কল্যাণে, আর দ্বিতীয়টির ক্ষেত্রে যেন ছোট ছোট অণুজীব, যত ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এরা হাত বাড়িয়ে দিচ্ছে প্রযুক্তিকে গড়ে তুলতে।
0: জানাও জানায় এতক্ষণ শুনলেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন ডক্টর শ্রাবন্তী বসু।
2: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী

0: এখনকার অনুষ্ঠান উত্তরণ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ।

0: আজকের অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের পল্লব হালদারের জীবন সংগ্রামের গল্প শোনাব। মা বাবার একমাত্র সন্তান পল্লববাবু ছোটবেলা থেকেই দৃষ্টিহীনতার শিকার, তবে এই দৃষ্টিহীনতা কোনোভাবেই তার চলার পথকে থামিয়ে দিতে পারেনি। আসলে যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। চলুন তাহলে শুনে নি পল্লব হালদারের জীবনের সত্যি গল্প। আজ প্রথম পর্ব।
1: আমার যে অসুখ তার নাম রেটিনাইটিস পিগমেন্টোসা, সংক্ষেপে পরে আরপি। ডাক্তারি পরিভাষায় এটা একটা জিন বাহিত অসুখ, মানে আমার পূর্বপুরুষদের জিনে এই অসুখটা ছিল, যেটি আমার মধ্যে প্রকটিত হয়েছে। যদিও আমার পরিবারের পূর্বপুরুষদের কারণে এই অসুখ ছিল কিনা সেরকম কিছু প্রমাণ আমরা পাইনি, কিন্তু ডাক্তারি মতে এইভাবেই অসুখটি এসছে। তো একদম ছোটবেলার কথা যদি বলি, সেক্ষেত্রে আমি স্বাভাবিক দেখতে পেতাম। আমার জন্ম, বড় হওয়া, পড়াশোনা সবই ডায়মন্ড হারবারে। তো ছোটবেলায় আমি আর পাঁচটা ছেলেমেয়ের মতো স্বাভাবিকভাবেই খেলাধুলো করে বড় হয়েছি। আমি সরিষা রামকৃষ্ণ মিশন বলে স্কুল, সেখানে আমি ভর্তি হয়েছিলাম। তো প্রথম আমার অসুবিধাটা ধরা পড়লো যখন আমি ক্লাস টুতে পড়ি। অসুবিধা বলতে দেখা গেল যে পরীক্ষার সময় আমি অঙ্ক পরীক্ষা বিশেষত, মানে অঙ্কের কোশ্চেন থেকে যখন খাতায় উপরে টুকছি, সেটা টুক থেকে ভুল হয়ে গেছে, ভুল ডিজিট টুকে ফেলছি। তখন প্রথম এই সমস্যাটা ধরা পড়লো। ক্লাস টিচার ডেকে আমার মাকে বললেন, রিডিং যখন পড়ছি তখন দেখা গেল যে পড়তে গিয়ে একটু আগে পরে হয়ে যাচ্ছে, ঠিক পরপর ফিরিয়ে নিয়ে আসছে না। সেই সময়ে বাবা মা চোখে ডাক্তার নিয়ে গেলেন। কলকাতা শহরের নামি দামি সমস্ত ডাক্তারই দেখানো হয়েছিল প্রথম দিকে, কিন্তু কেউই ধরতে পারেনি। অনেকে বললেন যে ছোট ছেলে পড়াশোনার ভয়ে এইসব বাহানা করছে, কিন্তু আমি ক্রমশ দেখতে কম পাচ্ছি, মানে বোর্ডের লেখা দেখতে পাচ্ছি না, পাশের বন্ধুদের খাতা থেকে আমি লেখা কপি করার চেষ্টা করছি, খুব আলোতে মাথা নিচু করে বইটাকে চোখের সামনে লাগিয়ে রেখে তোমার পড়তে পারছি, কিন্তু অসুখটা ধরা পড়ছিল না প্রথম দিকে। তো তারপরে আমাদের ডায়মন্ড হারবারে একজন ডাক্তারবাবু আসেন, ডক্টর কৃষি ঘোষ, এখন যদি ওরা কেউ মারা গেছেন, উনি এই দীক্ষার লোক ছিলেন। জেঠুরা বাবাকে বললেন কলকাতার তখন ডাক্তারকে দেখালে এনার কাছে একবার নিয়ে যা। পরপর তিন দিন খুব মন দিয়ে আমাকে দেখেন, চোখে নানা রকম ড্রপ দিয়ে নানা রকম টেস্ট করে। থার্ড ডে উনি বললেন, হ্যাঁ এটা একটা সমস্যা রয়েছে, এটা একটা রেটিনার একটা সমস্যা, অ্যাকুলার ডিজেনারেশন অথবা রেটিনাইটিস পিগমেন্টোসা। এই রোগের কোনো চিকিৎসা হয় না, ক্রমশ দৃষ্টিশক্তি কমে যাবে এবং একটা সময় ব্লাইন্ড হয়ে যাবে পুরো। তো এরপর যা হয়, বাবা মা সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। কলকাতায় ডক্টর আয়েস রায় যখন বিখ্যাত, ওনার কাছে যা হলো উনিও দেখে একই তখন ডায়াগনোসিস করলেন। তারপর চেন্নাইতে উনি যা হলো ওনারাও দেখেও একই বলেন যে এরকম কোনো চিকিৎসা হয় না, এটা একটা জিনবাহিত রোগ, ফ্যামিলিতে কারোর ছিল নিশ্চয়ই, ফলে আস্তে আস্তে ভীষণ ব্ল্যাকআউট হয়ে যাবে। তো যাই হোক, সেই সময় বহু চিকিৎসার চেষ্টা হয়েছিল, নানা রকম যা হয় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, খুমিরাজি যতখানি সম্ভব, এবং বাইরেও বিভিন্ন জায়গায় চিঠিপত্র লেখা হয়েছিল ডাক্তারবাবু, তারা কেউ কেউ সদস্য দিতে পারেনি। ক্লাস ফোর থেকে আর বইয়ের লেখা পড়তে পারি না, মা বইগুলো পড়ে দিত আমি শুনতাম, আর তখন টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট টেপ ছিল, মা বইগুলো পড়ে ক্যাসেট করে দিত, আমি ক্যাসেট চালিয়ে চালিয়ে শুনতাম। ছোটবেলা পরীক্ষার খাতে আমি লিখতে পারতাম, কোশ্চেনটা কেউ পড়ে দিলে আমি বড় বড় করে লিখতে পারতাম, কিন্তু লেখাটা করতে পারতাম একবারই জানিয়ে ওটাই ফাইনাল, আর পড়ে চেক করার সুযোগ ছিল না আমার। তো এই করতে করতে 1988 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিই, 90 সালে উচ্চ মাধ্যমিক, 11-12টা আমি করেছিলাম ডায়মন্ড হারবার হাই স্কুলে, কারণ ওইখানে 11-12 তখন ছিল না। তারপরে 1993 সালে আমি ইংরাজি সাহিত্য নিয়ে ডায়মন্ড হারবার কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি, ফকিরচাঁদ কলেজ। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর করবোটা কি, প্রথম সমস্যা হলেই যেমন তখন তো চাকরির বাজারে স্বপ্ন দেখতাম বড় লরি ড্রাইভার হোক, মানে আমার খুব ভালো লাগতো ওই লরি ড্রাইভাররা কিভাবে সুন্দর এক দেশ থেকে অন্য দেশে অনেক চলে যায়। এবং ছোটবেলায় আমাদের পাড়ায় একজন বয়স্ক দাদু ছিলেন, তিনি লরি চালাতেন, তার মুখে নানা রকম অভিযানের গল্প শুনতাম, মানে লরি নিয়ে কি কোথায় কোন বিপদে পড়েছে, কখনো ডাকাতের খপ্পরে পড়েছে, কখনো বন্যায় গাড়ি আটকে আছে, এগুলো খুব ভালো লাগছে আমার। তো তারপরে যখন আরেকটু বড় গেলাম তখন মনে হতো যে হিউন সাং ফাইয়েন এদের মতো খুব পরিচিত হব। তারপরে যখন আরেকটু বড় হলাম তখন আমার দুজন দাদা ছিলেন, মাস্তব দাদা, তারা মাউন্টেনিয়ারিং করতেন। আমি সেই 80-এর দশকে তাদেরকে শুনেছি যে রূপকুণ্ড অভিযান, রাউন্ড অন্নপূর্ণা, এসব বড় বড় অভিযানে তারা গিয়েছিল। সেই সব অভিযানের গল্প শুনতাম, চাহের খাড়ির ছবি দেখতাম, এইসব করতাম। তখন পাহাড়ের প্রতি আমার একটা নেশা তৈরি হয়ে যায়। তো 1988 সালে আমি প্রথম আমার এক দাদার সঙ্গে জঙ্গি গোছানা ট্রেক করতে যাই। তখন আমি মোটামুটি দেখতে পাই, মানে সন্ধ্যাবেলা অসুবিধা কিন্তু থাকতে পারি। তো তারপরে এটা তো আমার নেশা লেগে যায়। পরবর্তীকালে ওই দাদার সঙ্গেই আমি সান্দাকফু, তারপরে ইন্ডিয়ারিক

0: করাতো দৃষ্টিহীন ছেলে পিলারা কিভাবে পাহাড়ে চড়তে পারে। তো আমি ওই কোর্সটাতে যাই, সেখানে গিয়ে আমি পাহাড়ে চড়ার যাবতীয় কৃত কৌশল শিখি। আর তখন 20 দিনের একটা কোর্স ছিল, তো তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে মাউন্টেনিয়ার হবো একদিন, কিন্তু আলটিমেটলি মাউন্টেনিয়ার হয়ে ওটা হয়নি। ইতিমধ্যে আর একটি খবর আমার কাছে আসে, সেটা হলো নান্দিকার নাট্যগোষ্ঠী দৃষ্টিহীন ছেলেমেয়েদের নিয়ে নাটকের দল খুলেছে, তার নাম হচ্ছে ব্লাইন্ড অপেরা। 1996 সালের 9 মার্চ এই দলটি প্রতিষ্ঠিত হয়। আমি 1996 সালের জুন মাসে এই দলে যোগদান। তো সত্যি কথা বলতে গিয়ে আমি এর আগে কোনোদিন নাটক করিনি, আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমি গেছিলাম কিছু চিউরি শিখেছি যে নাটকের ব্লাইন্ড নাটক হয়। তো সেখানে গিয়ে ওদের ক্লাসগুলো দেখে আমার খুব ভালো লেগে আমি দলে যুক্ত হয়ে যাই, এবং 1996 সাল থেকে আজও পর্যন্ত আমি যুক্ত হয়ে আছি ব্লাইন্ড অপেরার সঙ্গে। বহু নাটকে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। আমার প্রথম অভিজ্ঞতা ছিল ডিরেকশন বা স্ক্রিপ্ট তৈরি করা, কিন্তু এইসব নাটকের দলে ডিরেকশন বা স্ক্রিপ্টের তৈরি করার কোনো স্কোপ থাকে না, যা কি শিখতাম তো অভিনয় সংক্রান্ত। তো আমি ধীরে ধীরে অভিনয়টাকে আয়ত্ত করার চেষ্টা করতে আরম্ভ করলাম। কলকাতার তো সমস্ত মঞ্চ সহ ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে আমরা অভিনয় করেছি। মনসা মঙ্গল কাব্য বলে এক নাটক আমরা করেছিলাম, সেটা 2001 সালে পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ নাটক বিবেচিত হয়েছিল, তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী ভাতৃগণ পুরস্কার নিয়েছিলাম। এবং এই নাটক নিয়ে আমরা দিল্লিতে NSD-তে গেছিলাম, ওদের সর্বে পার্টিসিপেট করেছিলাম। তারপর ওদের সঙ্গে আমরা একটা ওয়ার্কশপও করেছিলাম ব্লাইন্ড থিয়েটার, তখন একটা আলোড়ন পড়ে গেছিল আর কি। তখন আমি থিয়েটার পাশ করে টিউশন করতাম। তো হঠাৎ এক খবর পেলাম যে পশ্চিমবঙ্গ সরকার যে স্কুল সার্ভিস কমিশন, এখানে দৃষ্টিহীনরা রাইটার নিয়ে বসতে পারবে। 2002 সাল থেকে দৃষ্টিহীনরা রাইটার নিয়ে বসতে পারে, তার আগে দৃষ্টিহীনরা রাইটার নিয়ে বসতে পারতো না। তো আমি 2004 সালে প্রথম ওই একজন রাইটার নিয়ে SSC পরীক্ষা বসি এবং লেখা পরীক্ষাও পাস করি এবং ভাইবার থেকে ওদেরও পাস করে যাই। 2005 সালে আমি কলকাতার বিজয়গড় বিদ্যাপীঠ নামক একটি স্কুলে ইংরাজি বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত হই। ওই স্কুলে এখনো কর্মরত অবস্থায় রয়েছি।
1: শুনলেন ডায়মন্ড হারবারের পল্লব হালদারের জীবন সংগ্রামের নানান কাহিনী। তার এই বৈচিত্র্যময় জীবনের বাকি গল্পটা শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা হৈমন্তী দে, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিবমত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শুভময় ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শিবমত ভৈরব রাগে খেয়াল, শিল্পী শুভময় ভট্টাচার্য।

0: শিবমত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী শুভময় ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপন বিরতি।
1: নিজের ডিটেলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট কে সার্চ কর। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
2: আজই সার্চ করব।
1: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন গানে গানে। গানে গানে অনুষ্ঠানে প্রথমে শুনবেন সোনার খাঁচা ছায়াছবি থেকে গান। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

সোনার খাঁচা ছায়াছবি থেকে গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানে গানের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধার অভিযান ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস দক্ষতার সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে মান্য কার্যবিধি জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। পশ্চিমবঙ্গের সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আজ বিস্তারিত খবরে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেন ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছর পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়েও মন্ত্রীরা আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্ট স্কার্ফ পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতির সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গুলেখে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চো বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। পরের মাসে 5 তারিখ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকাতেও যাবেন অমিত শাহ। এরপর তাঁর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং নাগরিক প্রশাসন যেভাবে গুলমার্গে কেবল কারে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে, তা ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস, দক্ষতা, সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং সফলভাবে এই উদ্ধার অভিযান সম্পন্ন করায় যৌথ বাহিনীর প্রশংসা করেন। অভিযানে যুক্ত সকলকেই দায়িত্ববোধ এবং সেবামূলক মনোভাবের জন্য দেশ মনে রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগেই জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে গতকাল উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তাঁর হাতে তুলে দেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল বলেন, তাঁদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগামী দিনে তাকিয়ে আলোচনা হয়েছে। ভারত কানাডা সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা সেপা দ্রুত সম্পাদনের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
1: Very much doable given the sincerity of purpose, given the wonderful work both the negotiating teams have put in over the last 2.5 months since we signed terms of reference in March, and given the trust between the prime ministers of India and Canada and the warmth of that relationship, we feel empowered to be able to make rapid progress to deliver results not only to businesses but to the people of both countries.
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারতের রূপান্তর পর্ব অমৃতকালের মধ্যে দিয়ে চলেছে, যেখানে শক্তি উদ্ভাবন, যুব সমাজের কঠিন পরিশ্রম 2047-এর বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। ইংরাজি দৈনিকে এক নিবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়ন ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের সাফল্যের দিকগুলি তুলে ধরেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। গতরাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমের ওই ভিডিওয়ে হুমকি দিতেও দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের ভিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938-এ তিনি হারামনি নবরাগ মালিকা গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942-এর 9ই জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠের সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। দুঃখুমিয়া বা তারা খ্যাপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ায় নজরুল একাডেমিতে তাঁর জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গে বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রজাতরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো, উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু। ডিজিসিএ জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের কাছ থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীদের জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে সেই যাত্রীকে সরিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করতে হবে। দেশে ফেরার 21 দিনের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। ত্রিস্তরীয় মাস্ক, ডিসপোজেবল গ্লাভস, পিপি কিট, হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলিকে। লেবাননে আক্রমণের তীব্রতা বাড়িয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়ানো হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। আইডিএফ জানিয়েছে, পূর্ব লেবাননের বেক্কা উপত্যকা সহ কয়েকটি জায়গায় হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। সংঘর্ষ বিরতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র হরমুজ প্রণালীর কাছে জলযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে কথা বলে ইউক্রেন সংঘাত এবং ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধরমশালায় খেলা শুরু হবে 7:30। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও বিদর্ভে আজ পর্যন্ত রাতের আবহাওয়া উষ্ণ থাকার লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আগামী দু তিন দিন তাপপ্রবাহ বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বর্ষা এখনও পুরোপুরি না এলেও কোচবিহারে গরম সেভাবে দাপট দেখাতে পারেনি। গত প্রায় দু মাস ধরে মাঝে মধ্যেই বৃষ্টিপাত হওয়ায় জেলার আবহাওয়া অনেকটাই শীতল রয়েছে। কখনো মেঘলা আকাশ, কখনো হালকা বা মাঝারি বৃষ্টি, আবার কখনো রোদের তেজে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের নিয়মিত বৃষ্টিতে স্বস্তি বজায় রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। এদিকে বিধানসভা নির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশের পর জেলার রাজনৈতিক পরিস্থিতিও বেশ সরগরম। নির্বাচন পরবর্তী হিংসার কিছু ঘটনা সামনে এলেও প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে

হয়েছে বলে দাবি প্রশাসনের। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। উত্তরবঙ্গ তথা কোচবিহার থেকে এই প্রথম কেউ বিধানসভার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে গর্ব ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। কোচবিহার জেলার সঙ্গে বাংলাদেশের দীর্ঘ প্রায় 550 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বড় অংশই উন্মুক্ত। সীমান্ত সুরক্ষা জোরদার

মহা ভয়। অন্যদিকে দীর্ঘদিনের জমি জট কাটিয়ে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর উন্নয়নের কাজ দ্রুত শুরু করার দাবিতে সম্প্রতি কোচবিহারের জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও মেগলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। বৈঠকে সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়ন, স্থলবন্দর প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 30 একর জমির মধ্যে 23 একর জমি অধিগ্রহণ হলেও বাকি জমি অধিগ্রহণ না হওয়ায় প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে অভিযোগ। তবে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে দ্রুত সমস্যার মীমাংসা করে কাজ শুরু হবে বলেই আশাবাদী জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোচবিহারে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন বেসরকারি নার্সিংহোম ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে এম্পানেলমেন্ট প্রক্রিয়া, প্রকল্পের নির্দেশিকা এবং সমন্বয় রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও জেলার উন্নয়ন নিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন জেলাশাসক জিতিন যাদব। বৈঠকে নদী ভাঙন রোধ, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয় উঠে আসে। একই সঙ্গে সরকার পরিবর্তনের পর কাটমানি ফেরতের দাবিতে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও নেতাদের বাড়ির সামনে প্রতিদিনই বিক্ষোভের ছবি নজরে আসছে। এই সংক্রান্ত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি পুরনো মামলায় তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও বেড়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।

0: তা আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গানে গানের পরবর্তী অংশ। কমললতা ছায়াছবি থেকে গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

কমললতা ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে গান শুনলেন শিল্পী শ্যামল মিত্র এবং শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। পরবর্তী গান শ্যামল মিত্রের কণ্ঠে।

0: Gönül kokuşur, kokun bizim gidenin.
1: কমললতা ছায়াছবি থেকে গান শুনলেন শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

কমললতা ছায়াছবির পরে এবারে প্রক্সি ছায়াছবি থেকে গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে ছুটির ঘণ্টা, উপস্থাপনায় অমৃতা হালদার রয়।

0: আদর ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছুটির ঘন্টা। কি ঘুম ভেঙেছে তো সকলের, নাকি এখনো পর্যন্ত বিছানায় আরে মুড়ি ভাঙা হচ্ছে? কারণ ঢং ঢং করে স্কুলে ছুটির ঘন্টা পড়ার সাথে সাথেই পড়ে গেছে গরমের ছুটি। আর ছুটি মানে তো একটু দেরি থেকে, মানে দেরি করে ঘুম থেকে ওঠা, একটু বেশি দুষ্টুমি আর অনেকটা গল্পে গল্পে সময়, আর একটু বোধহয় ফাঁকে পড়ে কি পড়াশোনায়, বোধহয় না। কারণ আমি জানি আমার ছোট্ট সোনা বন্ধুরা খুব লক্ষ্মী, তারা পড়াশোনায় কখনোই ফাঁকে দেয় না। আর গরমে ছুটি মানে নিশ্চয়ই একবার হলেও মামার বাড়ি ঘুরতে গেছো বা যাবে, তাই না? কারণ এই তো একটা লম্বা ছুটি যখন মায়েরাও তোমাদের সাথে বেরিয়ে পড়তে পারে নিশ্চিন্তে। আর আজ বলো তো কি দিন? আমি জানি অনেকেই জানো আর অনেকের হয়তো একটু জানা বাকি রয়ে গেছে। আর আমরা তো একথা জানি যদি কেউ মামার বাড়ি গিয়ে থাকি যে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই কিলচর নেই ঠিক, কিন্তু সময় তো অঢেল। আর এই অঢেল সময়ে তোমাদের জন্য গত 22 তারিখ থেকে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে শুরু হয়ে গেছে ছুটির ঘন্টা। আর যে কথা বলছিলাম, আজ, হ্যাঁ আজ তাঁর জন্মদিন। আজ ইংরেজির 26শে মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ। মনে পড়ছে কার জন্মদিন? হ্যাঁ, বাংলা মতে আজই কাজী নজরুল ইসলামের জন্মদিন, যাকে আমরা অনেক সময় দুঃখু মিয়া বলেও জানি। তোমরা তো চেনই যে কার নাম ছিল দুঃখু মিয়া, বললেই তোমরা সবাই এক্ষুনি বলে উঠবে কাজী নজরুল ইসলাম। এমনই অনেক গল্প কথাই সাজানো আজকের ছুটির ঘন্টা। শুনবো আমাদের স্টুডিওতে আসা বন্ধুদের কাছ থেকে তাদের গান কবিতা। কিন্তু যারা যারা আমার থেকে একটু দূরে রয়েছো, না মনের খুব কাছাকাছি রয়েছো কিন্তু এই মুহূর্তে একটু দূরে রেডিওর ওপারে, তারা কি করবে? তারা কি শুধু শুনবে? শুনবে তো বটেই, কিন্তু তারা শোনাবেও। তাদের কবিতাও বা গান আমরা ছোট্ট করে শুনে নিতেই পারি, কিন্তু তার জন্য তোমাদের চলে আসতে হবে 2213-1342 এই নম্বরে। কি নম্বরটা মনে থাকবে? আরও একবার বলে দিই, 0332213-1342। তাহলে তোমরা যারা দূরে রয়েছ কিন্তু রয়েছ মনের কাছাকাছি, তোমরা বরং এই মুহূর্তে একটু মনে মনে ঠিক করে নাও তো, আজ আমাদের সঙ্গে দূর থেকে ফোনের মাধ্যমে কাছে এসে কি শোনাবে। ততক্ষণ বরং আমরা শুনে নিই আমাদের স্টুডিওতে চলে আসা ছোট্ট বন্ধুদের কাছ থেকে কবিতা লেখো।
1: কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার আজকের নিবেদন কবিতা লিখ। আমরা আনিব রাঙা প্রভাত, গ্রন্থনা ও পরিচালনায় উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়, অংশগ্রহণে চিত্রিণী সাহা, ইতাস মণ্ডল, শিবাংশু ব্যানার্জি, বৈভব মণ্ডল, চিরন্তনী পুরকায়, টিউলিপ সাধুখা ও উপাস্য বন্দ্যোপাধ্যায়।

মাত্র 8 বছর বয়সে পিতৃবিয়োগ হয়েছিল দুখু মিয়ার। শৈশবকালে যখন শিশু কিশোরদের হেসে খেলে পড়াশোনা নিয়ে দিন কেটে যাওয়ার কথা, তখন দুখু মিয়া লেটো দলের সঙ্গে গান গেয়ে ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের নানা জায়গায়। গিয়েছেন ঝুমুর গান। 1908 সালে কাজী নজরুল ইসলামের যখন 9 বছর বয়স, তখন পিতৃহারা কবি গ্রামের মকতব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেন। তখন থেকেই তার জীবন যুদ্ধ শুরু। এরপর তিনি বাবুর চিগিরি করেছেন, রুটির দোকানে কাজ করেছেন,

0: নাম লিখিয়েছেন বাঙালি পল্টনে। মাত্র 20 বছর বয়সের মধ্যেই জীবনের এইসব বিচিত্র অভিজ্ঞতায় কবির ঝুলি ভরে উঠেছিল। এইসব অনন্য অভিজ্ঞতাকে সম্বল করে তিনি গান বেঁধেছেন, লিখেছেন অসংখ্য কবিতা। যতদিন তিনি শরীরে ও মনে সুস্থ ছিলেন, ততদিন তিনি মেতেছিলেন নব নব সৃষ্টির উল্লাসে।
1: আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ত্বক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লবে বানে কে ওই জাগলো জোয়া দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে,
2: আজ হাসলো আগুন, শোষলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিঠ বাসে। আজ রমন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কারণ তরু, বিশ্ব ডুবান, আসলো তুফান, উজলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্য জাত, জড়ায় মোরা বাম পাশে,
1: মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
3: আজীবন মানবতার পূজারী, ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে ওঠা এক মানবপ্রেমিক মানুষের জয়গান গেছেন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত প্রহরী হয়ে সামাজিক পাপে বিপ্রতিপে দাঁড়িয়ে ন্যায়ের ধ্বজা তুলে ধরেছেন তিনি। ছাত্র সমাজকে ডাক দিয়ে বলেছেন, সমস্ত ঝড় বাদল তুচ্ছ করে পথে নামার জন্য, জীবন মৃত্যুকে পায়ে বৃত্ত করে জ্ঞানের মশাল হাতে এগিয়ে যেতে বলেছেন এ পৃথিবীতে স্বর্গ গড়ার স্বপ্ন নিয়ে।
2: আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, উড়ছে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার খায়, যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্র দল।
1: মোদের চোখে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক, আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আভাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা।

এক সময় শুধু বিদ্রোহ আর বিপ্লবের কবিতা ও গান লিখেছেন কাজী নজরুল। ছোট ছোট শিশুদের জন্যেও কিছু অসাধারণ কবিতা লিখেছেন তিনি। শিশু মনের উপযোগী সেই সব ছড়া বা কবিতা দারুণ উপভোগ্য ও মজাদার। তার ঝিঙে ফুল কাব্যগ্রন্থে এমনই চমৎকার কবিতার সমাহার আমাদের অপার আনন্দ দেয়। ঝিঙে ফুল, খুকি ও কাঠবেড়ালি, খাদু দাদু, লিচু চোর।

0: বা প্রভাতী কবিতায় দারুণ ছন্দ আর মজা আমাদের মুগ্ধ করে। ছোট্ট খুকির গাছে গাছে ঘুরে বেড়ানো, কাঠবেড়ালিকে করা প্রশ্নগুলোর অনাবিল আনন্দ আমরা সকলেই উপভোগ করি।
1: কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোৎকা পেটুক, খাও একা পাও জেঠায় জেটুক, বাতাবি নেবু সকল গুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজুচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবেড়ালি বাঁদরি মুখি মারব ছুড়ে কিল, দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল, কাঠবেড়ালি তুমি আমার ছোড়দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
2: আমার লিচু চোর কবিতায় এক কিশোরের লিচু গাছ থেকে লিচু চুরির আনন্দদায়ক কাহিনীকে কবি বর্ণনা করেছেন এক ছন্দময় সরস ও চিত্তাকর্ষক ভঙ্গিমায়।
3: বাবুদের তাল কুকুরে হাবুদের দল কুকুরে, সে গিবাস করলে তারা বলি থাম একটু দাঁড়া,
1: পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে,
3: গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে,
1: পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুচ্ছার,
3: দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি, আমি অব্বা গিয়ে থাপড় দেহাওয়া ছাগিয়ে কাপড়,
1: লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিত্রে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা,
3: দেখে যেই আঁতকে ওঠা কুকুরও ঝুললে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার,
1: বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গে বোঝদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে,
3: যাবো ফের কাল মলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিঁচা,
1: সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটুনি গুলা, কি বলিস
3: ফের হপ্তা তোবা না খপ্তা।
4: কাজী নজরুল ইসলামের এত বিচিত্র সৃষ্টি যে শুধুমাত্র বিদ্রোহী কবির তকমা এঁটে দিয়ে কোনো সীমাবদ্ধ কাব্যিক পরিসরে তাকে বেঁধে রাখা যায় না। একসময় বাংলার বিদ্রোহী রূপের দুজন কাণ্ডারি ছিলেন, প্রথমজন নেতাজি সুভাষচন্দ্র বসু আর দ্বিতীয়জন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহের গান গাইতে গাইতেই দেশ ও কালের ঊর্ধ্বে ওঠা এক চিরন্তন ভারতীয় সংস্কৃতি ও সাধনার পূজারী হয়ে উঠলেন তিনি।
5: বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া খদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাতে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলো বীর আমি চির উন্নত শির,
6: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব।

শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপাণ, ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।

0: কাজী নজরুল ইসলামকে দেশ ও দেশবাসী ভুলতে পারে না। তিনি ছিলেন সহজাত কবি। শুধু কবিতা নয়, নজরুলের সঙ্গীত রচনার বহুধা প্রসারী প্রতিভাও ছিল অনন্য। একাধারে ইসলামী সঙ্গীত আর অন্যদিকে শ্যাম ও শ্যামা সঙ্গীত রচনা করেছেন অক্লেশে।
1: তিনি মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী প্রচলিত ধর্মের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তার তৃষ্ণার্ত মন সদা চঞ্চল হয়ে ছুটে বেরিয়েছে সুন্দরের সন্ধানে, অপরূপের দর্শন প্রার্থনায়। নজরুল ধর্মের চেয়ে মানুষকে সর্বদা বড় করে দেখেছেন, তাই তিনি সমস্ত ধর্মের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছেন। সাম্যবাদী কবিতায় তাই কবি উচ্চারণ করেছেন মানব ধর্ম আর আদর্শের কথা।
2: গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্থা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এই দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর? মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
3: সমস্ত ভারতবাসীকে ধর্মের ভেদাভেদ থেকে দূরে থাকতে তিনি হুঁশিয়ার করেছেন। পরাধীন ভারতবর্ষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ভরসা দিয়েছেন, শুনিয়েছেন আশার বাণী, স্বাধীনতার পবিত্র মন্ত্র উচ্চারণ করে সমগ্র দেশবাসীকে জাগিয়ে তুলতে চেয়েছেন, আহ্বান করেছেন স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য। তাঁর কবিতা গান এখনো আমাদের একইভাবে উদ্দীপ্ত করে। ভারতবাসী তাঁর কাছে ঋণী। কাজী নজরুলই আমাদের রাঙা প্রভাত আনার স্বপ্ন দেখিয়েছেন।

0: হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরিপার।
1: তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, সান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান।
0: ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
1: অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ।
0: হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার।
1: গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।
0: কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাছ, করে হানাহানি তবু চল টানি, নিয়াছো যে মহাভার।
1: কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালি খুনে লাল হল জেঠা ক্লাইভের খঞ্জর।
0: ওই গঙ্গায় ডুবি আছে হার ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার।
1: ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আজি অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান।
0: আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে চান,
1: দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গগিরি কান্ডার মরু দুস্তর পারাবার, লঙ্ঘি

0: শেষ হলো কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে কবিতা লিখো আমরা আনিব রাঙা প্রভাত, গ্রন্থনা ও পরিচালনায় উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়, অংশগ্রহণে বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার, চিত্রিণী সাহা, ইতাস মণ্ডল, শিবাংশু ব্যানার্জি, বৈভব মণ্ডল, চিরন্তনী পুরকাইত, টিউলিপ সাধুখা ও উপাস্য বন্দ্যোপাধ্যায়।
1: বাহ, খুব খুব সুন্দর শুনলাম আমরা আনিব রাঙা প্রভাত বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার নিবেদনে। তবে আমার বন্ধুদের নামগুলো কিন্তু বড্ড কঠিন, তাই না? আমার ওপারের বন্ধুরা কি বলছে, আর তারা শুধুমাত্র ছোটদের নয়, কাজী নজরুল ইসলাম রচিত ছোটদের কবিতায় নয়, তারা কিন্তু বেশ বড়দের মতো কবিতাও আমাদের শোনালো। আসল কথা, এই বোধগুলোই বড় জরুরি। তবে আজকে তো ছোট্ট সোনাদের সঙ্গে কথা বলছি, তাই তোমাদের জন্য বলি, এই যে খুকিও কাঠপেড়ালি কবিতাটা আমরা বোধহয় সমস্ত ছোটরা, আমরাও ছোটবেলায় করেছি, তোমরা যারা এখন ছোট তারা করছো, যারা একটু বড় হয়েছো তারাও করেছো। কারণ এটা সব থেকে মজার এবং খুব প্রিয় কবিতা আমাদের। যখনই বলি কাজী নজরুল ইসলামের একটা কবিতা শোনাও তো, সঙ্গে সঙ্গে কচি কচি কণ্ঠস্বরে এই কবিতা আমরা শুনি। কিন্তু জানো কি, কাজী নজরুল ইসলামের সব কবিতার পেছনেই কিন্তু একটা করে গল্প রয়েছে, তেমনি এই খুকি ও কাঠবিড়ালি কবিতার পেছনে রয়েছে একটা মজার গল্প। তিনি খুব সহজেই ছোটদের সঙ্গে মিশে যেতে পারতেন। এবার নজরুল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, যেখানেই যেতেন শিশুদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠত। এমনই 1921 সালে তিনি একবার কুমিল্লায় বেড়াতে গিয়েছিলেন একজন তার বন্ধুর বাড়িতে, এবং সেখানে একটি ছোট্ট মেয়ে ছিল, ছোট্ট মেয়ে অঞ্জলি নাম, তার সঙ্গেও তার বন্ধুত্ব হয়ে গেল, খুব স্বাভাবিক এটা। আর নজরুল একদিন দেখলেন এই মেয়েটি একটি গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। কাছে গিয়ে দেখলেন মেয়েটি একটি কাঠবিড়ালির সঙ্গে কথা বলছে। আর এমনটা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন, লিখলেন খুকিও কাঠবিড়ালি কবিতাটি। তোমরা কেউ কাঠবিড়ালির সঙ্গে কথা বলো নাকি? বলো না? আসল কথা, এখন খুব কম দেখা যায়, তবু যাদের দেখা যায় তারা একবার কথা বলে দেখো তো, শোনে কি না কাঠবিড়ালি? তবে কাঠবিড়ালি না শুনলেও এই মুহূর্তে আমাকে শুনতে হবে কোন বন্ধু রয়েছে টেলিফোনে, দেখে নি কোন বন্ধু।

0: ক্লাসে বেরিয়ে অনেক।
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, কি শোনাবে তুমি আজকে?
0: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শোনাবো।
1: আচ্ছা বাবু, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো আমরা শুনতেই পারি, অন্য কোনো দিনও শুনবো, আর রবি ঠাকুর নজরুল তো আমাদের প্রতিদিনের, কিন্তু আজ তো নজরুল জয়ন্তী, মানে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলছি, তার ছোটদের কবিতা শুনছি, গানও শুনবো, তো তুমি একটা কাজী নজরুল ইসলামের কিছু শোনাতে পারবে? আচ্ছা, এখন মনে নাই থাকতে পারে, কোনো চিন্তা নেই, তুমি বরং সঙ্গে থাকো, অনুষ্ঠান শোনো। হ্যাঁ, আমরা আবার পরে তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথেরটা আবার শুনবো, তুমি লক্ষ্মী শোনা, আমি বুঝতে পেরেছি, পরে আবার কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনবো, কেমন? আমরা আজকে নজরুলের কবিতায় থাকি, তুমি অনুষ্ঠান শুনতে থাকো, তোমাকে অনেক অনেক আদর। হ্যাঁ, আসল কথা, রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তারা তো আমাদের প্রতিদিনের, তাই না? তাদেরকে ছাড়া আমরা ভাবতেই পারি না আমাদের এই জগতে এগিয়ে চলা। দেখে নেব, আরও এক কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নি কে এসেছে।
0: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
0: আমি পূর্ব বর্ধমান থেকে দিয়া বসাক বলছি।
1: আচ্ছা দিয়া, দিয়া কোন ক্লাসে পড়ো?
0: আমি ক্লাস থ্রিতে পড়ি।
1: ক্লাস থ্রি, খুব ভালো। কি শোনাবে তুমি আজকে, বুঝতে পারছো তো আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন, বাংলা মতে আজ 11ই জ্যৈষ্ঠ, তুমি কি শোনাতে চাও কাজী নজরুল ইসলামের লেখা?
0: আমি কাজী নজরুল ইসলামের লেখা আমি হব সকল সকাল বেলার পাখি।
1: বেশ বেশ বেশ, শোনাও শুনি আমরা। আচ্ছা তুমি একটু কাজ করো, তোমার রেডিও সেটটাও একটু দূরে সরিয়ে নিয়ে যাও, বাড়ির বড় যারা আছেন ফোনের থেকে একটু বলো দূরে সরাতে, তাহলে তোমার কবিতাটা খুব ভালো করে আমরা শুনতে পাবো।
0: ঠিক আছে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগি, উঠবো আমি ডাকি সুদ্ধি মামা ওঠার আগে, উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমুম এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসে মে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো আমি, উঠবো পাহাড় চুড়ে, দেখবো নিচে ঘুমাই শহরে শীতের কাঠামুড়ে, ঘুমাই সাগরে বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো রে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নয় কো খোকন ঘুম জাগানো পাখি নমস্কার।
1: বা বা বা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অনেক অনেক আদর, তুমি অনুষ্ঠান শুনতে থাকো, খুব ভালো লাগলো। আমি জানি এমনই ঘুম জাগানো পাখি কিন্তু আজ রেডিওর ওপারেও রয়েছে আর আমাদের সঙ্গেও রয়েছে, আর এখন যদিও শীতের কাঁথা মুড়ে শহর নেই, অনেকটা ভোর হতে না হতেই সূর্যের আলো ফুটতে না ফুটতেই সবাই প্রায় উঠে পড়ছে, কিন্তু আমার ছোট্ট বন্ধুদের তো এখন গরমের ছুটি, তাদের কিন্তু এখন একটু ঘুমের ছাড় রয়েছে, তাদের মায়েরা যতই ঘুমোতে বলবে না উঠতে বলবে এখন মনে হয় তাদের একটা চিন্তার বিষয়, তবে তারা এইভাবে আনন্দে থাকুক, ঘুমিয়ে থাকুক, পড়াশোনা করুক, আর তার সঙ্গে ছুটির ঘণ্টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের শিশু বিভাগের নিবেদনে আমরা ছুটির ঘণ্টার অনুষ্ঠানে। আরও এক বন্ধু রয়েছে, চট করে একটা শুনে নি তার কথা। হ্যালো, হ্যাঁ কে বলছো? সায়নী? আচ্ছা বলো কি বলছো, তুমি কোথা থেকে বলছো? তুমি কি শোনাবে আজকে?
0: কবিতা।
1: কবিতা কোন ক্লাসে পড়ো?
0: 1।
1: বাহ, তা তো অনেক বড় হয়ে গেছো, এখন তো ছুটি, খুব মজায় দিন কাটছে। আর অনুষ্ঠান শুনছো তো প্রতিদিন ছুটির ঘন্টা তোমাদের জন্য? বেশ শুনে নি কি কবিতা।

0: কে শোনাবে?
1: কিছু কাজিনে শুনেছিলাম,
0: আচ্ছা,
1: বাবুরি তার পুকুরে, তার পুকুরে করলো তারা বই তার একটু দাঁড়া, পুকুরের ওই কাছেরা লিচুরার দাদা ছিল, ওঠানা আসতে গিয়ে ইয়া বড় কাজটি নিয়ে গাছে গিয়ে গিয়ে চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সারা জোরে, পড়বার মালির সে ছিল এক গাছের আরে নমস্কার।
0: আচ্ছা, সে ছিল গাছের আড়েই নমস্কার, তার মানে সেও এই মুহূর্তে গাছের আড়েই চলে গেছে। খুব খুব সুন্দর, আমি জানি সবাই মিলে খুব জোরে জোরে হাততালি দিচ্ছ বন্ধুদের জন্য। তোমরা এইভাবেই অনুষ্ঠান শুনতে থাকো আর এমনই আনন্দে থাকো। চলো, আমরা তো দূরের বন্ধুদের অনুষ্ঠান শুনলাম, কাছের বন্ধুদেরও শুনেছি, কিন্তু এবার তো আবার একটু ফিরে আসতে হবে আমার স্টুডিওতে যেসব বন্ধুরা রয়েছে, এবারে বরং গান কবিতার আসর, চলো শুনে নি আমার স্টুডিওর বন্ধুদের কাছ থেকে।
2: আমার নাম সুপর্বা ভট্টাচার্য, আমি একটি নজরুলগীতি গাইছি।

0: বাহ, খুব সুন্দর। দেখে নি পরের বন্ধু কি শোনায়।
1: আমার নাম শরণ্যা রানা। কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেড়ার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কে সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদি উঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে।

0: মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝড় নামাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নইকো খুকি ঘুম জাগানো পাখি।
1: আমার নাম অর্চিষা হাজরা, আমি নজরুলের একটি দেশাত্মবোধক গান গাইছি।

0: বাহ, খুব সুন্দর শুনলাম আমরা গান কবিতা কাজী নজরুল ইসলামের, কারণ আজ 11ই জ্যৈষ্ঠ আমরা পালন করছি তার 127তম জন্মদিন। আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে ছুটির ঘণ্টায় আজ শুধু তাঁরই কথা, তাঁর গান, তাঁর কবিতা। মাত্র 8 বছর বয়সে কাজী নজরুল ইসলামের বাবা মারা যান, ছন্নছাড়া হয়ে যায় তার শৈশব। এই গল্পগুলো হয়তো সকলেরই জানা, তবে এগুলো তো গল্প নয়, এগুলো বাস্তব। ছোট থেকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে। কখনো লেটো দলে গান গেয়েছেন, কখনো মসজিদে কাজ করেছেন। জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে এসেছে ছোট থেকে, তবু তিনি হেরে যাননি, বরং সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিয়েছিলেন। জীবন যুদ্ধে তিনি থেকেছেন অপরাজিত। ছোটদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে তার হারানো শৈশবকে খুঁজে পেতেন নজরুল। শিশুদের মাঝে মিশে যেতেন, তিনি নিজেই বলেছেন, আমি চির শিশু চির কিশোর। সেজন্য তো তিনি এত সহজ ভাষায় শিশুদের জন্য যে কোনো সময় লিখতে পারতেন মজার মজার ছড়া কবিতা গান। তাই তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি একজন স্বনামধন্য শিশু সাহিত্যিকও বটে, আর অবশ্যই প্রেমিক কবিও বটে। তবে এই মুহূর্তে দেখে নেব টেলিফোনের ওপারে কোন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ, কে বলছো, চট করে বলো।
1: আমার নাম দেবকি নন্দন ভূষণ।
0: ওরে বাবা, অনেক বড় নাম। কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি ক্লাস 6।
0: আচ্ছা, কি শোনাবে তুমি আজকে আমাদের?

0: আচ্ছা, কবি আবৃত্তি তো এখন শোনানো আজকে শোনাতে হবে, কিন্তু আজকে তো কাজী নজরুল ইসলামের জন্মদিন, আমরা রবীন্দ্রনাথের কবিতা নাই অন্যদিন শুনবো। তোমার কি নজরুল ইসলামের কিছু জানা আছে?
1: না।
0: আচ্ছা ঠিক আছে, মন খারাপের কিছু নেই, আমরা অন্যদিন শুনবো। এই তো তোমার সঙ্গে কথা বললাম, তুমি আমাদের সঙ্গে আছো, অনেক অনেক আদর, অনুষ্ঠান শুনতে থাকো কেমন। হ্যাঁ, ওই যে বললাম রবি ঠাকুর আর কাজী নজরুল ইসলাম আমাদের যেন প্রতিদিনের জীবনে জড়িয়ে রয়েছেন, তাই দুঃখ করার কোনো কারণ নেই। আমরা আবারও কোনো দিন রবি ঠাকুরের কবিতা শুনবো, এই মুহূর্তে দেখে নেব কোন বন্ধু আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোনো কারণে হয়তো তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা রেডিওর ওপারে অপেক্ষা করছে কখন আসবে তারা আজকের ছুটির ঘন্টায় তাদের মনের কথা জানাতে। হ্যালো হ্যালো, যে কোনো কারণেই হোক তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা টেলিফোনে হচ্ছে, কিন্তু মনে মনে তো হচ্ছে না, কারণ আমরা জানি মনে মনে আমরা সবাই রয়েছি আমাদের ছোট্ট সোনা বন্ধুদের সঙ্গে। ছোট্ট সোনা বন্ধুদের মনের মাঝেও কিন্তু রয়েছে এই ছুটির ঘণ্টা, কারণ এখন গরমের ছুটি, শুধুই মজা, শুধুই আনন্দ, একটু দেরিতে ঘুম থেকে ওঠার অনেকটা আনন্দ করা, তবে এর ফাঁকে কিন্তু পড়াশোনাটা ভুললে চলবে না। আর আরও একটা কথা, প্রচণ্ড গরম পড়েছে, কেউ কিন্তু দুষ্টুমি করে একদম রোদে বেরোবে না, কেমন। সকলে সুস্থ থেকো আর আনন্দে কাটাও গরমের ছুটি, শুনতে থাকো ছুটির ঘন্টা, আবার কথা হবে আগামীকাল। আজ এ পর্যন্তই, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের অমৃতা পিসিমণি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন যুববাণী, আপনাদের সঙ্গে সৃজনী পাল এবং সৌরিক ঘোষ।

0: ঘড়ির সময় ঠিক 11:02, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে রয়েছে সরাসরি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি সৃজনী। আর এই যে গরমটা কেমন লাগছে সৌরিক?
0: সত্যি বলছি সৃজনী, মানে এই গরমটা নেওয়া যাচ্ছে না, মানে গরমকাল বিষয়টাই না ভালো লাগার নয় একদম।
1: হ্যাঁ, কথাটা কিছুটা ঠিকই বলেছ, কিন্তু গরমকাল যে একেবারে পছন্দ নয় সেটা কিন্তু বলতে পারবো না, হয়তো তুমিও কিছুটা আমার সঙ্গে একমতই হবে।
0: দেখো, আমি যদি কারণটা জানতে পারি তাহলে আমি হয়তো হতে পারি তোমার সঙ্গে একমত, বাট উইদাউট কারণ না।
1: দেখো, গরমকালে সবচেয়ে ভালো লাগার জিনিস হলো গরমের ছুটি, তাই না?

0: Definitely, any day.
1: আর গরমের ছুটিতে আমার ভীষণ পছন্দের একটা জিনিস হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু ভারী মনে হয়।
0: এটা কিন্তু তুমি ঠিক বলেছো, ছোট থেকে জেনেছি আর দেখেও এসেছি। এই যে 25শে বৈশাখ আর 11ই জ্যৈষ্ঠ, এই দুটো দিন কিন্তু মানে বাঙালিদের কাছে ভীষণ এবং বড্ড প্রিয় একটা দিন।
1: হ্যাঁ, আর এই যে 11ই জ্যৈষ্ঠ সেটা কিন্তু আমরা গতকাল পার করে এলাম, আর আজ বাঙালির সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, বিদ্রোহের প্রতীক, প্রেম আর সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করার একটা দিন।
0: একদম একদম, এবং সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই দিনেই বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক আগুন ঝরা কণ্ঠস্বর, যিনি তার লেখনী দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন অন্যায়ের সিংহাসন। তিনি ছিলেন শুধু একজন কবি নন, বরং একজন আন্দোলন, একজন চেতনা এবং এক জাগরণ।
1: হ্যাঁ, লিখেছিলেন প্রেমের গান, ভক্তির গান, বিদ্রোহের কবিতা, আবার সাম্যের আহ্বান। তিনি একই সঙ্গে ইসলামী ঐতিহ্যের সুরও তুলেছেন, আবার শ্যামা সঙ্গীতেও মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে।
0: এবং সেই বিশেষ দিনে এবং আজকে আমাদের অনুষ্ঠানে তোমরা অলরেডি পোস্টার দেখে নিয়েছো, সেখানে বজ্রবীণা আমরা তাকে উৎসর্গ করছি এবং যুববাণী স্পেশাল এই অকেশনটা সেলিব্রেট করছি আমরা। এবং আমার সঙ্গে তো বেশ কয়েকজনই রয়েছে, আমি সৌরিক, আর তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন নম্বর 03322131342 নম্বরে, যদি কিছু তাকে নিয়ে বলার থাকে বা তার যদি কোনো লেখা তুমি পড়ে থাকো বা তোমাকে যদি কোথাও না কোথাও গিয়ে কাজী নজরুল ইসলাম ইন্সপায়ার করে থাকে তুমি সেটাও বলতে পারো কিন্তু আমাদের।
1: একদম,
0: হ্যাঁ।
1: আর যারা আমাদের ফোন লাইনে পাবে না, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে এসে আমাদের পোস্টারের তলায় কমেন্ট করতে পারো তোমাদের অভিজ্ঞতার কথা। আর তাহলে এই যে তার গান, গল্প, কবিতা, সংগ্রাম, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে তো কথা বলবো, তাই না? তার আগে বরং তারই একটা গান দিয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠানটা।
0: একদমই তাই।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর, তাই না?
1: একদম।
0: আর এই যে আজ গোটা অনুষ্ঠান জুড়ে কথা হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে, শুরুটা হয়েছিল সেই 1899 সালে 24শে মে, বর্ধমান জেলার ছোট্ট গ্রাম চুরুলিয়া আমরা অনেকেই জানি। আর সেই গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নিল এক অসাধারণ শিশু। বাবা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম, আর মা জাহেদা খাতুন ছিলেন ভীষণ স্নেহময়ী একজন গৃহিণী। সংসারে অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তারই মধ্যে কিন্তু ছিল সংস্কৃতির আবহ।
1: এবং তুমি জানো সৃজনী, শিশু নজরুলের ডাক নাম ছিল দুখু মিয়া। এমন এক নাম যেন তার জীবনেরই প্রতিচ্ছবি। খুব অল্প বয়সী বাবাকে হারান তিনি, তারপর শুরু হয় কঠিন সংগ্রাম। কখনো মসজিদে মুয়াজ্জিনের কাজ, কখনো রুটির দোকানের কাজ, কখনো লেটো গানের দলে যোগদান। এইভাবেই বড় হয়ে উঠেছিল ভবিষ্যতের বিদ্রোহী কবি।
0: হ্যাঁ, আর এই লেটো গানের যে কথা তুমি বললে, এই লেটো দলে থাকাকালীনই কিন্তু তার মধ্যে তৈরি হয় কবিতা বা গানের প্রতি যে গভীর ভালোবাসা। আর সেই লেটো দলে তিনি গান লিখতেন, শুধু তাই নয়, অভিনয়ও করতেন, আবার সুরও করতেন।
1: এবং এর পাশাপাশি তিনি এটাও বুঝেছিলেন ছোটবেলাতেই যে সমাজে বৈষম্য কতটা ভয়ঙ্কর, আর সেই বোধই পরবর্তীকালে তার কলমকে করে তোলে প্রতিবাদের ভাষা।
0: কৈশোরে কিন্তু নজরুল যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে কাজ করতেন তিনি। যুদ্ধের অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে ভাবতে শেখায় যে তিনি দেখেছেন শোষণ, অন্যায়, ক্ষমতার নিষ্ঠুরতা। আর সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু জন্ম নেয় একের পর এক তার সমস্ত আগুন ঝরা লেখা।
1: এবং ঠিক এই কাবে এইভাবেই 1922 সালে প্রকাশিত হয় তার অমর কবিতা বিদ্রোহী। এই কবিতা শুধু সাহিত্য নয়, এটা ছিল এক বিস্ফোরণ। যুব সমাজ যেন নতুন একটা সাহস পেল।
0: হ্যাঁ, তিনি লিখলেন, বলবীর বল উন্নত মমশির। ব্রিটিশ সরকার তার লেখাকে ভয় পেতে শুরু করলেন, বারবার নিষিদ্ধ করা হলো তার সমস্ত পত্রিকা।
1: এই কবিতা প্রকাশের পর যেন পুরো বাংলা কেঁপে উঠল। মানুষ এমন ভাষা আগে কখনো শোনেনি। এই কবিতায় ছিল না ভয়, ছিল না মাথা নত করার কথা, ছিল শুধু প্রতিবাদ, প্রতিবাদ আর প্রতিবাদ। ছিল মুক্তির ডাক, ছিল অন্যায়ের বিরুদ্ধে বজ্রনিনাদ।
0: আর সেই দিন থেকেই মানুষ কিন্তু তাকে বলতে শুরু করলো বিদ্রোহী কবি। কিন্তু এখানেই শেষ নয়, ব্রিটিশ সরকার তাকে জেলে পাঠালো। ভাবলো কারাগারে বন্দি করলে বুঝি তার কণ্ঠ থেমে যাবে, কিন্তু নজরুল থামলেন কি?
1: কিন্তু এটাই তো ব্যাপার, কারণ বিদ্রোহী কবিকে কোথাও আটকানো যায় না। জেলের ভেতর থেকে তিনি লিখলেন, কালারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, লোহার শিকল তার বিদ্রোহকে আটকে রাখতে পারলো না।
0: হ্যাঁ, আর এই গানটা, যে গানটার কথা তুমি বললে সৌরিক, সেই গানটা কিন্তু ছিল সেই সময় বন্দীদের সাহস যোগানোর একটা ভাষা। কারণ শোনা যায় জেলের ভেতরে নাকি বন্দীরা এই গানকেই প্রতিবাদের শক্তি পেতেন।
1: ঠিক ঠিক। এবং এর পাশাপাশি নজরুল শুধু বিদ্রোহের কবি ছিলেন না, তিনি ছিলেন সাম্যের কবি। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় ধর্মে নয়, মানবতায়। একদিকে তিনি যেমন লিখলেন গাহি সাম্যের গান, অন্যদিকে তেমন লিখছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।
0: হ্যাঁ, বিদ্রোহের আগুনে যার কবিতা জ্বলে উঠেছিল সেই মানুষটার মনেও কিন্তু ছিল এক অপার কোমলতা, তাই না? যিনি অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে গর্জে উঠেছিলেন, তিনিই আবার প্রেমের ভাষায়

0: হয়ে উঠেছিলেন ভীষণ মায়াবী একজন।
1: একদমই তাই, এবং সেই সেই গল্প নিয়ে আসবো, সেই কাহিনী নিয়ে আসবো আমরা। তবে তার একটা ছোট্ট গান শোনাই
0: বলো। একদম,
1: এবং যেটা তুমি যেটা আমরা বললাম একটু আগে যে কারোরই লৌহ কপাট, এই গানটা ছাড়া আমার মনে হয় না যে আজকের দিনটা আমরা উদযাপন করতে পারবো সেই মানুষটাকে। তাই রূপঙ্কর বাগচির কণ্ঠে রইল গানটা কারোরই লৌহ কপাট।

0: এই গানটা শুনলে এখনো সেই রক্ত গরম হয়ে যায় কি, তাই না?
1: হ্যাঁ একদম। তবে এই যে আমাদের অনুষ্ঠান চলছে সেটা তো চলবে বেশ কিছুক্ষণ, তবে আমাদের সঙ্গে কিন্তু বন্ধু এসে গেছে।
0: বন্ধু ফোন লাইনে এখন?
1: হ্যাঁ।
0: আচ্ছা শুনে নি বন্ধু কি বলছে। গানের আগে বলেছিলাম যে তার মনের বিরুদ্ধ মানে মনে যে বিরুদ্ধ বা যে প্রতিবাদী যে সুর ছিল সেই মনটাতে কিন্তু কোথাও গিয়ে প্রেম আর মায়াময়ও ছিল, তাই তো?
1: হ্যাঁ একদম। আর সেখানে একটা সবচেয়ে কোমলতার জায়গা হলো প্রেম।
0: হ্যাঁ একদম।

0: মানে
1: তার জীবনের প্রথম দিকের প্রেমগুলোর মধ্যে ছিল অপূর্ণতা, ছিল বিচ্ছেদ, কিন্তু সেই অপূর্ণতার ছাপ আমরা তার বহু কবিতা ও গানে খুঁজে পাই। তার প্রেম কখনো ছিল গভীর আবেগের, আবার কখনো বিরহের।
0: আর এই যে প্রেমের কথা তুমি বলছো, সেই প্রেমের গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু শুরু হয় প্রমীলা দেবীর সঙ্গে পরিচয়ের পর, তাই না? 1924 তাদের বিয়ে হয়। আর সেই যে বিয়েটা হলো, তারপরেই কিন্তু নজরুলের জীবন দর্শনের প্রতিচ্ছবিটা পাল্টে গেল। কখনো মানুষের আগে তিনি ধর্মকে রাখতে পারেননি, ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম সেটাই তিনি জেনে এসেছেন। প্রমীলা দেবীকে তিনি ভালোবেসে ডাকতেন দুলি বলে। তাদের সম্পর্কের মধ্যে ছিল বন্ধুত্ব, ছিল শ্রদ্ধা, আর ছিল গভীর ভালোবাসা। আর তাদের জীবনের যে গল্প, সেই গল্প তো আমরা
1: ডেফিনেটলি এবং তার সঙ্গে নজরুলের প্রেমের কবিতায় আশ্চর্য বৈচিত্র্য দেখা যায়। মানে কখনো সেখানে প্রেমিকা যেন পূর্ণিমার চাঁদ, আর কখনো তিনি বিরহের কষ্টে বিদীর্ণ। তার ভাষা ছিল অত্যন্ত সুরেলা, আরবি ফার্সি ও বাংলা শব্দের মিশেলে তার প্রেমের কবিতাগুলো হয়ে উঠেছিল একেবারে আলাদা।
0: হ্যাঁ, আর এই যে তার প্রেমের কবিতায় নারীকে কিন্তু কখনোই তিনি শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেন, তিনি নারীকে দেখেছেন শক্তি, অনুপ্রেরণা আর সহযোদ্ধা হিসেবে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এমনটাই তার লেখা।
1: ডেফিনেটলি, এবং শুধু প্রেম নয়, জীবনের নানান দুঃখ, প্রিয়জন হারানোর কষ্ট তার লেখায় বারবার ফিরে এসেছে। বিশেষ করে তার সন্তান বুলবুলের মৃত্যু তাকে ভীষণভাবে ভেঙে দেয়, সে বেদনা তার বহু গানে ছায়া ফেলে।
0: হ্যাঁ, আবার প্রমীলা দেবীর অসুস্থতাও তাকে কিন্তু মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত করে তুলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কষ্টের মধ্যেও কিন্তু তার কলম কখনো থামে।
1: ঠিক ঠিক, এটাই কাজী নজরুল ইসলাম। এবং ইতিমধ্যে কি বন্ধু আমাদের ফোন লাইনে কি আছে এই মুহূর্তে?
0: হ্যাঁ,
1: শুনি বন্ধু কি বলছে। হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: না
1: যোগাযোগের সমস্যা হচ্ছে বুঝতে পারছি আমরা, তাই তোমরা যারা ফোন করছো ফোন লাইনে না পেলে প্লিজ আমাদের পোস্টারে চলে এসো, পোস্টারে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। এবং হ্যাঁ, যেটা তুমি বললে যে কলম কখনো থামেনি, এবং সেভাবেই তার গানে যেরকম বাংলা লোকসঙ্গীতের প্রভাব আছে, তেমনই আছে ফার্সি গজলের আবাহ। বাংলা গজলকে জনপ্রিয় করে তোলার পেছনে নজরুলের অবদান কিন্তু খুব একটা কম নয়, বরং অনেকটা বেশি।
0: অনেক বেশি। আমরা এই যে আজ যাকে নজরুল গীতি নামে চিনি, সেটা কিন্তু শুধু একটা সঙ্গীতের ধারা যে তা নয়, এটা কিন্তু বাংলার সংস্কৃতির ভীষণ অমূল্য কিছু সম্পদ। নজরুল প্রচুর গান লিখেছিলেন, প্রায় 4000-এরও বেশি গান তিনি লিখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে অনেক গান হারিয়ে গিয়েছেন।
1: ঠিক ঠিক ঠিক। এবং বাংলা ইসলামী গানের জগতে নজরুলের অবদান অনন্য, তিনি ইসলামী গানকে নতুন একটা মর্যাদা দিয়েছিলেন। এবং যেরকম ওই একটা গান রয়েছে না, ওমন রমজানের ওই রোজার শেষে, সেটা কিন্তু অত শুরুতে জনপ্রিয় ছিল না, কিন্তু আজ এটা ঈদের সবচেয়ে জনপ্রিয় বাংলা গান। এবং কোথাকে প্রথম দিকে গানটা খুব বেশি প্রচার পায়নি ঠিকই, পরে গ্রামাফোন রেকর্ডে প্রকাশিত হলে মানুষের হৃদয় এই গানটা জায়গা করে নেয়।
0: হ্যাঁ, তবে নজরুল যে শুধু কবি বা গীতিকার ছিলেন তা কিন্তু নয়, ছিলেন একজন সুদক্ষ সঙ্গীত পরিচালক। এই গ্রামোফোন কোম্পানির কথা তুমি বললে, সেই গ্রামোফোন কোম্পানির সঙ্গে কাজ করার সময় কিন্তু তিনি বহু শিল্পীকে গান শিখিয়েছেন,
1: গান শিখিয়েছেন। ঠিক ঠিক।
0: আর তার গান রেকর্ড হতে শুরু করলে তারপর তো সেগুলো দ্রুত আর কি ভীষণ জনপ্রিয়।
1: এবং তুমি জানো বাংলা চলচ্চিত্র তিনি কাজ করেছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে, তাও আবার। এবং তার সুরের বিশেষত্ব ছিল লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, আরবি ফার্সি সুর, সবকিছুর এক অপূর্ব মিলন। এবং এখান থেকেই আসছে শাস্ত্রীয় সঙ্গীত। এইখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে গিয়ে একজন মুসলিম কবি হয়েও নজরুল কিন্তু শ্যামাসঙ্গীত সৃষ্টি করেছেন এক অনন্য জগৎ। মা কালীকে নিয়ে তার লেখা গানগুলো আজও সমান জনপ্রিয়। ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষ আত্মিক অনুভূতিতে তিনি সবচেয়ে বড় করে দেখিয়েছেন।
0: হ্যাঁ, ঠিক কথাই, মুসলিম পরিবারে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু মা কালীর প্রতি কিন্তু তার গভীর একটা ভক্তি ছিল।
1: একদমই তাই, একদমই।
0: অসংখ্য শ্যামাসঙ্গীত রচনা করেন, এবং অনেকেই বিশ্বাস করতে পারতেন না যে এইসব গান একজন মানে যিনি হিন্দু নন এরকম একজন কবির লেখা।
1: সত্যি, তার গান শুনলে মনে হয় যেন শুধু সঙ্গীত নয়, মানুষের মনের ভাষা। আজও কেন নজরুল গীতি এত জনপ্রিয় জানো? কারণ তার গানকে সময় অতিক্রম করে ফেলেছে, এবং মানে সময় কিন্তু বেঁধে রাখতে পারেনি তার গানটাকে। আজও যখন গানগুলো শুনি আমাদের মনে হয় যে গানগুলো তো খুব রিসেন্ট, মানে এই গানগুলো তো খুব একটা পুরনো নয়, কারণ
0: এবং এতটাই প্রাসঙ্গিক, অনুভূতির সঙ্গেই কিন্তু রিলেট করা যায়,
1: খুব খুব ভীষণভাবে প্রাসঙ্গিক গানগুলো। তো সেরকমই একটা গান রয়েছে, এবং সেটা অবশ্য তিনি তার ভালোবাসার মানুষকে তিনি উপহার দিয়েছিলেন সেই গানটা, ফেরজা বেগমের কণ্ঠে বলো প্রিয়তম বলো গানটা তোমার জন্য রইল ফিরছি।

এই গানের পর সঙ্গে থেকো। আর অবশ্যই ফোন লাইনে না পেলে চিন্তার কোনো কারণ নেই, আমাদের যুবমণি কলকাতা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে যে সুন্দর পোস্টারটা রয়েছে বজ্রবীণা, সেই পোস্টারে কেউ কমেন্ট করতে পারো, অনেকে কমেন্ট করছেন, আমরা অবশ্যই তাদের কমেন্ট পড়বো। তো প্লিজ চলে এসো ঝটপট, ফিরছি একটা গানের পর, সঙ্গে থাকো। এখন অনেক টাড্ডা বাকি রয়েছে, এখন কিন্তু আধ ঘন্টারও বেশি সময় তোমাদের সঙ্গে থাকবো, তাই ঝটপট চলে এসো।

0: আহা কি সুন্দর, কি সুন্দর গানটা।
1: হ্যাঁ, এই সমস্ত গান সবসময় মনের কাছে।
0: সত্যি তাই, সত্যি তাই।
1: তবে শুধু কি আমরাই কথা বলবো, মানে আমরা আলোচনা করব নজরুলের জীবন নিয়ে?
0: না, শুধু আমরাই নয়।
1: তাহলে তাহলে তুমি কি কিছু বিকল্প ব্যবস্থা রেখেছো?
0: একজন বিকল্প ব্যবস্থা রয়েছে, এবং তিনি আমাদের বন্ধুরা তো অবশ্যই রয়েছে, তার পাশাপাশি আরেকজন রয়েছে যে স্টুডিওর বাইরে থেকে এই মুহূর্তে রয়েছে, অর্পণ। অর্পণ আমার যুবনেরই বন্ধু, সে আমাদের জন্য একটা বিশেষ ওবি নিয়ে এসেছে, শুনি সে কি বলছে।
1: হুম, একদম।
2: বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। তারই লাইন ধার করে একটা বিষয় বলতেই হয়, আজ থেকে বহু বছর আগে বর্তমানের কবি হিসেবে নিজের পরিচয় দিলেও মানুষের মননে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি রয়ে গেছেন। বাংলা সাহিত্য, সঙ্গীত, সমাজচেতনা এবং সেই সঙ্গে মানব মুক্তির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। আর আজকে তারই জন্মদিনে তার জীবনের জানা অজানা কিছু পর্যায় নিয়ে কথা বলবো। তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, আর আমি কথা বলে নিয়েছিলাম সাহিত্যিক বিনোদ ঘোষালের সঙ্গে। প্রথমেই আপনার কাছে জানতে

0: চাইব কবির জীবনের একটা মস্ত বড় পর্যায় হলো তার সৈনিক জীবন। সেই সময়টা ঠিক কেমন ছিল?
1: কবির জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং অনালোকিত অংশ হলো তার জীবনের ওই 2.5-3 বছরের সৈনিক জীবন। নজরুল যখন 49তম বেঙ্গল রেজিমেন্টের হয়ে করাচিতে পোস্টেড হলেন, সেখানে তো মানে তার যা স্বভাব তার সম্পূর্ণ বিপরীত একটা পরিবেশ।

0: যেতে পারে। বন্ধুবান্ধব নেই, খেলাধুলার জায়গা নেই, গান বাজনা নেই, হই হুল্লোড় নেই, কিন্তু ওই যে সময়টা, ওই সময়টাকে তিনি কাজে লাগিয়েছিলেন নিরবচ্ছিন্ন কাব্যচর্চা এবং সঙ্গীত চর্চা। মনে রাখতে হবে ওই সেনা শিবিরে বসেই কিন্তু তার জীবনের প্রথম উপন্যাস পত্রপন্যাস বাঁধনহারা লিখেছিলেন। কলকাতা থেকে বিভিন্ন যেসব সাহিত্য পত্রপত্রিকা প্রকাশ পেত সেগুলো তিনি তার সেনা শিবিরে আনাতেন, সেগুলোকে গভীরভাবে অধ্যয়ন করতেন এবং লেখালেখি, সিরিয়াস লেখালেখির সূচনা কিন্তু তার ওখানে বসেই হয়। এবং তার প্রথম প্রকাশিত কবিতা, ওই যেটা আমাদের মুজাফফর আহমেদ ছাপিয়েছিলেন, সেটাও কিন্তু ওই সেনা শিবিরে বসেই লিখেছিলেন। এছাড়াও নজরুল ইসলাম, জানি আমরা যে তিনি একেবারে শৈশবকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ভক্ত ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত স্বরলিপি সমেত সব গান তিনি তুলেছিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে যে অসাধারণ গজল গায়ক বা গজলের লিপিকার বা গজলের সুরকার হিসেবে আমরা কাজী নজরুলকে পাই, ওই সেনা শিবিরে এক পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি কিন্তু আরবি ফার্সি ভাষা শিক্ষা করেন এবং হাফিজের পাঠ নেন। পরবর্তীকালে যে মানে গজল গায়ক নজরুলকে আমরা পাই, এই সেনা শিবিরে বসেই কিন্তু তার সেই গজলের প্রতি আকর্ষণ তৈরি হয় এবং আরবি ফার্সি ভাষার তার ব্যুৎপত্তি তৈরি হয়। অর্থাৎ তার লেখালেখির জীবন এবং তার সঙ্গীত চর্চার একটা বড় বীজ কিন্তু বপন হয়েছিল এই সৈনিক জীবনে, ফলে এটা নজরুলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
1: এ জীবনে প্রকৃত বন্ধু পাওয়া বড়ই কঠিন ব্যাপার, এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি, কিন্তু এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব, কবি নজরুল বন্ধু হিসেবে ঠিক কেমন ছিলেন?
0: একজন মানুষকে আসলে প্রকৃতভাবে চেনা যায় সে মানুষটি বন্ধু হিসাবে কেমন, এটা তার মুখ্য পরিচয়। কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে তার যতদিন জ্ঞান ছিল তিনি বন্ধু হিসেবে ছিলেন অসামান্য। একেবারে শৈশবে তিনি বন্ধুদের জন্য একেবারে নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছেন। তার ছোটবেলার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়, তিনি খেলতে গিয়ে পা ছড়ে গেছে, তার পা কেটে গেছে, রাত্রিবেলাতে শ্মশানের ধারে নিম গাছের ডাল পেরে নিয়ে এসে তাকে দিয়ে বলছে যে শৈল তুই নিম গাছের পাতাগুলোকে বেটে হাঁটুতে লাগিয়ে নে, অথচ গ্রামের লোকেরা জানতো সেই নিম গাছে ভূত থাকে। ওইটুকু বাচ্চা, সে কতটা অকুতোভয় এবং তার বন্ধুর জন্য কতটা আরতি, রাত্রিবেলাতে ভূতের ভয় কাটিয়ে শ্মশানের ধারে সে নিম গাছের উঠে সেখানকার পাতা ছিঁড়ে তার বন্ধুকে দিয়ে যাচ্ছে। এই যেমন একটা গল্প, যখন কোনো বন্ধু শুনেছেন তিনি যে আর্থিক দুরবস্থায় আছেন, নিজের কথা ভাবেননি, নিজের টাকা পয়সা নেই, ধার দেনা করে হলেও সে বন্ধুরকে আর্থিক সাহায্য করেছেন, কেউ খেতে পাচ্ছে না শুনেছেন তাকে নিজের খাওয়ারটুকু বেড়ে দিয়েছেন, এমন উদাহরণ অজস্র। ফলে কাজী নজরুল ইসলাম বন্ধু হিসাবে একজন অসাধারণ, এবং সত্যি কথা বলতে তার বন্ধুত্বের গল্প বলতে গেলে একটা আলাদা ইতিহাস লেখা হয়ে যাবে।
1: শোনা যায় নিজের জীবনে কবি খুব বেহিসেবি ছিলেন, সত্যি কি তাই?
0: হ্যাঁ, যেটা শোনা যায় যে নজরুল চিরকালই খুব বেহিসেবি ছিলেন, এটা খুব খাঁটি কথা। সঞ্চয় বলে তার কোনো ব্যাপার ছিল না, যত্র আয় তত্র ব্যয় বলে যে কথাটা আমরা ব্যবহার করি সেটা বোধ হয় নজরুলের ক্ষেত্রে একদম পারফেক্টলি প্রযোজ্য। এবং শুধু অর্থের দিক থেকে না, তিনি সমস্ত দিক থেকে তার জীবনের সর্বক্ষেত্রে নিজের লেখালেখিও খুব যে যত্ন করে রাখতেন তা নয়, প্রচুর গান কবিতা হারিয়ে গেছে এখানে ওখানে, একে ওকে তাকে দিয়েছেন, নিজের খেয়াল নেই। আচ্ছা, তারপরে সঞ্চয়ের ক্ষেত্রেও তার তাই, এবং একদম ভবিষ্যতের কথা নিজের কথা ভাবতেনই না, হঠাৎ করে একটা 8-9 হাজার টাকা দিয়ে গাড়ি কিনে ফেললেন, সে গাড়ির ইএমআই শোধ করতে না পেরে সে গাড়ি তুলে নিয়ে চলে গেল। নজরুল যদি বেহিসেবি না হতেন, হিসেব করে থাকতেন, তাহলে কিন্তু এই নজরুলকে আমরা পেতাম না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, একবার শৈলজানন্দ মুখোপাধ্যায় তার বন্ধু নজরুলকে বলছেন, তুমি এত লেখো, এত লেখো কেন, এতে লেখার মান খারাপ হয় না? তখন নজরুল একটা অপূর্ব কথা বলেছিলেন যে দেখো, গাছ যে ফুল ফোটায় সে কিন্তু হিসেব করে ফোটায় না, সে তার মনের আনন্দে ফুটিয়ে চলে। এবার কিছু ফুল এমনি ঝরে মাটিতে মিশে যায়, আর কিছু ফুল দেবতার চরণে যায়, কিন্তু গাছ যদি ওই যে কটি ফুল ফোটাবো সে কটি ভগবানের চরণে যাবে এই হিসেব করতে যায়, তাহলে কিন্তু ফুলের সার্থকতা থাকে না। আমি সৃষ্টি করে যাই সৃষ্টির আনন্দে, কতটুকু থাকবে কতটুকু নষ্ট হবে সে হিসেব করা কবির কাজ নয়। অর্থাৎ বোঝাই যায় তার দর্শনের মধ্যেই ছিল বেহিসাবি একটা।

0: আচরণ, এবং সেটাই কিন্তু নজরুলকে নজরুল করে তুলেছিল।
1: কবির জীবনী আজও আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক, এর পেছনের কারণটি যদি বলেন।
0: একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সময়ে দাঁড়িয়ে কি কাজী নজরুল ইসলামের জীবন কেমন ছিল, তার জীবন চর্চার কি খুব প্রাসঙ্গিকতা আছে, আমি বলবো এই সময়ে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যে মানুষে মানুষে ঈর্ষা, হিংসা, ক্রোধ, অতি সংকীর্ণতা, সেখানে নজরুলের জীবন পড়লে আমরা জানতে পারি একটা মানুষ কতটা উদার, একটা মানুষ কতটা ঈর্ষাহীন, একটা মানুষ কতটা বন্ধুবৎসল, একটা মানুষ কতটা প্রেমিক। যত তার জীবনকে জানব তত আমাদের মনের সংকীর্ণতাগুলো, আমাদের মনের সাম্প্রদায়িক যে একটা মনোভাব, আমাদের ভেতরে যে দ্বেষ, আমাদের মনে যে হিংসা, এই এই আমাদের মনে যে অকারণ ক্রোধ, এই সংকীর্ণতাগুলো থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। ফলে যত দিন যাবে, সময় যত বা সমাজ যত সংকীর্ণতা পঙ্কিলতার মধ্যে ডুববে, তত বেশি করে নিজেদের মুক্তির জন্য আমাদের নজরুলের জীবনচর্চা করা দরকার, করা প্রয়োজন।
1: কবি কাজী নজরুল ইসলাম, এই নামটা শুনলেই কখনো আমাদের মনে পড়ে বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন, আবার কখনো মনে পড়ে শ্যামা সঙ্গীত, কখনো বা আমার কৈফিয়ত, আবার কখনো সাম্যবাদী। তার কলমে একাধারে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন, আর ঠিক তেমনিভাবে ধ্বনিত হয়েছে প্রেম, ভক্তি এবং মানবতার সুর। আমাদের মননে কবি থেকে যাবেন আজীবন। আর এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে তোমার সঙ্গে ছিলাম আমি অর্পণ, আর আমার সঙ্গে ছিলেন সাহিত্যিক বিনোদ ঘোষাল। আর এবার তোমাকে সরাসরি ফিরিয়ে দেব স্টুডিওতে।
2: অর্পণকে অনেক ধন্যবাদ, এবং সুন্দর একটা আমরা জিনিস জানতে পারলাম যেটা আমাদের কারোরই মানে জানা ছিল না বিষয়টা, কি তাই তো?
3: একেবারেই। আর এই মানে আমাদের যে আড্ডা, আমাদের যে অনুষ্ঠান, তার মধ্যে কিন্তু বন্ধুরা ক্রমাগত আসতে থাকছে। আমরা জানি না যে হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে কথা বলতে পারছি না, তো একবার চেষ্টা করে দেখা যাক।
2: দেখা যাক। হ্যালো
3: হ্যালো
2: হ্যালো সৌমেন দাস বলছেন যে আজকে যুববাণী কাজী নজরুল ইসলামের জন্ম উপলক্ষে অনেকগুলো গান নজরুলগিরি শোনানো খুব অনুরোধ রইল একটা বেশ, এবং আরো অনেক জীবনী ও গল্প অবশ্যই শোনাবে নিশ্চয়। শান্তু পোশাক বলছেন, নদিয়া জেলার ফুলিয়া থেকে বলছি, কারোরই লৌহ কপাটি গানটা শুনে আমার মন ছুঁয়ে যায়।
3: এটা তো সত্যি কথা।
2: উত্তম প্রামাণিক লিখছেন, কাজী নজরুল ইসলাম কোনো ধর্ম মানতেন না, তিনি ছিলেন মানুষের কবি।
3: হ্যাঁ,
2: এবং সত্যি তাই, এটা তিনি ঠিকই বলেছেন।
3: একেবারেই মানুষের কথা ভেবে মানুষকেই সবচেয়ে বড় জায়গাটা উনি দিয়েছিলেন,
2: প্রথমে তিনি মানুষকেই রেখেছেন। একদমই তাই, একদমই।
3: তবে এই যে কথা যে আমরা বলছিলাম যে বিভিন্ন রকমের গান উনি রেকর্ড করেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে গান গেয়েছেন, তবে বেশ কয়েকটা অসংখ্য গান এবং কবিতা তো তিনি লিখেছেন, তবে তার বেশ কয়েকটার পেছনে কিন্তু কিছু বিশেষ বিশেষ গল্প রয়েছে। যেমন ধরো একদম যে ছোট মানে ছোটদের কিন্তু উনি ভীষণ ভালোবাসেন, তাই না? ছোটদের জন্য প্রচুর রচনা তিনি করে গিয়েছেন, শিখিয়েছেন আমাদের সম্প্রীতির কথা। পৃথিবীতে যখন বিভাজন এত বাড়ছে, তখন এই সম্প্রীতির কথাগুলো কিন্তু মনে রাখা ভীষণ জরুরি।
2: তিনি মনে করতেন যে আজকে শিশুরাই আগামী দিনে পৃথিবী করবে, তাই শিশুদের আনন্দ, কল্পনা, দুষ্টুমি আর স্বপ্নকে কেন্দ্র করেই তিনি লিখেছেন অনেক সুন্দর সুন্দর রচনা।
3: হ্যাঁ, ছোটদের জন্য কিন্তু নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলোর কথা যদি বলি, তাহলে আমার সবার আগে কিন্তু মনে পড়ে লিচু চোরের কথা।
2: আরে বাপ রে, হ্যাঁ সেটা তো আমরা পড়েছি, মানে ভীষণ ভীষণ সুন্দর কবিতাটা।
3: হ্যাঁ, আর এর পেছনেও একটা মজার ব্যাপার আছে জানো। ছোটদের পাঠ্য বই লিখতেন আলী আকবর সাহেব।
2: আচ্ছা।
3: একদিন নজরুল ইসলামকে তিনি একটা পাণ্ডুলিপি দেখিয়ে মতামত জানতে চাইলেন। পুরো পাণ্ডুলিপিটা নজরুল পড়ে দেখলেন, তারপর বললেন যে আপনার পাণ্ডুলিপির ছড়াগুলো ঠিক ছোটদের উপযোগী হয়, যদি বলেন তাহলে আমি দু একটা ছড়া লিখে দিতে পারি। তখন তো সেই কথা শুনে আলী সাহেব সঙ্গে সঙ্গে অনুরোধ করলেন নজরুলকে যে বেশ তাহলে একটা ছড়া লিখে দেওয়ার জন্য। তখন নজরুল দুখিলি পান মুখে পুড়ে লিখলেন এই বিখ্যাত লিচুচোর কবিতাটা।
2: মানে আজকে উনি লিখেছিলেন বলি হয়তো কবিতাটা আজও আমরা যখন পড়ি তখন বেশ ভালোই লাগে, মজা লাগে। এবং এখানে আরেকটা আমার কবিতার কথা এই মুহূর্তে মনে পড়ে, এটা হচ্ছে কি খুকি আর কাঠবিড়ালির কথা।
3: হ্যাঁ, এটা ভীষণ পপুলার।
2: এবং এই কবিতাটা লেখার পেছনে একটা গল্প আছে। পুতুলের মতো ফুটফুটে সুন্দর মেয়ে হচ্ছে অঞ্জলি। একদিন নজরুল বারান্দায় বসে আছেন, হঠাৎ তার চোখে পড়লো অঞ্জলির।

0: নজরুল দেখলেন একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে মানে চোখ ছোট চোখ ঠোঁট উল্টিয়ে হাত পা নেড়ে অঞ্জলি যেন কার সঙ্গে কথা বলছে, এটা বাচ্চা মেয়ে আর কি, তিনি দেখছেন এরকম করে। তো সেই কথা শেষ হতেই চায় না, তিনি নিজের মনেও তো বাচ্চাটা কত কথা বলছে সেটা দেখছে। নজরুল ভাবলেন নিশ্চয়ই কেউ পেয়ারা গাছে উঠেছে আর তার কাছে কাকুতি মিনতি করে অঞ্জলি পেয়ারা চাইছে, কিন্তু গাছের উপর যে সে পেয়ারা দিচ্ছে না। নজরুল তো খুব ছোটদের ভালোবাসতেন, তিনি ভাবলেন অঞ্জলি পেয়ারা চাইবেন, তাই ছেলেটা দেয় না এবং যে গাছে বসে রয়েছে সে কিছুতেই দেয় না। এবং মজার ব্যাপারটা তারপর হলো, অঞ্জলির সামনে গিয়ে কবি নজরুল দেখলেন যে গাছের উপর কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। তবে অঞ্জলি কথা বলছিল কার সঙ্গে? নজরুল তখন অঞ্জলিকে জিজ্ঞেস করলেন যে তুমি কার সঙ্গে কথা বলছিলে? অঞ্জলি বলল, কাকা বাবু ওই দেখো দুষ্টু কাঠ বিড়ালি, রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায়, আমাকে একটাও দেয় না। এবার এই যে কাঠ বিড়ালির সঙ্গে অঞ্জলির যে মানবিমানের ঘটনাটা তিনি সুন্দর করে নজরুল কবিতা তিনি ফুটিয়ে তুললেন, এবং সেই থেকেই খুকি আর কাঠ বিড়ালির কবিতা যখন আমরা আজও পড়ি তখন মনে হয় সত্যি। ইভেন তুমি জানো এইটা না আমরা কোথায় কিছু ছোটবেলায় আমি কবিতাটা পড়েছিলাম, আমি আবার চেষ্টা করেছিলাম যে প্লিজ আমি যদি কথা বলতে পারি একবার কাঠ বিড়ালির সঙ্গে যে যদি পেয়ারা দেয় আমাকে।
1: হ্যাঁ সত্যি তাই, আমার এখনো ভালো মনে পড়ে যে এটার ফার্স্ট লাইনটাই এটা ছিল, কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও। শুধু কবিতা যে তা কিন্তু নয়, মানে শিশুদের জন্য নজরুল অনেক গানও লিখেছিলেন। তার যে শিশুতোষ গানগুলো ছিল সেগুলো কিন্তু আনন্দ, ছন্দ, শেখার বার্তা সমস্ত কিছু দিত, তাই না? নজরুল চাইতেন যে শিশুরা ভয়হীন হয়ে বড় হয়ে
0: উঠুক।
1: তার লেখায় তাই সাহস আর আত্মবিশ্বাসের কথা আমরা সবসময় দেখেছি। আর সত্যি কত ছোট ছোট আমার মনে পড়ে যে ছোটবেলায় মা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে নিয়ে যেত এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাগুলোতে, কোন একটা নজরুলকে দিতে, খুব সুন্দর আমরা সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে নাচতাম।
0: কিন্তু ওইটি হচ্ছে মজা, তখন হয়তো গানের অর্থগুলো বা কবিতার অর্থগুলো অতটা বুঝতে পারতাম না, কিন্তু আনন্দটা হতো, মানে আনন্দটা কোথাও না কোথাও ছিল,
1: প্রচুর প্রচুর আনন্দ ছিল।
0: হ্যাঁ, এবং ব্যাপারটা কি হতো, মানে নজরুল মানুষটা নিজেই না মানে একটা অন্যরকম ছিল, মানে তিনি কোনো নিয়মের জালে আটকা পড়ে থাকতেন না, যখন যা ভালো লাগতো তিনি তাই করতেন, দিন নেই রাত নেই হই হই রপ তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে, তারপর চলতো অবিরাম আড্ডা। মানে এই মানুষটা মানে একটা একটা মানে কি বলবো, লার্জার দেন লাইফ একটা জীবন কাটিয়েছেন।
1: সত্যিই তাই। আর তার এই যে মানে আমরা যে জেনারেলি আমরা জানি যে বিদ্রোহী কবি, কিন্তু বিদ্রোহী কবির হওয়া সত্ত্বেও বাঙালি কবিদের মধ্যে কিন্তু নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক।
0: ঠিক, এটা একদম ঠিক।
1: আর এই যে কথায় কথায় যে একটা হাসির ঢেউ উঠত, হিরণময় ভট্টাচার্য একবার বলছিলেন যে তার রসিক নজরুল নামে একটা বইও তিনি লিখেছেন, যারা পড়েননি তারা তাদের পক্ষে একটু বোঝা মুশকিল যে নজরুল ঠিক কি পরিমাণ রসিক ছিলেন
0: একেবারেই। তাই, এবং মানে শুধু ওই একটাই নয়, মজার মুহূর্ত কিন্তু তার জীবনে অনেক আছে।
1: হ্যাঁ,
0: মানে ধরো নজরুল ইসলাম কোন অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরে যেতেন।
1: হ্যাঁ, এবং তার পেছনে কারণটা ছিল অসাধারণ।
0: হ্যাঁ, মানে যদি জিজ্ঞেস করতো যে কি কারণে তুমি পোশাকটা পরেছো মানুষের, এবং নজরুল বলতেন যে কেমনি মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষের।
1: হ্যাঁ, মানে ভিড়ের মধ্যে যাতে সবার মাঝে তিনি আর কি হাইলাইটেড হন, সেই জন্য ওই রকম জামা কাপড় পরে।
0: এবং এখানে অচিন্ত কুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন, নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে তিনি বলতেন যে আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই, আমার তো মানুষকে বিভ্রান্ত করার কথা।
1: সত্যি, আবার শুধু তাই নয়, নজরুলের কিন্তু আরেকটা দিক ছিলেন, সেটা হচ্ছে যে তিনি ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ।
0: ভাবো,
1: হ্যাঁ, মানে অনেকের হাতের লেখা দেখে তিনি যেটা বলতেন সেটা কিন্তু ঘটতে দেখা গিয়েছে। একবার এক লোককে বলেন যে আপনার হাতের লেখা দেখে তো মনে হচ্ছে যে আপনার বিদেশ যাত্রা আছে। সত্যি সত্যি লোকটি কয়েকদিনের মধ্যে বিদেশ চলে গেল, আর কিন্তু ঘটনাটা সেটা নয়। মজার ব্যাপার হচ্ছে আরেকজনকে দেখে বললেন যে আপনি কয়েকদিনের মধ্যে পৃথিবীর বাইরে চলে যেতে পারেন। লোকটা ভাবছে পৃথিবীর বাইরে কি করে যাওয়া যায়, তারপরে কিছুদিন পরেই জানা যায় যে ভদ্রলোকের মৃত্যু হয়েছে।
0: ইশ, কি মারাত্মক হিউমার বাবা, মানে এটা খুব বাজে ছিল।
1: হ্যাঁ, মানে এরকম প্রচুর ঘটনা আছে আর কি।
0: তো অবশ্যই সেই সব নিয়ে এখন অনেক আড্ডা হবে, তবে একটা গান তোমাদের জন্য অবশ্যই রইল। তবে তারা কি বন্ধু আমাদের ফোন লাইনে কি আছে, শুনি কি বলছে বন্ধু।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
0: নমস্কার,
2: আমি বীরভূম থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, বলুন আপনার নামটা?
2: আমার নাম শীষ মোহাম্মদ।
0: হ্যাঁ বলুন।
2: আমি একটা কথা বলছি, আমার যদিও যুববাণী

0: আসা উচিত নয় অনেক বয়স আমার, আমি কাজী নজরুলকে একেবারে সামনাসামনি দেখেছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনি
0: গল্পটা। করার জন্য বললাম যে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন কাজী নজরুলের স্ত্রী মারা গিয়েছিলেন।
1: আচ্ছা।
0: আমি আসানসোল থেকে লেখাপড়া করতাম।
1: আচ্ছা।
0: তখন আমার দিদির বাড়িতে থেকে পড়তাম, তখন সকালবেলায় দেখলাম তিনজন ভদ্রলোক আমাদের বাড়ি এলেন, একজন কাজীর চাচাতো ভাই কাজী হাদু, আর দুজন যথাসম্ভব কাজী সব্যসাচী এবং অনিরুদ্ধ।
1: আচ্ছা।
0: তারা এসে বললেন যে তাদের মা মারা গেছে, চুরুলিয়ায় মাটি হবে। তো সেই মোতাবেক আমাদের বাড়ির লোকেরা সবাই যখন গাড়ি করে গেল, আমিও চুরুলিয়া তাদের সাথে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্য কি দুর্ভাগ্য বলতে পারবো না, চুরুলিয়া গিয়েছিলাম। সেখানে দেখলাম কাজী সাহেব নজরুল ইসলামকে একটা চৌকিতে বসিয়ে রাখা হয়েছে, সাদা পাঞ্জাবি টাইপের, ফতুয়া টাইপের একটা জামা আর একটা লুঙ্গির মতো করে পড়া ধুতি, চোখ ছলছল করছে, টস টস করে জল গড়িয়ে পড়ছে, আর কাগজ ছিঁড়ছেন প্রচুর, কাগজকে কুচি কুচি কুচি কুচি করে কাটছেন, আর মাঝে মাঝে হুম হুম করে আওয়াজ করছেন। আমার দিকে তাকালেন, কিছু বললেন না, বলবার তো ক্ষমতা নেই আমি জানি, বাকরুদ্ধ। আমি মনে মনে বললাম আজকে তুমি সেই কবিতাটা, বিদ্রোহীর লাইনটা আমার মনে পড়ে গেল, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তো উনি শান্ত হয়ে গেছেন এখন।
1: বেশ, অনেক ধন্যবাদ। এবং আমি এটাকে দুর্ভাগ্য বলবো না, এটা সৌভাগ্যই আপনার,
2: এটা বিরল সৌভাগ্য।
1: এবং আপনি নিজেও জানেন না যে কত বড় আপনি মানে মানুষ, মানে কি বলবো, মানে আমাদের কাছে এটা একটা ভাগ্যের বিষয় যে আপনি আমাদের ফোন করলেন এবং আমি যে গল্পটা শেয়ার করলেন সেটা সত্যি খুব ভালো। এবং সত্যি তাই, এটা একটা বিরল একটা মানে কি বলবো অভিজ্ঞতা।
2: যাই হোক, এরকম বন্ধুদের এই যে অভিজ্ঞতার কথা, সেগুলো আমরা যত জানতে পারবো সত্যি আমরা তত সমৃদ্ধ হব। কিন্তু আমাদের অনুষ্ঠানের মাঝে মাঝে আমরা কথা দিয়েছিলাম যে আজকে আমরা অনেক গান
1: শোনাবো,
2: সেরকমই একটা গান রইল তোমার জন্য।

0: আমরা এই মুহূর্তে রয়েছি বজ্রবীণা অনুষ্ঠানে, তোমাদের সঙ্গে রয়েছি সৌরিক, আর আমার সঙ্গে রয়েছে সৃজনী। আর যেটা একটু আগে আমরা গানের আগে কথা বলছিলাম যে রসিক নজরুলকে তো আমরা পেলাম, তবে ওনার কিন্তু খাওয়া দাওয়ার উপর একটা অদ্ভুত অভ্যেস ছিল। যেরকম কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন, এবং লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি। মানে এক থালা পান, ভাবতে পারছ? এক থালা পান। আচ্ছা, পান শেষ করে চা, এরপর আবার চা শেষ করে পান, মানে এই যে লুপে চলতো। তিনি বলতেন, লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান। তাই তোমরা যারা যারা চা খাও ভেবে নিতে পারো তোমরা লেখক,
1: ভবিষ্যৎ উজ্জ্বল,
0: ভবিষ্যৎ উজ্জ্বল।
1: তবে মাঝে মাঝে খুব রেগেও যেতেন, আর এরকম মানে এরকম পরিমাণ রেগে গেলে কিন্তু নজরুলের সামনে যদি কোনো মানে বই খাতা পেতেন বা কাগজ পেতেন, একটু আগে আমাদের বন্ধু বলছিলেন যে উনি সেই সময় অভিমানে কাগজ ছিঁড়ছিলেন, এই অভ্যাসটা কিন্তু ছিল যে রেগে গেলেও দুঃখ পেলেও ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন কাগজ।
0: তিনি কোনো মানুষের উপর বহিঃপ্রকাশ করতেন না, তিনি করতেন ওই যেগুলো তোমার জড় বস্তু সেইগুলো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আসলে মানুষের জীবন এক নদীর মতো, কখনো সেখানে জোয়ার আসে আবার কখনো নেমে আসে গভীর নীরবতা।
1: হ্যাঁ, সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, যার গান মানুষকে জাগিয়েছিল, যার কবিতা মানুষের মনের মধ্যে স্বাধীনতার আগুন ছড়িয়েছিল। জীবনের শেষ দিকে সেই মানুষটাকে কিন্তু লড়তে হয়েছিল এক কঠিন অসুস্থতার সঙ্গে। ষাটের দশক, কবি কাজী নজরুল ইসলামের বয়সও তখন ছয়ের ঘরে, স্মৃতি চলে গিয়েছে, অসুস্থ, কথা বলতে পারছেন না, গলা দিয়ে বিচিত্র সমস্ত শব্দ করছেন, কিন্তু পুরো হুঁশ কিন্তু চলে যায়নি।
0: এবং একবার হয়েছিল কি, কাজী সাহেব কোথাও নেই, খোঁজো খোঁজো, মানে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
1: আচ্ছা,
0: শেষে দেখা যায় বাথরুমের দুই দেওয়াল ধরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন, ভুলে গিয়েছেন কি করতে গিয়েছিলেন, এবার কি করবেন, ছবি তুলতে গিয়েছি, হা হা করে চেঁচিয়ে উঠেছেন, দুদিন দাড়ি কামাননি। এই অবস্থায় মানে তিনি রোজ জীবনযাপন করতেন, শেষ বয়সটা তিনি এইভাবেই
1: মানে পরিপাটি করে যে জীবন কাটানো, সেটা শেষ অবস্থায় গিয়ে আর কি কোথাও একটা মানে
0: অবসাদ ঘিরে গেছিল। এবং ৪২ বছর শিল্প সংস্কৃতির দুনিয়ায় নিজেকে প্রমাণ মানে বারবার প্রমাণিত করার পর কবি শেষ মানে শেষ বয়সে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে নীলরতন সরকার ডেকেছিলেন তাকে, একবার কবি বন্ধুরা মিলে চাঁদা তুলে তাকে বিদেশে পাঠিয়েছিলেন। সেখানকার চিকিৎসকরা জানান কবি ডিমনেশিয়ায় ভুগছেন, যা কোনোদিনই সারবে না, কোনোদিন হারানো স্মৃতি আর ফিরবে না।
1: সুস্থ অবস্থায় তার শেষ সংবর্ধনা, লোকে লোকারণ্য সভা, তার ভালোবাসার লোক সমস্ত অসংখ্য সেখানে জড়ো হয়েছেন। কবি আঘাতও পেয়েছেন তো প্রচুর প্রচুর, মানে ঠেকেছেন, ঠকেছেন, যাই হোক, তবুও সংবর্ধনাটা নিলেন। তার অভিমান তাকে দিয়ে লেখালো, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে।
0: কখনো তিনি দীর্ঘ সময় চুপ করে থাকতেন, কখনো পরিচিত মানুষদের তিনি চিনতে পারতেন না। মানে তার স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি সময়ের সঙ্গে মানুষকে ভুলতে শুরু করলেন আস্তে আস্তে। সেটা আর তার গলা থেকে স্বরও বেরোতো না, তিনি মানুষকে চিনে তাকে চিনতেও পারতেন না, মানে বুঝতেও পারতেন না তার নাম কি, তার নামও ভুলে যেতেন।
1: হ্যাঁ, আর মানে সত্যি এটা ভাবতে অবাক লাগে যে যেই কণ্ঠ একসময় আগুন ঝরাতো সেই কণ্ঠ ধীরে ধীরে নীরব হয়ে গেল। আর যিনি সেই বিদ্রোহী লিখেছিলেন, যিনি গেয়েছিলেন কারার ওই লৌহ কপাট, একসময় সেই কণ্ঠই আর নিজের মনের কথা বলতে পারত না।
0: ঠিক ঠিক, এবং সেই সময় তার ভক্ত, তার শুভাকাঙ্ক্ষীরা এবং সাহিত্যপ্রেমীরা গভীরভাবে ব্যথিত হয়ে পড়েন, কারণ

0: বাংলা সাহিত্য যেন হারিয়ে ফেলেছে তার সবচেয়ে উজ্জ্বল কণ্ঠগুলোর একটিকে।
1: হ্যাঁ, যদিও কবি নীরব হয়ে গিয়েছিলেন, তার প্রতি মানুষের ভালোবাসা কিন্তু কখনো নীরব হয়নি। বাংলার মানুষ তাকে নিজেদের হৃদয়ের খুব কাছের মানুষ হিসেবে দেখতেন। ওই যে একটু আগে আমাদের কোনো এক বন্ধু বললেন যে তিনি মানুষের কবি ছিলেন, একেবারেই তাই। তার গান, তার কবিতা, আদর্শ সমস্ত কিছুতেই কিন্তু তিনি মানুষকে আজও অনুপ্রাণিত করে যান সমানভাবে।
0: এবং সেই সময় মহেন্দ্রক্ষণ 1976 সালের 29 আগস্ট চিরনিদ্রায় তিনি শহীদ হন, বিদ্রোহী কবি। কিন্তু মৃত্যু কি সত্যি তাকে থামাতে পেরেছিল?
1: না, দেখো, কারণ সৃষ্টি তো মানুষের কাছে আজীবন থাকে না। মানুষ, এই সমস্ত মানুষ হয়তো চলে যান, কিন্তু তারা কিন্তু তাদের কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকেন। আজও মানে তার কবিতা অন্যায়ের বিরুদ্ধে মানুষকে যে সাহস দেয়, যে গানগুলো তার মানে মানুষের হৃদয়ে যে আলো জ্বালায়, সেগুলো কোথাও গিয়ে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। এগুলো আমাদের কাছে চিরকাল চির নতুন হয়ে থাকবে।
0: মানে সারা জীবন সৃষ্টি জীবিত থাকে, কিন্তু স্রষ্টা চলে গেলেও তার যে ছোঁয়াটা সৃষ্টির মধ্যে দিয়ে তিনি মানে বারবার জীবিত হয়ে যান। এবং তার জীবন আমাদের শেখায় মানুষের কণ্ঠ থেমে যেতে পারে, কিন্তু সত্যিকারের শিল্প কখনো নীরব হয় না। তার গান, তার কবিতা, তার আদর্শ সবকিছুই আমাদের চিরদিনের পথ দেখায়।
1: হ্যাঁ, আর দেখতে দেখতেই আজকে কিন্তু আমাদের সময় একেবারে শেষ।
0: ঘড়ির কাঁটা বলছে যে এবার যেতে হবে, কিছু করার নেই, সময় প্রায় শেষের দিকে।
1: এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৃজনী, আর আমার সঙ্গে ছিল সৌরী। আর এই যে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা তার জীবনের জানা অজানা অনেক কিছু ভাগ করে নিলাম, এবং বন্ধুদের কাছ থেকে এই যে কিছু কিছু
0: কিছু গল্প আমরা পেলাম,
1: সেগুলোও আমাদের খুব ভালো লাগলো।
0: একেবারে তাই, এবং অন্য কোনো দিন আবার গল্প হবে অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কানে রেখো যুববাণী। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমাদের পোস্টারে, কমেন্ট সেকশনে। আর আজকের মতো বিদায়, আবারও কোনো দিন আড্ডা হবে কোনো এক সময়, আজকের মতো টাটা। তবে যাওয়ার আগে একটা সুন্দর গান অবশ্যই তোমাদের জন্য থাকবে, এবং গান ছাড়া তো আমরা বিদায় নিতে পারি না। তবে এই গানটাও কিন্তু খুব দুঃখের একটা গান, কারণ এই গানটা হয়তো এখন অনেক অনেক জেনারেশনের কাছে একটু আপবিটের মনে হলেও এই গানটা কিন্তু আপবিটের গান নয়। তাই যারা যারা আমাদের জেনারেশনে রয়েছে তারা যদি শুনে থাকো, প্লিজ তোমরা জেনে রাখো এই গানটা কিন্তু ভীষণই দুঃখের গান এবং সন্তান হারানোর গান, আই গেস। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বাগিচায় বুলবুলি তুই। বিদায়।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন সৃজনী পাল এবং সৌরিক ঘোষ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এতক্ষণ শুনলেন তানিয়া দামের কণ্ঠে পুরাতনী গান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নদিয়ার কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়ামে সংলগ্ন মাঠে এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৈঠকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করা ছাড়াও তিন জেলার পুলিশ সুপারসহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত রয়েছেন। এরা ছাড়াও আছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিবিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্নে গতকাল বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে একশো দিনের কাজে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চালায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। রাজ্য সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাসকারী শতাধিক বাংলাদেশি সেদেশে ফেরত যাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন। বাংলাদেশি চিহ্নিত করে বিএসএফের মাধ্যমে তাদের পুশব্যাক করার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন। এই ঘোষণার পরেই নিজে থেকেই ওই বাংলাদেশিরা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে আদিবাসী সমাজের সুবিধা প্রাপকদের কাছে সঠিকভাবে পৌঁছায় তার জন্য বিভিন্ন জেলায় চলছে জনভাগিদারী অভিযান। মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে 18 মে থেকে গতকাল পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়েছে। জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক আর রশিদ জানিয়েছেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকারের আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করা এবং তারা যাতে এই সুবিধাগুলি পেতে পারেন তা নিশ্চিত করা। জেলার 7টি ব্লকে মোট 103টি গ্রাম এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মোট প্রায় 18,000 মানুষ এই কর্মসূচির সঙ্গে যুক্ত হন। অভিযানের আওতায় মোট 32টি ক্যাম্প আয়োজন করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদে তপশিলি উপজাতিভুক্ত 17,139 বাসিন্দা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। জেলার 6টি ব্লকে 17টি আদিবাসী অধ্যুষিত গ্রামে 56টি শিবিরের আয়োজন করা হয়। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।

দিনটি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুগলি জেলার সংশোধনাগারে নজরুলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজদ্রোহের মামলায় ব্রিটিশ সরকার তাকে ওই জেলে বন্দী করে রেখেছিল। তার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতেও এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে 5 দিনব্যাপী 46তম নজরুল মেলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদের ডোমকলে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন সিপিআইএম এর বিধায়ক মোস্তাফিজুর রহমান। বাগডাঙ্গা ও জিতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন তিনি। এর আগে গড়াইমারি ও ভগীরথপুর স্বাস্থ্যকেন্দ্রগুলিও শ্রী রহমান

0: পরিদর্শন করেন। অন্যদিকে বিজেপির একটি প্রতিনিধি দলও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখেন। রাজ্যে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সরকারি সামগ্রী। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম আরিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের হেফাজতে থেকে 80 লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল উদ্ধার করা হয়, তাকেও গ্রেফতার করা হয়েছে। ঈদ উল আজহা ও কুরবানি নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বিষয়বস্তু পোস্ট করার অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের গতকাল আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতে পাঠিয়েছেন। মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী রুবেল শেখ হত্যা মামলায় ওই দলের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। 14 মে তাকে গ্রেফতার করা হয়। 2023-এর 31 জানুয়ারি বিলবর্ষিয়ায় পিকনিক চলার সময় বাইকে আসা দুষ্কৃতীরা রুবেলকে গুলি করে হত্যা করে। অন্যদিকে কোচবিহার জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মনকে অস্ত্রসহ ঘোকসাডাঙ্গা থানার পুলিশ গ্রেফতার করেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই কলকাতার স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ সহ মেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 86% এবং সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলার কিছু কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কতাতে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা 2-1 জায়গায় ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার 2-1 জায়গায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
2: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি এবং চাষবাস করি, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের লক্ষ্য থাকে যে কি করে আমরা বেশি লাভবান হতে পারব, এবং সেটা খুবই বাস্তবসম্মত কথা যে আমরা যদি চাষ করে লাভ না পাই, কারণ চাষটা আমার ব্যবসা এবং সেক্ষেত্রে যদি আমি লাভবান না হতে পারি তাহলে আমার সংসার প্রতিপালন করাটাই কিন্তু কঠিন হয়ে পড়বে। তো সেই কারণে আজকাল কোন একক প্রচেষ্টা না হয়ে গ্রামে দেখা দিয়েছে যে সমন্বিত প্রচেষ্টা, অর্থাৎ কৃষক বন্ধু আপনারা ফার্মার্স ক্লাব গঠন করে চাষবাস করছেন এবং যে বিভিন্ন যে সমস্যাগুলো বা বিভিন্ন চাহিদাগুলো ফার্মার্স ক্লাবের মধ্য দিয়ে মেটানোর চেষ্টা করছেন। আসুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। আমাদের আমন্ত্রণ স্টুডিওতে আজ উপস্থিত আছেন নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জি কেশব রাও। নমস্কার কেশববাবু।
3: নমস্কার।
2: যে কথাটা আমি বলছিলাম বা আমি বোঝাতে চাইছিলাম যে ফার্মার্স ক্লাব, আপনার কাছে জেনে নেব এই ফার্মার্স ক্লাব কি এবং কেন?
3: ফার্মার্স ক্লাব মানে কৃষক সংঘ, এটা ইংলিশে একটা নাম দেওয়া আছে কৃষক সংঘ। এই কৃষক সংঘ মূলত হচ্ছে তারা কৃষি নিয়ে আলোচনা করবে, কৃষক ভাইদের কৃষি নিয়ে আলোচনা করবে, কি করে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চাষ করলে

0: আগামী দিন তাদের যা ইনকাম আছে সেটাকে ডাবল করতে পারবে। তার সাথে কৃষক ভাইদের জন্য কোথায় কোথায় কোন কোন দপ্তর আছে সেখান থেকে তারা সুযোগ পেতে পারে, সেটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার সব জায়গা থেকে সুযোগ সুবিধা আছে কৃষক ভাইদের জন্য। তো কৃষক ভাইরা এককভাবে সেই সব দপ্তরগুলোতে যেতে পারে না, না তো জানতে পারে না। তো তারা আগামী দিন যদি এই ফার্মার্স ক্লাব, আমরা নাবার্ড থেকে সাপোর্ট করেছি, পশ্চিমবঙ্গতে প্রত্যেকটা গ্রামগঞ্জে আছে ফার্মার্স ক্লাবের। মূলত হচ্ছে কি, একটা ব্লকে যদি পাঁচটা জিপি আছে, পাঁচটা জিপির একটা জিপির আন্ডারে যদি পাঁচটা গ্রাম আছে, আর একটা গ্রামে যদি 2000 উপর পপুলেশন আছে, আর পাঁচটা গ্রামে 2000 করে পপুলেশন আছে, তাহলে পাঁচটা ফার্মার্স ক্লাব খোলা যায়। এখানে আমাদের পশ্চিমবঙ্গতে দেখা যাচ্ছে সব ব্লকে প্রায় ফার্মার্স ক্লাব খোলা আছে, কিন্তু এই ফার্মার্স ক্লাবকে তারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, না আমাকে হাত ধরে চালাতে হবে। তো আমরা কি বলি কি, ফার্মার্স ক্লাবকে 3 বছর আমরা ট্রেনিং দিব। এবার এই 3 বছরের মধ্যে তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। কৃষকদের জীবনে 7খানা দপ্তর গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখতে হবে। কৃষি দপ্তরে কি আছে, প্রত্যেকটা জেলাতে হেডকোয়ার্টারে রয়েছে, আর ব্লক লেভেলে এডিএ দপ্তর রয়েছে। সেরকমই উদ্যান পালন দপ্তর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে রয়েছে, সেরকমই ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার রয়েছে, সেরকমই এআরডিডি প্রাণী সম্পদ দপ্তর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে তো দপ্তর রয়েছেন, যেখানে ডেপুটি ডাইরেক্টর এআরডি বসেন, কিন্তু ব্লক স্তরে বিএলডিও সাহেবরা রয়েছেন। সেরকমই ফিশারিজ ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার্সে রয়েছে, আবার ব্লক লেভেলে ফিশারিজ অফিসার রয়েছে, দপ্তর রয়েছে। সেরকমই সেরিকালচার দপ্তর ব্লক লেভেলে রয়েছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে রয়েছে। তার সাথে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। অনেক কৃষক ভাইরা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট জানেই না, ওইখানে বছরে সরকার থেকে ফ্রিতে গাছগুলো দেওয়া হয়। তো এই সব দপ্তরগুলো আজকে কৃষক ভাইদেরকে আমরা যদি জিজ্ঞেস করি, ওনারা জানে না। ওনারা বেশিতে বেশি এডিএ কে চিনবেন আর বিএলডিও সাহকে চিনবেন, কিন্তু সরকার থেকে বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা আছে ব্লক লেভেলেই, আর সেখানে তাদের আগামী দিন এই দপ্তরের সাথে কি কি সুযোগ সুবিধা আছে, কি ট্রেনিং পায়। যেরকম ভাইদের জন্য 10,000 অবধি যত রকমের কৃষি যন্ত্র আছে সেটা তাদের কাছে যদি কেসিসি থাকে, তাহলে এই কৃষি যন্ত্র ফ্রিতে পাওয়া যায় আবেদনের মাধ্যমে। তার জন্য একটা ফরম্যাট আছে কৃষি দপ্তরে, উদ্যান পালন দপ্তরে, মৎস্য পালন দপ্তরে, যে কৃষক ভাইরা যেই ট্রেডে আছে তারা যদি কেসিসি থাকে, 10,000 অবধি যত রকমের কৃষি যন্ত্র আছে তারা ফ্রিতে পায়, কিন্তু এই কৃষক ভাইরা জানে না। হ্যাঁ, যারা জানেন, যাদের কাছে কেসিসি আছে, যারা এডিএ কে চিনেন, যারা বিএলও কে চিনেন, আর যারা ব্লকের সাথে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখেন।
1: আচ্ছা কেশববাবু, আপনি কি এই কথা বলতে চাইছেন যে ব্যক্তিগতভাবে আমাদের অনেক কিছুই হয়তো যে লাভের জায়গাগুলো কৃষক ভাই আমরা যারা রয়েছি জানা সম্ভব নয়, সেই ক্ষেত্রে এই যে কৃষক সংঘ, কৃষক সংঘের মধ্যে যদি আমি থাকি তাহলে কিন্তু চর্চাগুলো হয়েই থাকে।
0: হ্যাঁ,
1: শুধু কৃষি বলতে তো শুধু এগ্রিকালচার চাষবাস বোঝাচ্ছে না,
0: তার এগ্রিকালচার
1: সঙ্গে যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সেগুলো রয়েছে। অর্থাৎ ধান চাষ করব, সেই সঙ্গে মাছ চাষ আছে, গোপালন আছে,
0: মধু পালন আছে,
1: মুরগি পালন আছে। তো এই সমস্ত কিছু আমরা যদি সমন্বয় করে যে সুসংহতভাবে চাষবাস করি, ইন্টিগ্রেটেড ফার্মিং যাকে আমরা বলি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কোন একটা ফসল যদি মার খেয়ে যায় কোন কারণে, প্রাকৃতিক দুর্যোগে হোক, অন্য একটা জায়গা থেকে কিন্তু আমি সেটা পুষিয়ে নিতে পারব। তো যাক গে, যে কথাটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম ফার্মার্স ক্লাবের কথা। তো ফার্মার্স ক্লাবের তো নির্দিষ্ট কতগুলো ভূমিকা থাকবে, অর্থাৎ ফার্মার্স ক্লাবের রোলটা ঠিক কি রকম?
0: ফার্মার্স ক্লাবের প্রথম রোল হচ্ছে কি, তারা 20 জনের একটা কমিটি তৈরি করবে, 20 জনের বডি তৈরি করে ফার্মার্স ক্লাবের নামকরণ করবে। তারপরে তারা যে গ্রামে থাকে সেই গ্রামে যে ব্যাংক আছে সেখানে গিয়ে ব্যাংকের একটা ফার্মার্স ক্লাবের অ্যাকাউন্ট খুলবে, আর 3 জন সেই ব্যাংকের অপারেশনের জন্য সেক্রেটারি, কোষাধ্যক্ষ আর প্রেসিডেন্ট, এই 3 জন সিগনেটারি থাকে, যে কোনো 2 জন সই করবে। তারপরে তারা গ্রামের যত কৃষক ভাইর আছে তাদেরকে মেম্বার করবেন। করার পরে এই যে 20 জনের যে বডি আছে তারা বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করবে, সমবায় রাখবে, নাবার্ডের সাথেও রাখবে, বিভিন্ন দপ্তরের সাথে রাখবে, যেটা 7খানা দপ্তর বললাম, তার সাথে যেটা প্রত্যেকটা জেলাতে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তারপরে রুট সিটি রয়েছে, সেখানে গিয়ে তারা যোগাযোগ করবে। যোগাযোগ করে সেখানকার কি কি স্কিম আছে, তারা এসে গ্রামের ভিতরে কৃষকদেরকে তারা সপ্তাহ সপ্তাহ মিটিং করার কথা, সেই মিটিংয়ে তারা জানাবে কৃষক ভাইদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে, কোথা থেকে ট্রেনিং করতে হয়, কি আবেদন করলে কোথায় থেকে বীজ সার এসব পাওয়া যায় তার জন্য।

0: তারা অবগত করাবে, তারপরে সেখান থেকে কেসিসি যাদের নেই, কেসিসি ক্যাম্পেন মোডের ভিতরে কেসিসি কার্ড করানোর জন্য এই সব সুযোগ সুবিধা ফার্মার্স ক্লাবের রোলের ভিতরে আসে। আর তার সাথে আগামী দিন যদি তারা ভালো করে কাজ করে, তাহলে ব্যাংকের সাথেও, যেহেতু ব্যাংকের সাথে ওরা টাই আপ থাকে, অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংকের সাথে লেনদেন করতে হয়, তো তারা ব্যাংকেরকে রিকোয়েস্ট করবে যে এই কৃষক আমাদের গ্রামের আছে, আপনি এনাকে কেসিসি দিন, কিষাণ ক্রেডিট কার্ডের আন্ডারে লোন দিন, তাহলে আমরা এটাকে দেখবো কেউ নারা যেন ডিফল্ট না করে। তো ব্যাংক যেখানে যেখানে ফার্মার্স ক্লাব আছে তাদেরকে সুযোগ সুবিধা করে দেয় কেসিসি দেওয়ার জন্য ফার্মার্স ক্লাবের মাধ্যমে।
1: আচ্ছা, মোটামুটি ভাবে ফার্মার্স ক্লাব এটা তো অনেকদিন ধরেই নাবার্ড আপনারা মানে সেটার প্রচার এবং প্রসার করে আসছে,
0: এটা 1995 থেকে চলে আসছে,
1: সেক্ষেত্রে সেটা একটা অনেক নিশ্চয়ই ফার্মার্স ক্লাব আপনারা গঠন করেছেন সারা রাজ্যে, তো এই সবগুলোকে কিভাবে সমন্বয় করা সম্ভব?
0: হ্যাঁ, প্রথম তো হচ্ছে কি, এখন তো আমরা একটা পোর্টাল তৈরি করছি নাবার্ড থেকে, এই পোর্টালের ভিতরে সব ফার্মার্স ক্লাব যত অল ওভার ইন্ডিয়া আছে সেখানে আপলোড করা হচ্ছে, তো এক জায়গাতেই আমরা পুরো ডাটা পেয়ে যাচ্ছি ফার্মার্স ক্লাব আছে। ব্লক স্তরে যেহেতু ফার্মার্স ক্লাব, যেরকম আমি উদাহরণ দিই, সব 24 পরগনা 29 ব্লকস আছে, মুর্শিদাবাদে 26টা ব্লক আছে, 26টা এক একটা, কোনো ব্লকে 15টা আছে, কোনোটা ব্লকে 50টা আছে, কোনোটা ব্লকে 4টে আছে, তো এইগুলো কি করে ট্র্যাক রাখবো, তার জন্য ফার্মার্স ক্লাবের ফেডারেশন করা হয়েছে। তো মুর্শিদাবাদ আমি যখন ছিলাম 6 বছরে, যেহেতু ওটা 5টা সাব ডিভিশন ছিল, তো ওইখানে এক সাব ডিভিশন থেকে অন্য সাব ডিভিশন যেতে গেলে অনেক দূরত্ব হয়ে যায়, তো এই জন্য আমরা কি করেছিলাম, একটা ফেডারেশন না করে 5টা সাব ডিভিশনে 5টা ফেডারেশন করেছি, মানে একটা সাব ডিভিশনে যে 5টা না তো 8টা ব্লক আছে, প্রত্যেকটা ফার্মার্স ক্লাব এই ফেডারেশনের সদস্য নিবে। তো এই ফেডারেশনটা কি আছে, একটা এনজিও যেরকম কাজ করে, এনজিও সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করে প্রকল্পগুলো দেয়, প্রকল্পগুলো স্যাংশন পায়, তো এই ফার্মার্স ক্লাব ফেডারেশনও আগামী দিন ফার্মার্স ক্লাবের হয়ে তারা সরকারি দপ্তর হোক, ব্যাংকের কাছে হোক, না তো নাবার্ডের কাছে তারা প্রস্তাব দিতে পারে, প্রপোজাল দিতে পারে যে আমি এসএচজি গ্রুপ তৈরি করব, জয়েন্ট লাইবিলিটি গ্রুপ তৈরি করব, না তো আমরা ফার্মার্স ক্লাব তৈরি করব, আমরা এফপিও তৈরি করব, আমরা এই পদ্ধতি ট্রেনিং করতে চাই, পলিহাউসে কি করে চাষ করা যায়, শেড নেটে কি করে চাষ করা যায়, মিক্সড ক্রপিং কি করে করা যায়, না তো অন্য রাজ্যতে যেরকম এখানে নাসিকে পেঁয়াজ চাষ ভালো, তো আমি ওকে এখানকার চাষিকে নাসিকে নিয়ে গিয়ে শিখে নিয়ে আসবো কি পেঁয়াজ উন্নত কোয়ালিটিতে কি করে করা সম্ভব, সেরকম পাঞ্জাব নিয়ে যাবো, আন্ধ্রা নিয়ে যাবো, ভুবনেশ্বরের সিপাতে নিয়ে যাবো মাছ চাষ করার জন্য
1: এক্সপোজার
0: ট্রেনিং। হ্যাঁ, তো এই সব সুযোগগুলো এই ফার্মার্স ক্লাবের মাধ্যমে কৃষকরা পায়।
1: আচ্ছা, এখানে আপনি কথায় বলতে গিয়ে বলেছেন যে এফপিও, তো ফার্মার্স ক্লাবের ব্যাপারটা তো আমরা মোটামুটি জানলাম, কিন্তু সেটা ঠিক এফপিওর সঙ্গে, অর্থাৎ পিও যেটা যে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, তার সঙ্গে সমন্বয়টা ঠিক কিরকম?
0: হ্যাঁ, এই ফার্মার্স ক্লাব ফেডারেশন যেটা আছে, তারা মূলত এখানে আমাদের রোডি ম্যানশনে তারা সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে, না তো জেলাতেই তারা ট্রাস্ট অ্যাক্ট আন্ডারে রেজিস্টার করা থাকে।
1: কোনটা? ফার্মার্স ক্লাব
0: ফেডারেশনটা। ওনারা হয় সোসাইটি অ্যাক্টে না তো ট্রাস্ট অ্যাক্টে তারা রেজিস্ট্রেশন করে, সেটা অ্যাকসেপ্টেড। কিন্তু এফপিও যদি তৈরি করা হয় ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, আগামী দিন এই ফার্মার্স ক্লাবগুলোকে যেটা প্রোগ্রেসিভ, কেন আমরা দেখেছি অনেক ফার্মার্স ক্লাব আছে কিন্তু সবাই আর্থিক স্থিতি মজবুত নেই বলে তারা এফপিওতে যেতে চায় না, আর যেতে চাইলেও গ্রামে কৃষক ভাইরা ওই এফপিওর কনসেপ্ট না জানার জন্য তারা মেম্বার হতে চায় না, তো এই জন্য অনেক ফার্মার্স ক্লাব এফপিওতে যায় না, ফেডারেশন অব দি এসে আটকে যায়। তো আমরা এদেরকে ট্রেনিং দেওয়ার পরে এফপিওতে আসলে কি আগামী দিন কোম্পানিজ অ্যাক্টে করলে কি করে তারা আগামী দিন ডাইরেক্ট মার্কেট লিঙ্কেজ পাচ্ছে, বড় বড় কোম্পানির সাথে টাই আপ পাচ্ছে, তারা সরাসরি বাজার দরে জিনিসগুলো বিক্রি করতে পারছে, তার জন্য আমরা আগামী দিন এই ফেডারেশনের মাধ্যমে যে ফার্মার্স ক্লাব আছে তাদেরকে এফপিওর সুযোগ দিচ্ছি, সুযোগ দেওয়ার পরে তাদেরকে ট্রেনিং দিচ্ছি আর কনভার্জ করে দিচ্ছি বিভিন্ন দপ্তরের সাথে।
1: তাহলে এই এফপিও একটু মানে একটু যদি পরিষ্কার করে বলেন যে এই এফপিওর তে কনভার্ট হলে পরে কি কি সুযোগ সুবিধা পাবে?
0: প্রথম তো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন কোম্পানিজ অ্যাক্টে রেজিস্টার করতে হয়, তো এইখানে আমরা নাবার্ড থেকে সহযোগিতা করে দিচ্ছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তো তার সাথে আমরা যোগাযোগ করে দিচ্ছি, তার সাথে যোগাযোগ করে যে রিকোয়ারমেন্টস আছে, যেরকম মিনিমাম 7 জন থেকে 15 জন 20 জন অব দি কমিটি বডি হয়, একটা জেনারেল কমিটি হয়
1: এফপি
0: কমিটি, তো তাদের প্রত্যেকজনের কেওয়াইসি ডকুমেন্টস লাগে, কেওয়াইসি ডকুমেন্ট লাগার পরে তারা মিটিং করে রেজলিউশন নিয়ে সেই রেজলিউশন সেই কনসালটেন্টকে দেবে আর নামকরণ করবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, তারপরে প্যান কার্ড করবে, প্যান কার্ড করার পরে জিএসটি যেটা আছে সেটা লাইসেন্সগুলো সব করার পরে
1: এই তাতে তো একটা খরচ

0: নাবার্ড থেকে এই খরচাগুলো 30,000 মধ্যেই হয়ে যায়। আমরা যেটা দেখেছি 22,000 থেকে 23,000 টাকা যায়, আর তার সাথে এফপিও সদস্যরা কনসালটেন্টের কাছে গ্রাম থেকে আসতে হয় কলকাতাতে, তো তাদের যাওয়া আসা খরচ, খাওয়া খরচ থাকে। তো আমরা এই জন্য ডিক্লারেশন বেসিসে তাদেরকে 30,000 টাকা দিই, নাবার্ড থেকে অনুদান দিই, আপনারা এফপিও তৈরি করুন, তৈরি করার পরে যে খরচটা আসবে বিলটা দিলে আমরা 30,000 টাকা ম্যাক্সিমাম 30,000 টাকা দিই। তো ওরা এফপিও করার পরে কনসালটেন্ট তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেয়, রেজিস্ট্রেশন করার পরে আগামী দিন তারা মার্কেট লিঙ্কেজটা পেয়ে যাচ্ছে।
1: সেটা মানে আপনি যেটা বলতে চাইছেন যে ফার্মার্স ক্লাব ধরুন প্রযুক্তিগত দিক থেকে কৃষকদের উন্নয়নটা নিয়ে আসলো, বা প্রোডাকশন অনেকটাই টেকনোলজি নির্ভর হয়ে প্রোডাকশনটা বাড়াতে পারলো, কিন্তু বাজার ঠিক ধরতে পারে না। তো বাজারটা ধরার জন্য অর্থাৎ ফসল বাজারজাত করে তারা যেন সেই বেনিফিটটা, উপকারটা নিতে পারে, তার জন্য এফপিও করাটা ভীষণ প্রয়োজন,
0: ভীষণ প্রয়োজন। প্রথম তো হচ্ছে কি, আজকাল কনজিউমার কিন্তু কোয়ালিটি চাইছে, আমাকে প্রথম কোয়ালিটি প্রোডাকশন করতে হবে। তার জন্য আমরা নাবার্ড থেকে কি করি, প্রত্যেকটা জেলাতে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম স্যাংশন দিয়ে দিই নাবার্ড থেকে। থাকা খাওয়া সব কৃষক ভাইরা ফ্রিতে পাবে, তারা ব্লকে যাবে, ওই কৃষি বিজ্ঞান কেন্দ্র সাথে যোগাযোগ, আমার দরকার আছে ছাগল পালন, না তো গরু পালন, মৎস্য পালন, না তো মৌমাছি করব, না তো জৈব সার তৈরি করব, না তো আমি শ্রী পদ্ধতি চাষ করব, না তো আমি পাটের সাথে সোনামুখ করব, না তো আমি বন্যা বেশি হয়ে গেলে আমি ধানের সাথে মাছ চাষ করব। তো যে জিনিসটা আমার প্রয়োজন, নিড বেস ট্রেনিং আমরা ওইখানে কেভিকে স্যাংশন দিয়ে থাকি, তারা সেখানে গিয়ে, তারপরে আমার মাটির কন্ডিশন কি, আমি মাটির কন্ডিশনটা জানি না, কোন মাটিতে কি চাষ হবে, কোন ক্লাইমেটে কি চাষ হবে আমরা ঠিক মতো জানি না। তো আমরা প্রত্যেকটা কৃষক ভাইদেরকে নিড বেস ট্রেনিং দিচ্ছি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে, না তো রুট সিটির মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদেরকে সাক্ষর মানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষগুলোকে শিখিয়ে দিচ্ছি। সেখান থেকে তারা প্রোডাকশন করছে কোয়ালিটি, এবার কোয়ালিটি প্রোডাকশন করার পরে মার্কেট তারা লিঙ্কেজটা ঠিক করার জন্য এই ফার্মার্স ক্লাব সদস্যরা তারা বিভিন্ন কোম্পানির সাথে, না তো যে লোকাল তাদেরই মার্কেট আছে, মান্ডিজ আছে, তার সাথে তারা টাই আপ করে তারই ডাইরেক্ট বাজারে মাঠ থেকে তুলছে, কৃষক ভাইদের কাছ থেকে মাঠ থেকে তুলে গিয়ে বাজারে বিক্রি করছে। বাজার দরটা কৃষক ভাইরা পাচ্ছেন ফার্মার্স ক্লাবের মাধ্যমে, তারপরে ফেডারেশনের মাধ্যমে, আর আগামী দিন যখন কোম্পানিজ একটা এফপিওর মাধ্যমে হয়ে যাচ্ছে তারা ডাইরেক্ট মার্কেট লিঙ্কেজটা পেয়ে যাচ্ছে বিভিন্ন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিজের সাথে।
1: আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন করতে ভীষণ ইচ্ছা করছে যে আমাদের ভারত সরকারের কৃষি মন্ত্র কৃষকদের যেন রোজগার বাড়ানো যায়, ডাবলিং অফ ফার্মার্স ইনকাম, তো সেক্ষেত্রে নাবার্ড ঠিক কি ভূমিকা নিতে পারছে এখানে?
0: সেখানে কি আছে, শুধু কেন্দ্র সরকার না, রাজ্য সরকারেরও এটা প্রচেষ্টা রয়েছে কি আমাদের কৃষক ভাইদের ইনকামটাকে ডাবল করতে হবে। তো শুধু আমরা বলে দিলে ডাবল হবে না, তাদেরকে আমাদেরকে প্রশিক্ষণ করতে দিতে হবে। যেরকম আমরা দেখেছি আজকে যারা চাষ করছেন বেশিরভাগ কৃষক তার বাবার কাছ থেকে, দাদু কাকার কাছ থেকে শিখে তারা চাষ করছে, কিন্তু কেউ প্রশিক্ষণ নিয়ে চাষ করছে না কি করে আমি যদি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করে চাষ করে তাহলে আমার লাভ বেশি হবে। আজকে দেখুন কৃষক ভাইরা যখন ধান লাগাচ্ছে তারা ট্রেডিশনাল ওয়েতে ধান লাগাচ্ছে, চারটে লেবার হায়ার করছে, চারটে লেবারে 1250 টাকা দিচ্ছে, ধানটাকে পাঁচটা ছটা করে লাগাচ্ছে। কিন্তু এখন রাইস ট্রান্সপ্লান্টার বেরিয়ে গেছে, মেশিন দ্বারাই সুন্দর করে লাইন সোয়িং করে ধান চাষ হয়ে যাচ্ছে, আর 250 টাকা খরচা আসছে, কোথায় 1250 টাকা, কোথায় 250 টাকা। তো মডার্ন এগ্রিকালচারাল প্র্যাকটিসেস আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। তার সাথে কাস্টম হায়ারিং সেন্টার একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিম আছে যেখানে 40% অ্যাডভান্স সাবসিডি আছে, সেই অ্যাডভান্স সাবসিডি তা আমার আজকে ট্র্যাক্টর, পাওয়ার টিলার, থ্রেশার, রিপার, হার্ভেস্টার এসব আমাকে মহাজনের কাছ থেকে নিতে হয়, তো আগামী দিন
1: আমাকে ভাড়া করে নিতে,
0: ভাড়া করে নিতে হয়। তো আগামী দিন আমি যদি এফপিওর মেম্বার থাকি, এফপিওর মেম্বার আমাদের এফপিওর ওই কাস্টমাইজিং সেন্টার স্কিমগুলোকে অ্যাভেল করবে, আমি ওইখান থেকে নিব। তারপরে আমরা নাবার্ড থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে ডিমান্ড আলাদা, তো প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলাতে একই ডিমান্ড নেই, তো আমরা ডিমান্ড অনুযায়ী যে ব্লকে যে ডিমান্ড সেরকম এরিয়া ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি কৃষক ভাইদেরকে কি তারা আজকে এক একর জমি আছে, এক একর জমিতে পুরো ধান না চাষ করে ওই এক একর জমিতে চারটে ভাগ করে কি অর্ধেক ভাগে আমি ধান করব, অর্ধেকটা ভাগে আমি সবজি চাষ করব, অর্ধেকটাতে মুরগি ছাগল পালন করব, অর্ধেকটাকে পুকুর কেটে আমি মাছ পালন করব, মাছের সাথে পুকুরের চারধারে লেবু গাছ লাগাবো, আর পুকুরের উপর মাচান করে এই মুরগি রাখবো, ক্যাম্বেল হান্স রাখবো, তাহলে তার ড্রপলেটসটা জলে পড়লে মাছ বড়।

0: হবে, এই সব জিনিসগুলোকে আমরা শিখাচ্ছি। শিখানোর পরে তাহলে কি হবে, তারা তাদের ইনকামটা ডাবল হবে। এখন কি হচ্ছে, তারা শুধু ধান চাষ করছে, না তো শুধু বেগুন চাষ করছে, না তো শুধু গম চাষ করছে,
1: গতানুগতিক একটা চাষ করে যাচ্ছে, বিজ্ঞান ভিত্তিক,
0: হ্যাঁ, সাইন্টিফিক মেথডে তারা কাল্টিভেশন করছে না, আর যদিও করলে একটাই চাষ করছে। তো আমরা বলছি একটা চাষ না করে অ্যাটলিস্ট তিনটে থেকে চারটে জিনিসে একসাথে করলে তাহলে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন রকমের দাম পাবে, আর তাদের ইনকামটাও ডাবল হবে। প্লাস এডিশনাল যেটা আমরা এরিয়া ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি, কেউ যদি আজকে ধান চাষ করছে, তারা যদি মুরগি পালন করতে চায়, ইন্টিগ্রেটেড ফার্মিং, ফিশ ফার্মিং করতে চায়, তাদের জন্য আমরা প্রজেক্ট তৈরি করেছি। তারা ওই প্রজেক্টটাকে নিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু ব্যাংকে যাবে, ফর্ম ফিল আপ করবে, আর তাদের শুধু ব্যাংকে যদি ওদের কেসিসি থাকে, আর কেসিসি রানিং থাকলে তাহলে তাদেরকে ব্যাংক সহজভাবে লোন স্যাংশন দিবে। আর যদি তাদের ফার্স্ট টাইম লোন থাকে তাহলে এটা দেখতে হবে ওদের পরিবারের লোক কেউ ব্যাংকের কাছে এনপিএ করে নেই, তাহলে ব্যাংক তাদের লোন অ্যাপ্লিকেশন স্যাংশন করবে। আর এই ছাড়াও যদি ব্যাংকের পরিবারের লোক যদি কেউ ডিফল্ট করা থাকে, কিন্তু কৃষক ভাইদের জন্য এটা প্রযোজ্য আসে না, সেটা আমরা গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক বেশিরভাগ জোর দিয়েছি কেরিয়ার ডেভেলপমেন্ট স্কিমগুলোকে লঞ্চ করতে হবে, সেখান থেকে ফার্মার্সরা তাদের ইনকামটাকে ডাবল করতে পারবে।
1: তাহলে এই সমস্ত খবরাখবরগুলো কিন্তু এককভাবে কৃষক করে তুলতে পারবেন না, সেই জন্য এই ফার্মার্স ক্লাব যা রয়েছে, ফার্মার্স ক্লাব কিন্তু যে কৃষক সংঘ, তারা এই কৃষকদের মধ্যে এই সচেতনতাটুকু গড়ে তুলতে পারছে। এই ভূমিকাটা আজকের দিনে যে কৃষক সংঘের নেওয়া প্রয়োজন, যে কৃষকের রোজগার যদি বাড়াতে হয়, দ্বিগুণ করতে হয়, তাহলে আমাদের কি কি করতে হবে এই ব্যাপারটা কিন্তু আজকে
0: যদি আমাদেরকে ফার্ম, হ্যাঁ একদম ঠিক, ফার্মার্সদেরকে ইনকামটাকে ডাবল করার জন্য প্রত্যেকটা কৃষক ভাইদেরকে তাদেরকে আমাদেরকে সাইন্টিফিক মেথড অফ কাল্টিভেশন মানে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ করতে শিখতে হবে। তার জন্য আমরা প্রশিক্ষণের সুযোগ রেখেছে, ফার্মার্স ক্লাবের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। ফার্মার্স ক্লাব সরাসরি নাবার্ডকে দিতে পারে যে আমরা এই প্রশিক্ষণ করাতে চাই কৃষকের আগামী দিন তাদের ইনকামটাকে ডাবল করার জন্য। তার সাথে আমরা নাবার্ডে প্রত্যেকটা যেটা জেলা অফিস আছে আমাদের জেলা বিকাশ আধিকারী, সেখানে এরিয়া ডেভেলপমেন্ট স্কিম আমরা রেখে দিয়েছি, ওইখানকার ফার্মার্স ক্লাবরা সেই জেলা বিকাশ আধিকারীর সাথে যোগাযোগ করবে কি আমি কি চাষ করব, আমি মাছ চাষ করব, ইন্টিগ্রেটেড ফার্মিং করব, না আমি কাল্টিভেশন করব, না আমি গরু পালন করব, ছাগল পালন করব, মৌমাছি পালন করব, যেটা না তো আমি পলিহাউসে কাল্টিভেশন করব, আমি শীতল পাটি করব, না যেটা যেই রকম করবে সেরকম আমাদের এরিয়া ডেভেলপমেন্ট স্কিম রয়েছে, প্লাস nabard.org, সেখানে আমাদের প্রত্যেকটা এরিয়া ডেভেলপমেন্ট স্কিম ওইখানে আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। করার পরে ট্রেনিং পাওয়ার পরে এই স্কিমগুলো যেটা ওরা এখন কাল্টিভেশন করছে সেইটা ছাড়া এডিশনাল ইনকামের জন্য এই স্কিমগুলো গ্রহণ করতে পারে।
1: তাহলে ফার্মার্স ক্লাব সরাসরি নাবার্ডের সঙ্গে এভাবে যোগাযোগ করবে কি ওরা মানে কৃষি দপ্তরে যে সমস্ত
0: দুদিকেই খোলা আছে, এটা না কি আমরা কেন যে কোনো জিনিস সমবায়ন রেখে কাজ হয়, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, মৎস্য পালন দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর, এইসব দপ্তর কৃষকদের জন্য রয়েছে, তাদের ব্লক স্তরে BLDO সাহেবরা রয়েছেন, ADS সাহেবরা রয়েছেন, খুব সহযোগিতা দেয়। এই ছাড়া যদি আরো কোনো সহযোগিতা লাগে আমাদের নাবার্ডে জেলা বিকাশ আধিকারী আছে, ওনার সাথেও যোগাযোগ করতে পারে। কোনো প্রশিক্ষণ লাগে সরকার, রাজ্য সরকার দিচ্ছে, এই ছাড়া তারা প্রশিক্ষণ চায় নাবার্ডে মাধ্যমে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে আমরা ট্রেনিং দেয়, সেখানেও জেলা বিকাশ আধিকারী না তো ফার্মার্স ক্লাবের মাধ্যমে তারা যোগাযোগ করে সেখানে ট্রেনিং গুলো নিতে পারে।
1: তাহলে একটা কথা কিন্তু পরিষ্কার কেশববাবু, যে ফার্মার্স ক্লাব বা এই যে কৃষক সংঘ, তারা নিজস্ব কিন্তু একটা উদ্যোগ তাদের মধ্যে আসা দরকার, যে আমরা আমাদের কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটাবো এবং আমাদের নিজস্ব ইনকামটা বাড়িয়ে তুলব, এবং তার জন্য আজকে যে কথা বলছেন যে শুধুমাত্র একক চাষ করলে চলবে না, আমার চাষের মধ্যে একটা বৈচিত্র্যকরণ আনা দরকার, যে পরিমাণ জমি আমার আছে সেই জমিটাকে যদি আমি বিভিন্ন ভাবে কাজে লাগাই, যে কোনোটা ধান চাষের জন্য হোক, কোনোটা প্রাণী পালনের জন্য হোক, কোনোটা মাছ চাষের জন্য হোক, তাহলে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটা, কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় বা কিছু কারণে আমার কোনো একটা চাষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অন্য চাষগুলো থেকে আমরা তা পুষিয়ে নিতে পারি, এবং এই কথাটা মাথায় রেখে এই চাষের ক্ষেত্রে একটা বৈচিত্র্যকরণ আনাটা ভীষণ দরকার, এবং সেক্ষেত্রে ফার্মার্স ক্লাবের কর্তব্য হচ্ছে যে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া এবং সেটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন রয়েছে, পাশাপাশি আপনাদের জেলা স্তরে যে জেলা আধিকারিক রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আগামী দিনে তাদের রোজগার বাড়িয়ে নিতেই পারেন, তাই তো?
0: একদম সঠিক, একদম সঠিক। জেলা বিকাশ আধিকারিক আর যে রাজ্য সরকারের দপ্তর আছে সেখানে

0: যোগাযোগ রাখলে প্রত্যেকটা কৃষক ভাইদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, তারা এইখান থেকে সূচনাগুলো পাবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ফার্মার্স ক্লাব সম্পর্কে, এবং ফার্মার্স ক্লাবের সঙ্গে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন এর মাধ্যমে কি করে আমরা আমাদের আয়টাকে দ্বিগুণ করে নিতে পারব, এ সম্পর্কে আমরা জেনে নিলাম। আমাদের এ বিষয়ে জানালেন নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জি কেশব রাও। কেশববাবু, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ আপনাদের।
2: উন জমির দুন ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন একটি ঘোষণা। 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012, এখানে বেলা 11:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg-wb@indiapost.gov.in, adpg-cowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332120250, 0332120612 অথবা 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

নির্বাচিত নজরুলগীতির আসরে আজ শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলগীতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই 4 দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of 4 strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি

নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানী দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল চালু করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হলো। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।

শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। IPL এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছেন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত, রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ ও বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নদিয়ার কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আবুল কালাম আজাদ অডিটোরিয়ামে সংলগ্ন মাঠে এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৈঠকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করা ছাড়াও তিন জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক আছেন। এরা ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নদিয়া থেকে আমাদের জেলা প্রতিনিধি অনুপম মোদকের একটি প্রতিবেদন।
1: নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে আজ এক ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার তিন বিধায়ক ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে হুগলি ও নদিয়া জেলার কোনো বিরোধী দলের বিধায়কদের এদিন সভায় আসতে দেখা যায়নি। বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী স্বাগত জানান। এদিকে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা। অতীতে যেখানে বিরোধীদের ডাকা হতো না, এ নিয়ে বারবার বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ আনা হতো, সেখানে এবারের প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের উপস্থিতি এক নতুন বার্তা দিচ্ছে। তবে বৈঠকে 100 দিনের কাজ ও অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন তা শোনার অপেক্ষায় রয়েছেন গোটা নদিয়াবাসী।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে তাঁদের সমস্যার কথা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। 2017 সালের রাজ্য গ্রুপ ডি ওয়েটিং মঞ্চ, 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী মঞ্চ এবং পশ্চিমবঙ্গ NSOF শিক্ষক পরিবার সংগঠনের সদস্যরা। সংগঠনগুলির ঐক্যমঞ্চের আহ্বায়ক আশিস খামরুই জানান, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি ও বঞ্চনার জন্য 1351 দিন ধর্ণা কর্মসূচির পর নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুযোগ পাওয়া গেল। তাদের সমস্যা দ্রুত সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন। ঐতিহ্যশালী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে। এইমসের ধাঁচে এই হাসপাতাল গড়ে তুলতে তারা আগ্রহী বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেছেন, এই হাসপাতালটি গড়ে উঠলে এলাকার মানুষ উপকৃত হবেন। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত, রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন। গতকাল নিউ টাউনে ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালকও সামান্য আহত হন। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত বর্মন। এরপরই পুলিশ রাজগঞ্জের প্রাক্তন বিডিওকে মোটর ভেহিকেলস একটে আটক করে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত বছরের 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসাত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম

আইনের নির্দেশ খারিজ করে 22শে ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণইয়ার বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। অভিভাবকরা শিক্ষকদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনে পথ অবরোধ করেন। আগেই জানানো হয়েছে ওই পড়ুয়া স্কুলে বারংবার শরীর খারাপের কথা বলা সত্ত্বেও তাকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তার মৃত্যু হয়। এদিকে গতকালই যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় ওই পড়ুয়ার বাড়িতে যান। তিনি মৃত পড়ুয়ার পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন। নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রটির পরিবার। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। আজ হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের দৃষ্টি আকর্ষণ করে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, গত 2রা মে মামলাকারীকে বিচারপতি কৃষ্ণারাও বিদেশে যাওয়ার অনুমতি দিলেও সম্প্রতি হাইকোর্টের অন্য এক বিচারপতি আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই পরিস্থিতিতে কী করণীয় তা জানতে চেয়ে আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন। নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়।

0: দূরে।
1: এই দিনটি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুগলি জেলার সংশোধনাগারে নজরুলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজদ্রোহের মামলায় ব্রিটিশ সরকার তাকে ওই জেলে বন্দী রেখেছিল। তার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ায় নজরুল একাডেমিতে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমাদের একটি প্রতিবেদন।
2: ইংরেজি 1922 ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16 জানুয়ারি এক বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 21 মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম পাঠিয়ে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জাতীয় নেতৃত্বের প্রতি তার আহ্বান ছিল, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি আস্বাদ দৈন্যতা ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

0: একটি প্রতিবেদন।
1: ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রাও। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছেন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 5:10।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: বড় বৌমা, এটা তোমার জন্য।
5: এত তারা কিসের ছিল মা?
4: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার। আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
6: কিন্তু ঠাম্মি,
4: হ্যাঁ,
6: তোমার কোনটা?
7: সবকিছু। আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধে হবে।
4: ও সব কি বলছো? যা,
8: আরবিআই এ কথা বলে,
9: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কলকাতা, এখন শুরু হচ্ছে মাননীয় ইস্যু। উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য।

মাননীয় ঈশু, মাথায় যাঁদের আশীর্বাদী হাত, তাঁদের সঙ্গে কিছুক্ষণ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনাদের সঙ্গে অনেক দিন পর ইথারে কথা। কেমন আছেন? এই গরমে মন মেজাজ গরম নয় তো? জল খাচ্ছেন তো বেশি করে? আর ওই যে গত সপ্তাহে যে শরবতের সুলুক সন্ধান দেওয়া হলো মনে আছে নিশ্চয়ই? যাকে, শরীর তো ঠিকঠাক থাকবেই, যত্ন তো নিতেই হবে, কিন্তু মনটাকে শীতল রাখতে গেলে একটু যে ভেতর ঘরে ঢুকতে হবে মাঝে মাঝে। সূর্যদেবের প্রখরতা যতই হোক, মনের ভেতরে রোদ ঠুকছে কিনা ভাবতে হবে। দুঃখ কষ্ট দ্বন্দ্ব দ্বিধা ভালো মন্দির বিচার, মনের যে অংশটাকে ভিজিয়ে ফেলছে তাকে তাপ দিতে হবে ভালোবাসা আর যত্নের উষ্ণতায়। আর তাই তো সপ্তাহে একটা দিন আপনাদের সঙ্গে, আপনাদের চিঠি নিয়ে এমন মুহূর্ত কাটানো। প্রথমেই জানিয়ে দিই, আজ তো এই মাসের শেষ দিন, তা আপনাদের তো এই মাসের পর পরের মাস অর্থাৎ জুন মাসের মাননীয় শুতে কী লিখবেন সেটা তো জানতে হবে। লিখবেন সেই কথা, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না, দ্বিধা সংকোচ ভয়।

এ লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের, সে না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন না মাননীয় ইস্যুতে সেই কথাগুলো। আমাদের ইমেল আইডি আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই, মাননীয় ইস্যু manoniyeshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়েশু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয়েশুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। আজ 11ই জ্যৈষ্ঠ, বাংলা মতে আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সকাল থেকেই আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুনছেন। আজ সারাদিনই এক উত্তেজনার জন্মদিন। আজ মানুষের কবি, সাম্যের কবি, সেই কবি যিনি চিরতরে দূরে চলে যান, তবু আমরা তাকে ভুলতে পারি না, কারণ তিনি নিজেই ভুলে গেছেন যে চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। তাই আমরা রেজাউল করিমের কথায় বলি, বারবার বলি, আবার ছুটে আয় দুরন্ত গতিতে। কবি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মাননীয় সুর চিঠির দরবার। আর তার আগে আপনাদের বলি, আপনারা তো রয়েছেন 0332131342 এই নম্বরে, আপনারা বলুন আপনাদের জীবনের সঙ্গে, আপনাদের ভাবনার সঙ্গে, আপনাদের যাপনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন কাজী নজরুল ইসলাম। তার কথা শুনব আপনাদের মুখে, এই নিয়ে আপনাদের ফোনের অপেক্ষা 0332131342 এই নম্বরে।

0: আপনাদের আজ একজনের কথা শুনবো, শোনাবো, আমিও শুনবো, আপনারাও শুনবেন। তিনি পেশায় আইনজীবী, কিন্তু শিল্পী, লেখক। নজরুলকে নিয়ে তার রয়েছে বিশেষ বিশেষ ভাবনা চিন্তা। তার কথায় আমরা শুনব তিনি কি বলছেন। অশোক কুমার চন্দন।
1: প্রথমেই কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দু চারটি বিষয়ে আলোকপাত করছি। ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল থেকে অখণ্ড ভারতের মুক্তি সংগ্রামের জন্যই জীবন সংগ্রাম করে গেছেন কাজী নজরুল। কবি কাজী নজরুল ইসলামের খ্যাতি ও জনপ্রিয়তার উৎস ছিল তার বিদ্রোহের কবিতা ও গান। তিনি নিজেই তার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করে লিখেছিলেন, এই সম্মান পাওয়ার কারণ সাহিত্যিক কবিদের মধ্যে আমি প্রথম জেলে যাই, জেলে গিয়ে 40 দিন অনশন ব্রত পালন করি রাজবন্দীদের উপর অত্যাচার নিপীড়নের প্রতিবাদে। গানের ক্ষেত্রে বলতে হয়, 1928 সালে গ্রামোফোন কোম্পানি নিজেদের উদ্যোগে নজরুলের অন্তত 5টি গানের রেকর্ড প্রকাশ করেছিল। গানগুলো ছিল এত জল ও কাজল চোখে, ভুলি কে মনে আজও যে মনে পড়ে, কেন দিলে কাটা, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে এবং আমার চোখ ইশারায়। নজরুলের লেখা গজল বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করে এবং জনপ্রিয়তার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য লাভ করে। কাজী নজরুল ইসলাম তার গজলের মধ্য দিয়ে অগাধ আত্মবিশ্বাস লাভ করেন গীতিকার ও সুরকার হিসেবে।

0: আকারে প্রকাশিত হওয়ার আগেই জনপ্রিয়তার জোয়ারে 1928 সালে জুলাই মাস থেকে এই গজলগুলো রেকর্ডে প্রকাশ হতে থাকে। কাজী নজরুল গৃহের কবি নন, কবি তিনি উন্মুক্ত পথের, যদিও গৃহ তার রচনার মধ্যে আছে। উন্মুক্ত পথে স্বচ্ছন্দ যাত্রী নজরুল ইসলামই প্রধানতম নজরুল ইসলাম, সেখানেই বিদ্রোহী তিনি, মৌলিক ও বিশিষ্ট। এই পরিচয়টা যে বড় করে চোখে পড়ে তার কারণ দুটি। প্রথম কারণ, আমাদের জীবনে পথের অভাব, অভাব পথচারীর। আমরা সকলে গৃহী, গৃহের বাইরে ছোট ছোট গলি ঘুঞ্জি আঁকাবাঁকা আছে বটে, কিন্তু উন্মুক্ত পথ নেই খুব বেশি। পথ যেখানে বা আছে, অভাব আছে যাত্রীর। দ্বিতীয় কারণ এই যে, গৃহহীন নজরুলের পক্ষে গৃহী হয় স্বাভাবিক ছিল। গৃহী না হওয়ার মধ্যে তার অসাধারণত্ব প্রকাশ পেয়েছে। সকলেই জানেন যে নজরুলের উপর প্রভাব পড়েছিল ওয়াল্ট হুইটম্যানের। হুইটম্যানও কবি ছিলেন উন্মুক্ত পথেরই, উন্মুক্ত পথের প্রতীক বলেই অতি অনায়াসে সর্বগ্রামী হয়েছেন কবি নজরুল। কাব্যে ঐতিহ্যের ব্যবহারকে প্রসারতা দানের ক্ষেত্রে এমন কাজ করলেন তিনি যা তার আগে কোনো কবি বা লেখক করেননি বা করার কথা ভাবেন উনি। এ অত্যন্ত প্রয়োজনীয় উদার কাজটি যেন তার অপেক্ষাতেই পড়েছিল। সাধারণ মানুষের জীবনে তিনি যেমন ভাবে প্রবেশ করেছেন, তার আগে অন্য কোনো লেখক তেমন ভাবে প্রকাশ করতে পারেননি। নজরুলের নাট্য সাহিত্যে নারী শক্তি উদ্বোধন ভিন্ন যে মুক্তি নেই আমাদের, এই কঠিন সত্যটিকে উজ্জ্বল করে প্রকাশ করেছেন তিনি ভূতের ভয় নাটকে। ঝিলিমিলিতে বিয়ে পাশ করা না করা যে প্রাণঘাতী বিতর্ক হত্যা করলো ফিরোজাকে, সে শুধু বিতর্ক নয় একটা, যে প্রাণহীনতা, যে আনন্দহীনতা, ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে অন্যায় শাসনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে তারই প্রকাশ। নজরুলের যুগের অসন্তোষ ও বিক্ষোভ, অস্থিরতা, তরুণ মনের দুঃসাহসিক স্পর্ধা, স্বাধীনতার সুতীব্র আগ্রহ, সমস্ত কিছু অসংকোচে প্রকাশ পেয়েছে কবি কাজী নজরুলের মধ্য দিয়ে। বিষয়ের সঙ্গে বিষয়ীর, কাব্যের সঙ্গে কবির, যুগের সঙ্গে যুগ প্রতিনিধির কোনো ব্যবধান রইল না। শুধু চিন্তা নয়, আবেগকে পরিশীলিত করতে চেয়েছিলেন নজরুল। বুদ্ধি অবশ্যই মূল্যবান, কিন্তু বিবেকহীন বুদ্ধির মধ্যে ধ্বংসের প্রতিশ্রুতি আছে। বিবেক আসে আবেগ থেকে। মানুষের জন্য অত্যন্ত মূল্যবান কাজগুলো আবেগের সহায়তা ভিন্ন সম্ভব হয়নি কখনো। বুদ্ধির আবিষ্কার সমূহ কল্যাণকর হয়েছে তখন যখন তাদের পিছনে থেকেছে মানুষের প্রতি ভালোবাসা। সামাজিক কুসংস্কারকে, অন্ধতাকে, অশিক্ষাকে নজরুল সরাসরি আঘাত করেছেন দুরন্ত সাহসে। অন্যদিকে নজরুল আপনাকে প্রকাশ করেছেন অসংকোচে, সেই সঙ্গে আছে স্বতঃস্ফূর্ত তেজস্বিতা। সাহিত্য নজরুলের কাছে বিকল্প ছিল না, ছিল জীবনেরই অপরিহার্য অবিচ্ছেদ্য অংশ। সুন্দরকে জীবন্ত করার চাইতে তার অধিক আগ্রহ ছিল জীবনকে সুন্দর করার। পরিশেষে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার অমর পংক্তি উচ্চারণ করে শেষ করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির।
1: অসাধারণ তথ্য সমৃদ্ধ, প্রাণের আবেগ জুড়ে এক বক্তব্য শুনলাম। শোনালেন শ্রী অশোক কুমার চন্দন। এ আমাদের আজকের অনুষ্ঠানের বিরাট বড় প্রাপ্তি। আমরা একবার একটু নজরুল সম্বন্ধে আমাদের শ্রোতা বন্ধুরা কি বলছেন জেনে নিই। নমস্কার বন্ধু, কে বলছেন?
2: নমস্কার।
1: হ্যাঁ,
2: আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: পূর্ব বর্ধমান থেকে প্রথম ফোন, নজরুলের জন্মস্থান চুরুলিয়া গ্রাম। অনেক ধন্যবাদ বন্ধু, বলুন।
2: আমি চুরুলিয়া গ্রামে গিয়েছি, তার যে জন্মস্থান সেটাও আমরা দেখেছি। বাবার সঙ্গে ছোট্টবেলায় গিয়েছিলাম, তখন মাটির ঘর ছিল। যাই হোক, আজকে যে কাজী নজরুল ইসলাম, যার বাল্যকালের নাম ছিল দুখু মিয়া, তারই আজকে জন্মদিন। প্রথমে তার জন্মদিনে তাকে আমার শ্রদ্ধা জানাই, এবং এই যে আকাশবাণী থেকে যে আমি

0: তার জন্মদিনে কিছু বলতে পারছি, তার জন্য আকাশবাণীর সমস্ত কর্মী এবং শ্রোতাগুলোকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: অগ্নিবীণার কবি,
1: হ্যাঁ,
0: অগ্নিবীণার কবি, হে ধূমকেতু, হে বৈশাখী ঝড়, তোমার ছোঁয়াই ঘুম ভাঙলো যে ঘোর, তুমি লিখেছিলে বিদ্রোহীর জয়গান, তুমি তো ছিলে বাংলার প্রাণ, তোমার বাঁশিতে বাজে প্রেমের সুর, ব্যথার সাগরে ভাসাও তরি বহুদূর, সাম্যের গান গাইলে তুমি, দুহাত খুলে ভেদাভেদ সব মুছে দিলে মানুষের ভুলে। সত্যিকারে তিনি যেভাবে ছোট্টবেলা থেকে লড়াই করে মানুষের জন্য, ভেদাভেদ ভুলে গিয়েছিলেন, আজকে তিনি যে অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে তিনি বিদ্রোহে গর্জে উঠেছিলেন, আজকে অভাব অভিযোগ
1: আমরা উদযাপন উদ্বোধন সবটাই হলো, আজ সারাদিন ধরেই কবি থাকবেন আমাদের সঙ্গে। আমরা চলে যাই এ মাসের বিষয়ে, জীবনের ধ্রুবতারা প্রসঙ্গে, যে বন্ধুরা চিঠি লিখেছেন সেই প্রসঙ্গে। প্রথম চিঠি ডক্টর অঞ্জনা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে লিখছেন, পথপ্রদর্শক মাননীয় সুবন্ধু, জীবনের ধ্রুবতারা এই অভিনব বিষয় ভাবনায় ফিরে পেলাম আমার ছোটবেলা, যখন বাড়ির ছাদে বাবা আমাদের আকাশে তারা চেনাতেন, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, শুকতারা, আর উত্তর আকাশে স্থির অবিচল ধ্রুবতারা, যে দিশাহারা নাবিক বা পথিককে সঠিক দিশা দেখায়। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হইয়াছেন প্রাতঃস্মরণীয়, ছোটবেলায় এবং এখনো বাবা মায়েরা মতাদর্শ, মানবিকতা, সহমর্মিতাই আমার ধ্রুবতারার দিক নির্দেশক আলো। মনে পড়ে এক বন্ধুর সঙ্গে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, একটা কুঁড়ে ঘরের দেওয়ালে লেখা ছিল ধ্রুবতারা। অবাক হয়েছিলাম, বন্ধু বলেছিল এটা ওদের মাস্টার মশাইয়ের বাড়ি, গরিব ছেলে মেয়েকে বিনা বেতনে পড়িয়ে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছেন, তার আদর্শে অনুপ্রাণিত ছাত্রছাত্রীরাই বাড়ির নাম দিয়েছে। খুব খুশি হয়েছিলাম বাবা মায়ের মতাদর্শকে সঙ্গে নিয়ে সহজ পাঠের চাদর জড়িয়ে রবি ঠাকুরকে চিনলাম, জানলাম, অনুভব করলাম। জীবনের চড়াই উতরাই, প্রিয়জনের বিচ্ছেদে, সুখে দুঃখে সব সময় আলো দেখিয়ে এগিয়ে নিয়ে গেছেন, চরম দুঃখে স্মরণ করেছি নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুবতারা। ধ্রুবতারা কি শুধুই একটি তারা? না, তা নয়, একটি উজ্জ্বল আদর্শ, নৈতিকতার প্রতীক, যা আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। ভালো থেকো, ডক্টর অঞ্জনা ব্যানার্জি, যাদবপুর, কলকাতা থেকে। পরের চিঠি অলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। উত্তর আকাশে স্থির আলোর দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা ধ্রুবতারা কত নাবিককে একসময় পথভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তেমনি আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যারা জীবনের ঝড়ে জলে, সুখে দুঃখে, প্রেমে বিরহে সর্বদা বড়া ভয় দেন, অন্ধকারে আলো দেখান, মানবিকতার মূল্য শেখান। এরকম যে মানুষটিকে আমি জীবনের ধ্রুবতারা রূপে পেয়েছি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠের দিনগুলিতে তাঁর সঙ্গে পরিচিত হওয়ার পর থেকে তার লেখা গান কবিতায় মুগ্ধ হয়েছি। বড় হয়ে দেখেছি গান কবিতা তো আছেই, তার সঙ্গে ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র সব ছড়িয়ে তিনি মহিরুহ হয়ে উঠেছেন। তখন আর শুধুই বন্ধু নন তিনি, তিনি হয়ে উঠেছেন আমার আশ্রয়, তার গীত বিতান ভালোবাসতে শিখিয়েছে, আত্মত্যাগ শিখিয়েছে, স্বজন বিচ্ছেদে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেছি, আছে দুঃখ আছে মৃত্যু। আবার কখনো গিয়েছি তোমারও অসীমে প্রাণমন লয়ে, আবার সুখের দিনে তারই সঙ্গে আনন্দের ঝর্ণা ধারায় অবগাহন করেছি। তিনি প্রেমী আছেন, বিরহে আছেন, দুঃখের আধারে ফিরে যাই তার গানের ভিতরে, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। তার সৃষ্ট নারী চরিত্রগুলোর সঙ্গে মিশে গিয়েছি, চারুলতার মতো নিভৃতে রচনা করেছি আমার নন্দন কানন। শেষের কবিতা পড়তে পড়তে নিজেকে ভেবেছি লাবণ্য। তিনি তো শিখিয়েছেন ভালো মন্দ যাই আসুক সত্যকে যেন সহজে গ্রহণ করতে পারি, তাকেই বলতে পারি জীবন যখন শুকিয়ে যায় করুণা ধারায় এসো। তিনি ছাড়ার কেই বা আছেন ধ্রুবতারা যিনি আলো হাতে পথ দেখাবেন। লিখেছেন আলোক সামন্ত, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে। রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে আজ ভরে রয়েছে আমাদের মাননীয় সুর চিঠিপত্রের দরবার, মাননীয় সুর এই সময়। পরের চিঠি সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে। মা, মা, উফ মা, মা গো, কত সুরে কত ভাবেই ডেকেছি। যে কোনো কারণে রাগ হলে, বাবার কাছে অযথা বকুনি খেলে, বাড়িতে ফিরে মাকে না পেলে, দরকারি জিনিস প্রয়োজনে হাতের কাছে না পেলে, মনের মানুষ আচমকা ছেড়ে গেলে, সারপ্রাইজ টেস্টে প্রথম পুরস্কার পেলে, যে কোনো কারণে রাগ হলে, অসুখের সময়, অকারণেও একটা হাতে খুঁজে বেড়াই, বড় হই নিজে, এখনো ব্যথা পেলে কেঁদে কোকিয়ে মা গই ডাকি। 2005-এর জানুয়ারি পর্যন্ত মুখোমুখি কথা 2026-ও ফুরোয়নি। কোনো কাজে বেরোনোর আগে তাকে আজও প্রণাম করে বেরোই, কোনো সিদ্ধান্ত নেবার আগে তাকে জানিয়ে দিই। তবে কাউকে জানিয়ে দেখিয়ে নয়, আমার নীরব পূজার অর্ঘ শুধুই দুজনের। আজও এই চেনা জানা চলছেই ধ্রুবতারার আলোয়ে, চলবেও আমৃত্যু। বিবাহসূত্রে আরেক স্নেহময়ী মা পেয়েছি, পেয়েছি পাড়ার এক মামনিকে। এরা আমার এক এক পর্বকে উন্নীত করেছেন নানাভাবে, এদের ভালোবাসি শ্রদ্ধা করি, সেও তো মায়েরই শিক্ষায়। ছোট্টবেলার প্রিয় ছোট্ট ছড়া, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, তাহার মতো নামটি যে আর ত্রিভুবনে নাই। প্রতিদিনের মাতৃদিবসে পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক, স্বস্তিতে থাকুক। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে।

পথদ্রষ্টা মাননীয় এসো, লিখছেন সত্যব্রত দত্ত, নারকেলবাগান গড়িয়া থেকে। আমি যে লেখাপড়ায় অত্যন্ত অমনোযোগী ও এক নম্বরে ফাঁকিবাজ, এই সুনামটি ছিল আমার আবাল্য সঙ্গী। অতএব আমার মতো একটি অপদার্থের দ্বারা ভবিষ্যতে গরু ছাগল চড়ানো ছাড়া যে আর কিছু হবে না, এই বিষয়ে নিশ্চিত হয়ে যখন লেখাপড়ায় ইতি টেনে দিয়ে নিশ্চিন্তে বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করছি, তখন দার্জিলিং থেকে এলেন আমার বর্দা, সুন্দর দেখতে, আভিজাত্যপূর্ণ চালচলন। মা বাবা আর বাড়ির বড়দের কাছ থেকে আমার বৃত্তান্ত সব শোনার পর একদিন সকালে আমাকে ডেকে নিয়ে বেড়াতে গেলেন। কম্পিত বক্ষে জড়সড় হয়ে বসে আছি নদীর ধারে, কাঁধে ঝোলানো ব্যাগ থেকে বের করলেন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি আমাকে গলায় বেশ জোর দিয়ে পড়তে বললেন, পড়লাম। আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে কবিতাটি আবার পড়তে বললেন, গুনে গুনে 10 বার বললেন, এবার ঠিক আছে। পেলাম বর্দার সস্নেহ উপদেশ। লেখাপড়া প্রথম প্রথম ভালো না লাগতেই পারে, তাই বলে লেখাপড়া বাদ দেওয়া চলবে না, যেটা মনে হবে

কঠিন, সেটার ওপর বারবার আঘাত করতে হবে, সেটা জয় করার যে আনন্দ তার কোনো সীমা নাই। বর্দার এই কথা আমার জীবনের দীক্ষা মন্ত্র, আমার চলার পথের দিক নির্দেশনা। তিনিই ছিলেন আমার জীবনের ধ্রুবতারা। সকলের প্রতি সশ্রদ্ধ নমস্কার সহ নিবেদন, ইতি বিনীত সত্যব্রত দত্ত, নারকেলবাগান, গড়িয়া।

জীবনে ধ্রুব তারা কখনো মানুষ, কখনো মানুষের বেশে মা, কখনো ঈশ্বর, কখনো পরিবারের এমন দাদা বন্ধু, আবার কখনো রবীন্দ্রনাথ বা অন্য লেখিকা আশাপূর্ণা দেবী। লিখছেন সাধনা ঘোষ, মানকুণ্ড, হুগলি থেকে। আমার জীবনে ধ্রুব তারা আশাপূর্ণা দেবী। ওর লেখা গল্প উপন্যাসগুলি আমার সাহিত্য জগতে প্রবেশের চাবিকাঠি। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যেদিন প্রথম শাড়ি পরে স্কুলে গেলাম, সেদিন থেকেই জীবনের ছন্দটা বদলে গেল। মায়ের চোখে একটুখানি খুশির ঝিলিক, তারপরই বললেন, এখন বড় হয়ে গেছ, বেশি বাইরে বেড়ানো যাবে না, শুধুমাত্র স্কুলে যাবে আর আসবে। মনটা খারাপ হয়ে গেল, প্রথম শাড়ি পরার আনন্দটা একেবারে মাটি। তবে স্কুলের পড়াশোনা ছাড়া আর একটি মাত্র ব্যাপারে অনুমতি ছিল, সেটা ছিল লাইব্রেরি থেকে বই এনে পড়া। গল্পের বই পড়ার সূত্র ধরে সাহিত্যিক আশাপূর্ণা দেবীর সঙ্গে প্রথম পরিচয়। তার লেখা চাবি, নীল রক্ত, তাসের ঘর, জীবন মৃত্যু, অবুধ পৃথিবী, ক্যাকটাস, এক অনুপম সৃষ্টি। আর ওই কালজয়ী ট্রিলজি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা, মন্ত্রমুগ্ধের মতো নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে পড়ে যেতাম। নারী শক্তি উত্থানের অনুপ্রেরণা। আশাপূর্ণা দেবী ছিলেন নারীবাদী চেতনার অন্যতম অগ্রদূত। বাংলা সাহিত্যের আকাশ জুড়ে আজও তাঁর উপস্থিতি ধ্রুব তারার মতো উজ্জ্বল। লিখেছেন সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি থেকে।

বন্ধু, জীবন যদিও পদ্মপাতায় জলবিন্দুর মতোই ক্ষণস্থায়ী, তবু যেটুকু সময় জীবন তরী বইতে হয়, সেটুকু সময় যদি দিক ভুল হয়ে যায়, জীবনের ব্যর্থতা এসে আঘাত করে। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর থেকে। আমরা দিশে হারা হই জীবনের ধ্রুবতারার মতন। একজন মানুষের আদর্শের বড়ই প্রয়োজন জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো মন্দের ফারাক বুঝতে পারি, নিজের জীবন থেকে বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা জীবনে ধ্রুবতারার মতোই পথ দেখায়। যখন একা হই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে, আমার শক্তি জোগায়। কবিগুরু বলেন, তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। সংসারকে নিঃস্বার্থ ভালোবাসার অনুপ্রেরণা পাই তার গানে। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, তাই কবিগুরুর ভাষাতেই তাকে শ্রদ্ধা জানিয়ে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, কাশীদাস কালীনাথ মুন্সিলেন বরানগর থেকে। সবশেষে জুন মাসে মাননীয় সেতুয়ে চিঠি লেখার বিষয় আরেকবার মনে করিয়ে দিই, বলা হয়নি। কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না। দ্বিধা সংকোচ ভয় লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো কোনো আবরণ সরিয়ে তা মনের ভেতর খাই মারে।

কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকেরই কথা বলা হয়ে ওঠে না। লিখুন সেসব না বলা কথা মাননীয় ইস্যুতে, মাননীয় ইস্যু ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম। মাননীয় ইস্যু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন। আজ মাননীয় ইস্যু এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মিতালী ভট্টাচার্য।

0: মাননীয় ইস্যু শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands as received from the Alipur Met Office. A squall passed over Jharsuguda from westerly direction with a maximum speed reaching 67 km per hour from 2:34 to 2:36 p.m. yesterday. Very light to moderate rainfall occurred at a few places with heavy to very heavy rainfall at one or two places over Bihar. Light to moderate rainfall occurred at most places over Sikkim and at one or two places over Jharkhand. Very light to moderate rainfall occurred at most places over Sabhimalayan West Bengal, at a few places over Gangetic West Bengal and at one or two places over Odisha. Very light to light rainfall occurred at most places over Andaman and Nicobar Islands. Heat wave conditions prevailed at one or two places over Odisha. Warm nights prevailed at one or two places over Odisha. Gusty winds were recorded at one or two places over Jharkhand, Bihar, Odisha and Jharkhand, Nodia, Hooghly, South 24 Parganas, Kolkata, North 24 Parganas, East Midnapur and Howrah districts of Gangetic West Bengal and North Dinajpur, South Dinajpur and Koch Behar districts of Sabhimalayan West Bengal. Yesterday's highest maximum temperature of 46 degrees Celsius was recorded at Bihar's Dehri in the plains and 27.3 degrees Celsius at Sikkim's Tedong in the hills of the region. Chief amount of rainfall received till 8:30 this morning at Shingimari 6 cm, at Newlands Tea Garden 5 cm, at Patarghat and Bhavanipur 4 cm each, at Manteshwar, Sriniketan, Suri, PTO and Mongolkot 3 cm each, at Lapur, Suri, CWC, Tilpara Barrage, Telkoi, Shimiliguda 1 cm each. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over all the districts of Sabhimalayan West Bengal, Murshidabad, Nodia, Birbhum, East Bardhaman and West Bardhaman districts of Gangetic West Bengal. Light to moderate rain or thunder shower likely to occur at a few places over rest districts of Gangetic West Bengal and Bihar. Light rain or thunder shower likely to occur at one or two places over Jharkhand and Odisha. There will be no large change in day temperature during next 2 days and thereafter gradual fall by 2 to 4 degrees Celsius during subsequent 3 days over Bihar, Jharkhand, Odisha and West Bengal. Weather warning for the next 48 hours. Heavy rainfall ranging between 7 and 11 centimetres very likely to occur at one or two places over Bihar and Jalpaiguri district of Sabhimalayan, West Bengal. Thunderstorm with gusty wind with speed 50 to 60 km per hour and lightning likely to occur at one or two places over Bihar, Jharkhand and Murshidabad, Birbhum, Nodia, East Bardhaman and West Bardhaman districts of Gangetic West Bengal. Thunderstorm with lightning and gusty wind very likely to occur at one or two places over Odisha, all the districts of Sabhimalayan West Bengal and Purulia, Bakura, West Midnapur, Hooghly and North 24 Parganas districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Heat wave very likely to occur at one or two places over Jharkhand and Odisha. Hot and humid conditions very likely to prevail at one or two places over Odisha and West Bardhaman, Purulia, Bakura, West Midnapur and Jharkhand districts of Gangetic West Bengal. And now focus for Kolkata and neighbourhood for today. There will be partly cloudy sky with possibility of development of thunder or lightning. And tomorrow there will be thunderstorm with rain. Maximum temperature will be around 36 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There is weather warning for fishermen of West Bengal coast. Squally wind with speed reaching 40 to 60 km per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast on 28 May to 29 May 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Odisha coast. Weather warning for fishermen of Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 40 to 60 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast on 28th and 29th May 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. That concludes the weather bulletin. This is Akashvani, Kolkata.
0: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সকাল সাড়ে ৮টার পর্যবেক্ষণ অনুযায়ী দেখা গেছে বিহারের উড়িষ্যার ঝারসিগুড়ায় ঘণ্টায় ৭৬ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখা গেছে বিহারের কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায় এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়, সেই সঙ্গে উড়িষ্যার দু একটি জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়। তাপপ্রবাহ অব্যাহত ছিল উড়িষ্যার দু একটি জায়গায় এবং রাতের দিকেও অস্বস্তিজনক আবহাওয়া লক্ষ্য করা গেছে উড়িষ্যার কোনো কোনো জায়গায়। ঝাড়খণ্ডে দমকা হাওয়া বয়ে গেছে, সেই সঙ্গে বিহার, উড়িষ্যা এবং ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়াসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার জেলাসহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিহারের দেরিতে সমতল ক্ষেত্র ৪৬ ডিগ্রি সেলসিয়াস এবং হিমালয় সংলগ্ন সিকিমের পার্বত্য অঞ্চলে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে বীরভূমে ২ সেন্টিমিটার, সিউড়িতে ১ সেন্টিমিটার, তিলপাড়ায় ১ সেন্টিমিটার, নলহাটিতে ১ সেন্টিমিটার, ডিমা টি এস্টেট, আলিপুরদুয়ারে ৩ সেন্টিমিটার, মেখলিগঞ্জে, কুচবিহারের ৩ সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ারে ১ সেন্টিমিটার, মায়াবন্দরে ১ সেন্টিমিটার, কার নিকোবারে ১ সেন্টিমিটার, বিহারের ১৩ সেন্টিমিটার, ওড়িশার বান্সপালে ৩ সেন্টিমিটার, টিকাবালিতে ৩ সেন্টিমিটার, কারঞ্জিয়ায় ১ সেন্টিমিটার। আগামী দুদিনে আবহার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে বিহারেরও দু একটি জায়গায়। হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং

শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের কোনো কোনো জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে সিকিম, বিহার, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাসহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কুচবিহার জেলাসহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির মধ্যে দু একটি জায়গায়, সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমেরও কোনো কোনো জায়গায়। তাপপ্রবাহ অব্যাহত থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দু একটি জায়গায়। গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে উড়িষ্যা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। কলকাতা ও তার আশেপাশে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দুদিনের মধ্যে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য আজ এবং আগামীকালের মধ্যে কোনো রকম সতর্কবার্তা নেই, তবে তারপরে অর্থাৎ আগামী পরশু থেকে সমুদ্রে এবং নদীতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তার জন্য যারা মৎস্যজীবী তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান শুনছেন একটু পরে সাঁওতালি অনুষ্ঠান, এরপরে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা 2026 দশম স্থানাধিকারী সায়নী পিছালি সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত কয়েকটি অনুষ্ঠানের ঘোষণা। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেটুড তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন হবে না মাজান বেড়া রিয়ার সান্তারি আখড়া মাজান বেড়া সান্তারি আখড়া রিয়ার এতহব রেদ চূড়ামণি মুর্মু আর সাঁতেন কোয়া মা মরে সেরিং বন আজম গোট লেগে সেরিং রেদ চূড়ামণি মুর্মু আর পানমণি বাসকে

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 34 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:22। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

নমস্কার, আজকের ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। আজ জিতলেই ফাইনালের টিকিট। গুজরাটের বিরুদ্ধে আজ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এ মালদ্বীপকে 11-0 গোলে হারিয়ে ভারতের দুরন্ত শুরু। রোলা গ্যারো অর্থাৎ ফ্রেঞ্চ ওপেনে চমক ভারতীয় বংশোদ্ভূত নিশেষের। প্রথম রাউন্ডে হেরে ফরাসি ওপেনকে বিদায় ওয়ারিয়াঙ্কার, অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সিয়ন্টেক। বাংলার কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লার উপরেই ভরসা, কোচিংয়ে এবার হাতে করি মনোজ তিওয়ারিরও। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেলেন লিওনেল মেসি, তার বিশ্বকাপ খেলা এখন অনিশ্চয়তায়। ঘোষণা করল কলম্বিয়া বিশ্বকাপ দল রড্রিগেজ দিয়াজদের নিয়েই।

0: অথোষ কাঁচের তলায়।
1: একটা টিম দুবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে, অন্য টিম একবার কিন্তু লিগ জিতেও গেছে। আজ কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি লিগ টেবিলে এক নম্বরে থাকা বেঙ্গালুরু এবং দু নম্বরে থাকা গুজরাট টাইটান্স। 18 পয়েন্টে দুটো টিমই লিগ শেষ করেছে। নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় এক নম্বরে বেঙ্গালুরু। ধর্মশালায় পাহাড়ের কোলে আজ যে জিতবে সেই কিন্তু সরাসরি ফাইনাল খেলবে। ইতিহাস বলছে অতীতে 10 সাক্ষাতে দুটো টিমই বারবার 4 বার করে জিতেছে। ধর্মশালায় বল যদি সুইং করে বেঙ্গালুরুর 2 পেসার ভুবনেশ্বর কুমার এবং জস হ্যাজেলউড চমক দিতে পারেন। তেমনই ব্যাট হাতে গতবারের চ্যাম্পিয়নরা নির্ভর করছে বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাড়িক্কাল এবং রজত পাতিদারদের উপর। আবার গুজরাট ব্যাটিং অনেকাংশে নির্ভরশীল টপ অর্ডারের 3টেই ইনফর্ম ব্যাটার সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলারের ওপরে। এছাড়া পেস ডিপার্টমেন্টে থাকছেন মোহাম্মদ সিরাজ এবং কাগিজো রাওয়াডা। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ তো থাকছেই, স্পিনার হিসেবে রশিদ খান। এক কথায় বলা যায় যে ব্যালেন্স বিচার করলে বেঙ্গালুরুর থেকে একদমই কম যায় না গুজরাট। এই ধরনের ম্যাচে অধিকাংশ ক্ষেত্রে টপ অর্ডার জুটি ক্লিক করলেই অবধারিতভাবে সেই টিম একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যায়। সেটাই লক্ষ্য হবে আজকের দুটো টিমের। কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা হলো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ম্যাচ, এই ম্যাচটা যদি হেরেও যায় একটি টিম তাহলে আরও একটি ম্যাচ অর্থাৎ কোয়ালিফায়ার টু এবং এলিমিনেটর থেকে যারা জিতবে অর্থাৎ আগামীকালের ম্যাচ থেকে যারা জয়ী হবে তাদের সঙ্গে তারপরে খেলা হবে কোয়ালিফায়ার টু। আজকে যে টিম হারবে তাদের কাছে অর্থাৎ আজকে যে টিম হেরেও যাবে তাদের আরেকটি চান্স থাকবে ফাইনাল খেলার। তো কেউ নিশ্চয়ই চাইবে না, সবাই চাইবে যে আজকের ম্যাচটা খেলেই ডাইরেক্ট ফাইনাল খেলতে। যাই হোক, আজ সেই কোয়ালিফায়ার ওয়ান, দেখা যাক কেমন হতে চলেছে। বেঙ্গালুরু এবং গুজরাটের মধ্যে এই ম্যাচ সন্ধে

৭৫ থেকে আজকের ম্যাচ শুরু। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মালদ্বীপকে ১১-০ গোলে হারালো ভারত। সোমবার মায়াগাঁয়ের পিজেএন স্টেডিয়ামে অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ মহিলা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বির ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে দারুণ শুরু করল ভারতীয় সিনিয়র মহিলা দল। গোয়ায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ব্লু টাইগার্স তার শুরু থেকেই আধিপত্য দেখায়। ফিফা মহিলা র্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে থাকা ভারত এবং ১৬৭ নম্বরে থাকা মালদ্বীপের মধ্যে শক্তির পার্থক্য পুরো ম্যাচ জুড়েই কিন্তু বেশ স্পষ্ট ছিল। এদিন ভারতের হয়ে ৪টি গোল করেন আবিকা সিংহ, প্রিয়াঙ্কা দেবী নাওরেম এবং করিশ্মা সিরভাইকার ২টি করে গোল করেন। এছাড়াও পিয়ারি জাক্ষা, গ্রেস ট্যাংমেই এবং সঙ্গীতা বাসফোরও গোলের খাতা খোলেন। ২০১৪ সালে আফগানিস্তানকে ১২-০ গোলে হারানোর পর এটি সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে ভারতের সব থেকে বড় জয়। এই জয়ের ফলে ভারত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বির শীর্ষে উঠে এসেছে। আগামী রবিবার একই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এর আগের দিন অন্য ম্যাচে গ্রুপ এ তে ভুটানকে ১-০ করে গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নেপাল। এদিকে ২৮ মে নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপ যদি বাংলাদেশকে হারাতে না পারে তাহলে রবিবারের ম্যাচের আগেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়ে যাবে ভারতীয় সিনিয়র মহিলা টিমের। রোলাঁ গ্যারোয় চমক ভারতীয় বংশোদ্ভূত নিশেষের। প্রথম রাউন্ডে হেরে ফরাসি ওপেনকে বিদায় জানালেন ওয়ারিয়াঙ্কা। নিশেষ বাসবো রেড্ডি, এই নামটা ভারতীয় টেনিস প্রেমীদের অজানা হলেও হতে পারে, কিন্তু প্যারিসে ফরাসি ওপেন শুরুর প্রথম দিনই চমকে দিয়েছেন আমেরিকায় জন্মানো এই ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত। প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন বিশ্বের ৯ নম্বর এবং এই টুর্নামেন্টে সপ্তম বাছাই আমেরিকার নামী টেনিস তারকা টেইলর ফ্রিৎজকে। বিশ্বের ১৪৮ নম্বর নিশেষ জিতেছেন ৭-৬, ৭-৬, ৬-৭, ৬-১, যা এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টের বড় অঘটন হিসেবে একটা চিহ্নিত করা হচ্ছে। হারের পর ফ্রিৎজ বলেছেন, নিশেষ খুব ভালো খেলেছে, ওর ড্রপশটগুলো দারুণ, যার হাতে এত ভালো ড্রপশট আছে তার জন্য শুভেচ্ছা। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ওয়াইল্ড কার্ড পেয়ে টুর্নামেন্টে খেলছেন নিশেষ। অন্যদিকে ৩৯ বছর বয়সী নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে হারালেন ফ্রান্সের জিওভানি মেৎসি পেরিকার্টকে। ফল জোকোভিচের পক্ষে ৫-৭, ৭-৫, ৬-১, ৬-৪। ২ ঘন্টা ৫১ মিনিটের এই লড়াইয়ে জিতে জোকোভিচ বলছেন, রোলাঁ গ্যারোয় সেন্টার কোর্টে একজন ফরাসি প্লেয়ারকে খেলাটা মোটেই সহজ নয়, দর্শক সমর্থনের বিপক্ষে আপনাকে খেলতে হয়। ৩৯ বছর বয়সে এই ৩ ঘন্টার ম্যাচে এরকম খেললে আমার ডাক্তাররা নিঃসন্দেহে খুশি হবেন। পরের রাউন্ডে জোকোভিচ খেলবেন ফ্রান্সের ভ্যালেন্টিন রোয়ারের বিরুদ্ধে। মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে হেরে ছিটকে গিয়েছেন ব্রিটেনের ১ নম্বর এমা রাডুকানু, তাকে হারান আর্জেন্টিনার সোলানা সিয়েরা। ফল সিয়েরার পক্ষে ৬-০, ৭-৬। প্রথম সেটে হেরে যাওয়ার পরই এক সময় মনে হচ্ছিল যে ক্যারিয়ারে সবথেকে খারাপভাবে হারতে চলেছেন এমা। পরে দ্বিতীয় সেটে তিনি ফিরে এলেও হার এড়াতে পারেননি। ফরাসি ওপেনকে বিদায় জানালেন স্ট্যান ওয়ারিয়াঙ্কা। সোমবার প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন জেসপার দি ইয়ং এর কাছে। অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছেন চারবারের চ্যাম্পিয়ন ইগা শিয়ন্টেক। এদিকে প্যারিসের প্রবল গরমে চিন্তায় পড়েছেন সমস্ত খেলোয়াড়রা। ৪১ বছর বয়সী ওয়ারিয়াঙ্কা এদিন জেসপারের কাছে হারেন ৩-৬, ৬-৩, ৩-৬, ৪-৬ গেমে। এদিকে শিয়ন্টেক ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন বিশ্বের ১৩৬ নম্বর এমারসন জোন্সকে। প্রথম সেটের পর শিয়ন্টেকের আঙুলে একটা ফোসকা পড়েছিল, তিনি আঙুলে টেপ দিয়ে নেমেছিলেন দ্বিতীয় সেটে, তবে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ছেলেদের বিভাগে স্পেনের খেলোয়াড় রাফায়েল জোদারকে নিয়ে একটি আগ্রহ তৈরি হয়েছে। তাকে রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজের যোগ্য উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। তিনি ৬-১, ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন আলেকজান্ডার কোভাসিচকে। মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই এলিনা রিকাবিনা ৬-২, ৬-২ হারিয়েছেন ভেরোনিকা এরজাচেভকে। এই ছিল ফরাসি ওপেন নিয়ে সমস্ত আপডেট। এখন শুনবেন একটি বেতার প্রতিবেদন স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ নিয়ে।

0: বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতার আসর থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এশিয়ান গেমসের প্রাক্তন ভারতীয় কোচ তথা রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি অতনু মজুমদার। অতনুবাবু, এই প্রতিযোগিতা সম্পর্কে কি বলবেন?
1: এই প্রতিযোগিতা সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ যে কোনো খেলারই একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, কারণ এই খেলার মাধ্যমে হচ্ছে সিনিয়র ছেলেমেয়েদের বাংলা দল নির্বাচিত হয় এবং তারা সিনিয়র ন্যাশনাল খেলতে যায়। এবং এবারের প্রতিযোগিতা আরও বেশি ইম্পর্টেন্ট, কেন এই প্রতিযোগিতার মাধ্যমে যে বাংলা দলটা সিলেকশন হবে তারা আগামী 30 তারিখে উত্তরপ্রদেশের বেরালিতে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে। এবং সেখানে যদি আমাদের মেয়েরা বা ছেলেরা ভালো পারফরমেন্স করে তাহলে সেখান থেকে ওদের এশিয়ান গেমসে চান্স পাওয়ার, আগামী এশিয়ান গেমস জাপানে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সুতরাং এটা ওদের কাছেও একটা ক্যারিয়ার তৈরি করার একটা বড় একটা চ্যালেঞ্জ এই টুর্নামেন্টটা, আর আমাদের কাছেও সিলেকশনটা কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায় সেইটাও যেমন একটা আছে, তার থেকেও বড় কথা প্রতি বছরই এটা হয়, এক বছর ধরে আমাদের প্লেয়াররা কতটা প্রিপারেশন নিয়েছে তাদের সেটারও একটা ইভালুয়েশন এখানে হয়ে যায়, তার জন্য এটা গুরুত্ব খুব বেশি।
0: তার মানে প্রতিযোগিতার পাশাপাশি একটা নির্বাচনী প্রক্রিয়াও চলছে?
1: অবশ্যই তাই।
0: কিরকম মান দেখছেন?
1: মান দেখছি এই সবে শুরু হলো, আমি জানি না এখন আরও অনেক টিম আছে বা প্রথম ওরা অনেক এসে জার্নি করে এসছে, কালকে সকালবেলাতে খেলাগুলো হয়তো ভালো করে দেখা যাবে বা বিবেচনা করা যাবে। তো কিছু নতুন প্লেয়ারও এসছে এখানে দেখতে পাচ্ছি, কিছু প্লেয়ার আছে যারা আমাদের চাকরি করছে হ্যান্ডবল থেকে চাকরি পেয়ে, কেউ নেভিতে, কেউ এয়ারফোর্সে, কেউ বিএসএফ, কেউ সিআইএসএফে, কেউ ইন্ডিয়ান রেলওয়েতে, সব আছে। তারা কতটা প্র্যাকটিস করেছে তো আমরা জানি না কোথায় প্র্যাকটিস করছে, এখানে যারা প্র্যাকটিস করছে তাদের কিছুটা আইডিয়া আমরা পেয়ে যাই সেখানকার সেক্রেটারিদের রিপোর্টের থেকে। তা সুতরাং সবেরই প্রতিফলন আমরা দেখতে পাবো এখানে খেলাতে।
0: আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে পুরুষ এবং মহিলা বিভাগে। এই যে এত বিপুল সংখ্যক, প্রায় 350 ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করছে, তো এই বিপুল সংখ্যক ছেলেমেয়েদের যে রক্ষণাবেক্ষণ, তাদের যে ব্যবস্থাপনা, সেটা কিভাবে পরিকল্পনা করবে?
1: এইটা হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা এবং ওয়েস্ট ক্যালকাটা যৌথ উদ্যোগে করছে। সেন্ট্রাল ক্যালকাটা, ওয়েস্ট ক্যালকাটা এটা হচ্ছে ঠাকুরপুকুরেরই একটা পার্ট। পার্ট বলতে আগে যখন 1970 হ্যান্ডবল পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল তখন সবচেয়ে পুরনো ইউনিট ছিল ঠাকুরপুকুর অ্যাথলেটিক ক্লাব। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার কনস্টিটিউশন চেঞ্জ হওয়াতে ক্লাবের বদলে কলকাতাকে আমরা পাঁচখানা ডিস্ট্রিক্ট হিসেবে ভাগ করা হয়েছে। এই পাঁচখানার মধ্যে একটা সেন্ট্রাল হয়েছে, একটা ওয়েস্ট ক্যালকাটা হয়েছে। সেখানে আমাদের যে এই ঠাকুরপুকুর যে সমস্ত প্লেয়াররা খেলে বা এদের যে ক্যাম্প বিভিন্ন জায়গায় চলে সেই প্লেয়ারগুলোকে এই দুটোর মাধ্যমে আমরা প্লেয়ারদেরকে খেলিয়ে থাকি দুটো সংস্থার মাধ্যমে। এবং আমরা প্রতি বছরই অথবা এক বছর অন্তর অন্তর করে আমরা অর্গানাইজ করি, এই জন্য করি এক তো আমাদের প্লেয়ারদের বিচার করা যায়, দ্বিতীয় কথা আমাদের যারা অর্গানাইজার আছে বা এই অঞ্চলে খেলাটা দেখে প্রচার করা বা সেই উৎসাহ নেওয়ার, যেমন দেখতে পেলেন আজকে এখানকার বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল এসেছেন, উনি বলেছেন পরবর্তীকালে এই মাঠের মধ্যে যা হবে আমি সহযোগিতা করব, এই জিনিসগুলি তো পাবো, অন্য জায়গায় করলে তো আর পাওয়া যাবে না, তার জন্যই করা আর কি এই লোডটা নেওয়া। একটা হিউজ খরচা হয় এখানে, প্রচুর খরচা, লোকাল যারা সহযোগিতা করে, আমাদের অ্যাসোসিয়েশনের যারা বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট আরও মেম্বার রয়েছেন তারাও সবাই সহযোগিতার হাত বাড়ায়, সেই হিসাবে করা যাচ্ছে।
0: এই মুহূর্তে সর্বভারতীয় নিরিখে বাংলার মান কীরকম দেখছেন?
1: আমাদের বরাবরই হ্যান্ডবলে আমাদের মেয়েদের মান ছিল সবসময় ভালো, মেয়েদের স্ট্যান্ডার্ড ছেলেদের তুলনায়। তো বর্তমানে আমাদের ছেলেরা লাস্ট আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চুচুড়াতে হয়েছে সেখানে আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল, মানে প্রথম আমাদের 73 থেকে হ্যান্ডবল শুরু হওয়াতে প্রথম বাংলা এবারে চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং সেই নিরিখে বলতে পারি আমাদের ছেলেরা ঠিকই এগোচ্ছে, কিন্তু তার মধ্যে কী হয় আমাদের ছেলেরা যারা ভালো খেলে তারা তো চাকরি পেয়ে আবার অন্য স্টেটে চলে যায়, সেই চলে যাওয়া তখন আবার শূন্যস্থানটা পূরণটা করা মুশকিল হয়ে যায়, ফট করে হয় না, আবার এতে দেখা যাবে আরও 5 বছর ওয়েট করতে হবে আবার একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কী হয়, মেয়েদের আমাদের একটা কন্ট্রিবিউশন আছে, এই এই যেমন মনে করুন সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত ওখানে মেয়েরা, তো আমাদের 4-5 মেয়ে আছে যারা চাকরি করে, কিন্তু তারা চাকরি করলেও তারা কিন্তু এই বাংলা হয়েই খেলে, অন্য রাজ্য তাদেরকে জোর করে না খেলার জন্য, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না।
0: রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ কোলে, প্রদীপবাবু এই যে একটা রাজ্যস্তরের হ্যান্ডবল প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা নিয়ে কী বলবেন?
2: দেখুন, এটা আমাদের প্রত্যেক বছরই একটা রুটিন মার্কিং প্রোগ্রাম, আমাদের মোটামুটি সাব জুনিয়র এবং জুনিয়র স্তরের প্রতিযোগিতা আজ শেষ হয়েছে, এটা সিনিয়র স্তরের প্রতিযোগিতা, এখান থেকে আগামী দিনে আমাদের মেয়েদের সিনিয়র ন্যাশনাল আছে সেই সিনিয়র ন্যাশনালের টিম নির্বাচিত হবে এবং ছেলেদেরও টিম নির্বাচিত হবে।
0: এখানে কতগুলো জেলা অংশগ্রহণ করছে?
2: এখানে হচ্ছে আপনার ছেলেদের হচ্ছে আপনার 12, মেয়েদের 10।

0: প্রতিযোগী সংখ্যাটা কীরকম?
1: প্রতিযোগীর সংখ্যা হচ্ছে 160 জন, হচ্ছে আপনার ছেলেদের, মেয়েদের হচ্ছে আপনার 148 জন।
0: সর্বভারতীয় নিরিখে যদি বিচার করেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোথায় হ্যান্ডবলে?
1: আমরা ভীষণ প্রাউড যে 1973 আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের জন্ম হয়। লাস্ট হচ্ছে ডিসেম্বরে আমাদের এখানে যে সিনিয়র ন্যাশনাল হয়েছিল, সেখানে বাংলা হচ্ছে ভারতবর্ষের সেরা রাজ্যের শিরোপা পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিনিয়র লেভেলে। এবং মেয়েদেরও আমাদের মেয়েরা 3rd প্লেস পেয়েছে, পেয়ে অলরেডি ন্যাশনাল গেমসে তো আমাদের দুটো টিমই কোয়ালিফাইং করেছে। ন্যাশনাল গেমসে ভারতবর্ষের অলিম্পিক 4 বছর অন্তর হয়, আর দুটোতে বোথ ছেলে মেয়ে দুটো টিমই আমাদের স্টেটে খেলতে পারবে।
0: অন্যান্য ডিসিপ্লিনের দিকে যদি আমরা খেলাধুলায় নজর রাখি, তাহলে সেক্ষেত্রে হ্যান্ডবলের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে অতটা আধিক্য আমরা দেখি না, তো সেক্ষেত্রে কী বলবেন এই স্পোর্টসটা নিয়ে?
1: আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আমাকে যে ধরলেন যে মানুষকে জানানোর জন্য। এইটা কিন্তু মিডিয়া অন্যান্য খেলাকে, অর্থাৎ ক্রিকেট ফিরে যে সমস্ত খেলার জন্য আছে, যেগুলো ভারতবর্ষের খুব জনপ্রিয়তা পেয়েছে কিন্তু অলিম্পিকের আঙ্গিনায় তাদের জনপ্রিয়তা নেই, সেই খেলাগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। যেহেতু আমাদের এই সব খেলাগুলো একটু হচ্ছে লো ইনকাম গ্রুপের খেলা, অথচ কিন্তু এর প্রায়োরিটি পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন দেশের উন্নত কান্ট্রিতে কিন্তু হ্যান্ডবল ফুটবলের পরে অত্যন্ত জনপ্রিয় খেলা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে সেই জনপ্রিয়তাটা পাইনি বা প্রচার করার জায়গায় একটা মিডিয়াকে এগিয়ে আসতে হবে।
0: বিশ্বের নিরিখে ভারতবর্ষের অবস্থানটা কোথায় হ্যান্ডবলে?
1: বিশ্বের নিরিখে ভারতবর্ষের অবস্থান এশিয়ান গেমসে আমাদের মেয়েদের টিম কোয়ালিফাইং করেছে, ছেলেদের টিম কোয়ালিফাইং করতে পারেনি।
0: এই খেলাতে দেখাই যাচ্ছে যে বিশেষ কিছু তাদের খেলোয়াড়ি সরঞ্জাম বা এইগুলো খুব একটা লাগে না, এই জায়গাটা যদি একটু আলোকপাত করেন সাধারণ শ্রোতাদের জন্য।
1: হ্যাঁ দেখুন, খুব হচ্ছে অল্প পয়সায় অল্প জায়গায় অল্প খরচে খেলা যায়, কিন্তু এই খেলাটাতে যেটা সবচেয়ে মেনলি দরকার হয় কি শারীরিক কসরতা, শারীরিক সক্ষমতা, এগুলো অনেক বেশি করে লাগে। সেই শারীরিক সক্ষমতা, শারীরিক কসরতার জায়গাতে আমাদের একটা হচ্ছে যেহেতু আমাদের খেলাকে হচ্ছে আপনার হাই ইনকাম, লো ইনকাম, মিডল ইনকামকে ভাগ করে খেলেছে, তো আমাদের দেশে দেখবেন অ্যাথলেটিক্স, ফুটবল বা হ্যান্ডবলে যেগুলো হচ্ছে দৈহিক কসরতের খেলা, তাতে কিন্তু হাই ইনকাম গ্রুপ কখনো এগিয়ে আসেনি। আমি একদিকে যেমন হচ্ছে মানে কর্মকর্তা বা ওয়েস্টবেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, উল্টো দিকে আমিও কিন্তু ন্যাশনাল প্লেয়ার, আমি আমার সেই খেলোয়াড়ি অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু আমি ফিল করি। আমি মনে করি যে আমাদের খেলাধুলার আসল পীঠস্থান হচ্ছে বিদ্যালয় লেভেল, কারণ বিদ্যালয় লেভেলটা হচ্ছে খনি, যেটা হচ্ছে গ্রাসরুট লেভেলটাকে ঠিকঠাক ডেভেলপ করতে পারলে অটোমেটিক্যালি আপার লেভেলটা ডেভেলপ হয়। আর আমি গার্জেনদের উদ্দেশ্যে আমি একটা আবেদন করব, ওই খুব বেশি পয়সার খেলা ক্রিকেটের পিছনে না ছুটে এই কম পয়সায় হ্যান্ডবল এগুলো খেললে কিন্তু সারা পৃথিবীর বুকে কিন্তু হ্যান্ডবলের আলাদা একটা এ আছে। হ্যান্ডবল থেকে এখনও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, এইখানেই দেখুন মিন্টু আছে, এরা আছে অনেকেই যারা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করছে, কেউ রেলওয়ে চাকরি করছে। আমাদেরই মেয়ে হচ্ছে এশিয়ান গেমসে এশিয়ার সেরা গোলকিপার হচ্ছে নীনা সিং, সে অল ইন্ডিয়া রেলের গোলকিপার, রেলে চাকরি পেয়েছে। এখান থেকে চাকরি পাওয়া যাচ্ছে, প্রতিষ্ঠিত হওয়া যাচ্ছে, আর তার সাথে সাথে উদ্দেশ্যে বলবো ভালো মানুষ হওয়া যাবে, মা বাবার অন্তত মাঠে পাঠাবে।
0: এবার চলে আসে মহিলা বিভাগে। মহিলা বিভাগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মহিলা খেলোয়াড় যে ইতিমধ্যেই জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট হ্যান্ডবলে, আর এই প্রতিযোগিতায় আজকের খেলাতে বিপক্ষ নদিয়াকে হারালো 25-3 গোলে। আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা রায়। মৌমিতা, এই টুর্নামেন্ট নিয়ে কি বলবেন?
2: অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে যারা সেন্ট্রালের হয়ে আমরা খেলছি সবাই আলাদা আলাদা ডিস্ট্রিক্টে, যেমন জলপাইগুড়ি আছে, আলিপুরদুয়ার আছে, কয়েকজন সেন্ট্রাল কলকাতার আছে বাইরের থেকে, আমাদের সেরকমভাবে সবাই একসাথে প্র্যাকটিস হয়নি, তবু আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট দেওয়ার। আমরা অতনু স্যার সেন্ট্রাল কলকাতা ডিস্ট্রিক্টের হয়ে সবাই খেলি, আমরা লাস্ট 7-8 বছর ধরে খেলে এসেছি, তো আমাদের হিসেবে না প্র্যাকটিস করে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছি।
0: প্রতিযোগিতার গুণগত মান কীরকম দেখছেন?
2: মান বলতে গেলে এখানে অনেক টিমই আছে ভালো ভালো, যেমন কালকে আমাদের আছে নর্থ 24 পরগনার সাথে ম্যাচ, সেটাও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আমরা চেষ্টা করব ওই ম্যাচেও আমাদের বেস্ট দেওয়ার। আর বাকি এখানে আছে জলপাইগুড়ি, যেটা আমার হোম টিম, আমি অ্যাকচুয়ালি জলপাইগুড়ির মেয়ে।
0: আপনি তো নিজে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট, সেই প্রতিযোগিতা নিয়ে যদি একটু বলেন।
2: সেটা একটা আলাদাই দেশের হয়ে খেলার সৌভাগ্য আর প্রয়োজনই থাকে। আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি যে আমি এইরকম একটা জায়গায় খেলার সুযোগ পেয়েছি, সেখানেও আমাদের পারফরমেন্স ভালো ছিল, আমরা 3 মাস ধরে ক্যাম্প করেছি হিমাচল প্রদেশে, প্রতিপক্ষ আমাদের উজবেকিস্তান, কাজাকিস্তান, ইরান, অনেক টিম এসেছিল।
0: তাদেরকে হারিয়ে ফাইনালে সোনা জয়,
2: ফাইনালে ইরানের সাথে।
0: একজন মহিলা খেলোয়াড় হিসেবে অন্যান্য সমাজের মহিলাদের জন্য কি বার্তা দিতে চান?
2: আজকালকার সমাজে সবাই খেলাটাকে একটু আলাদা নজরে দেখে, সবাই ভাবে যে এরকম ছোট ছোট জামা কাপড় পরে মেয়েরা মাঠে নামছে, অনেকের বাড়ির লোক সায় দেয় না। আমরা এমন জায়গায়

0: থেকে এসেছি যেখানে লোকে অনেক কথা বলতো, খারাপ খারাপ কথা বলতো যে মেয়েরা এরকম এরকম জামা কাপড় পরে খেলে, সেখানে আমরা যে দেশের হয়ে এতটা করতে পারছি, আমি বলবো প্রতিটা মেয়ের এরকম বাইরে বেরিয়ে আসা উচিত আর নিজের দক্ষতাটা দেখানো উচিত, যে মেয়েরাও যে ছেলেদের থেকে কোনো অংশে কম নয় সেটা বুঝিয়ে দেওয়া উচিত সবাইকে।
1: বলতে বলতে গলা ভারী হয়ে আসছে, চোখে আসছে জল, কিন্তু মাঠে তার প্রত্যুত্তর, কতটা খুশি।
0: এরকম একটা খেলাকে বেছে নিয়েছি, অনেক খুশি আমরা। অনেকে আছে যারা হ্যান্ডবল বিষয়ে জানি না, কিন্তু এখন বর্তমান যুগে এতটাই হ্যান্ডবল পপুলার হয়ে গেছে যে হ্যান্ডবল থেকে অনেক অনেক জায়গায় আমাদের স্পোর্টস কোঠায় নিয়োগ হচ্ছে সবাই। যেমন আমি নিজে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের এখানে আছে রেলওয়ে প্লেয়ার, সিআইএসএফে আছে, এরকম ভবিষ্যতে আবার অনেক অনেক ডিপার্টমেন্টে যাবে এটাই আশা রাখি।
2: শুনছিলাম রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতার আসর থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা সৌর্য চৌধুরী।
3: ফুটবলের মহাযজ্ঞ
4: আমাদের ক্রীড়াঙ্গনে শুরু হলো একটি নতুন সেগমেন্ট, ফুটবলের মহাযজ্ঞ, যেখানে আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমরা বিভিন্ন খবর আপনাদের দেবো। আজকের যে খবর, একটু খারাপ খবর অন্তত আর্জেন্টিনা ফ্যান্সদের জন্য তো ভীষণ খারাপ খবর, কারণ মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে চোট পেলেন লিওনেল মেসি। তার বিশ্বকাপ খেলা এখন কিছুটা অনিশ্চয়তার দোরগোড়ায় রয়েছে। রদ্রিগো থেকে ফেরমিন লোপেস, চোটের জন্য আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন একাধিক তারকা ফুটবলাররা। সেই তালিকায় কি এবার জুড়বেন লিওনেল মেসি? রবিবার MLS ম্যাচ চলাকালীন 73 মিনিটে পা চেপে ধরলেন এবং মাঠ ছাড়লেন মেসি। বিশ্বকাপের ঠিক আগে এই চোটে চিন্তা বেড়েছে আর্জেন্টিনার শিবিরে। কতটা গুরুতর মেসির চোট, আদৌ কি খেলতে পারবেন বিশ্বকাপ, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলো ইন্টার মায়ামি। চোট সারিয়ে লিওনেল মেসি কবে ফিরবেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও কিন্তু দিতে পারেনি ইন্টার মায়ামি। আগামী কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন মেসি, এমনটাই জানা গিয়েছে। বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন কি না তা পুরোটাই নির্ভর করছে মেসির রিকভারির ওপর। তার মানে বোঝা যাচ্ছে যে কেমন তিনি রিকভার করছেন, সেই অনুযায়ী তার আরেকবার ফুটবল বিশ্বকাপে, হয়তো শেষবার ফুটবল বিশ্বকাপে মেসির দেখা। আমরা প্রত্যেকেই চাই মেসি রোনাল্ডো দুজনেই খেলুক, তো দেখা যাক। আরেকটি তারকা প্লেয়ারের কথা বলতে হবে যার ইনক্লুশন নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, তবে তিনি কলম্বিয়ার বিশ্বকাপ দলে ইনক্লুডেড হলেন, রদ্রিগেস। অসুস্থতা নিয়ে হতাশাজনক এক মরশুম কাটানোর পর কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেলেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা চলতি মরশুমে মিনেসোটা ইউনাইটেডের হয়ে মেজর লিগ সকারে প্রথম 15 ম্যাচের মধ্যে শুরুর একাদশে খেলেছিলেন মাত্র দুটি ম্যাচে, সব মিলিয়ে 194 মিনিট। তবু তার এই অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকে কলম্বিয়ার বিশ্বকাপে দলে রেখেছেন কোচ লেস্টর লরেন্সো। এই সমস্ত খবর নিয়ে এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

ক্রীড়াঙ্গন শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী মোরফুল শেখ, দিঘরি, ওয়ার্ড নম্বর 16, থানা শামসেরগঞ্জ, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে শ্রী ঈশান শেখ, মাঝারি গড়ন, বয়স 10 বছর, উচ্চতা 4 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, 2026-এর 14 এপ্রিল তারিখ থেকে নিখোঁজ হয়েছে। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 727 থেকে জানাচ্ছেন যে

রাখি নস্কর, মাঝারি গড়ন, বয়স 40 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। 2026 পাঁচই মে, গ্রাম আমতলা, নতুনপল্লী, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। মোহাম্মদ মনজুর আলম, গ্রাম রাইগাছি, ছোটপোল, ডাকঘর রাজারহাট, থানা রাজারহাট, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে আব্দুল মজিদ রোগাটি গড়ন, বয়স 23 বছর, উচ্চতা 6 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। 2022 18ই ফেব্রুয়ারি তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 727, এবং মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 701। বুদ্ধদেব গোলদার, গ্রাম লক্ষ্মীগঞ্জ, ডাকঘর বনগা, থানা বনগা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে মৌসুমী গোলদার, মাঝারি গড়ন, বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। 2026 28 এপ্রিল তারিখে হাবড়া থানার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শম্ভুনাথ সিং, 9 নম্বর স্ট্যান্ড রোড, 2 নম্বর কালীতলা, ডাকঘর হাওড়া, থানা হাওড়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে বিকাশ সিং, ডাকনাম শুভম, মাঝারি গড়ন, বয়স 23 বছর, উচ্চতা 6 ফুট, গায়ের রং উজ্জ্বল ফর্সা, মাতৃভাষা হিন্দি। 2025 6ই মে তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এন্তাজ আলী শেখ, ঠিকানা RA 2/2 BD কলোনি, সেক্টর 4, সল্ট লেক, থানা দক্ষিণ বিধাননগর, কলকাতা 705 থেকে জানাচ্ছেন যে বিউটি খাতুন, রোগাটি গড়ন, বয়স 27 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। 2026 20 মার্চ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 701। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন বিদ্যার্থীদের জন্য,
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সব ছোট বন্ধুদের যারা এই মুহূর্তে রেডিও সেটের অপর প্রান্তে আছো। আজ পড়াশোনা নয়, একদম পড়াশোনা নয়, বরং আজ পড়াশোনার গল্প, তার সঙ্গে আরো অনেক গল্প। কার সঙ্গে বলো তো? তোমাদেরই কারো বন্ধু, কারো দিদি, কারো বা বোন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে। সে দিব্যি পড়াশোনা করে বেজায় ভালো একটা রেজাল্ট করে ফেলেছে। এত ভালো রেজাল্ট করেছে যে বাড়ির বাবা মায়েরা, স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা, তারা তো গর্বিত বটেই। দেখো, খুব আমরা যাকে বলি আউটস্ট্যান্ডিং রেজাল্ট, খুব ভালো কিছু করলে তাকে নিয়ে কিন্তু গর্ব হয় সমগ্র সমাজের। শুধুই তাকে যারা চিনিয়ে জানে তাদের নয়, সববার ভালো লাগে। সেই ভালো লাগাটুকু আমাদের সঙ্গে ছড়িয়ে দিতে পেরেছে আমাদের মধ্যে সায়নী। কি, তোমাদের কারো কারো কাছে নামটা একটু চেনা লাগছে এখন, তাই না? মূলত মেদিনীপুরের বন্ধুরা তো বেশ খানিকটা চিনতে পারছো, বুঝতেই পেরেছি। কয়েকটা দিন ধরে তোমরা শুনতেও পাচ্ছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা খুব ভালো ফল করেছে এবছর, তাদের সঙ্গে আমরা গল্প করছি। আসলে তাদের পড়াশোনা, তার সঙ্গে অন্য সব

কিছুকে মিলিয়ে এই যে তাদের জীবনের গল্পগুলো, ছোট্ট জীবন কিন্তু অনেক বড় বড় গল্প, সেগুলো থেকে তোমাদেরও অনেক কিছু শেখার আছে, তাই না? জানতে তো ইচ্ছে করেই যে কিভাবে পড়লো, কিভাবে করলো, এসব আলাপ করে দিই তোমাদের সঙ্গে। আজ এবছর মাধ্যমিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত যে মাধ্যমিক পরীক্ষা হয় 2026, সেই পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে দশম হয়েছে মেদিনীপুরের সায়ন।

0: পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু রেডিও সেটের অপর প্রান্তে যারা বসে আছে তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না। তারা রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, এই এত সিলেবাস, তার সঙ্গে ওই একটা স্বপ্ন থাকে সবারই, সেই স্বপ্নের দিকে ছুটে যাওয়া, সে সব নিয়ে আমাদের ছোট বন্ধুরা। শুরুতেই তোমাকে অভিনন্দন জানাই তোমার ভারী সুন্দর রেজাল্টের জন্য, মাধ্যমিকে তুমি এবার দশম হয়েছো। এমনটা কি আশা করেছিলে যে তুমি একেবারে র্যাঙ্কের মধ্যে ঢুকে যাবে রাজ্যে?
1: না, এতটা আশা ছিল না আমার। পরীক্ষা দেওয়ার পরে যতদূর মনে হয়েছিল 680 কি তার উপরে পাবো, কিন্তু ওটা যে পুরো রাজ্যের মধ্যে র্যাঙ্ক হবে এতটাও ভাবিনি।
0: তোমার প্রাপ্ত নম্বর কত?
1: 688।
0: 688, তুমি 80-র উপরে পাবে বুঝেইছিলে।
1: হ্যাঁ,
0: স্কুলের যে পরীক্ষা তার আগে টেস্ট বা অন্য যা যা পরীক্ষাগুলি হয়, তো সেখানেও কি এরকম এত এত নম্বর পেতে তুমি?
1: টেস্টে আমি 664 পেয়েছিলাম।
0: আচ্ছা, তার মানে বোঝাই গিয়েছিল যে এর পরবর্তী সময়টা তো আরো লেগে থাকার সময় এবং তার মধ্যে নিশ্চয়ই আরো ভালো হবে। তোমার মাধ্যমিকে পার্সেন্ট কত?
1: 98.27%।
0: মানে 1.5 নম্বর করে হয়তো 100-র মধ্যে তোমার কাটতে পেরেছেন যারা খাতা দেখেছেন তারা, তাই তো? কি করে এটা হলো একটু বলো দেখি। তোমার কি ছোট থেকেই খুব পড়াশোনা করতে, সুন্দর করে পড়তে, নাকি কোনো একটা বয়সের পর তোমার মনে হলো যে না এবার একটু মন দিয়ে পড়তে হবে? একটু গল্পটা শুনি।
1: ছোটবেলা থেকেই পড়াশুনো করতে ভালো লাগতো। আমার বাবা মা দুজনেই শিক্ষক, আমাকে অনেক সাহায্য করতেন ছোটবেলা থেকেই। তবে খুব যে সবসময় বইয়ের সামনে বসে থাকতাম তাও নয়, যতক্ষণ যেটুকু পড়তে ভালো লাগতো ততক্ষণই পড়তাম, বাকি সময় আমি গান করতাম, ড্রয়িং করতাম, আর যেটুকু পড়তাম মন দিয়ে ভালো করেই পড়তাম।
0: আচ্ছা, তোমার কোন স্কুল?
1: পাঁশকুড়া গার্লস হাই স্কুল।
0: আচ্ছা, সেখান থেকে তুমি নিশ্চয়ই প্রথম হয়েছো?
1: হ্যাঁ,
0: তাই তো? স্কুলের যে শিক্ষিকারা রয়েছেন তোমাদের স্কুলে, দিদিমণিরা, তারা কি আশা করেছিলেন যে এবারে তুমি মোটামুটি র্যাঙ্কের মধ্যে ঢুকে যেতে পারো, এমন একটা প্রত্যাশা ছিল?
1: হ্যাঁ, আমার ম্যাডামরা অনেকটাই আশা করেছিলেন এবং আমাকে অনেক সাহায্যও করেছেন আমার পড়াশুনোয়, টেস্টের আগে, টেস্টের পরে। আর আমি খুব খুশি ওনাদের আশাটা আমি পূরণ করতে পেরেছি।
0: বাহ, তুমি এই যে পড়াশোনাটা করে আজকে এই জায়গায় পৌঁছানো, এই পড়াশোনার ধরন তো এক একজনের এক এক রকমের হয়। তোমার কি মনে হয় যে তোমার পড়াশোনার মধ্যে কি এমন স্পেশালিটি ছিল, কি তুমি টেকনিক অ্যাপ্লাই করেছো যেটার জন্য আজকে এমন একটা সাফল্য এলো?
1: আমি খুব বেশি সময় পড়তাম না, অল্প সময় পড়তাম, মানে যতটা পড়তে ভালো লাগতো ততটাই পড়তাম। জোর করে আমাকে নাম্বার আনতে হবে তাই জোর করে পড়াশুনো করতাম না। আমার বাবা মাও বলতেন যতটা পড়তে ভালো লাগে ততটাই পড়ো, আর অল্পই পড়ো কিন্তু ভালো করে পড়ো, আর মন দিয়ে ভালোবেসে পড়লেই রেজাল্টটা ভালো হয়।
0: যারা এরকম টপার হয় তারা সাধারণত অনেক অনেক বইও পড়ে, কারণ তুমি কি তোমার এই পাঠ্যপুস্তক যা যা আছে সিলেবাসের, সেই পাঠ্যপুস্তক স্কুল থেকে যা যা দেওয়া হয়েছে সেটার বাইরে আরো অন্য অন্য বই কনসাল্ট করেছো, পড়েছো?
1: হ্যাঁ, মূলত পাঠ্যপুস্তকটা যেটা স্কুল থেকে দেওয়া হয় সেটাই সব থেকে ভালো করে পড়তে হয়, আর আদার্স একটু আধটু কিছু পড়েছি, খুব বেশি নয়, তবে গুরুত্ব দিয়ে মূলত স্কুলের বইগুলোই পড়েছি।
0: আচ্ছা, শায়নী, অনেক সময় আমরা দেখি যে একটু এগিয়ে থাকা, মানে ধরো ক্লাস সিক্সে যখন কেউ পড়ছে তখন যারা ক্লাসের খুব ভালো ছেলে মেয়ে হয়, অনেকেই, সবাই নয়, ক্লাস সিক্সে পড়তে পড়তে আগে আগে সিলেবাসটা শেষ করে সেভেনের পড়া শুরু করে দিল, সেভাবেই নাইনে পড়তে পড়তে টেনের পড়াটা শুরু করে দিল, খানিকটা এগিয়ে থাকা। তুমি কি এইভাবে এগিয়ে থাকতে, নাকি তুমি ক্লাসে যেমন ভাবে চলতো সিলেবাস যেভাবে শেষ হচ্ছে তুমি সেভাবে এগোতে?
1: ক্লাসের মতনই করতাম, যতটুকু হয়েছে ততটাই পড়তাম। মাধ্যমিক পর্যন্ত আমি ক্লাস টেনের সিলেবাসই পড়েছি, বা 11-12 এর অতটা পড়িনি, মানে ক্লাসের যতটুকু সিলেবাস ততটুকুই পড়তাম।
0: আচ্ছা, এই সময়ের অনেকেরই এমনটা হয় যে লেখালেখি অর্থাৎ কনসেন্ট্রেশন হাতে মোবাইল পাওয়ার জন্য হোক, ছেলে মেয়েদের মধ্যে মনোযোগ দেওয়া যে কোনো জিনিসে সেটা অনেকটা কমে যাচ্ছে, যে কারণে লিখতে চায় না অনেকে, পড়াটা পড়ে নেয় কিন্তু লিখতে গিয়ে কোথাও একটা অনীহা। তুমি কি লেখাটা প্র্যাকটিস করেছো?
1: হ্যাঁ, অবশ্যই, টেস্টের পরে মূলত প্রচুর লেখা প্র্যাকটিস করেছি, আর মাধ্যমিকের জন্য লেখা প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি, কারণ টেস্টের আগে তো সিলেবাস কমপ্লিট হয়ে যায়, যা পড়া সবকিছুই, টেস্টের পরে তো লেখাটাই মূলত প্র্যাকটিস করতে হয়, তাই 2 মাস আমি প্রচুর লেখা প্র্যাকটিস করেছি।
0: আচ্ছা, মানে এবং সেটা কি ওই ঘড়ি ধরে সময় দেখে পরীক্ষা দেওয়া, নিজের মতন করে সেগুলো, তাই তো?
1: হ্যাঁ, বিভিন্ন ধরনের টেস্ট পেপার সলভ করতাম টাইম ধরে।
0: বেশ, একই সঙ্গে ধরো যারা আরেকটু ছোট শুনছে এখন অনুষ্ঠান, 6, 7, 8 পরে যারা, তাদেরকে তুমি কিভাবে তৈরি করতে বলবে যে তারা তাদের লেখাটা, ওরা তো ছোট এখনো এইভাবে

0: প্রত্যেকটা সময় ধরে ধরে পরীক্ষা দেওয়া, যেটা মাধ্যমিকের ছেলে মেয়েরা করতে পারে, ওরা সেটা এখনই করতে পারবে না হয়তো, ওদেরকে তুমি কিভাবে বলবে পড়া তৈরি করার জন্য, লেখাটা তৈরি করার জন্য?
1: লেখা বিভিন্ন ধরনের বই পড়তে বলবো। বিভিন্ন ধরনের বই পড়ে যেটা সব থেকে বেশি ভালো লাগবে, একই কোশ্চেনের বিভিন্ন জায়গায় লেখা থাকে, যে লেখাটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা ভালো করে পড়ে লিখতে, বা কোনো সময় নিজে থেকে কোনো কোশ্চেনের উত্তর তৈরি করার চেষ্টা করতে বলবো।
0: আচ্ছা বাহ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এবার একটু বাবা মায়ের সঙ্গে গল্প করি কেমন? আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে সায়নের মা এবং বাবা। প্রথমে মায়ের কাছে আসি, আপনি তনুশ্রী চৌধুরী পিচলি, তাই তো? দিদি নমস্কার।
2: নমস্কার।
0: মেয়ের তো দুর্দান্ত সাফল্য, ও বলল শুনলাম যে বাবা এবং মা দুজনেই শিক্ষক শিক্ষিকা। আপনি কোন স্কুলের শিক্ষিকা?
2: পাঁশকুড়া গার্লস হাই স্কুল।
0: অর্থাৎ মেয়ে যে স্কুল থেকে পড়াশোনা করেছে, যে স্কুলের মুখ উজ্জ্বল করেছে, সেখানেই মানুষ গড়ার কারিগর আপনি, তাই তো?
2: হ্যাঁ।
0: আপনার বিষয়?
2: আমার বিষয় সায়েন্স। আমি মূলত ফিজিক্যাল সায়েন্সটাই পড়াই স্কুলে, আর ম্যাথ ক্লাসও করাই।
0: আচ্ছা, সুতরাং ভৌত বিজ্ঞান এবং অঙ্ক আপনার বিষয়। তাহলে মেয়ের কি সায়েন্সটা পুরো আপনি দেখেছেন?
2: হ্যাঁ, তবে টিচার গৃহশিক্ষক রেখেছিলাম, যেহেতু আমি স্কুল টিচার, আমি বেরিয়ে যাই, ফলে টেস্টের পর থেকে ও তো বাড়িতে একাই থাকতো, তো একটা টিচার রেখেছিলাম ওকে সাপোর্ট দেওয়ার জন্য।
0: কিন্তু মূলত আপনিই দেখেছেন?
2: মূলত আমি, ছোট থেকে আমি ওকে তৈরি করেছি।
0: আচ্ছা, এবারে মনেই হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করি, কারণ আপনারা তো মানুষ গড়ারই কারিগর, ছোট থেকে দেখছেন এবং ছেলে মেয়েদের দেখলে বুঝতে পারেন যে কার কোন দিকে ন্যাক, কে কোন দিকে যেতে পারে। শিক্ষক শিক্ষিকারা অনেকটা বেশি বোঝেন, ভালো বোঝেন। আপনি আপনার মেয়ের ক্ষেত্রে ছোট থেকে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে তো একটু অন্যরকম, অনেকটা ইন্টেলিজেন্ট, এগুলো কি বুঝেছিলেন?
2: অতটা ভালো ডিপলি বুঝিনি, তবে চেষ্টা করলে পারবে এটা আমার আশা ছিল।
0: আর তারপর কি এমন করলেন যাতে করে এমন একটি রত্ন তৈরি হলো? এই মুহূর্তে কিন্তু তনুশ্রী হাসছেন, অর্থাৎ সত্যি হাসিটুকু ছাড়া বাবা মায়ের আর কি বা থাকে। এই যে আনন্দ, এই যে হাসি, আজকে একটা বড় লড়াই তো বটেই, একটা টিম। আমাদের তো মনে হয় যে কোনো ছাত্র বা ছাত্রীর ভালো রেজাল্ট করার পিছনে একটা বড় টিম কাজ করে, বাবা মা শিক্ষক শিক্ষিকা সবাই। সেই জায়গায় ছোট থেকে মেয়ের এই যে পড়তে বসা, মায়েরা এখন তো অনেকেই আছেন রীতিমতো সারা দিন রাত তার সন্তানের সঙ্গে থাকেন, লেগে যাতে করে কোনোভাবে এক মুহূর্ত সময় না নষ্ট হয়। আপনি ওকে বড় করেছেন কিভাবে?
2: কে আমি নির্দিষ্ট সময় পড়তে বলতাম, যখনই বলতো মা আমার পড়তে ভালো লাগছে না, ড্রয়িং করতে বসো, গান করতে বসো। ও গান, ড্রয়িং, রাত্রে ঘুমানোর আগেও একটু ড্রয়িং করে নিল, মাইন্ড ফ্রেশ হলো, নেক্সট দিনে ভালো করে পড়তে পারবে। সবসময় বই গুজে মুখ গুজে পড়বে এটা আমি কখনোই বলতাম না, যেটুকু পড়ছো সেটুকু লেখা প্র্যাকটিসটা করো এটা বারবার বলতাম।
0: সব সাবজেক্টেই লেখালেখি ও লিখতো নাকি?
2: হ্যাঁ হ্যাঁ, সব সাবজেক্টে। টেস্টের পরে ওর সপ্তাহে ভাগ করা ছিল কোন দিন কোন সাবজেক্টের ও এক্সাম দেবে, ওরকম ভাগ করে দিয়েছিলাম,
0: এবং সেইভাবেই ও এগিয়ে গিয়েছে, কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া গিয়েছে। বেশ, এবারে একটু আসবো আমরা সায়নীর বাবার কাছে। এই মুহূর্তে আমি আমাদের সঙ্গে আপনি রয়েছেন হেমন্ত পিছলি, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, অত্যন্ত কৃতি সন্তান আপনাদের মেয়ে সায়নী, যার জন্য আমরাও গর্বিত। আপনার পেশাও শিক্ষকতা, আপনি কোন স্কুলের শিক্ষক?
3: আমি ডিমারি হাই স্কুল, তমলুক।
0: তমলুক। আচ্ছা, আপনার বিষয় কি?
3: গণিত।
0: ও, তার মানে তো বাবা মা দুজনেই বাড়িতে বিজ্ঞান বিভাগের, সুতরাং মেয়ের বিজ্ঞানের দিকটা আপনারাই দেখে দিয়েছেন। আর অন্য বিষয়গুলোর জন্য কি গৃহ শিক্ষক ছিল?
3: হ্যাঁ, বিজ্ঞান বিষয়েও ছিল, কেউ না তো গণিত বিভাগটাই, গণিতটাই ছিল না, গণিতটা আমি দেখতাম, বাকি সব সাবজেক্টেই একজন করে গৃহ শিক্ষক ছিল, থাকলেও আমরা সব সাবজেক্টগুলোই গাইড করতাম আর কি, দুজনেই, মা এবং আমি দুজনেই।
0: বেশ, মেয়ের এরকম সাফল্যের পিছনে যদি আপনাকে বলি, আপনি শিক্ষক হিসেবে আরো ভালো বুঝবেন পড়াশোনার ধরনটা, আপনি ওকে ছোট থেকে দেখছেন, যদি বলি মেয়ের সাফল্যের চাবিকাঠি, আপনি কি বলবেন?
3: এখন দেখছি স্কুলের প্রতি অনীহা ছেলেদের, ছেলে মেয়েদের। আমি বলবো স্কুলে প্রতিনিয়ত যেতে হবে। ও কিন্তু ওর বন্ধু বান্ধবরাও দেখেছে, বা আমি স্কুলেও দেখেছি ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি একটা অনীহা, এখন মানে স্কুলে যেতে চায় না, তার মূল কারণ মোবাইল। আমি বলবো মোবাইল থেকে দূরে থাকা, যেটা আমার মেয়ের ক্ষেত্রেও সম্ভব হয়েছে। খুব কম মোবাইল দেখতো, একদম দেখে না তারও বলবো না, মাঝে মধ্যে দেখতো। মোবাইল থেকে দূরে থাকা এক, আর দুই প্রতিনিয়ত স্কুলে যাওয়া, স্যার ম্যাডামরা যা বলবেন সেই মতো যদি সঠিকভাবে পাঠটা নেওয়া যায় এবং সেটাই যদি একটু প্র্যাকটিস করা যায়, তাহলে অবশ্যই সাফল্য আসবে।
0: এই প্রসঙ্গে বলবো, আপনারা দুজনেই শিক্ষক, যেহেতু বিভিন্ন কারণে সরকারি স্কুলে বেশ খানিকটা করে ছুটি পড়ে, অর্থাৎ এই

0: ভোটের জন্য হোক বা গরমের ছুটির সময়, এই যে দীর্ঘকালীন সময়টা তারা স্কুলে যাচ্ছে না এবং সেই সময় অনলাইন ক্লাসও হচ্ছে না, সুতরাং এই সময়টার জন্য সায়নী বা কিভাবে নিজেকে তৈরি করেছে এবং আপনি যেহেতু এখন গরমের ছুটি চলছে সেই জন্য আরো জানতে চাইবো যে এই সময়টা কিভাবে ওরা কাজে লাগাবে, আপনাদের কি পরামর্শ?
1: আমরা সরকারি স্কুলের শিক্ষক, সেই হিসেবে বলছি আমরা যখন ছুটি পড়ে, আগে থেকে তো ক্যালেন্ডার আমাদের রেডি থাকে যে একদিন ছুটি পড়বে, তা আগে থেকে আমরা ছাত্রছাত্রীদের টাস্ক দিয়ে দিই যে এতদিন ছুটি পড়ছে তোমরা এইভাবে এইগুলো ভাবে এগিয়ে থাকবে বা একটু এগিয়ে বেশি করে পড়ে পড়া দেওয়া, ক্লাসের মধ্যে পড়া দিলাম আবার পড়া নিলাম, এইটা ওই সময়টা শুধু পড়া দেওয়াটা একটু বেশি হয়, নেওয়ার সময়টা পাই না যেহেতু ছুটি পড়ে যাবে, এই টাস্কটা দেওয়া হয় এবং আরও বেশি করে ওদের বলি যে তোমার পুরনো পড়াটাও এই সময় বেশি করে রিপিট করে থাকো, যাতে পরের দিন নতুন যখন আমরা পড়াবো পুরোনোটা তোমাদের সময়টা তখন আর বেশি না দিতে হয়।
0: রিভিশনটা
1: যদি ভালো করে করা থাকে তখন সময়টা অনেকটা বেঁচে যায়।
0: বেশ, আমাদের যেসব ছোট বন্ধুরা একটু দেরি করে রেডিও টিউন করেছ তোমাদেরকে জানাই, তোমরা শুনছো আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, যে অনুষ্ঠান শুনছো তার নাম বিদ্যার্থীদের জন্য। আর আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে মাধ্যমিক 2026 রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে পাঁশকুড়ার সায়নী পিছলি, সায়নী আমাদের সঙ্গে রয়েছে। সায়নী, ক্লাস 11 ভর্তি হয়ে গিয়েছো?
2: হ্যাঁ।
0: আচ্ছা, কোন বিষয় নিয়েছো তুমি?
2: সায়েন্স।
0: একদম পিওর, মানে আমরা পিসিএমবি যাকে বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ।
2: বায়োলজিটা নেই, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে।
0: ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। ভবিষ্যতে তাহলে তুমি কি হতে চাইছো, মানে 12 তুমি উচ্চ মাধ্যমিক ছাড়া আর কোন পরীক্ষা দেবে?
2: আমার জি মেন দেওয়ার ইচ্ছে আছে, আমি সেই মতোই প্রিপারেশন নিচ্ছি, এরপরে আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে।
0: তাহলে গন্তব্য কি আপাতত পাখি চোখ তোমার আইআইটি?
2: হ্যাঁ,
0: আইআইটি, তাই তো? বেশ, তুমি এই যে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হয়েছো, একই সঙ্গে আইআইটির মতন করে যে এর জন্য তৈরি হচ্ছে, এক্ষেত্রে তোমার মাধ্যমিকের পরেই পড়াশোনাটা শুরু করে দিয়েছিলে নাকি একটু রেস্ট নিয়ে তারপর আবার?
2: হ্যাঁ, আমার 1-2 সপ্তাহ মতো রেস্ট ছিল, মানে সেই সময় পড়াশোনাটা একটু বন্ধ ছিল, গান করতাম, ড্রয়িং করতাম, ঘুরতেও গিয়েছিলাম, তারপরে পড়াশোনাটা শুরু করেছি।
0: বেশ, তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি এই মুহূর্তে বলি, একটু তো বড় এখন তোমরা হয়েছো যেহেতু, আর 2 বছর বাদে তোমরা ভোট দেওয়ার মতনও অধিকার পেয়ে যাবে, সুতরাং সমাজ সচেতনতার দিকটা একটু জানতে চাইবো যে ইঞ্জিনিয়ার হয়ে গেলে তারপরে তুমি কি করতে চাও, মানে সেই অর্থে যদি দূরবর্তী ভিশন বলি তোমার কি রয়েছে?
2: আমার তেমন দূরবর্তী কিছু ভাবিনি এখনো, আমার তবে বাড়িতেই থাকার ইচ্ছে আছে, মানে আমার রাজ্যের বাইরে বা দেশের বাইরে গিয়ে কোথাও চাকরি করা বা কাজ করার ইচ্ছে নেই, আমার বাড়িতেই থেকে কাজ করার ইচ্ছে আছে, বাবা মার সঙ্গেই থাকতে চাই, এবং আগে যদি সুযোগ পাই, আমি কোনো রিসার্চ করার যদি সুযোগ পাই তাহলে আমি করতে চাই।
0: আচ্ছা, অর্থাৎ হায়ার স্টাডিজ এবং তারপরে তুমি গবেষণামূলক কাজে যেতে চাও, এটা খুব ভালো লাগলো শুনে যে তুমি দেশেই থাকতে চাও। আসলে ব্রেন ড্রেন নামক যে বিষয়টি নিয়ে সত্যিই আমরা ব্যতিব্যস্ত, যে আমরা তৈরি করছি যে সমস্ত আমাদের মেধাবী ছেলে মেয়েদের, সেই মেধাটা কাজে লাগছে অন্য দেশে, সুতরাং তোমাদের মতন ছেলেমেয়েরা যদি এটুকু ভাবে যে দেশে থেকে কাজ করব, যা শিখেছি যা শিখছি সেটা অ্যাপ্লাই করব দেশের মানুষদের কাজে লাগবে, সত্যি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সায়নী, সায়নী, এই যে তুমি পড়াশোনা করে এত সুন্দর একটা জায়গায় এলে, বারবার শুনছি তোমার গানের কথা, তোমার ছবি আঁকার কথা, তোমার হবি কি?
2: হবি আমি গান গাই, আমি ড্রয়িং করি।
0: আর গান কি শিখছো তুমি, শেখো?
2: হ্যাঁ, এখনো শিখছি।
0: কি গান শেখো?
2: আমি ক্লাসিক্যাল এবং নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত সবকিছুই শিখি, তবে মূলত ক্লাসিক্যালটাই আমি শিখি।
0: আচ্ছা, আমরা জানি যে কোনো কাজের ক্ষেত্রে একটা বড়, একটু আগেই যে কথা বলছিলাম টিম থাকে, তোমায় যদি বলি যে তোমার এই যে এগিয়ে চলা, সেখানে তোমার টিমে কারা রয়েছে, কাদের জন্য তুমি আজকে এরকম সুন্দর একটা জায়গায় পৌঁছতে পারছো?
2: অবশ্যই আমার বাবা মা প্রধান আমার সাপোর্টার, ছোটবেলা থেকে আমার পড়াশোনায় অনেক সাহায্য করেছেন, এবং আমার গৃহ শিক্ষকরা আমার সমস্ত বিষয়ে অনেক সাহায্য করেছেন, আমার স্কুলের শিক্ষিকারা, তাদের অনেক আশা ছিল আমার উপরে, এবং তারাও চেয়েছিলেন যে আমি র্যাঙ্ক করি, অনেক দূরে যাই, ওনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে, ওনাদের জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি।
0: বাহ, তুমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তাই তো?
2: হ্যাঁ।
0: যেই যখন তুমি দেবে সেটা তুমি, অর্থাৎ না 11-12 তুমি কোন মিডিয়াম রাখছো, বাংলা নাকি তুমি ইংলিশে সুইচ করছো?
2: না, আমি বাংলা মিডিয়ামেই পড়বো।
0: আচ্ছা, এবারে জানতে চাইবো, যেহেতু সর্বভারতীয় পরীক্ষা তুমি দেবে, সেখানে কম্পিটিশন একটা বড় থাকে,

0: তার জন্য তৈরি হতে গেলে, নিজেকে প্রিপেয়ার করতে গেলে, এই যে তুমি নানান রকম পরীক্ষাগুলো দিয়ে তো আগে মক টেস্টগুলো দিতে হবে, তৈরি হতে হবে, সেক্ষেত্রে ভাষাটা কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে নাকি, তোমার কি মনে হয়?
1: হ্যাঁ, প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, এই সবে শুরু করেছি, ইংলিশে তো আগে করিনি, একটু একটু অসুবিধে হচ্ছে। তবে একদম যে বুঝতে পারছি না কিছু বা কোশ্চেনের পরীক্ষাই দিতে পারবো না ইংলিশে, সেটাও নয়। আমাদের এখন বাংলা মিডিয়ামেও দেখেছি যে সমস্ত বিজ্ঞানের বিষয় পড়ানো হচ্ছে তাতে বিভিন্ন বিষয়ের ইংলিশ টার্মগুলো আমাদেরকে বলা হয়, তাই খুব সুবিধে হয় বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য। প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তবে রেগুলার প্র্যাকটিস করতে করতে ওইটা অভ্যাস হয়ে যাবে, আর কোনো অসুবিধে হবে না।
0: তাহলে তোমার মতন বা তোমার চেয়ে ছোট যারা রয়েছে এই মুহূর্তে শুনছে, যারা বাংলা মিডিয়ামে পড়ছে এবং যারা স্বপ্ন দেখে যে অল ইন্ডিয়া বেসিস কম্পিটিটিভ এক্সাম দিয়ে কোনো একটা দিকে যাওয়ার, কেউ নিট দেবে, কেউ জেই দেবে, কেউ পরবর্তীতে ইউপিএসসির জন্য এখন থেকেই হয়তো তৈরি হবে, কেউ আইপিএম দিতে পারে ম্যানেজমেন্টের জন্য, তুমি কিভাবে বলবে তাদেরকে তৈরি হওয়ার? কারণ তুমি এখন এই প্রসেসে আছো যে বাংলা মিডিয়ামে পড়েও আমি সর্বভারতীয় এন্ট্রান্স এক্সামিনেশনে আমি বসবো, সুতরাং সেক্ষেত্রে তুমি ওদেরকে কিভাবে তৈরি হতে বলবে?
1: আমি বলবো বাংলা বই পড়ার সঙ্গে সঙ্গে তার পাশে একটা ইংলিশ বইও রাখতে, মানে পুরোটাই পড়তে হবে সেটা নয়, তবে বাংলা যেটুকু পড়ছো তার ইংলিশ টার্মগুলো বা ইংলিশ মিনিংগুলো একটু জেনে রাখ, তাহলে সুবিধে হবে পরবর্তীকালে।
0: বেশ, কারণ সেটা জানলে কোয়েশ্চেন পড়ে নিজে বুঝে নেওয়া যাবে যে কি চাইছে, তাই তো? বেশ শাইনি, তোমার এই যে সুন্দর রেজাল্ট, এর সঙ্গে জানতে চাইবো তোমার বন্ধুদের গল্পগুলো। তোমার বন্ধু আছে নাকি বইটি তোমার বন্ধু?
1: না, আমার বন্ধু আছে।
0: বন্ধু আছে, সেখানে গল্প সবকিছু হয় নিশ্চয়ই। পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা সেটা কি রকম পেয়েছো তুমি?
1: আমার বন্ধুরাও আমাকে সাহায্য করেছে। আমার একজন বন্ধু আমার বাড়িতে আসতো, আমরা একসাথে গ্রুপ স্টাডি করতাম,
0: আচ্ছা,
1: তাতে পড়া খুব ভালো হয়, সেও রেজাল্ট করেছে, খুব ভালোই রেজাল্ট করেছে, তাই গ্রুপ স্টাডি করলে পড়াটা অনেক বেটার হয়। আমিও পরীক্ষার আগে গ্রুপ স্টাডি করতাম।
0: বেশ শাইনি, এবারে একটু বাবার ওই প্রসঙ্গতে আসবো। বাবা একটু আগেই বলছিলেন যে মোবাইলের কথা, স্ক্রিন টাইমের কথা, যখন করোনার ওই সময়টা স্কুল বন্ধ ছিল দুবছর, তুমি কোন ক্লাসে ছিলে তখন?
1: আমি ক্লাস 5 আর 6 এ পড়তাম।
0: 5 আর 6 এ পড়তে, সুতরাং তখন তো অনলাইন ক্লাস হচ্ছিল, তখন মোবাইলের মাধ্যমেও শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে পড়াতেন এবং তাদেরকে কোয়েশ্চেন দিতেন, সরকারি স্কুলের ক্ষেত্রেই বলছি। তো তখন কি তুমি ফোন বা কম্পিউটার তখন ব্যবহার করেছো পড়াশোনার জন্য?
1: কম্পিউটার তখন ব্যবহার করিনি, তবে ফোনটা ব্যবহার করতাম, স্কুলে বিভিন্ন পড়া দিত, মাঝে মধ্যে অনলাইন ক্লাস হতো, ওইগুলো করতাম।
0: তো অনেক ছেলেমেয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হলো যে এই বয়সে হাতে ফোন পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নানান রকম গেম যা হয়ে থাকে, এই যে একটা আসক্তি, স্ক্রিনের প্রতি আসক্তি, সেই আসক্তি থেকে ছেলেমেয়েদের বার করে আনা বাবা মায়েদের জন্য, অভিভাবকদের জন্য, শিক্ষক শিক্ষিকাদের জন্য, সবার জন্যই খুব সমস্যার। তোমার সেই আসক্তি কি তৈরি হয়েছিল, তুমি কাটিয়ে উঠেছো, না কখনো তৈরি হয়নি?
1: না, ফোনের প্রতি তেমন আসক্তি হয়নি, তবে দেখতাম মাঝে মধ্যে, গান শুনতাম, সিনেমা দেখতাম, তবে খুব যে আসক্তি দিনে অনেকক্ষণ ফোন দেখছি সেটাও নয়, পড়ার ফাঁকে যখন একটু ফ্রি টাইম পেতাম তখন একটু আদ্র দেখতাম।
0: আর পড়াশোনার ক্ষেত্রে এখন তো ইন্টারনেট নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অনেক প্রশ্ন, অনেক প্রশ্নের উত্তর ভারী সুন্দর চোখের সামনে চলে আসে, তুমি পড়াশোনার ক্ষেত্রে এই টেকনোলজির ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার করেছো?
1: হ্যাঁ, আমিও বাড়িতে মাঝে মধ্যে কোনো কোশ্চেন না পারলে, হয়তো সেই সময় আমার কাছে আমার শিক্ষক নেই, তখন আমি গুগল থেকে সেই প্রশ্নের উত্তর বের করে অনেক সময় পড়ায় সাহায্য হতো ওই ক্ষেত্রে।
0: তো সেক্ষেত্রে কখনো মনে হয়নি যে আমার একটু মনোসংযোগ সরে যাচ্ছে, মনে হচ্ছে আর একটু তাহলে ওই সাইডটাই ঢুকি, একটু দুটো গান শুনে নি, এমন কি কখনো হাতছানি আসতো ফোনের তরফ থেকে?
1: হ্যাঁ, মাঝে মধ্যে দেখতাম ফোন, একটু সিনেমা দেখতাম, মাঝে মাঝে গান শুনতাম, তবে পড়া থেকে একবারে ডিস্ট্রাক্ট হয়ে গিয়ে ওইসব করতাম না।
0: তাহলে যে সমস্ত তোমাদের, তোমার ছোট ভাই বোনেরা যারা শুনছে অনুষ্ঠান বা তোমার সমবয়সীরা, তাদেরকে তুমি এই অ্যাট্রাকশন থেকে বেরিয়ে আসার, কারণ যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু রীতিমতো নিজের মনকে দিয়ে জয় করেছো এই আসক্তিকে, যেটা আরো অনেকে পারছে না, তোমার কি বার্তা থাকবে তাদের জন্য?
1: তাদেরকে এখন এই যুগে এসে বলবো একদম তো ফোন ছাড়া থাকা যাবে না, ফোনে বিভিন্ন ধরনের পড়াশোনার বিষয় পাওয়া যায়, সেই সব অবশ্যই দেখা উচিত। একবারে ফোন থেকে অ্যাট্রাকশন ছাড়ানোর জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের গল্প

0: বই পড়া বা বিভিন্ন ধরনের হবি, কেউ গান করে কেউ নাচ করে, সেইগুলোকে সময় দেওয়া, বা ফোনে বিভিন্ন ধরনের ভালো ভালো শিক্ষামূলক সিনেমা থাকে সেইগুলো দেখা, সেগুলো দেখতে পারে মাঝে মধ্যে, নিজের হবিগুলো করা মাঝে মাঝে, এইগুলো থেকে ফোন থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া যায়।
1: বেশ, খুব ভালো লাগলো শায়নী এতক্ষণ তোমার সঙ্গে গল্প করলাম। একদম শেষে এসে গেছি অনুষ্ঠানের, তোমার কাছে জাস্ট কয়েকটি কথা শুনে নিতে চাইবো এই মুহূর্তে। তোমার ছোট বন্ধুরা যারা শুনছে রেডিও, তাদেরকে তুমি কি বলবে ভালো পড়াশোনা করতে গেলে, এবং অবশ্যই সবার গর্বের মতন করে নিজেকে যদি তৈরি করতে হয়, শুধু তো পড়াশোনা না, সার্বিকভাবে একজন ভালো মানুষ, যেটা তোমার সঙ্গে কথা বলেই আমরা বুঝতে পারছি তুমি হয়ে উঠতে পেরেছো, তুমি তাদেরকে কি পরামর্শ দেবে?
0: প্রথমেই বলবো, পড়াশোনাটা জোর করে করো না, ভালোবেসে করো। কম পড়ো কিন্তু ভালো করে পড়ো, এবং নিজের বাবা মা, শিক্ষক শিক্ষিকা সকলের কথা মন দিয়ে শোনো, অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।
1: বেশ, আর একই সঙ্গে আমাদের তরফ থেকেও শুভেচ্ছা রইল তোমার জন্য। সামনে তোমার অনেক বড় পথ চলা রয়েছে, তুমি এন্ট্রান্স এক্সামিনেশন দেবে, জেই মেইন দেবে, যাতে আইআইটি চৌকাট পার করে ভারী সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমার আসে। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালো থেকো।
0: থ্যাংক ইউ।
1: আমাদের সঙ্গে এতক্ষণ মাধ্যমিক 2026-এর রাজ্যের মধ্যে দশম স্থানাধিকারী শায়নী পিছলি ছিল, তার সঙ্গে অনেক গল্প করলাম, তার বাবা মার সঙ্গেও কথা হলো, তোমরা নিশ্চয়ই শুনলে। এভাবেই তোমরাও এগিয়ে চলো, কে বলতে পারে ভারী সুন্দর রেজাল্ট করার পরে হয়তো কোনোদিন আমরা এভাবেই তোমাদের সঙ্গে স্টুডিওতে গল্প করব। ভালো থেকো সবাই, কেমন আজ শেষ করছে এখানে, টাটা।
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, 136তম ডাক আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 অর্থাৎ 17 জুন 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 712-তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 অর্থাৎ 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এসসি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেই ক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং

0: ব্যক্তিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে, বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৮৬%, সর্বনিম্ন ৬৪%। আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। ৬:৪০ কৃষি কথার আসর, অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:১০ নজরুল লোকসুরের উপর একটি বেতার প্রতিবেদন। ৭:৩০ সমীক্ষা। ৮:০০ আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:১৫ শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। ৮:৩০ কথায় কাহিনী শুনবেন না।

0: নাটক বনবুড়ি, রচনা অঞ্জলি রায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা, এই বিষয়ে আলোচনায় আজ দ্বিতীয় পর্ব আপনারা শুনবেন। অংশগ্রহণ করেছেন চঞ্চল মজুমদার এবং দেবাশিস ঘোষ। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। 9:30 শ্রবণী, নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি। সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 10:45 নজরুলগীতি, শিল্পী সুধা বিশ্বাস। রাত 11:00 পুরাতনী গান পরিবেশন করবেন তানিয়া দাম। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনলেন।
1: Thank you.

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেটুডে তুরুই মিটে রিয়াদ গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা তেহিয়া সিঙ্গের বেড়া রিয়াদ সান্তারি আখড়া তেহিন্দ বালে মাহা ঝেদ বঙ্গা রিয়াদ গেল মিট মাহিত সিঙ্গের বেড়া সান্তারি আখড়া দো এতহব কানা লবা মুর্মু আর সাঁওতিন কোয়া সাপড়াওতিনা সুঝে লাগড়ে সেরিনতে সেরিনরে তো গোলাপি মান্ডি আর সরোজমণি সরেন।

0: উত্তর চব্বিশ পরগনা নদিয়া আর হুগলি জেলা শাসনীয় ঠেন গালিম কো সাথে নাপামেনা তাইম খবরিয়া কো মেতাদ কোয়া অন্নপূর্ণা পান্থা কৌডি সুবিধা নাম লাগিন উপভোক্তা কো মিদ ফর্ম পেরেজ হুয়ুক তাকোয়া গাপা নবান্ন খন অনুষ্ঠানিক ভাবতে উছানা পুইলো জুন খন গে টাকা দো উপভোক্তা কোয়া একাউন্ট রে ভেজা আ মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু আধিকারী জনতার দরবারে আকোয়া আনাট কথা কো বাড়াই কাতে খুশি বুঝেও কেদা বার হাজার গে এআই সালে রেনা রাজ্য গ্রুপ ডি ওয়েটিং মঞ্চ আর বার হাজার আড়ে সালে রেনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী মঞ্চ আর পশ্চিম বাংলা NSOF মাচেদ ঘারণ গাঁওতারেন সহেট কো গাঁওতারেন জমিত মঞ্চ রেনি কনভেনার আশিস খামরই মেন কেদায় লাহা তেনি তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি আর নাহাচার দিশা মিদ হাজার পেসায় মগে মিদ দিন ধর্না কামি হরা তায়ম নাওয়া সরকার রেনি মুখ্যমন্ত্রী সাও নাপাম লাগিন দাও নামেনা আকোয়া আনাট উসেরা সলহে আমেনতে আঁস কো সদর কাদা ঝাড়খণ্ড পনত রেয়া পূর্ব সিংভূম ঘাটশিলা প্রখণ্ড রে মেনা ঘাটশিলা কলেজ ঘাটশিলা রে হলা একাডেমি অফ স্কিল অ্যান্ড এক্সেলেন্স ফর আদিবাসী এশিয়া পাহাটা খন পুইলো হেলমেল লাসাড় হেঁতে সেত সাপড়াওনা নোডে নেস জুদা জুদা স্কুল খন নাপাই অর্জ কো হামেটাকাত পাঠুয়া কো অলক পড়ন রে উদ্গাউ লাগিন মেমেন্টো চাল কাতে কো সারহাও কেট কোয়া মানতান পিতাম্বর হাসদা গমকে দো হপনতে অয়ন হাসদা রাষ্ট্রীয় মিলিটারি স্কুল রে পড়াও রেনা দাওয়ে নাম আকাতে সারহাও কো চাল দেয়া নোডে মারাং পেড়া লেকাতে ঘাটশিলা বিরদগাড়নি প্রিন্সিপাল মানতান আর কে চৌধুরী মনন পেড়া লেকাতে প্রফেসর ইন্দর পাসওয়ান ডাক্তার দিলচান্দ রাম গাঁওতারেনি পার্শ্বদ এক্স জিএম এয়ারফোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানতান শঙ্কর মার্ডি মারতে সূত্রেত মানতান রামহরি বাস্কে জগ সূত্রেত মানতান শ্যাম মুর্মু জাহরেত মানতান যদুনাথ বাস্কে জগ জাহরেত মানতান কৃষ্ণ মুর্মু সাসাপড়াও ইউএস খনে হেজ ছেটেরলেন মানতান দুঃখিরাম হেমব্রম মানতান কো শৈলেন মুর্মু মাচেত ছবিলাল হেমব্রম শেলখু হেমব্রম পিতাম্বর হাঁসদা মাচেত মঙ্গল মার্ডি সাথে আইমা সহেদ সেলেদ রেকো তাহেকানা মেনতরা লেক কানা নোয়া গাঁওতা আসল জস দো রেঙ্গেজ নাচার ঘারঁজ রেন পাঠুয়া কো নাপাই অলক পড়ন রে গড়ো শহর এম সাথে নাপাই হর দিশা উদুক কাতে সাঁওতা তালারে মার্শাল বাতি কো জেরেদ দাঁড়িয়া মা তেহেন দো বাংলা গেমিত ঝেঁট দুলড় আর হুলগারিয়া অনড়িয়া কাজী নজরুল ইসলামা মিসায় বাগে ইরেল জানাম মাহা পালাও কানা নজরুল ইসলামা কলকাতা বেতার তালমা সাও গহির সগেই তাহে কানা গে আরে সায় পেগে ইরেল রে উনি দো হারামণি নবরাগ মালিকা গীতি বিচাত্র আখড়ায় সাপড়া লেদা উনিয়া অনড়াই আর সেরেঞ্জ তেহেঞ হো সাঁওতা জীবন রে আড়িগে যথাত মেনা আইপিএল রিয়া প্লে অফ হাটিং দো তেহেঞ এহবো কানা তেহেঞ পুইলো কোয়ালিফায়ার ম্যাচ রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আর গুজরাট টাইটান্স কিন সামাং দাপরামোয়া তেহেঞা খবর পড়া দো নোডেগে মুচাদ এনা
1: আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন উচ্ছেনো কান সান্তাড়ি আখড়া পে আজমেদা নিত আজম তাবন পে জলধর হাস্তা সাঁওতেন কোয়া সাপড়াও তেনা মা মরে সেরিং সেরিং রেত মুখী হাস্তা আর পুষ্পবতী সরেন।

সাহেব পাঠাও আর চর্চা, হিন্দু ধর্ম পুঁথি পাঠাও আর পুরাণ চর্চা। 1910 সাহিত্যে লেটো দল বগি কাতে আরহো পাঠুয়া জীবন রে রুয়াড় হেজ লেনা, মেনখান কৌডি আনাত খাতির তালামালা রেগে বগি হুই লেন তায়া, আরহো সেলেদ হুইয়েন তায়া কবি দল রে, কামি হুই লেন তায়া আসানসোল রেনা চাহা রুটি রেনা দোকান রে হো। দোকান রে কামি অক্তে আসানসোল রেন দারোগা রফিজ উল্লা দো নজরুলা অনড়হে আর গিদ্র বৌলি অল দাড়ে নেলতে আরহো আজা কুরুমুটুতে স্কুল রে ভর্তি কে দেয়া 1914 সাহিত রে। 1917 সাহিত রেনা মুচাদ সেন মাধ্যমিক রেনা প্রিটেস্ট পরীক্ষা বাং এম কাতে গে উনি দো ফদ রে পাল্টন লেকাতে সেলেদ এনা। 1917 খন আই উমন আড়াই সেরমা লেকা ফদ রে তাহাই কানা। পাঞ্জাবি মৌলবি ঠেন ফার্সি ভাষায় চেদ লেনা, গাতে ফদ কো সাঁও তাহাই কাতে সেড়া লেয়া আইমা লেকান দেশি বিদেশি রুরাহা অরং আর সাপাব করেয়া ব্যবহার। করাচি রেনা সেনানিবাস রে তাহেন অক্তে গে যাহাই কয় অল পুরো লেদ ওনা কদো বাউন্ডুলের আত্মকাহিনী, যাহা দো পুইলু উতর কাহিনি কান তায়া। মুক্তি নিয়ে দো পুইলু উতর ছাপালেন অনড়হে, কাহিনী দো হেনা বেথার দান মেহের নেগার ঘুমের ঘোরে কবিতা সমাধি এমান তেয়া কো। নজরুল ইসলাম দো সিপাহী লিকাতে পুইলু ধরতি জাকাত লড়াই মেনমা প্রথম বিশ্বযুদ্ধ রেহয় সেলেদ লেনা। 1920 সাহিত্যে সিপাহী হুঁদো বগি কাতে কলকাতাতে রুয়াড়েনা। কলকাতারে হেজ কাতে কলেজ স্ট্রিট রেনা বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি রেনা অফিস রে বাসায়েনা, সাঁরে তাহাই কান তাহাই মুজফর আহমেদ। নড়ে খোনাগে সাহেদীয় আর খবরীয় লেকাতে আসল কামি করেনা জোরদারে এহব কেয়া। উপরু মেনায় উন অক্তরেন নুতুমান অনলীয় অনড়হীয় সমাজ কামিয় কো সাঁও উদ্গৌনা আর সাবেসি হয় নামানা। 1921 সাহিত্য রেনা অক্টোবর চাঁদরে শান্তিনিকেতন চালাও কাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাঁয়ে নাপামেনা। মুচাদ দিন হিলো আকিনতলারে তেয়ারলেন ওনা মজ সগাই দো জিয়ার গে তাহে কানা। অসহযোগ লড়াওনা আর খিলাফত লড়াওনা চালা কান অক্তে সাসাপড়াবি এ কে ফজলুল হক হতেতে ছাপা কান তাহেনা নবযুগ খবর কাগজ। দিনম সিঙ্গার হিলো ছাপা কান তাহে নিয়ে নুতুমান খবর কাগজ রেগে নজরুলা দিনম দিনা খবরীয় লেকাতে কামি রেনা এতহব দো। ইন কাগজ রেগে নজরুলা মিদ অনল খাতির ওনা পাথাম রেনা জামানত বাজেয়াপ্ত লেনা আর নজরুল ইসলাম চেতান পুলিশি লজতদারি হ এহব লেনা। নজরুল ইসলাম দো ধরম নুতুমতে কুচিত কুয় খন সাহা কাতে সাম্যবাদ রেন মিদ হর উদুগিজে তাহে কানা। উনিয়া দো কুমিল্লা রেনি প্রমিলা দেবী সালা বাপলা হুই লেন তায়া। মুসলিম হুই কাতে রেহো আজরেন পোপন গোটাং হন হপন কোয়া নুতুম কদো বাংলা আর আরবি বাংখান ফরাসি বানার পার্সি তেগে দহলে তাকোয়া। যেলেকা কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম খালেদ বুলবুল কাজী সব্যসাচী আর কাজী অনিরুদ্ধ রাজারি কামিয় লেকাতে দিশম জাকাতরে ইংরেজ বিরুদ্ধে চেলুলেন অসহযোগ লড়াওনা তিনরে কাজাক সহিজ দিশম হড়ক মুদরে হেনেল কাবে সিরজাওলেদ উন্দো কবি নজরুলা কামি তাহে কানা মিছিল সভা করে সেরেঞ অল তল আর ওনা কো সেরেঞ। নিয়ে অক্তে রেনা অনল অনড়হে আর সেরেঞ রে হুলগারিয়া হুনুদিস করেনাগ গে সনদর নেল জামোয়া। সানাম খন বাড়তি বাড়াইয়াকান বিদ্রোহী নুতুমান অনড়হে দো নৌকান জহগে 1922 সাহিত রে ছাপালেনা। 1922 সাহিত রেনা গেলবার আগস্ট হিল নজরুল দো ধূমকেতু পাথামে পার্সাল কিয়া, ওনা দো হাপ্তারে বার ধাও ছাপা কান তাহেত। স্বরাজ নাম লাগিদ যাহা হাতিয়ার আতে বিপ্লব রেনা হুনুদিস ইন প্রচার আর পাসনাও রে ধূমকেতু রেনা খাস এনেম তাহাই আকানা। তায়ম দারাম নিয় পাথাম হ নিষিদ্ধ মেনতে লেখা লেনা। 1922 রেগে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ কো ক্রোক লেতায়া ইংরেজ সরকার আর কো গ্রেপ্তার লে দেয়া হুলগারিয়া অনড়হিয়া নজরুল ইসলাম দো বিচার তায়নম উনি দো কো জিহল লে দেয়া। খবরীয় লেকাতে কামি সাঁও সাঁও নজরুল দো রেডিও লাগিদ তাহাই কামি লেয়া। 1942 সাহিত রে আজকাগে রুয়েনা রড় দাড়ে আদ কেয়া বই বইতে রড় দাড়ে আর হড় উরুম করেনা দাড়ে হয় আদ ইদি কেয়া। 1952 সাহিত রে রাঁচি রেনা মেন্টাল হসপিটালে কো ইদি কেদেয়া। নিয় কামি রে আগুন লেকাতে কো কামি লেয়া নজরুল নিরাময় সমিতি আর তাহে কানা মানতান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গমকে। 1971 সাহিত রে স্বাধীন বাংলাদেশ দিশম তিনরে বেনাওয়েনা উন। 1972 সাহিত রেনা 24 মে হিল ভারত সরকার সালা

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সরকারি প্রক্রিয়া আগামীকাল পুরোদমে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। পয়লা জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ফর্ম পূরণের প্রক্রিয়া ও যাচাইয়ের কাজ চলাকালীন যতদিন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত ১২ বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা শঙ্কর ছান্দুগি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়ে উপকৃত হয়েছেন। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, এই প্রকল্পে গ্রামীণ এলাকার মানুষ বিশেষ সুবিধা পাচ্ছেন।
1: আমাদের তো পিছিয়ে পড়া এলাকা অনেক, এটা বন্যা কবলিত এলাকাও তো, আমরা অনেক প্রকল্প প্রধানমন্ত্রীর পাই, আবার অনেক প্রকল্প পাই না, তবে তার মধ্যে একটা অন্যতম আমরা পেয়েছি। আমাদের এলাকায় প্রচুর মানুষের ঘর বাড়ি আছে, খুব কাঁচা ছিল, মানে ওই যে বন্যা হতো, বন্যা হলেই ভেঙে টেঙে পড়তো, খুব সমস্যার মধ্যে ছিল অনেক মানুষ। তো তার মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা পেয়েছি বা এলাকায় অনেকে পেয়েছে, এর জন্য সবাই অনেক উপকৃত হয়েছে। মানে এখন মানুষ বন্যা হলে সেই আগের মতো যে ঘর ভেঙে পড়তে হবে, কোথাও গিয়ে থাকতে হবে, ত্রিপলের তলায় থাকতে হবে, খেতে না পেয়ে থাকতে হবে, এরকম ব্যাপারটা আর এখন নেই। এটা যে পাওয়া গেছে এর জন্য প্রধানমন্ত্রীকে, মোদীজিকে অনেক ধন্যবাদ।
0: কোচবিহারের সিতাইয়ের একটি বুথে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যা হরিপ্রিয়া বর্মনের বাড়িতে বিক্ষোভ ও তালা ঝোলালো স্থানীয়রা। আজ প্রায় ২০০ জন বাসিন্দা অভিযোগ করে জানায়, তাদের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে ও ঘর পাওয়ার পরেও জোর করে টাকা আদায় করা হয়েছে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত সদস্যার স্বামী গজেন বর্মন উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে। খবর পেয়ে সিতাই থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্ত

0: কাঁটা তারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হাবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হাবিবপুর ব্লকের জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ অর্থ। উপস্থিত ছিলেন বিডিও বিধায়ক জুয়েল মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে সেলের জমি দখলমুক্ত করতে আজ এক জোরদার উচ্ছেদ অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় 98 নম্বর ওয়ার্ডের রাঙাপাড়া এলাকায় বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সহ সিপিআইএম এর একটি অফিস ও আবাসন সংলগ্ন পার্কিং গ্যারেজ গুঁড়িয়ে দেয় আইএসপি কর্তৃপক্ষ। জানা গেছে, গত 5 দিনে এই নিয়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের মোট 7টি কার্যালয় ভাঙা হয়। রাজ্য সরকারের নতুন নির্দেশিকার জেরে উত্তরবঙ্গের টুয়ার্সের চেল, ঘিস, লিস সহ একাধিক নদীতে বালি ও পাথর উত্তোলন বন্ধ হতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে নদী সংলগ্ন এলাকার শ্রমজীবী মানুষদের জীবন ও জীবিকা। আপাতত বন্ধ রয়েছে সমস্ত ধরনের বালি খাদানের কাজ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঘিস নদী সংলগ্ন ঘিস বস্তি এলাকায়। প্রশাসনের দাবি, সরকারি নিয়ম মেনে নদী থেকে বালি পাথর উত্তোলন করা যাবে, তবে কবে সেই প্রক্রিয়া শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। আজ ঘিস নদী সংলগ্ন এলাকা একত্রিত হয়ে শ্রমিকরা প্রতিবাদ জানান। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হাবড়ার কুমড়ো পঞ্চায়েত এলাকায় কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক পরিবারের জীবন। আচমকা ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5 থেকে 6টি পরিবার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ প্রবল ঝড়ে মুহূর্তের মধ্যে উড়ে যায় টিনের চাল, ভেঙে পড়ে মাথার উপরে থাকা টিনের ছাদ। প্রাণ বাঁচাতে ছোট সন্তানদের নিয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন বহু মানুষ। মালদার হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী ঝড়ে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে একটি শতবর্ষ প্রাচীন বটগাছ উল্টে পড়ে 4টি বাড়ি এবং একটি মুড়ির মিল ধূলিসাৎ হয়ে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ওড়িশায় কর্মরত সিআরপিএফ জওয়ান রাকেশ রায়ের মৃতদেহ হুগলির আরামবাগের শীতলপুরে আজ নিয়ে আসা হয়েছে। কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, সেখানেই তার মৃত্যু হয়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়, এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে জেলাগুলির কোনো কোনো জায়গায় কৃষিকাজের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়, এবং বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়, এবং সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর চব্বিশ পরগনা জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে। বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাসহ এবং ঝাড়গ্রাম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান করি তাতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকেন। তারা চাষবাস নিয়ে নানান রকম প্রয়োজনীয় এবং আপনাদের অর্থাৎ চাষি ভাইদের উপকারী নানান তথ্য দেন, এবং বিজ্ঞানকে সাথে রেখে কী করে আমরা ভালো চাষাবাদ করতে পারি, কী করে আমাদের আরও লাভের মুখ দেখতে পারি, সেসব নিয়ে আমরা অনেক অনেক অনুষ্ঠান করি। কিন্তু আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে নিয়ে যাব বা যার কথা আপনাদের কাছে পৌঁছে দেব, সেই মানুষটি কিন্তু

0: একেবারে মাঠে নেমে কাজ করেন। এবং তার পাশাপাশি যেটা একেবারে খুব বলার মতন বিষয়, যেটা না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো যে তিনি কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়েই এগিয়ে চলেছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কান্না এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের একজন একেবারে প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখকে। আমি প্রথমেই বাপিবাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমি যখন অনুষ্ঠানটা আপনার সঙ্গে করব এই কথা জানতে পারলাম, তখন দেখছিলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনি পেয়েছেন কৃষক রত্ন পুরস্কার, পেয়েছেন কৃতি কৃষক পুরস্কার, এরকম আরও অনেক পুরস্কার আপনার ঝুলিতে রয়েছে, এবং মূলত আপনি বিজ্ঞান নির্ভর কৃষি নিয়ে এগিয়ে চলেছেন। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজে আসতে দিতে চাইছেন না, তারা চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে তাদের ছেলে মেয়েকে, সেখানে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানকে সাথে নিয়ে কৃষি কাজ করছেন। এবং বিশেষভাবে আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। তো এই যে অপ্রচলিত সবজি চাষ, এই যে ধারণাটা, মানে ধরুন এই গরমকালে মানুষ পটল ঝিঙে খাচ্ছে, কিন্তু সেই সময়টা আপনি তার কাছে ধনে পাতা তুলে দিচ্ছেন, মূলো তুলে দিচ্ছেন, পালং শাক তুলে দিচ্ছেন, এই যে বিষয়টা, এই ধারণাটা বা এইভাবেও যে কাজটা করা যায়, কাজ করলে বেশি লাভবান হওয়া যায়, সেটা আপনি কি করে বুঝলেন বা কিভাবে আপনার কাজটা শুরু করলেন, এটা যদি প্রথমে একটু বলেন।
1: প্রথমত বলি যে আমরা চাষ কেন করছি, আমাদের পয়সা ইনকামের জন্য আমরা চাষ করছি। তো সেটা প্রতিটা চাষি কিন্তু সিজনাল করে, এবং সেটা মার্কেটে নিয়ে গেলে সবাই যখন একসাথে বাজারে তোলে তখন তার দাম কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু সেটাই যদি আমরা অসময়ে করি, এই যে অসময়ে করলে আমাদের যে লাভাংশটা বেশি হবে সেই ধারণা, সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি, এবং এটা করার জন্য যে উন্নত টেকনোলজি সেগুলো আমাদের কাছ থেকে পেয়েছি, স্যারদের কাছ থেকেই। এবং এই যে অসময়ে ধনে পাতা, যখন এখন আমি যে ধনে পাতা তুলছি, পাইকারি কেজি হচ্ছে 90 টাকা প্রতি কেজি, কিছুই না, একটা উঁচু জমি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমি করেছি, এবং সেখানে শেড নেট তৈরি করে যাতে আপনার রোদের যে প্রকোপ এবং বৃষ্টির যে যাতে না আসে বা নষ্ট না করে ফসল, তো সেই পরিচর্যাগুলো যদি করা হয় সেক্ষেত্রে অসময়ে এই যে সবজি, ধনে পাতা বলুন, পালং শাক বলুন, সেটা কিন্তু বাজারে নিয়ে গেলে সবার আগে বেশি মূল্যে আপনি কিন্তু বিক্রি করতে পারছেন বা বিক্রি করছি, এবং প্রফিটটা কিন্তু বেশি আসছে।
0: মানে কি কি চাষ করে ফেলেছেন, বাজারে দিচ্ছেন, কি কি চলছে
1: এখন? আমার যেটা ধনে পাতা যেটা আমি বাজারে নিয়ে যাচ্ছি এখন বিক্রি চলছে, পালং শাকও আমার বাজারে বিক্রি চলছে, মূলোটাও চলছে, আমার ফুলকপি এবং বাঁধাকপি যেটা অসময়ে, যেটা আপনার আষাঢ় মাসের শেষের দিকে আমরা ওটাকে বাজারজাত করবো, এবং যার মূল্য মিনিমাম থাকবে আপনার 30-35 টাকা পার পিস।
0: এছাড়াও আপনি লাইন সোয়িং এর মধ্যে দিয়ে পাট চাষ করছেন। এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আপনি সাথে নিয়ে এগিয়ে চলেছেন চাষের ক্ষেত্রে, এইটা করার জন্য যে সম্যক ধারণার প্রয়োজন হয়, সেটার জন্য কি আপনি কোথাও কি ট্রেনিং নিয়েছেন, বা এই ধরনের আর কি কি কাজ আপনি করছেন, কিভাবে করছেন?
1: প্রথমত বলি যে এই যে আমরা বিজ্ঞান ভিত্তিক যে চাষগুলো আমাদের বিভিন্ন দপ্তর যেমন রয়েছে, হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICR, ক্রাইজাব, IAR, তো বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশিক্ষণ আমরা নিয়েছি, এবং সেখান থেকে এই টেকনোলজিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো আমরা আমাদের মাঠের মধ্যে অ্যাপ্লাই করছি। তাতে দেখা যাচ্ছে যে এই যে লাইন সোয়িং, যে আপনার সিড ড্রিলের মাধ্যমে পাট লাইনে বুনলে তার যে বীজের অনেকটা কম, অর্থাৎ আমরা এখন বীজের কিছু সাশ্রয় করতে পারছি, এবং এই যে নিড়ানো যন্ত্র, অর্থাৎ এখন লেবার কন্ট্রিবিউট কিন্তু অনেকটা কমে গেছে, লেবার পাওয়া যায় না বলেই চলে, সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের মাধ্যমে যদি নিড়ানো কাজটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তার সাথে আমরা লাভাংশটা বেশি পাচ্ছি, পাটের ফলনটাও বেশি পাচ্ছি, এবং এই যে যারা ছড়িয়ে বুনছে, যারা গতানুগতভাবে চাষ করছে, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ক্রাইজাব বা আপনার ICR বা কেবিকের মাধ্যমে আমরা এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।
0: আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মানে কৃষক পরিবার থেকেই এসেছেন?
1: একদম।
0: তো যখন আপনি এই প্রথাগত চাষে পাশাপাশি বা প্রথাগত চাষটাকে একটু সরিয়ে রেখে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষের দিকে এগোলেন, তখন যে আপনার বাবা কাকা তারা রয়েছেন, তারা কি কখনো আপনাকে আটকাননি, বলেননি যে এটা করলে কিন্তু লাভ হবে না বা যা করছি সে ঠিকঠাক হবে না, এভাবে কি কেউ আটকায়নি?
1: একদম ঠিক বলেছেন, যখন এই বিজ্ঞান ভিত্তিক যখন চাষটা আমি আমার মানে চাষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে গেছি, তখন কিন্তু বাবা বলেছিল যে এইভাবে চাষ করলে জমি জায়গা বিক্রি করে দিতে হবে, এইভাবে চাষ কিন্তু মানে লাভবান করা যাবে না। তো আমার পাশে যে আপনার চাষিগুলো রয়েছে তারাও কিন্তু হাসাহাসি করেছিল যে এইভাবে চাষ করলে চাষে লাভ হয়, এমনিতেই চাষে লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন আমি ওটাকে পরিচর্যা করলাম এবং খুব যত্ন সহকারী পরিচর্যা করে যখন আমি ওটাকে আস্তে আস্তে বড় করলাম, তখন দেখা গেল যে আমার পাশে যে জমিগুলো ছিল তারা দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদেরটাই আমরা ভুল পথে দেখেছি, এবং আমার যে বাবা তিনি বলেছেন হ্যাঁ এইভাবে চাষ করলে কিন্তু ভালো বা লাভবান করা যাবে।
0: এবারে এখান থেকে জিজ্ঞেস করি যে এই যে এখন আপনার কাছে সবাই আসছে, শিখতেও আসছে অনেকে যে কিভাবে করছো, আমরা আমরাও শিখবো, আমরাও দেখে করব, এবং এই যে এত পুরস্কার আপনি পেয়েছেন সেই কথাটা একটু শুনি, কি কি পুরস্কার পেয়েছেন, কবে কবে পেয়েছেন?
1: প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম বর্ষাকালীন পেঁয়াজ চাষ, যেটা আমাদের ওখানে একদম প্রচলিতই ছিল না যে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা যায়। আমরা মূলত চাষ করি শীতকালে, তো আমার 1 বিঘা জমিতে বর্ষাকালের পেঁয়াজ প্রথম আমার জমিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং সেটা এত ভালো হয়েছিল যার জন্য 2016 সালে আমাকে কৃষক রত্ন হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। আমাদের যে মাটি মেলা উৎসব সেখান থেকে পুরস্কৃত করা হয়েছে। আর পেয়েছিলাম আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড, অর্থাৎ এই যে আপনার এই লাইন সুইং পাট, এসআইআর পদ্ধতি, তারপর আপনার এই যে অসময়ে সবজি চাষ, আপনার হাইটেক আলুর সিড প্রোডাকশন, পলিহাউসের মাধ্যমে যে অসময়ে সবজি চাষ, এই সব কিছু নিয়ে আমাকে দিল্লিতে 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, এবং ওখানে গিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম। তাতে খুব ভালো লেগেছিল এবং খুব আনন্দিত হয়েছিলাম যে চাষিদের কিভাবে পুরস্কৃত করা হয়।
0: 2021 সালে
1: একদম
0: যেটা আমরা পুষা বলে জানি, তাই তো, সেইখান থেকে আপনি পুরস্কার পেয়েছেন। তো এখন আপনি তো পলি হাউস চাষও বলছিলেন এবং তার সাথে শেড নেটের ব্যবহার করছেন, সেটা দিয়ে আপনি কি করছেন সেটা যদি একটু বলেন।
1: এই যে আমার যে পলি হাউসটা করেছি হর্টিকালচার মাধ্যমে, এটা আপনার আমাদের এই টেকনোলজিটা আমরা নিয়ে এসেছিলাম এখানে। এই যে অতিরিক্ত বর্ষাতে যে চারা তৈরি একটা সমস্যা থাকে, সেটা আমি যদি পলি হাউসের মাধ্যমে করি তাহলে আমার চারার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এবং অসময়ে যে আপনার ধনে পাতা বা পালং শাক বলুন সেটা যদি আমি ওই পলিহাউসের মাধ্যমে করি কিন্তু বর্ষাতে সেটা নষ্ট হচ্ছে না, এবং ইনসেক্টিসাইড নেট দিয়ে যেটা ঘেরা আছে আমার রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে কোয়ালিটি, মানে এই যে আপনার শেডের মধ্যে হচ্ছে পোকা লাগছে না, তার কোয়ালিটি বাজারে নিয়ে গেলে সবার আগে কিন্তু আমার সবজিটা বেশি বিক্রি হচ্ছে। আর পলিহাউস তো একটা সীমাবদ্ধের মাধ্যমে, কিন্তু তার মানে বাইরে যে আমার নেট হাউস আছে বা শেড নেট আছে তার মাধ্যমে করে কিন্তু তার ফসলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে, এবং এই দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু মানে এই পদ্ধতি অবলম্বন করছে।
0: আচ্ছা, এবারে জিজ্ঞেস করি যে এক্ষেত্রে কি খরচ কখনো কোনো বেশি হচ্ছে?
1: না, খরচ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমরা যেভাবে করছি, ধরুন আমরা সার বীজ ওষুধ অ্যাপ্লাই করছি, তার সেক্ষেত্রে যদি আমরা শেড নেটটা যদি এর মধ্যে একটু ইনক্লুডিং করে দিই সেক্ষেত্রে তো আমার ফসলের যে কস্ট সেটা তো আমার বিক্রি করে আমার উপার্জন তো বেশি আসছে। এছাড়াও আমাদের যে সেচের যে একটা সমস্যা থাকে, আমাদের যে আমরা ডুবিয়ে সেচ দিই বলি, সেক্ষেত্রে আমাদের সরকারি সাবসিডিতে আমরা স্প্রিংলার ইরিগেশন, আপনার ডিপ ইরিগেশন, মাইক্রো স্প্রিংলার ইরিগেশন আমরা কিন্তু আমি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি, এবং আমার দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু ওই সরকারি সাবসিডি নিয়ে তারাও কিন্তু আপনার স্প্রিংলার ইরিগেশন পেঁয়াজ এবং সবজিতে কিন্তু ব্যবহার করছে।
0: বর্তমানে বারবারই বলা হচ্ছে যে জৈব উপায়ে চাষ করার কথা, এবং কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহারটা যতটা সম্ভব কমিয়ে আনার কথা কিন্তু বারবারই বৈজ্ঞানিকরা বলছেন। সেক্ষেত্রে ভার্মি কম্পোজেরও একটা কথা চলেই আসে, তো আপনি সেই দিকে কি নজর রাখছেন?
1: ভার্মি কম্পোস্ট আমি নিজে তৈরি করি এবং সেটা আমার জমিতে ব্যবহার করি। এই যে আমরা ফুলকপি বাঁধাকপি করছি তার অবশিষ্ট অংশ আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছি। এই যে আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক সার যদি আমরা জমিতে কম ব্যবহার করি তাহলে আমার মাটির কিন্তু যে উর্বর শক্তি আমরা অনেকটা বৃদ্ধি করাতে পারছি এই জৈব সার দিয়ে, আমার চাষের খরচটাও কিন্তু কমছে। সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যে নিম অয়েল বাড়িতে তৈরি করে নিম বীজ থেকে নিম অয়েল বা পঞ্চগব্য এইগুলো ব্যবহার করে আমরা যখন আমরা আমাদের সবজিতে ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু চাষটা অনেকটাই কমছে, এবং এই যে কীটনাশকের ওষুধের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কম করতে পারছি।
0: মানে যে ফসলটা আপনারা পাচ্ছেন তার গুণগত মানটা
1: অনেকটা
0: ভালো হচ্ছে। তো আপনি মাটির কথা বলছিলেন, সেক্ষেত্রে তো মাটি পরীক্ষাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
1: চাষ করতে গেলে সবার আগে আমাদের 3টি জিনিস প্রয়োজন, সার, বীজ আর আপনার মাটি। মাটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু একবার মানে কি বলবো খারাপ অবস্থায় চলে আসবে। তো সবার আগে চাষ করার আগে আমার মাটিতে কি কি সার রয়েছে আর কি কি আমার প্রয়োজন মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের বিনা পয়সা বা আপনার সরকারি সহায়তাতে আমাদের কিন্তু মাটি পরীক্ষা করানো হয়, এবং প্রতিবার আমি মাটি কিন্তু পরীক্ষা করি
0: যে কোনো চাষ করার
1: যে কোনো চাষ করার আগে। একদম, আমাদের একটা ইপিও রয়েছে তার মাধ্যমে আমরা ক্যাম্পিং করি এবং চাষিরা সবাই একত্রিত হয়ে সেখানে মাটি কালেক্ট করে নিয়ে আসে এবং সেটাকে ওরা স্যারেরা নিয়ে গিয়ে বাড়ি পরীক্ষা করান।
0: এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি বললেন, সেই ভার্মি কম্পোস্টের উপকরণগুলো গোবর সেই সমস্ত জিনিসগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন?
1: ভার্মি কম্পোস্ট করতে গেলে আমাদের প্রধানত গোবর দরকার, এবং তার সাথে আমাদের যে ধান চাষ করছি তার খড় অবশিষ্ট আমাদের যে সবজিগুলো রয়েছে সেই কম্পোস্টগুলো আমরা পচিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি,

0: এই যে গোবর, যেটা আমাদের পাশের যে গোয়ালা রয়েছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি, এবং আমাদের দুটো গরু রয়েছে সেখান থেকে আমরা যেটুকু পাই সেটা আমরা ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করি।
1: আর আপনি চাষ করার ক্ষেত্রে মানে কিভাবে চাষটা করছেন?
0: আমরা চাষ করি, আমাদের ট্রাক্টর রয়েছে এবং একটা পাওয়ার টিলার আছে, সেইগুলো দিয়ে আমরা চাষবাস করি।
1: তো ট্রাক্টর দিয়ে আপনি চাষ করছেন?
0: একদম।
1: ট্রাক্টরটা কি নিজের?
0: আমাদের নিজের, এবং আমি নিজেই ওটাকে মাঠে পরিচালনা করি এবং চালাই।
1: কত ট্রাক্টর আছে?
0: একটা আপনার বড় গাড়ি, আর একটা আপনার পাওয়ার টিলার।
1: মানে এটা কি ছিল না এটা আপনি নিজেই আস্তে আস্তে কাজ করতে করতে কিনেছেন বা করেছেন?
0: আমরা এই চাষ করতে করতে আমাদের যে মানে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চাষ থেকেই কিন্তু উপার্জন করেই কিনেছি।
1: এর পাশাপাশি আপনি মাছ চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন, তো সেই যে মাছ চাষ করছেন সেটা কিভাবে করছেন, বা আপনার নিজের কি পুকুর রয়েছে?
0: আমার মোট 2 বিঘা জলকর রয়েছে, তার পাশে আরো 2 বিঘা জমি রয়েছে। মানে আমার ওখানটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করা আছে, মানে 2 বিঘা জলকর, সেখানে আমার জলের মাছগুলো আপনার রয়েছে, তার পাশে ভার্মি কম্পোস্টের আমার বেড রয়েছে, ফলের বাগান রয়েছে, 4টি মৌমাছির বক্স রয়েছে, যেগুলো কিনা আমার ফসলের ক্ষেত্রে পলিনেশন এবং মধু আমি দুটোই কালেক্ট করতে পারছি, এবং তার পাশে এই যে পুকুরে জলটা রয়েছে সেটা আমি সেচের কাজে ব্যবহার করছি, তার পাশে যে আমি অসময়ে সবজি বা সিজনাল যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আমার ওই পুকুরে জল থেকে কিন্তু চাষবাস হচ্ছে।
1: একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলুন যে কিভাবে ধাপে ধাপে আপনি কাজগুলো করছেন।
0: এই যে আমার পুকুরটা রয়েছে, পুকুরে আমি মাছ চাষ করছি।
1: কি কি মাছ চাষ করছেন?
0: আপনার রুই আছে, মৃগ রয়েছে, কাতলা রয়েছে, আপনার বাটা রয়েছে, হ্যাঁ কিছু আপনার চিংড়ি মাছ সেটাও রয়েছে এর মধ্যে। এর পাশে যেটা রয়েছে আপনার ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যে ওয়াশটা যেটা রয়েছে, ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য যে একটা নির্যাস যেটা সেটা পুকুরে আসছে সেটা মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে। পুকুর পাশেই আমার হাঁসের একটা ফার্ম রয়েছে, হাঁস এবং গরুর বাথান রয়েছে, সেখানে যা অবশিষ্ট রয়েছে সেটা আমার পুকুরে চলে আসছে। তার পাশে আমার যে 2 বিঘা আপনার জমি রয়েছে সেই এই পুকুরের জল দিয়ে কিন্তু আমি ওটা চাষবাস করছি। টোটাল 4টে মৌমাছির বক্স রয়েছে, যারা কিনা ওই আপনার সর্ষে বা অন্যান্য ফসল চাষ করলে যে পলিনেশন দরকার হয়, যে ফলের বাগান রয়েছে সেটা হচ্ছে, তার সাথে আমি মধু পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চাষবাসটা রয়েছে।
1: এবারে একে একে আসি, এই যে মাছ চাষ করছেন সেখানে কি মানে চারাপোনা তৈরি করছেন, না সেখান থেকে বড় মাছও তৈরি হয়ে বাজারে যাচ্ছে?
0: চারাপোনা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে আমি মাছ বড় করে বাজারে বিক্রি করি।
1: সেখান থেকে কিরকম রোজগার হচ্ছে?
0: সেখান থেকে আমার বার্ষিক মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা ইনকাম করি মাছ বিক্রি করে।
1: আর এর পাশাপাশি আপনি মাচায় সবজি চাষ করছেন?
0: একদম।
1: মাছায় কি কি সবজি চাষ করছেন?
0: মাছে আছে আপনার লাউ আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, লাফা রয়েছে, উচ্ছে রয়েছে। এই যে পুকুরের পাড়টা রয়েছে, এই পাড়টাকে যদি আমরা বাঁশ দিয়ে মাচা করে যদি আমরা এই ফসলটা করি সেক্ষেত্রে আমার পাড়টাও কিন্তু একটা আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়টা কিন্তু বাড়ছে।
1: মানে পুকুরের পাড়ে যে জলাজঙ্গল জায়গাগুলো থাকে সেটাকে আপনি পরিষ্কার করছেন এবং সেখানেই চাষাবাদের কাজে সেটাকে ব্যবহার করছেন। এবার তার পাশাপাশি আপনি মৌমাছি চাষও করছেন?
0: এই যে আমার মৌমাছি বক্সটা রয়েছে, যেটা আপনি বলেন যে পলিউশনের জন্য আমার অনেকটা কাজ করছে, এখান থেকে আমরা 4টেতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমরা মধু পাই, এটা আমরা বাড়ির খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু মেইনলি মধুর জন্য নয়, যেটা আমরা পলিউশন সরিষা বলুন বা আরও যেসব ফসলগুলো আমরা তৈরি করি তার পলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকৃত হয়। যেমন পেঁয়াজের বীজ, এখন যে সমস্যা হয়েছে আপনার মৌমাছি নেই বললেই চলে,
1: একদম,
0: তো সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপায়ে কিন্তু পরাগমিলন করতে হচ্ছে, তার জন্য কিন্তু মৌমাছির বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্ষেত্রে।
1: আপনি বলছিলেন যে আপনি আলুর বীজ তৈরি করেন।
0: দেখুন, আমাদেরকে আলু চাষ করার জন্য আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ বীজটাই আনতে হয় এবং পাঞ্জাবের উপর নির্ভরশীল করতে হয়, তো সরকারি উদ্যোগে আমরা নেট হাউসের মাধ্যমে আলুর কন্দ অর্থাৎ আলুর ডক কেটে আমরা ওটাকে যখন প্ল্যান্টিং করছি সেখান থেকে যে দানাটা আসছে বা যেটা আমরা আলু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের G0। এটা কিন্তু একটা পুরোটাই সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং টোটাল আমার 2খানা ইউনিট রয়েছে যার মাধ্যমে আমরা টোটাল 6খানা ভ্যারাইটি আমরা করেছি আলুর বীজ, যেটা হচ্ছে আমরা কুফরি জ্যোতি, কুফরি পোখরাজ, কুফরি হিমালিনী, আপনার সুরিয়া, হিমা, এই যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই নেট হাউসের মাধ্যমে করছি। প্রথমত হচ্ছে আপনার কন্দটাকে আর্মি বেডের মধ্যে ওটাকে আপনার প্ল্যানিং করা হচ্ছে, তারপর একটা ট্রেতে ওটাকে 5 দিন রাখা হচ্ছে, তারপর একদম মূল জমিতে যেটা আমরা নেট হাউস করা হয়েছে বা পুরো জালের মধ্যে ঘেরা রয়েছে তার মধ্যে প্ল্যানিং করা হচ্ছে বা বসানো হচ্ছে, মোটামুটি আপনার 30 থেকে আপনার 45 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং যে আলুটা পাচ্ছি সেটা আমরা G0 হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদেরকে পাঞ্জাবের পরে নির্ভরশীল করতে হচ্ছে না, আমরা কিন্তু এখানে পুরো রোগমুক্ত বা জীবাণুমুক্ত আমরা আলুর বীজ কিন্তু এখানে তৈরি করছি।
1: এবং সেটা সংশিত হচ্ছে?
0: হ্যাঁ।
1: সেটা কিভাবে করছেন?
0: সেটা আমাদের যে আত্মা প্রকল্প রয়েছে আমাদের এগ্রিকালচার দপ্তরে, ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন এবং

0: যে প্রশিক্ষণগুলো সেগুলো ওনারা দিচ্ছেন, আমাদের ZARS যেটা কৃষ্ণনগরে রয়েছেন রিসার্চ সেন্টার, ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে এটা করতে হয়, এবং সেটা আমরা পুরো কালেক্ট করে নিচ্ছি, দিয়ে আমাদের যে স্টোর রুম, যেটা স্টোর রুম যা আলু স্টোর, সেখানে আমরা এটাকে রেখে দিচ্ছি।
1: তো আপনি যে এত রকম ভাবে চাষ করছেন, কিছু লোককে সাথে নিয়ে তো আপনাকে কাজটা করতে হচ্ছে, এবং বারবারই এখন বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে সংঘবদ্ধভাবে চাষ করার, তো সেক্ষেত্রে আপনি কি করছেন?
0: এই যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে 10 FPO-র যে কথা বলা হচ্ছে বারবার করে, যে চাষিরা সংঘবদ্ধ হন এবং আপনারা একত্রিত চাষবাস করুন, নিজেদের পণ্য নিজেরা বিক্রি করুন, ইনাম, এই তার জন্য আমরা কিন্তু একটা FPO গঠন করেছি, যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন, যেখানে আবার 942 জন মেম্বার রয়েছে, যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই কাণ্ডগুলো করে আসছি। যেমন সিড প্রোডাকশন ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমার কিছু FPO মেম্বার রয়েছে যারা আপনার কিছু সিড কালেক্ট করছে, তারা লেবারে কাজ করছে, তাদের কিছু আর্ন হচ্ছে, কিছু আপনার বিক্রির জন্য যে বস্তা বা ব্যাগগুলো রয়েছে সেগুলো কিছু সাপ্লাই করছেন, বিভিন্ন এই যে চাষের যেরকম আপনার ইনাম বা আপনার এই যে এগ্রি মার্কেটিং, যারা আপনার সুফল বাংলাতে যে সবজি আছে তার জন্য কিছু ছেলে আমাদের কাজ করছেন, যারা আমাদের ফার্মারের কাছ থেকে খুব ভালো এবং ফ্রেশ সবজিটা নিয়ে আমাদের সুফল বাংলাতে আপনার এক্সপোর্ট করছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলোতে এগিয়ে চলছে, এবং এখানে আমার যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে চাষিদেরকে উদ্বুদ্ধ করে যে আপনারা এই পদ্ধতিতে চাষ করুন, তাহলে লাভ্যাংশ বাড়বে, আপনারা এই বীজটা আপনারা করুন, তার জন্য আমাদের একটা দোকানও নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রোডিউসার, আপনার সার বীজ ফার্টিলাইজার, যেখানে আমরা চাষিদেরকে কম দামে এবং সঠিক সময় আমরা কিন্তু সার বীজ ওষুধ সাপ্লাই করে থাকি। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু এই রয়েছে।
1: আচ্ছা, এক্ষেত্রে আমরা তো আরো কিছু কথা, যেমন ধরুন আমরা সবসময় বলি মাটির নাইট্রোজেনকে বজায় রাখতে হবে, তো সেই নাইট্রোজেন বজায় রাখার জন্য বিশেষ কিছু চাষের প্রয়োজন হয়, সেই ধরনের কি চাষ করছেন আপনি?
0: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেগুলো একদম মানে অনুর্বর জমি, যেগুলো নাইট্রোজেন অনেক কমে গেছে বা আপনার মাটি অনেকটা খারাপের দিকে চলে এসছে, সেক্ষেত্রে আমাদের KBK-র উদ্যোগে আমরা ধনিচার বীজ কিন্তু আমাদের চাষিদেরকে প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে, এবং তারা এই যে ধনিচার বীজ যখন জমিতে এরা লাগাচ্ছে নাইট্রোজেন বাড়ানোর জন্য, 40 থেকে 45 দিনের মধ্যে এটাকে যখন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু তার নাইট্রোজেন পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আমাদেরকে কিছু আপনার ওই ডাল শস্য বা আপনার এই যে লাফা বরবটি কিন্তু আমরা চাষ করছি। এই যে চাষিদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি, যে
1: আপনার বেড়া চাষের যে ব্যাপারটা রয়েছে সেখানে কি কি চাষ করছেন বা কিভাবে?
0: এখানে বেড়া চাষ বলতে এই যে আমরা অসময় যে সবজি চাষ করছি, পালং শাক বলুন, ধনে পাতা বলুন, মূলো বলুন, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকার অসময় যেহেতু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে যদি আমরা ভুট্টা বা গামার একটা বেড়া দিয়ে দিই, যেহেতু এরা সবুজ এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেক্ষেত্রে রোগ পোকা লাগলে কিন্তু আগে সবার আগে ওই আপনার ভুট্টা গাছে লাগবে, বা আপনার এই যে গরু ছাগল এখন যে উৎপাদ, তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফসল নষ্ট করার আগে কিন্তু ওই বেড়া যেটা রয়েছে তাতে কিন্তু আগে আক্রমণ করে তারপর আমার ফসলে নষ্ট হবে, তো সেক্ষেত্রে বেড়া হিসাবে আমরা কিন্তু ভুট্টার প্রচলনটা কিন্তু করছি, এবং তাতে চাষের আয়টা বা ফসলটা কিন্তু গুণগতমান ভালো থাকছে।
1: আপনি তখন কথায় কথায় বলছিলেন যে ড্রাম সিডার টেকনোলজিতে আপনি চাষ করছেন, তো এই ড্রাম সিডার টেকনোলজি তো একেবারে অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটাতে আপনি কিভাবে চাষ করছেন, কি চাষ করছেন, কতটা লাভ পেয়েছেন একটু যদি বলেন?
0: এই যে ড্রাম সিডারের মাধ্যমে আমরা চাষ করছি, আমাদের বর্ধমানে আমরা ট্রেনিং নিয়ে এবং ওনাদের কাছ থেকে সমস্ত টেকনোলজি নিয়ে এবং ওই ড্রাম সিডার ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা আমার প্রথম জমিতে এটাকে অ্যাপ্লাই করি, এবং চাষিদেরকেও ডাকা হয়েছিল যে কিভাবে মানে বিস্তলা না করে আমরা ডাইরেক্ট সোয়িং করতে পারি। প্রথমে আমরা জমিকে কাদা করে নিলাম, তারপর মই করে সমান করে নিলাম, তারপর একটা ড্রাম সিডার যেখানে আপনার টোটাল 6টা ব্যারেল রয়েছে, মানে টোটাল 4টে আপনার ড্রাম রয়েছে, 8টা আপনার লাইন রয়েছে, একবার টানলে আমার একসাথে 8টা লাইন। সেক্ষেত্রে কী হচ্ছে, যখন আমি এই ড্রাম সিডারে আমার সিডটাকে ডাইরেক্ট আমি বপন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেকটা কম হচ্ছে, সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, কারণ আমাকে আবার বিস্তারা করতে হবে, সেখানে সার দাও, আবার রোগ পোকার আপনার ওষুধ দাও, পরিচর্যা করো, সেক্ষেত্রে না করে আমি ডাইরেক্ট যখন সোয়িং করছি আমার লেবার কস্টটা অনেক কম হচ্ছে, এবং যেহেতু ডাইরেক্ট আপনার সোয়িং হচ্ছে এর গোছ এবং পাশকাটি এবং যে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে,
1: এবং দূরত্বটাও ঠিক,
0: দূরত্বটা একটা ডিস্টেন্স হচ্ছে, এবং ম্যানেজমেন্ট যে কস্ট সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
1: কিন্তু সেক্ষেত্রে এই যে ড্রাম সিডারের যে যোগানটা আপনাদের লাগছে সেটা কোথা থেকে পাচ্ছেন, বা সেক্ষেত্রে কি কোনো সরকারি সহযোগিতা আসছে?
0: সরকারি সহায়তা বলতে আমাদেরকে এই যে আমরা এখন যে কৃষি যন্ত্রপাতি যে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাষিরা নিচ্ছে, আর আমাদের FCRS থেকে ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল।
1: আর একেবারে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রোনের ব্যবহার একেবারে অনস্বীকার্য, সেই ব্যবহার কি আপনি করছেন?
0: এই ড্রোনের যে ব্যবহার এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, মানে বিভিন্ন কৃষি মেলাতে গিয়ে দেখেছিলাম যে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়। একটা হেলিকপ্টার মনে রাখা যন্ত্র যেখানে আপনার পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করছি, এখন এই যে জমিতে যাচ্ছি সবার আগে একটাই ভয় সেটা হচ্ছে সাপের। তো এই যে সাপের ভয় অনেক আমাদের

0: অনেক চাষি আছে যারা সাপে দংশনে কিন্তু মারাও গেছে।
1: হ্যাঁ
0: তো এই ভয়ের প্রকোপ থেকে আর এই ড্রোনের মানে অতি অল্প সময়ে এবং খুব ভালোভাবে স্প্রে করা যায়। আমরা কিন্তু ব্যবহার করেছি সভায় সমিতিতে সরকারি মাধ্যমে,
1: হ্যাঁ
0: আমরা ভাড়া নিয়ে এসে আমরা কিন্তু ড্রোনের ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে স্প্রে করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ট্রেনিংও দেওয়া হয়েছে এর উপরে।
1: সেক্ষেত্রে খরচাটা সেটা
0: অনেক
1: কি
0: কম, অনেক
1: অনেকটাই কম?
0: একটা লেবার করতে গেলে যে আপনার 250 টাকা বা 300 টাকা একটা লেবারের দাম,
1: হুম
0: তার সাথে এই আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমাকে অ্যাড করতে হচ্ছে,
1: হুম
0: সেখানে
1: হুম
0: 150 টাকা 1 বিঘে জমি উইথ আপনার ওষুধ সহ স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে।
1: মানে সেক্ষেত্রেও লাভবান হওয়া যাচ্ছে,
0: সেক্ষেত্রেও লাভবান হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে স্প্রে হচ্ছে।
1: এই যে এত রকম পদ্ধতিতে আপনি চাষ করছেন, কিন্তু তারপরেও আমরা শুনি যে ধানের নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, তাতে মাটির যে উপরের অংশটা সেটা তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন আপনি ভুট্টা চাষ করেন, এবার ভুট্টা চাষের পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেই যে তার যে একটা সঠিক ব্যবহার প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না, সেটা নিয়ে আপনি কিছু ভাবছেন বা আপনি আপনার পাশাপাশি যে ভাইরা রয়েছে তাদেরকে বলছেন কিছু?
0: আপনি ঠিকই বলেছেন যে এই যে নাড়া পোড়া বা এই যে এখন হারভেস্টার চলে এসেছে, যেহেতু অতি বৃষ্টি হয়ে যাচ্ছে,
1: হ্যাঁ
0: আপনার লেবার পাওয়া যাচ্ছে না বা লেবার কেটে ওটাকে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার কাটার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা রয়েছে বেশিরভাগ চাষি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমাদের মাটির পক্ষে খুব ক্ষতি হচ্ছে। আমরা কী করছি, চাষিদেরকে অ্যাওয়ারনেস করছি বা ক্যাম্পেইন করছি যে আপনার ওটাকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে এটা ডিকম্পোস্ট বলে একটা ট্যাবলেট রয়েছে যেটা আমাদের কেবিকের মাধ্যমে সাপ্লাই দেয়, এটাকে আপনারা কম্পোস্ট সার হিসাবে আবার জমিতেই আপনি ব্যবহার করুন। তাতে কি আমাদের যে যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেমন জিঙ্ক বোরন, সেটার ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা এটা অ্যাওয়ারনেস করছি এবং এটা চলছে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে কিন্তু ভুট্টার অবশিষ্ট অংশ দারুণ কাজে লাগে এবং সেটাকে চাপার হিসাবেও আপনার ব্যবহার করেন, যেটা 6 মাস পর্যন্ত রাখা যায় এবং এটা বিক্রিও হয়, অবশিষ্ট অংশ বিক্রিও হয়। আর যারা একদম দানা করে সেটা আপনার বাড়িতে নিয়ে এসে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, কিন্তু মাঠে কিন্তু আর কেউ আর পড়াচ্ছে না, তার জন্য আমরা ক্যাম্পিং করছি আমাদের এফপিও থেকে।
1: বেশ, এবার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ভারতবর্ষে একেবারে শুরু থেকেই কৃষি কাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত রয়েছে এবং বারবার সরকারও বলে থাকে যে কৃষি আমাদের প্রধান, কৃষিভিত্তিক দেশ, কিন্তু তারপরেও কৃষকের মুখ কিন্তু আলো ঝলমল করে না, কৃষক কিন্তু মঞ্চের নিচে থাকে, সেটা আপনি কি বলবেন?
0: দেখুন, এই যে বলছেন কৃষক সবসময় মুখ ঝলমল করে না, এটা কিন্তু এখন কিন্তু আর সেটা নেই, কারণ আপনি যদি গতানুগতিকভাবে চাষ করেন তাহলে কিন্তু চাষির মুখ কিন্তু এরকম মানে অনুজ্জ্বল হয়ে থাকবে। আজকে এই যে অসময়ে সবজি চাষ বা বিভিন্ন রকম যে টেকনোলজিতে ব্যবহার করে তাহলে চাষে কিন্তু ওই মঞ্চের পিছনে নয়, মঞ্চের একদম নিচে থাকবে না, মঞ্চের ওপরেই থাকবে, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ আমি চাষ করছি এবং বিভিন্ন চাষিদেরকে আমি উদ্দীপনাও করছি বা উৎসাহিত করছি যারা কিছু পয়সার মুখ দেখছেন।
1: তো এখান থেকে আরো একটা কথা জানতে চাইব যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের বড্ডই অভাব এবং চাষাবাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা ধরুন আপনার বাবা কাকারা চাষ করে এসেছে, আপনার পাশাপাশি আপনারই প্রজন্মের অনেকে হয়তো চাষাবাদের কাজে আর নেই, তারা হয়তো ভিন রাজ্যে কোনো কাজ করতে চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা আয় আপনি করছেন যে আপনি এই একেবারে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আসুন কৃষিতে, আসুন কৃষিতে, উন্মুক্ত জায়গা রয়েছে, অনেকটা মাঠ সত্যিই ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কাজ করা যায়।
0: এই যে আমার যে টোটাল ফার্মিংটা রয়েছে, মানে আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং করছি, আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে আমার মাছ চাষ থেকে শুরু করে সমস্ত টোটালটা নিয়ে আমার বার্ষিক আয় রয়েছে 14 থেকে 15 লক্ষ টাকা, যেখানে খরচ খরচা বাদ দিয়ে আমি 7 থেকে 8 লক্ষ টাকা প্রতি বছর আমি ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে এই যে চাষের ক্ষেত্রে যে চাষি বলছে যে লাভ হচ্ছে না বা পিছিয়ে পড়ছে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে চাষে এসে এই যে বিজ্ঞান ভিত্তিক চাষ করে দেখুন, তাতে কিন্তু লাভ রয়েছে। ঠিক আছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে চাষের ক্ষেত্রেও তাই, আজকে এই যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু চাষে কিন্তু ভালো একটা আয়ের দিক রয়েছে।
1: আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আপনি ভবিষ্যতে কি ভেবেছেন, তারা কি চাষের সাথে যুক্ত থাকবেন নাকি অন্য কোনো ভবিষ্যৎ তাদের জন্য আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন?
0: বর্তমানে এই যে চাষির যা দিক, এবং চাষের যা লাভ্যাংশ রয়েছে তাতে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে কিন্তু আমি চাষের ক্ষেত্রেই নিয়ে আসব। কারণ আমি দেখেছি বিভিন্ন ট্রেনিংয়ে গিয়ে দেখেছি বা দিল্লি থেকে আমি দেখেছি বিভিন্ন সায়েন্টিস্ট বা আপনার ডক্টরেট বা আপনার যারা কৃষি বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু বড় বড় ফার্ম খুলে কিন্তু চাষবাসের দিকেই যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার চাষের দিকেই আসুক।
1: খুব আশার কথা বললেন এবং এই আশার আলো থাকুক, দিগন্ত বিস্তৃত হয়ে থাকুক, খোলা মাঠের

0: একটা পাশে যেমন ঠিক ঝলমলে আলো ঝলসে ওঠে, ঠিক তেমনি এটা থাকুক, এই আশায় আমরা থাকি। এবং আমাদের ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক, আপনাদের মতন মানুষরা আরও আরও যুক্ত হন এই বিজ্ঞান ভিত্তিক চাষের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অপ্রচলিত সবজি চাষ এই বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের সাথে সাথে আরও অনেক বিষয় আজকে উঠে এলো আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার কান্না 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখ। বাপিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল লোকসুরের উপর একটি বেতার প্রতিবেদন।
1: আজ ১১ই জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের বিশেষ অনুষ্ঠান সঙ্গীত রূপক লোকসুরে নজরুল, সংকলন শর্মিষ্ঠা কোলে, ভাষ্যে সম্মান বন্দ্যোপাধ্যায় ও স্বাগতা মণ্ডল মল্লিক, প্রযোজনা হর্ষ পাণ্ডে। সঙ্গীত রূপক লোকসুরে নজরুল।

সুরের দেশ এই বাংলা। এই বাংলার পথে প্রান্তরে অনুরণিত হয়ে ওঠে অজস্র লোকায়ত সুর। কখনো পাহাড়ি পথের বাঁকে কোনো অচেনা মাহুত বন্ধু, কিংবা গাড়িয়াল ভাই গুনগুন করে ওঠে উদাসী ভাওয়াইয়া, আবার কখনো বা পদ্মার বুকে দোলা দিয়ে যায় উদাত্ত ভাটিয়ালি। বাউল, কীর্তন, সারিজারির মতো বিচিত্র লোকসুরের মূর্ছনায় স্পন্দিত এই বাংলা। বাংলার এই লোকায়ত সুর দোলা দিয়েছিল চিরসুন্দরীর পিয়াসী কাজী নজরুল ইসলামের মনেও। তার কলম থেকে জন্ম নিয়েছিল অজস্র লোকসুরের গান।

কাজী সাহেব লোকায়ত সুরের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হয়ে ওঠেন একান্ত শৈশবেই। নজরুলের কাকা কাজী বজলে করিম লেটো গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন। খুব ছোটবেলায় তিনিই নজরুলকে প্রথম লেটো গান লিখতে উৎসাহী করেছিলেন বলে জানা যায়। এই প্রসঙ্গে গবেষক আনোয়ারুল ইসলাম নজরুলের বাল্যজীবন প্রবন্ধে লিখেছেন, বাড়ির অবস্থা ভালো ছিল না, তাই নজরুলও এসব লেটোর দলে গান এবং নাটক রচনা করে দিয়ে অর্থ উপার্জন করতেন। তার বয়স তখন 12 কি 13 বছর মাত্র। এই সময় তিনি কয়েকটি গ্রামে বড় বড় ঐতিহাসিক নাটক ও মেঘনাদ বধ নামে একটি নাটক রচনা করেন। নজরুলের জন্মস্থান বর্ধমানের চুরুলিয়া, সুতরাং তার গানে যে এপার বাংলার লোকসুর একটা ব্যাপক প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক। করুণাময় গোস্বামী তার লেখা বাংলা কাব্যগীতির ধারায় নজরুল ইসলামের স্থান গ্রন্থে জানাচ্ছেন, লেটোর দলের সঙ্গে যুক্ত হবার ফলে তিনি বর্ধমান অঞ্চলের লোক সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ পেয়েছিলেন। সে অঞ্চলে বিশেষভাবে প্রচলিত ঝুমুর গানের সঙ্গে সেই সময়ই নজরুলের পরিচয় ঘটে। পরবর্তীকালে ঝুমুর অঙ্গে বহু গান রচনা করেছিলেন তিনি।

ভাটি অঞ্চলে মাঝিমাল্লাদের কণ্ঠে রণিত হয় বাংলার এক প্রসিদ্ধ লোকসুর ভাটিয়ালি। নজরুল মানুষের বহিমীয়নতাকে কবি নিয়ে গিয়েছিলেন সেই ভাটির সুরের কাছাকাছি। নজরুল জীবনী থেকে জানা যায়, 1936 সালে নজরুল গিয়েছিলেন ওপার বাংলায় চট্টগ্রাম অঞ্চলের সন্দ্বীপে। সেখানেই মাঝিদের মুখে ভাটিয়ালি গান শুনে অনুপ্রাণিত হন তিনি এবং ভাটিয়ালি সুরে লেখেন একাধিক গান।

উত্তরবঙ্গের প্রচলিত লোকগান ভাওয়াইয়া, দিনাজপুর, গোয়ালপাড়া, জলপাইগুড়ি, রংপুর, কোচবিহার এবং ময়মনসিংহ সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে এই গানের প্রচলন। উত্তরবঙ্গের এই লোকজ সুরও প্রভাবিত করেছিল নজরুলকে। জানা যায়, ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিনের কণ্ঠে নদীর নাম সই কচুয়া, মাছ মারে মা মাছুয়া গানটি শুনে সেই সুরে নজরুল লিখেছিলেন, নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা গানটি।

বাংলার বাউল গানের দর্শন ও তার উদাসী মেঠো সুরও দোলা দিয়েছিল কাজী সাহেবের মনে। বাউল সাধনার দেহতত্ত্ব তাদের মনের মানুষকে খুঁজে ফেরার অতলান্তিক আকুতি এবং সুরের সার

নজরুলকে প্রভাবিত করে। বাউলের সুরে অজস্র গান লেখেন তিনি, যেখানে এসেছে দেহতত্ত্বের কথা, এসেছে এক অসীম বৈরাগ্যের ব্যঞ্জনাও।

বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে অজস্র কর্মসঙ্গীত। কাজের সময় শ্রম লাঘবের জন্য গাওয়া বিচিত্র লোকায়ত গান, কৃষানের গান, ধীবরের গান, নৌকা ভাইচের গান, বেদিনীর গান, এমনই কত কি। লোকসুরের ওই অপার বৈচিত্র্যের অবগাহন করেছিলেন নজরুল।

সুরেলা এই বঙ্গ প্রকৃতি যেন মূর্ত হয়ে উঠেছিল নজরুলের কলমে। অজস্র লোকায়ত অনুষঙ্গ, অনন্য লোকায়ত সুরকে এক ভিন্নতর মাত্রায় উন্নীত করেছিলেন নজরুল, যে সুরের মাদকতায় আমরা আজও মুগ্ধ হয়ে আছি মত্ত মধুপের মতো। আর নজরুল আবহমান কাল ধরে কোনো অলোক থেকে তার বিশ্বের বাঁশিতে বাজিয়ে চলেছেন বাংলার অকৃত্রিম রাখালিয়া সুর।

0: তোমরা।
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের বিশেষ অনুষ্ঠান সঙ্গীত রূপক লোকসুরে নজরুল।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সমীক্ষা। শিরোনাম মরমী বিদ্রোহী, বলছেন সুপ্রিয় মিত্র।
1: একটা সময় ছিল যখন বাংলা ভাষা হাঁটত ধীরে, শব্দেরা তখন পায়ে নূপুর পরে চলত, কবিতার ঘরে বাতাস ঢুকত আস্তে, কণ্ঠস্বর থাকত নিচু, আবেগও যেন পর্দা টানা। পৃথিবী ভেঙে পড়লেও বাংলা ভাষা ভদ্রতা ছাড়ত না। তারপর একদিন বাংলার এক অখ্যাত গ্রামের ধুলোবহরা পথ থেকে উঠে এলো এক কিশোর, যে সকালে মসজিদে আজান দেয়, দুপুরে রুটির দোকানে খাটে, আর সন্ধে নামলে যাত্রার আসরে শিব সেজে নাচে। কেউ তখনও বুঝতে পারেনি এই ছেলেটির ভিতরে ঘুমিয়ে আছে এক ঝড়। চুরুলিয়ার সেই ছেলেটির নাম তখন দুখমিয়া। নামেই যেন এক ভবিষ্যতের গোপন ছায়া। অল্প বয়সেই বাবাকে হারিয়েছে, সংসারের অভাব তাকে বড় করে দিয়েছে খুব দ্রুত, কিন্তু আশ্চর্য এই যে দারিদ্র তাকে ছোট করতে পারেনি, বরং তার ভিতরে তৈরি করেছিল এক অদ্ভুত ক্ষুধা, পৃথিবীকে জানার ক্ষুধা। চাচা বজলে করিমের লেটর দলে ঘুরতে ঘুরতে সে শিখছিল অন্য এক জীবন দর্শন। সেখানে আরবি, ফার্সি, বাংলা, পুরাণ, ইসলামী কাহিনী, কৃষ্ণলীলা সব একসঙ্গে মিশে যাচ্ছিল। গানের পাল্টা গান, সুরের পাল্টা সুর, তর্কের পাল্টা তর্ক। আর সেই ভিড়ের মধ্যেই মুখে মুখে ছড়া বানাতে বানাতে এক কিশোর বুঝে ফেলছিল মানুষের পরিচয় ধর্ম নয়, মানুষ। তারপর সে সেনাবাহিনীতে যোগ দিল। সেখানে তার ভেতরে তৈরি হচ্ছিল অন্য এক মানুষ। ফার্সি কবিতা, বিশ্ব রাজনীতি, নানা ভাষার ভারত সব মিলিয়ে তার ভিতরে জন্ম নিচ্ছিল এক আন্তর্জাতিক চেতনা। সে বুঝতে শিখছিল দেশপ্রেম মানে মানুষের মুক্তি। তারপর একদিন বাংলা ভাষা আচমকা বজ্রপাত শুনল। বলো বীর, বলো উন্নত মমশির। হ্যাঁ, তিনি কাজী নজরুল ইসলাম। তার বিদ্রোহ ছিল অন্যরকম। নিচ্ছের অতিমানব যেমন শীতল, একাকী ও ক্ষমতার দীপ্তিতে উজ্জ্বল, নজরুলের বিদ্রোহী সত্তা তেমন নয়। তিনি একদিকে ঘোষণা করছেন, আমি মেদিনী নভ আকাশ ছাপিয়া, আবার পরক্ষণেই বলছেন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস।

হাহুতাশ আমি বঞ্চিতের, শক্তি আর করুণার এই বিরল মিশ্রণই তাকে অনন্য করে তোলে। তার দ্রোহ ধ্বংসের জন্য নয়, বরং জরাগ্রস্ত সমাজকে ভেঙে নতুন এক মানবিক পৃথিবীর স্বপ্ন দেখা। তাই তার বিদ্রোহী কবিতা শুধু কবিতা ছিল না, ছিল রাষ্ট্রের কাছে আতঙ্ক। ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল। পরবর্তীকালে

0: ও মনে কবিতার জন্য কারারুদ্ধ হতে হয় কবিকে। কারাগারে বসেও তিনি মাথা নত করেননি, অনশন করলেন। তার শরীর ভাঙছিল কিন্তু স্বর ভাঙেনি। তিনি বুঝেছিলেন রাষ্ট্রের সবচেয়ে বড় ভয় বন্দুক নয়, স্বাধীন চিন্তা। ধর্মের পরিচয় তাঁকে আবদ্ধ করা যায়নি, তার ব্যক্তিগত জীবনেও যেন সেই দর্শনেরই সম্প্রসারণ ঘটে। নিজের সন্তানের নাম রাখলেন কৃষ্ণ মোহাম্মদ। শুধু তাই নয়, নারী নিয়েও তার ভাবনা সময়ের চেয়ে বহু এগিয়ে। যখন সমাজ নারী শিক্ষা নিয়েই দ্বিধাগ্রস্ত, তখন তিনি লিখছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভাষাতেও তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। তৎসম শব্দের পাশে বসিয়ে দিলেন আরবি, ফার্সি, তুর্কি শব্দ। খুন, হোস, আঞ্জাম, খোসামদেদ, সেগুলি তার কলমে বাংলা ভাষারই অংশ হয়ে উঠল। তিনি প্রমাণ করেছিলেন ভাষা কোনো জাদুঘর নয়, ভাষা নদীর মতো প্রবহমান। আজ কর্পোরেট শাসিত বিভাজিত পৃথিবীতে দাঁড়িয়ে তাই নজরুল আবার ফিরে আসেন। তার সেই বজ্রকণ্ঠ যেন এখনও ভেসে আসে, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। সেই দিন কি এসেছে?
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম মরুমি বিদ্রোহী, বললেন সুপ্রিয় মিত্র। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করনা চাহতা হুঁ। ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রহা, এক নয়ে সংকট কে বীজ বোয়ে যা রহে, আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজবানো কি রোজি রোটি ছিন রহে, এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায়, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर ডেমোগ্রাফি মিশন শুরু করতে নির্ণয় কিয়া হ্যায়।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে।

0: সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রপাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

0: আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে পাঁচটি স্থানে চল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। IPL ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় রয়েছে আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী শুনবেন নাটক বনবুড়ি, রচনা অঞ্জলি রায়, প্রযোজনা আশিস গিরি। রাত 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা, এই বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে চঞ্চল মজুমদার এবং দেবাশিস ঘোষ। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। 9:30 শ্রবণী, নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর মাধুন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুরঙ্গনা গুপ্ত। 10:45 নজরুলগীতি শিল্পী সুধা বিশ্বাস। রাত 11টায় পুরাতনী গান পরিবেশনায় তানিয়া দাম। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত ৮টায় রয়েছে ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরেই সংবাদ, তার আগে বিজ্ঞাপনী।
2: পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওই বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। এরপর মুখ্যমন্ত্রী লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ঈদের নামাজ এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেডে হবে বলে ঘোষণা করা হয়েছে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত এরাজ্যে চালু করা হবে। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিনে গানে কবিতায় তাকে স্মরণ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণ মাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে হলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: কেন্দ্রের এক পের মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য গাছ দেবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে 15, 16 এবং 17ই জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে মানুষকে অবহিত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ

0: হচ্ছে ভারত সরকার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। 5ই জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর দুটো দপ্তর নোডাল থাকবে, তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য।
1: মুখ্যমন্ত্রী জানিয়েছেন আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। এই পরিষেবার নাম রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্থির করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। ঈদের নামাজ এবার রেড রোডে নয়, ব্রিগেডে হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধি নিষেধে শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2000 পুলিশ মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে এখন বৈঠক করছেন। বিরোধী দলের কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাসের পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29শে মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকে জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ প্রাপ্ত অর্থ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণা। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী ছাড়াও রয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য শক্তিপদ জানা এবং শ্রেণী শিক্ষিকা। আজ সকাল থেকেই ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা এই গাফিলতির জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে তিনি বলেন,
2: আমরা প্রত্যেকের সাজা চাই, শুধু অ্যারেস্ট করলে হবে না, কদিন পর বের পেয়ে বেরিয়ে আসবে। আমরা অ্যারেস্ট চাই না, আমরা আমার ছেলেকে যারা তীরে তীরে মেরে ফেললো ওদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক সাজা চাই। ওরা যেন কোনোদিন জেল থেকে না বেরোতে পারে, আমার ছেলে যেন আমার কোলে যেমন ফিরে আসবে না, ওরাও যেন আমার বাড়ির কোনোদিন না ফিরতে পারে। পুলিশ প্রশাসন সবার কাছে আমার একই আবেদন।
1: কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে গভীর শ্রদ্ধায়। রাজ্য সচিবালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান পদস্থ আধিকারিকগণ। বিধানসভায় কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যরা।

0: এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি জেলা সদর ও মহকুমায় কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটদের সঙ্গে অংশগ্রহণ করেন স্থানীয় নজরুল প্রেমী সকলে। কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কবির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। আজ সকাল থেকেই রাজ্যের বহু জায়গায় তাঁর দৃপ্ত লেখনী সোচ্চার ছিল পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে।
1: আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামীকালের জন্য 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে 3টি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: শুরু হচ্ছে আজকের প্রসঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে চির সংগ্রামী নজরুল, এই শিরোনামে বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনায় বসেছি, চির সংগ্রামী নজরুল।
5: কেউ বলেছে বিদ্রোহী কবি, কেউ বলেছেন প্রেমের কবি, এই রকম সবটা মিলিয়ে প্রেম না থাকলে কারোর মধ্যে কি বিদ্রোহ আসে?
0: আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত। বাঁধনদা, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। তার জন্ম 1899, ঠিক 10-11 বছর যখন বয়স, তার মধ্যে তিনি বাবাকে হারিয়েছেন। যখন 11 বছর বয়স, তখন তিনি গ্রামের মক্তবে শিক্ষার যেখানে সূচনা হয়েছিল সেখানেই পেট চালাতে শিক্ষকতায় যোগদান করছেন, মসজিদে ইমামতি করছেন, মাজার শরীফে খাদেমগিরি করছেন, সবই করেছেন।
5: আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে নজরুল খুব অল্প বয়সে একটা বিস্ফোরণের মতো তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে গেছেন আমাদের এই বাংলায়, কিন্তু তার শুরু থেকেই শেষ পর্যন্ত জীবনটা ছিল খুব সংগ্রামের জীবন, বিশেষ করে ছোটবেলাটা। তো সেই ছোটবেলা থেকে যদি একটু শুরু করি, আপনি কোন জায়গাটা থেকে বেশি বলতে আগ্রহী হবেন?
6: আসলে বর্ধমান জেলা একটা গ্রামের, একটা বলতে গেলে খুব একটা সম্পন্ন পরিবার ছিল তা নয়, ছিল কিছু সামান্য জমি জমা। আর সেইখানে একটি ছেলে, সে হঠাৎ দেখলো তার 8-9 বছর বয়সের সময় সে পিতৃহীন হলো। সে তখন তো জলপাড়ার মতো অবস্থা, ভাই বোন অনেকগুলো সেই সময়, অথচ পড়াশোনায় অত্যন্ত মেধাবী। সেই বয়সেই গ্রামের মক্তবে পড়াশুনো করতেন এবং সেই প্রাইমারি স্কুলে পড়াশোনার সময় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এবার বাবা যখন মারা গেলেন কাজী ফকির আহমেদ, তখন তিনি ঠিক করলেন কোথায় যাবেন, কি করবেন। গ্রামের লোকরা বলল, মাইনে না পাও, তুমি স্কুলেই পড়াও, লাউটা মূলটা কলাটা শাকসবজি গ্রামের ছেলেরা এসে দেবে, তুমি পড়াও, মাইনে না হোক। কে কেউ বলে না 1 টাকা না 2 টাকা নাকি মাইনে পেতেন। যাই হোক, এই যে প্রতিকূলতার বিরুদ্ধে তার জয়যাত্রা শুরু হলো। জয়যাত্রা এই জন্য বলছি, যে মানুষ প্রতিকূলতাকে স্বীকার করে নেয় তার জয়যাত্রা হয় না, তার সেটা হয় দুঃসহ যাত্রা। আর যে মানুষ প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে গ্রহণ করে তার পক্ষে সেটা কিন্তু জয়যাত্রা।

0: বাধদা লেটোর দলে তো এই সময়ে
1: বছরদুই বাদে তার কাকা কাজী বজলে করিম সম্পর্কীয় কাকা, তিনি একটা লেটোর দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার কাছে গিয়ে লেটোর দল টল দেখে তার উৎসাহ জমে গেল। অল্প বয়স 9-10 বছর বয়স পর্যন্ত বেশ কিছুটা লেটোখানে গানটান কাকার কাছে শিখলেন, এবং শিখে দেখা গেল কয়েক মাইল দূরে গ্রামের আরেকটা লেটোর দলে গিয়ে উনি জয়েন করলেন। ওইটুকু বাচ্চা ছিল 10-11 বছর, কিন্তু তিনি অত্যন্ত সফল হলেন এই কারণে যে দেখতে খুব সুন্দর ছিল, টলটলে চেহারা, জাগড়া জাগড়া চুল, নিচে নিচে সে গান করে, সে ভয় পায় না, এবং তার মধ্যে কোনো সংশয় নেই, জড়তা নেই,
2: অকুত ভয়।
1: এবং সে ওই শুনে শুনে শুনে শুনে দেখলো যে এক কাজ করে না, আমি পালাগুলো আমিই লিখি না কেন, না না বুদ্ধবুতুম রাজপুত্র চাষার সং ষোলো সতেরোটা উনি পালা লিখেছিলেন জীবনে। এইভাবে করে সে সমস্ত একটা ওস্তাদ গোদার দলে গেলেন। গোদা দেখলেন যে ও অভাবী ছেলে, ওকে সামান্য 2 টাকা দিতেন মাইনে।
0: রুটির দোকানে কাজ কখন
1: ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আসানসোলে আরামবাগে এক ভদ্রলোক, তার একটা রুটির দোকান ছিল, তার জন্য আঠাপাটা মারতে হতো। তবে ওকে বললো যে তুই কাজ করবি, তোর কাজ কর। তখন ও দেখলো কোথায় যাবে, আবার বাড়িতে ফিরে যাবে, লজ্জাও করছে। হঠাৎ দেখলেন ওই বাড়ির দোতলায় এক ভদ্র থাকতেন, দারোগা রফিজুল্লাহ তার নাম, তার সন্তানাদি ছিল না, তিনি আর তার বউ দোতলায় থাকতেন। তো রফিজুল্লাহ একদিন আপনি গিয়ে দেখে যে একটা ছোকরা আটা মাখছে ওই তলা রুটি করার জন্য, আর আপন মনে গান গাইছে। ওই গান শুনে বললাম একটু ভালো মজার গান গাইছে, তখন তুই কোথায় থাকিস? বলে এই তো এই দোকানে কাজ করি। রাতে থাকিস কোথায়? মানে সিঁড়ির তলায়, মানে ওর বাড়িরই সিঁড়ির তলায় শুয়ে থাকে। বলে না তোকে সিঁড়ির তলায় থাকতে হবে না, তুই আমার গান শোনাবি, তামাক টামাক সাজিয়ে দিবি, বলে উপরে নিয়ে গেলেন। এইভাবে জীবন শুরু হলো। রফিজুল্লাহ সাহেব বললেন এক কাজ কর মহর্ষি, বললে যা আমার ভাইয়ের সঙ্গে চলে যা, ওখানে ব্যবস্থা করে দেবো, আমি তোকে লেখাপড়া এত পড়াশোনায় ভালো, লেখাপড়াটা আগে শেখার দরকার। চলে গেল ময়মনসিং গিয়ে সেখানে কয়েকদিন বাদে গণ্ডগোল লাগলো, তখন ওর মামার বাড়ি থেকে ওকে একটা জায়গায় থাকবার ব্যবস্থা করে দিল। প্রতিদিন দীর্ঘ পথ 5-7 মাইল হেঁটে যেত, হেঁটে আসতো। একটা স্কুল হয়েছিল নতুন 1 বছর আগে, তার নাম নবীরামপুর স্কুল, সেই স্কুলে ভর্তি হয়ে গেল ক্লাস 7-এ। সে 1 বছর ছিল, ভালোই ছিল, বাড়িওয়ালার যে বাড়িতে থাকতো বেচালি ব্যবসায়ী তার মেয়েদের পড়াতো, তার মধ্যে খেতে পেত, আর হেঁটে স্কুলে যেত, সে বছরও ফার্স্ট হয়ে গেল। তখন দেখলাম বাংলায় উচ্ছেদ বেশি নম্বর দিয়েছে আরেকজনকে পার্সিয়ালিটি করে, কিন্তু বাংলা বোঝে না, আমি ভালো দিয়েছি। এই নিয়ে তর্ক বিতর্ক হয় স্কুলের হেডমাস্টার মাস্টারের সঙ্গে, কাউকে কিছু না বলে পরদিন হাওয়া ওখান থেকে। চিরপথিক আর কি, ওই আমাদের রবীন্দ্রনাথের অতিথি গল্পের মতো। হ্যাঁ, সে পালিয়ে এলো, এসে আবার সে আসানসোলে চলে গেল,
0: মানে আবার বর্ধমান।
1: সে দেখলো ওর এক মামা, তিনি বললেন তুই ওখানে পালিয়ে এলি কেন, বা গেলি? বললো না আমার ভালো লাগছে না ওখানে। বললো না যে এই কাণ্ড হয়েছে। তখন ও বললো এখানে এক কাজ কর, এখানে একটা স্কুল আছে রানীগঞ্জে জমিদারবাবুদের, সেই স্কুলে তুই ভর্তি হয়ে যা, আমি ব্যবস্থা করে দেবো। ভর্তি করার পর অ্যানুয়াল পরীক্ষা যখন হলো, এর থেকে তোকে নেয় না ওঠে, ওকে ডবল প্রমোশন দিয়ে দিল, এত ভালো ছিল পড়াশোনায়।
0: বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ তো তৈরি হচ্ছিল।
1: ওই স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, নজরুল তার সঙ্গে ভিড়ে গেলেন, দেখলেন না কথাবার্তা অন্যরকম। নিবারণ, নিবারণ চক্রবর্তী একজন মাস্টারমশাই ছিলেন, তিনি বিপ্লবী দলের সদস্য ছিলেন। ওর যে ইয়ে পিসি দুপুরিওয়ালা দেবী, তিনি রডা মামলার পিস্তল লোকে নিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন জাউতলাতে। এরা সব বিপ্লবী দলের তখন গন্ধ পেয়ে রোজ ছুটির পরে ওই নিবারণের চেলা হয়ে গেল সবাই। তখন এই হতে হতে হতে হতে একদিন বন্ধু হয়ে গেল ওর সঙ্গে পাশের স্কুলে রানীগঞ্জ হাই স্কুলে একটা ছোকরা, সে হচ্ছে রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চাটুর্যের নাতি, তার নাম সুরেশানন্দ মুখোপাধ্যায়। ওদের একটা মাটির ঘর ছিল, সেখানে ওকে থাকতে দিয়েছিল বিনে পয়সায়। ওই রায়বাহাদুর একটা ঘরে 4টে খাটিয়া, 4টে মুসলিম ছেলে, ওখানে থাকতো, সুরেশানন্দ আসতো ওখানে।
0: সৈন্যবাহিনীতে কাজ করতে তো করাচি, এরপর
1: পরীক্ষা দিতে গেল, ডবল প্রমোশন পেয়ে গেছে নজরুল, ক্লাস 10-এ উঠে গেল। ক্লাস 10-এ উঠার সময় রোজ বিকেল ওরা হাঁটতে বেরোতো, হাঁটতে বেরোতে বেরোতে গিয়ে দেখে যে পোস্টার পড়ে গেছে যে বেঙ্গলি ব্যাটালিয়ন তৈরি হয়েছে, সেখানে যা যা জয়েন করতে চাও কলকাতার হিন্দুর কাছে লালবাড়িতে গিয়ে দেখা করো। তো বললো যাবি?
2: প্রথম বিশ্বযুদ্ধে
1: যাবি? ছ নজরুল বলছে যাবি, কাউকে বলিস না তাহলে? সুরেন্দ্র বললো না না, মামা টের পেলে আমাকে নিয়ে আসবে, আমি তো মামার বাড়ি।

0: থাকি, কাজে আমাকে তাড়িয়ে দেবে। যাই হোক, বললো দুজন মিলে কলকাতায় চলে এলো কাউ কিছু না বলে, রিক্রুটমেন্ট ইয়েতে লাইন দিল গিয়ে। চেহারাটা ভালো ছিল, নজরুলের তাকড়া চেহারা ছিল। নজরুলের হয়ে গেল সুরেন্দ্র আনফিট, নজরুল চলে গেল সৈন্যবাহিনীতে, সুরেন্দ্র বাড়িতে রইল, সুরেন্দ্র লজ্জায় মরে। এইভাবে চলে গেল যুদ্ধক্ষেত্রে। ওখানে গিয়ে শুনলো করাচি হয়ে নৌসেরায় ট্রেনিং ছিল, ট্রেনিং শেষে করাচি নৌসেরায়, সেখানে গিয়ে অনেক বন্ধুবান্ধব পেয়ে গেল। তার নতুন জীবনে একটা দীক্ষান্ত হলো। সেখানে গিয়ে শুনলো গোপনে রুশ বিপ্লবের খবর, ইস্কা কাগজের কপি পেল। তারপরে এইসব দেখে দেখে অন্য আর তো জীবনটা দ্রুত পরিবর্তন এসে গেল যে দেশকে স্বাধীন করতে হবে, পরাধীন দেশের মানুষ অপমান কর, তার মধ্যে বাঁচা যায় না। এই সব ঠিকঠাক করে করে তো চলে গেল যুদ্ধে। যুদ্ধে গিয়ে পাঁচটা প্রমোশন পেল, আর বাড়িতে টাকা পাঠাতো, 8 টাকার মতো মাইনে পেত। তখনকার দিনে বাড়িতে টাকা পাঠালে সবাই খুশি, ছেলের টাকা পাঠাচ্ছে। ওকে কথা বললো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা ওয়ার প্রেজেন্টেশন পাবে বিলে লন্ডনে পাঠানো হবে। নজরুলের নাম ছিল, কিন্তু শেষ মুহূর্তে নাম পাঠালো নজরুলকে। নজরুল ছিল পোশাক ঘরের ইনচার্জ, তখন ওর টাইটেল ছিল হাবিলদার। তারপরে তখন ও কী করে, ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে আসছে।
1: ফিরে এসে শৈলজানন্দের ওখানেও তো সমস্যা তৈরি হয়েছিল।
0: শৈলজানন্দের মেশে গেল একদিন, তিন চার দিন থাকার পর দেখলো সব যারা কাজকর্ম করে ঠাকুর চাকরা বলি না, মুসলিম ছেড়ে পড়বো, বাসনটা আমরা দেবো না। শৈলজানন্দ লজ্জায় মরে। শৈলজানন্দ ফিরে এসে দেখে যে ও পালিয়ে গেছে ওখান থেকে। কোথায় গেছে কোথায় গেছে খুঁজে দেখলো 32 নম্বর কলেজ স্ট্রিটে। মুজাফর আহমেদের সঙ্গে তার চিঠিপত্রে যোগাযোগ ছিল, কারণ তখন একটা মুসলিম সাহিত্য সমিতি একটা পত্রিকা ছিল, মুসলমান সাহিত্য পত্রিকা, সেখানে একটা কবিতা পাঠিয়েছিল ওই জেলখানা থেকে, সৈন্যবাহিনীতে ক্যাম্প থেকে। সেটা মুজাফর আহমেদ ছাপিয়ে দিয়েছিল, নামটাও ওই দিয়েছিল মুক্তি। সেই সময় ওই ঠিকানাটা জানাচ্ছিল, ও গিয়ে কলকাতা এসে কলেজ স্ট্রিটে মেডিকেল কলেজের সামনে দেখা করলো, করে বললো আমি চলে এসেছি। বললো তো কী করলেন এখন? ও তাই ভাবছি হলে এখানে থেকে যান, আপনি কি আর সৈন্যবাহিনীতেও যাওয়ার উপায় নেই, আর আপনি তো মেসেও যাবেন না, অপমানিত হয়েছেন। এই মুজাফর আহমেদের সঙ্গে থেকে কী করে কী করে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। কাগজে একটা বিজ্ঞাপন বেরোলো, একদিন ফজলুল হক একটা বিজ্ঞাপন দিয়েছেন একটা মুসলিম কাগজ বেরোবে সম্পাদক চাই। তো দুজন অ্যাপ্লাই করলো ফজলুল হকের কাছে। ফজলুল হক তখন হাইকোর্টে প্র্যাকটিস করে, নাম করা উকিল। দুজনকে নিয়ে বলে একটা কাগজ বার করতে হবে, তোমার পারবে? বলে হ্যাঁ পারো। বলে নতুন কাগজ বেরোলো নবযুগ, নবযুগ কাগজ বেরোলো, এবং দেখা গেল সাপ্তাহিক নবযুগে নজরুল সব এমন লেখা শুরু করলো গরম গরম, যাতে খুব বিখ্যাত হয়ে গেল কাগজটা। হ্যাঁ, এবার আসলে তো মূল সংগ্রাম, অর্থাৎ প্রত্যক্ষ রাজনীতিতে এসে যে সংগ্রাম লড়াকু, সেইটার মধ্যে প্রবেশ করলেন।
2: আচ্ছা, কাব্য সাহিত্যের জগতে তাকে যে ঠাঁই পেতে হয়েছিল, সেখানেও কি তাকে খুব লড়াই সংগ্রামের মধ্যে না তাকে সাদরেই?
0: না না, কে সাদরে নেবে, কেউ সাদরে না। দুই একটা কাগজে কাজ করেছিল, সেও টেম্পোরারি, তারা চেয়েছিল খাটিয়ে নিতে। যেমন সহকারী কাজ করেছে কিছুদিন নাসিরুদ্দিন সাহেবের, আবার আজাদ বললো আমি টাকা দেবো, এসো, টাকা দিত না ঠিক মতো। তারপরে নবযুগ কাগজের তখন বন্ধ হয়ে যায় যা অবস্থা, এবং ফজলুল হক সাহেবও চাইছিলেন যে নজরুল এত গরম গরম কথা লিখছে, ওকে না রাখাই ভালো। মুজাফর সাহেবকে বললো তুমি চালাও। মুজাফর সাহেব চালতে গেল, পারলো না, তখন আরেকজন নিজের লক্ষ্যে রাখলো, সে কাগজটা প্রায় তুলেই দিল।
2: এইভাবে তিনি তো কোনো সময় তার আদর্শের সঙ্গে
0: না
2: কম্প্রোমাইজ আপোষ করেন
0: না, করেননি বলেই তো, করেননি বলেই তো নিজে কাগজ করলেন। এবার ওই জায়গায় আমি নিজে কাগজ না করলে কেউ আমাকে মানবে না।
2: তো এই যে সময় দাঁড়িয়ে আমরা নজরুলকে চর্চা করছি, নজরুলের দৃঢ়চেতা মনোভাব
0: সেই সময়ে ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতি ছিল সেখানে আনকম্প্রোমাইজিং আন্দোলন ছাড়া ইংরেজ শক্তি কখনো পরাই করতো না সেসব আন্দোলনকে। এবং কাজী নজরুল ইসলাম গোপনে তলে তলে বিপ্লবী দলের সঙ্গে যোগ দিলেন, খেতে পেতেন না, তার মানে সেই অবস্থায় কী করে, চাকরি নেই বাকরি নেই। তখন উনি কাগজ বার করলেন, লাঙল কাগজ, লাঙল কাগজ বার করলেন। লাঙল কাগজ তো পার্টির কাগজ ছিল, ওর গোপনে একটা কমিউনিস্ট পার্টি গঠন করবে বলে একটা দল করেছিল, বঙ্গীয় প্রজা কৃষক সমিতির দল, তাদের হয়ে এই করছেন, কৃষ্ণনগর থেকে আসা যাওয়া করতেন। কারণ হচ্ছে এখানে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল, ও বিয়ের হঠাৎ বিয়ে করে ফেললো, বিয়ের পরে প্রচুর ধার দেনা হয়ে গেল 7,000 টাকার মতো তখনকার দিনে। সেই টাকাটা উনি বন্ধু সেগুলো শোধ দেওয়ার ব্যবস্থা করলেন, এবং কৃষ্ণনগরের সরকার বাড়ির ওরা শোধ দিয়ে ওকে কৃষ্ণনগরে নিজেদের বাড়িতে নিয়ে রাখলো।
2: এই যে বিদ্রোহী কবিতা বা অনেক কবিতা দিয়ে ওনার ধরুন আমার কৈফিয়ত বা গানেতে যে আরবি ফার্সি শব্দের প্রয়োগ, তার সঙ্গে আরেকটা কথা বলি, তার সঙ্গে হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন সাহিত্য আমাদের রামায়ণ মহাভারত এই যে সমস্ত
0: ব্যাপার ছিল যে কোনো বিষয়ে উৎসাহ, বিশেষ করে প্রত্যেকটা ধর্মের দলমত নির্বিশেষে কোরআন যেমন পড়েছেন তেমনি গীতা উপনিষদ বেদ এইসব নানাভাবে পঠন পাঠন করেছেন, করার ফলে একদিকে যেমন উর্দু ফার্সি এগুলো শিখেছিলেন পাশাপাশি এগুলো করেছিলেন।
2: যারা খুব অর্থমুখী শিক্ষার কথা অর্থমুখী প্রয়োগের কথা ভাবে,
0: ওর মধ্যে জীবনে
2: দাঁড়িয়ে নজরুল
0: ওর জীবনে রোজগার কম করেনি, বাড়িতে দারুণ রেখেছে, গাড়ি কিনেছে দুবার তিনবার, তারপর অনেক কিছু করেছে, কিন্তু তথাকথিত যে ব্যবসায়ী মনোভাবন্ন তিনি ছিলেন না, লোকে ঠকিয়েছে, টাকা নিয়েছে, দান নিয়েছে, দেয়নি, নানাভাবে লোককে সাহায্য করেছে, এই করতে করতে তারপর তো স্ত্রীর অসুস্থতা ওকে একেবারে পথে এসে নামালো, সমস্ত বন্ধক দিয়ে সব দিয়ে টিয়ে দিয়ে সব কিছু শেষ হয়ে নিশ্চিত এরকম একটা ট্র্যাজিক পরিণতি হলো, নিজের ওই হলো শেষ হয়ে গেল 76 বছর বয়সে।
2: যে নজরুলকে নিয়ে আমরা আলোচনা করছি সেই নজরুলের
0: সত্যতা, নজরুলের সাহস, নজরুলের প্রকৃত দেশ প্রেম, নারীর সম্মান রক্ষার যে আদর্শ সেইটা, হ্যাঁ একটাকেও যদি আমরা কিঞ্চিত মাত্র অনুসরণ করতে পারি তাহলে মনে করব যে নজরুল চর্চা, নজরুল শিক্ষা, নজরুলকে জানা সার্থক হয়েছে।
2: আজকের আলোচনায় আমরা বিশিষ্ট নজরুল গবেষক বাঁধন সেনগুপ্তর সঙ্গে আমরা কথা বললাম, আমরা সবাই সমৃদ্ধ হলাম অনেক নতুন তথ্য থেকে। শ্রোতা বন্ধুদের আমাদের আকাশবাণী সংবাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বাঁধনদাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।
3: শুনলেন আজকের প্রসঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে চির সংগ্রামী নজরুল এই শিরোনামে বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
4: সকালের দিকে আকাশ ছিল মেঘলা, ঝরেছে কয়েক পশলা বৃষ্টি, তারপরই বদলে গেছে পরিবেশ। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে গরমের তীব্রতা। এর মধ্যে গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে বেশ কিছু অনুষ্ঠান, আমরা উপস্থিত থেকেছি কয়েকটি অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের খবরাখবর নিয়েই শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে রাজা রামমোহন রায়ের জন্মদিন উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গত 22 মে ছিল রাজা রামমোহন রায়ের 255তম জন্মদিন। এই উপলক্ষে রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের উদ্যোগে সংস্থার নিজস্ব সভাঘরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আয়োজিত হয় আলোচনা সভা, প্রদান করা হয় পুরস্কার, পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যাপক ডক্টর শক্তি সাধন মুখোপাধ্যায় বলেন,
5: রামমোহন সম্পর্কে আমরা প্রথম নামটা উচ্চারণ হলে পরি আমাদের প্রথম যেটা মনে হয় যে তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা। আর যারা একটু সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে তাদের রামমোহনের নাম মনেই প্রথম মনে হয় যে সতীদাহ প্রথার অর্থ করেছিলেন। দুটো পরিচয় ছাড়াও আর একটা পরিচয় তাদের কাছে আছে, সেটা হচ্ছে এই সরকার ঠিকঠাক করছে কিনা, ঠিক চালাতে পারছে কিনা, কোথায় কোথায় তার দোষ হচ্ছে, কোথায় কোথায় তার ত্রুটি হচ্ছে, এইসব ব্যাপার রামমোহন রায় কিন্তু ওই পার্লামেন্টে যেমন সাংসদ থাকে বিরোধী পক্ষের, তার যে কাজ সরকার তো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ বিদেশের লোক, রামমোহন রায় বিরোধী, বিরোধী পক্ষের সাংসদ অর্থাৎ হিসেবে তিনি যা করার সেইটা তিনি এত ভালোভাবে করেছেন যে সেই কারণে তার কথাটা মনে হয়। কিন্তু রামমোহনের যে ভিত্তি যেটা, রামমোহন যার উপর দাঁড়িয়ে আছেন, কিসের উপর দাঁড়িয়ে আছেন, রামমোহন দাঁড়িয়ে আছেন কিন্তু লেখাপড়ার উপর। তার পুরো দাঁড়িয়ে থাকার ব্যাপারটা হচ্ছে লেখাপড়ার উপরে তিনি দাঁড়িয়ে আছেন। কিরকম লেখাপড়া না, তিনি বাংলা ভাষা জানেন, তিনি ইংরেজি ভাষা জানেন, তিনি আরবি ভাষা জানেন, তিনি ফার্সি ভাষা জানেন, তিনি গ্রিক ভাষা জানেন, তিনি হিব্রু ভাষা জানেন, তিনি হিন্দি ভাষা জানেন,

0: তিনি উর্দু ভাষা জানেন, আর এক একটা ভাষা জানা মানে কি, বাংলা ভাষাতে যা লেখা হয়েছে সব তার দখলে, ইংরেজিতে যা লেখা হয়েছে সবটাই তিনি পড়তে পারেন, মাতৃভাষায় যা লেখা হয়েছে সেগুলোও তার আয়ত্তের মধ্যে, গ্রিক ভাষা অল্প স্বল্প জানতেন, যার যা জানার দরকার গ্রিক ভাষা থেকে সেটা তিনি পড়তে পারেন, হিব্রু ভাষা সেটাতেও তিনি লিখেছেন, আরবি ভাষা তিনি একেবারে মাতৃভাষার মতো বলতে পারতেন। তা এতগুলো ভাষা জানা যে লোক তা ভাবা যায় না, সারা পৃথিবীতে এতগুলো ভাষা জানা মানুষ তখন প্রায় ছিল না বললেই হয়, এত পণ্ডিত। এটা হচ্ছে একটা দিক। আর দুই হচ্ছে, আচ্ছা ধর্মের ব্যাপারগুলো যারা জানি আমরা, আমি যে ধর্মের লোক যদি আমি খুব ধার্মিক হই, তাহলে পরে আমি কী ধর্ম সম্পর্কে জানবো, হিন্দু ধর্ম, যে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সে ইসলাম ধর্মটা ভালো করে জানবে, যে লোক খ্রিস্টান সে খ্রিস্টান ধর্মটা ভালো করে জানবে। রামমোহন এমন একটা লোক যিনি হিন্দু ধর্মের একেবারে প্রাচীন সব গ্রন্থ শাস্ত্র সব তার পড়া ছিল, ইসলাম ধর্মের কোরআন থেকে আরম্ভ করে আরবি ভাষা এবং পার্সি ভাষা তার সম্পর্কে যা আলোচনা হয়েছে ধর্মের সব কথাবার্তা সব তিনি জানতেন। আর খ্রিস্টান ধর্মের ওই একত্ববাদ, ইউনিটারিয়ান, ট্রিনিটি, ত্রিত্ববাদ, এ সমস্ত ব্যাপারের একবারে ভেতর পর্যন্ত তিনি জানতেন। এই যে তিনটে ধর্মকে জানা, এ মানুষ কোথায়? রামমোহন রায় সেই রকম মানুষ যিনি তিনটে ধর্মের সমস্ত ব্যাপার স্যাপার যার আয়ত্তের মধ্যে ছিল। তার ফলে কি হয়েছে না, তিনি যা বলতে গেছেন সেটা তো লোকের পছন্দ হয়নি, এত বড় পণ্ডিতের কথা তো লোকে বুঝতে পারবে না কি তিনি বলছেন কেন বলছেন। সব রাজদরবারে জমিদারের বাড়িতে সব সভাপণ্ডিতরা বলেছিল, চতুষ্পাতির বড় বড় পণ্ডিতরা ছিল, সব রামমোহনকে ধরে দেয়, হ্যাঁ তুমি কি বলছো, এটা এটা তো নেই শাস্ত্রে। রামমোহন তাদের দেখিয়েছেন যে হ্যাঁ আছে, তোমরা জানো না। সতীদাহ প্রথা রদ করতে যাচ্ছেন যখন, ঈশ্বর সম্পর্কে যখন তিনি কথাবার্তা বলতেন, মেয়েদের সম্পত্তির অধিকার নিয়ে যখন তিনি কথা বলতেন, বলতেন তোমরা জানো না এই দেখো শাস্ত্রে আছে। খ্রিস্টান ধর্মের মিশনারিরা ছিলেন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারি বিখ্যাত পণ্ডিত উইলিয়াম কেরি, মার্সম্যান, ওয়ার্ড তাদের সঙ্গে তর্ক করেছেন, সে তর্কে কার খ্রিস্টান না কার। আর ইসলাম ধর্মের ব্যাপার যেটা প্রথম তার যে বই সেটা ভূমিকাটা হচ্ছে আরবি ভাষায় লেখা, আর টেক্সট যেটা ভেতরটা যেটা সেটা ফার্সি ভাষায় লেখা। তিনি একটা পত্রিকা সম্পাদনা করতেন মিরাত উল আকবার, আকবার খবর, আকবার মিরাত, মিরা দর্পণ, সমাচার দর্পণ, এটা ফার্সি ভাষায় সম্পাদনা করতেন। সেই আধুনিক মানুষের রামমোহন রায় তার যে বিশালত্ব এবং তার যে মহত্ব সেটা কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ বলেছেন যে ইংরেজরা আসার পর এবার ভারতের কী হবে, কোন রাস্তা দিয়ে চলবে, এই রাস্তাটা ঠিক করে দিয়েছিলেন যিনি, তার নাম রামমোহন রায়। তখন ভারত প্রতীক কথাটা বলা হয়েছে, ভারত প্রতীক এটা রবীন্দ্রনাথের দেওয়া উপাধি, অর্থাৎ ভারত কোন পথে পথ চলবে সেইটা প্রথম ঠিক করে দিলেন রামমোহন রায়। রামমোহন রায়ের মূল কথাটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের চারপাশে নানা রকম জিনিস আছে, নানান বক্তব্য আছে, কোনটা নিতে হবে আর কোনটা বাদ দিতে হবে, এই বিচার করার যে ক্ষমতা, প্রথম রামমোহন রায় সেটাকে বিচার করে বললেন যে ইংরেজদের লার্নিং যেটা ওয়েস্টার্ন লার্নিং, বিজ্ঞানে এগিয়ে গেছে, দর্শনে এগিয়ে গেছে, রাষ্ট্রনীতিবিদ্যায় এগিয়ে গেছে, বাণিজ্যবিদ্যায় এগিয়ে গেছে, সমরনীতিতে এগিয়ে গেছে, তাদের যা ভালো ভালো দিক সেটা আমাদের নিতে হবে। হিন্দু ধর্মের প্রাচীন উপনিষদের যে উপলব্ধি আছে, আচার আচরণ জলে ডুবে থাকতে হবে, বরফে দাঁড়িয়ে থাকতে হবে, সব শনিবার দিন বেগুন খাওয়া যাবে না, এইসব নয়, আসল ধর্মের ব্যাপার কি এই যখন শাস্ত্রে আছে, ঠিকটাকে বার করে দেখতে পাওয়া সেটাকে নেওয়া আর খারাপটাকে বাদ দেওয়া, সমস্ত দিক থেকে রামমোহন রায় এই প্রথম কাজটি করেছিলেন। আমরা যারা ছাত্র, আমরা যারা লেখাপড়া করছি, তাদের আপনাদের সবসময় মনে রাখতে হবে যে খারাপ জিনিসকে বাদ দিতে হবে আর ভালো জিনিসকে নিতে হবে, তা যদি না নিতে পারা যায় তাহলে পরে লেখাপড়ার কোনো মানে নেই। রামমোহন রায় এইটি আমাদের শিখিয়ে গেছেন, এইটুকুই বললাম।
1: সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত মিত্র জানালেন,
2: 22 মে ওনার জন্মদিন, স্কুলের স্টুডেন্টদের নিয়ে অর্থাৎ বিভিন্ন

0: বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমরা এখানে জড়ো করি, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়। আর 22শে মে আমাদের নির্ধারিত অনুষ্ঠান লিটল ম্যাগাজিনের পুরস্কার। এইটা সারা বছর আমরা যে সমস্ত লিটল ম্যাগাজিন পাই তার থেকে বেছে নিয়ে আমরা গোটা 20 পুরস্কার পুরস্কৃত করি। সেই পুরস্কারটা আমরা রামমোহন রায়ের জন্মদিনে দিই, এবং এবছর থেকে আমরা চালু করলাম রামমোহন রায়ের স্মৃতি পুরস্কার। কোনো একটি সংস্থাকে বেছে নিয়ে আমরা প্রত্যেক বছর এই পুরস্কারটি দেব, এবং সেই সঙ্গে প্রত্যেক বছর রামমোহন রায়ের স্মারক বক্তৃতা হয়। প্রত্যেক বছরই একজন বিশিষ্ট মানুষ আসেন যিনি বক্তব্য রাখেন, এবং তারপরে আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি। লাইব্রেরির ঐতিহ্য 1904 সালে লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন তখনকার দিনের একজনের নাম আমার করা উচিত, তিনি হচ্ছেন কার্ল এরিক হ্যামারগ্রেন। উনি সুইডেন থেকে এখানে আসেন এবং শিবনাথ শাস্ত্রীর থেকে অনুপ্রাণিত হয়ে রামমোহন রায়ের প্রতি উনি ভারতবর্ষে আসেন, এবং এখানে এসে দেখেন যে রামমোহন রায়ের এখানে কোনো তখন কোনো রকম তাকে নিয়ে চর্চা হয় না, কেউ স্মরণ করে না। তখন উনি স্থির করেন যে ওনাকে স্মরণ করতে গেলে ওনার নামে একটা লাইব্রেরি করতে হবে, এবং ওনার প্রচেষ্টাতেই এই লাইব্রেরি শুরু হয়। উনি নিজে দৌড়ঝাঁপ করে বিভিন্ন জায়গা থেকে বই জোগাড় করে এই লাইব্রেরি শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভারতবর্ষেই মারা যান। এবং ভারতবর্ষে যখন মারা যান, উনি আবার মারা যাওয়ার আগে বলে গেছিলেন যে ওনাকে দাহ করতে হবে, এবং ওনাকে যেদিন দাহ করা হয় নিমতলা শ্মশানে, সেদিন ঠাকুর পরিবারের বিভিন্ন লোক, উনি ঠাকুর পরিবারের শিক্ষক ছিলেন সেই জন্যে ঠাকুর পরিবারের সমস্ত লোক ওখানে উপস্থিত ছিলেন। সামনে সেদিন তারা শপথ করেন যে আমরা এই রামমোহন লাইব্রেরি তৈরি করব। সেখানেই তারা কিছু কিছু করে টাকা দেন, একটা ফান্ড তৈরি হয়, এবং তাতেই 1904 সালে এখন যেখানে রামমোহন লাইব্রেরি তার ঠিক অপোজিটে উল্টো পাড়ে একটি ঘরে এই লাইব্রেরি শুরু হয়। তারপর 1913 সালে লাইব্রেরিটা এইখানে চলে আসে। তদানীন্তন কলকাতা কর্পোরেশনের কাছে আমরা আবেদন করি যে একটা ছোট জমি দেওয়া হোক, এবং কর্পোরেশন 6 কাঠা জমি আমাদের লিজ দেন, এবং সেই লিজের ওপর এখানে এই লাইব্রেরি গড়ে ওঠে। তখনকার দিনের যে সমস্ত রাজা মহারাজা যারা ছিলেন, বিশেষ করে বর্ধমানের মহারাজা ঋষিকেশ লাহা, এরকম বিশিষ্ট ব্যক্তিরা, এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়, এদের সকলের সহযোগিতায় এই লাইব্রেরিটা গড়ে ওঠে। এবং প্রথম সভাপতি 1913 সালে এখানে চলে আসার পরে প্রথম সভাপতি হন আচার্য জগদীশচন্দ্র বোস। যতদিন উনি বেঁচে ছিলেন সভাপতি ছিলেন, ওনার মৃত্যুর পর সভাপতি হন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এবং প্রথম থেকেই এখানে সহসভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে রবীন্দ্রনাথ, 1914 সালে ওনাকে বলা হয়েছিল আমরা একটা সম্বর্ধনা, নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে এই সভাগৃহে। কিন্তু রবীন্দ্রনাথ খুব একটা এই ছিলেন না যে কোনো রকম সম্বর্ধনা নেবেন বলে, উনি রাজি হচ্ছিলেন না। তখন কথাটাকে একটু উল্টে দেওয়া হয়, মানে আমি এগুলো বলছি, আমাদের কাছে যে তথ্য আছে তখনকার দিনের পত্রিকায় যেগুলো বেরিয়েছিল সেখান থেকে আমরা যেটুকু জানতে পারি যে ওই সম্বর্ধনা না, কথোপকথন হবে ওনার সঙ্গে, তাতে উনি রাজি হয়ে যান, এবং সেই কথোপকথনটাই সম্বর্ধনায় পরিণত হয়ে যায়। বিভিন্ন বক্তারা সেখানে এসেছিলেন উপস্থিত, কিন্তু কেউ কোনো কথা বলেননি, পুরোটাই রবীন্দ্রনাথ বলেছেন, এবং রবীন্দ্রনাথকে সকলে অনুরোধ করেছিল গীতাঞ্জলি থেকে পাঠ করতে, এবং সঙ্গে সঙ্গে উনি পড়তে শুরু করেন। এবং এরপরেও রবীন্দ্রনাথ এই মঞ্চে এই সভাগৃহে 22টা অনুষ্ঠান করেছেন, এবং আচার্য জগদীশচন্দ্র বোস ওনার ওই উদ্ভিদ যেটা বাংলায় বলা সেটার প্রথম বলাটা এই মঞ্চেই করেছেন। প্রফুল্লচন্দ্র রায় বিভিন্ন রকম মিটিং এখানে করেছেন। রবীন্দ্রনাথের একটি সভাতে নজরুল ছিলেন, জওহরলাল নেহরু ছিলেন।
1: গত 19শে মে লীলা রায় সভাঘরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশিত হয় আবৃত্তি, গান, কবিতা পাঠ। উপস্থিত ছিলেন অধ্যাপক পবিত্র সরকার, কবি কমল দে শিকদার প্রমুখ। আলোচনা সভায় অংশ নেন অতিথিরা, আয়োজনে লিটল ম্যাগাজিন ফোরাম, অনুষ্ঠানের অংশবিশেষ।
2: মাছেরা ঢেউ চেনায় লাফাতে লাফাতে সাঁতার কাটে, 1, 2, 3 শেখার আর দানব ঠুকতে চেনা, চিনিয়ে দিতেই হয় জল সংসারে জীবন যন্ত্রণা, পশ্চিম আকাশে কালবৈশাখী রং রেখে সাজছে, জেলে বুঝতে পেরে সন্তানকে বুকে চেপে ঘরে হাত, সন্তানের জীবন। দানব ঢেউ গ্রাস করতে আসে, নৌকাও জেলে নিয়ে একাত্ম হয়ে লড়াই করে। সন্তান দেখে জর্দানুই আর মায়ের লড়াই, যেন ক্যানভাসে অসুরের সাথে দুর্গা।
3: ওকে রক্ত মুখে তুলে যারা বলে ওপারে ঢাকায় এপারে শিলচরে, তারা ভালোবাসা বাংলা ভাষার ছবি। ১৯শে মে আর ২১শে ফেব্রুয়ারি শিলনে পড়িয়ে নেওয়া যায় এক আলো, প্রাণীর বন্দী হয়ে ওঠে জগকালো, শিয়ালই নেয় গালি সাগর পাড়ে। ১৯শে মে আর ২১শে ফেব্রুয়ারি শিয়ালু টলে না মৃত্যুর কালো ছড়ে, তার ঝুলি তুলে চলতে থাকে ঘরে ঘরে, ধুলিয়ে গড়ায় তাজা ফুলে টেনে বালা, বাঘ হয়ে শত শশালু কারে বালা, হাজার মুখের বিছিনে দিয়েছে পাড়ে, ১৯শে মে আর ২১শে ফেব্রুয়ারি।
1: শহর কলকাতা আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত ৮:১৫ আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুরী, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: কথায় কাহিনী, প্রযোজনা আশিস গিরি, আজ শুনবেন অঞ্জলি রায়ের গল্প বন বুড়ি।
2: আমার বনবুড়ি গল্পে আমি নীতিখুড়ি হয়ে আত্মপ্রকাশ করছি, টের পেলাম সহজেই। গাছের সঙ্গে আমার আবাল্য সখ্যতা, ওদের নীরব ভাষার ইঙ্গিত আমি বুঝতে পারি, ওদের সুখ দুঃখ হাসি কান্না আমার চেনা। আমাদের বাড়ির সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় ছিল একটি পেয়ারা গাছ, কাশির পেয়ারা, অজস্র ফলত। একদিন কানাঘুষোয় শুনতে পেলাম পেল্লাই ঘর হবে বলে পেয়ারা গাছটি কাটা হবে। ভীষণ কষ্ট পেলাম, সেই কষ্ট থেকেই এই গল্প।

0: তারিণী বলে, এখানে মাথা গুঁজে পড়ে থাকার কারণ? ওদিকে কমলা দু ছেলেকে নিয়ে হিমশিম খাচ্ছে, তুমি গেলে ছেলেরাও ঠাকমা পেয়ে বাঁচে।
1: থানা লোকে সাদে কি তোমাকে বোন বুড়ি বলে? ইঁদো পঁসা গায়ের ভিটে মাটি বেসে চলো শহরে, আর এই বারিসা সিঁড়ি যেন বোটানিক্যাল গার্ডেন। এই পরের বার এসে এই ত্রেতা যুগের নিম গাছ আমি কাটব। জানো এরকম মোটা গাছের তক্তার কত দাম?
2: রতনের কেউ কোথাও নেই, জগতে সব হারিয়ে আশ্রয় পেয়েছে নীতু খুড়ির কাছে। নীতু খুড়ি তার মনের কথা সব রতনকেই বলে। রতন নীরব শ্রোতা, নীতু খুড়ির মুখের কথা তার কাছে রূপকথার গল্পের মতন মনে হয়। নীতু খুড়ি বলে,
3: বুঝলি রে রতন, মানুষ যে হারে গাছ কাটছে তাতে ধরা একদিন বৃক্ষ শূন্য হয়ে যাবে রে।
2: খুড়ি কি বলছে রতন পরিষ্কার বুঝতে না পারলেও গাছের প্রতি ভালোবাসা তার ততটা নিবিড় নয়। ওর মনে প্রশ্ন জাগে,
4: গাছ কি শুনতে পাইব, মানুষের কথা বোঝে?
2: নীতু খুড়ি বলে,
3: বৃক্ষ দেবতা, সব দেখে, সব শোনে, সব বোঝে রে।
4: সত্যি?
3: সত্যি নয় তো কি, পুরাকাল থেকে মুনি ঋষিরা এই গাছের নিচে বসি প্রার্থনা করে গেছেন, সে কি এমনি?
2: রতনের প্রতিদিনের কাজ উঠোন ঝাঁটিয়ে সব পাতা বস্তাবন্দি করে রান্নাশালে রাখা। খুড়ি পাতার জালে রাঁধতে ভালোবাসে, বলে,
3: পাতাগুলা কেমন হাততালি দিয়ে জলে দেয়।
2: রতন বলে,
4: তুমি সে দেখতে পাও বুঝি?
3: তাই মানে রোজ দেখি, একদিন আর

0: কি করে সে আঁকলো?
1: খুড়িকে বলতেই খুড়ি বলল,
2: আরে এসব মন্ত্র তোকে কে কয়েছে? আমি বলি সাত আদরে তোমাদের ঘরে এনে লাগেছি, কিন্তু তোমাদের রক্ষা করার ক্ষমতা আমার নাই। তোমরা নিজেরা নিজেদের রক্ষা করো। এরে মন্ত্র বললে মন্ত্র, প্রার্থনা বললি প্রার্থনা, এই যে এই যে নিম গাছ, এ তল্লাটে এত বড় নিম গাছ আর আছে? আমার শ্বশুর বলতেন তার বাবা এই গাছ দেখে গেছেন, 200 বছরের গাছ কেউ বলবে?
1: খনিক থেমে গোপন কথা বলার ঢঙে ফিস ফিস করে খুড়ি রতনকে বলে,
2: জানিস রতন, তোরে বলে বলছি, কাউরে বলিস না, হ্যাঁ নিম গাছ, ওর তলায় আমি সচক্ষে সাক্ষাৎ মহাপ্রভুকে ঘুরে ঘুরে নাচতে দেখেছি। আহা কি রূপ গো, কি রূপ!
0: সত্যি তুমি নিজের চোখে দেখেছো?
2: তা নাই তো কি!
1: খুড়ির কথায় রতনের অগাধ বিশ্বাস। মন্দিরে মহাপ্রভুর মূর্তি সে দেখেছে, সেই মূর্তির কথা ভাবে। নিতু খুড়ির গাছের হিসেব মুখস্থ, কি নেই যে দেখে সেই অবাক। মধ্যিখানে মহানিম গাছের তলাটি খুড়ি রোজ নিকিয়ে পুঁছিয়ে যেন মন্দির করে তুলেছে। ওর তলায় বসে খুড়ি পুঁথি পড়ে আর রতন হাঁ করে শোনে। কৃষ্ণের শতনাম শুনে শুনে রতনের কিছু মুখস্থ হয়েছে।
2: সুদাম রাখিল নাম,
1: রতনের সুদাম নামটি ভারী পছন্দ। সুদামের মতো সে যদি কৃষ্ণের বন্ধু হতো। একদিন খুড়ি রতনকে বলল,
2: জানিস রে রতন, তোরে একটা খোল কিনি দেব, তুই সেটা বাজাবি? হরে কৃষ্ণ হরে রাম 2 সত্র। দেখবি কীর্তনের লোভে মহাপ্রভু আমাদের সামনে সেই 2 হাত তুলি নাচবে।
0: হ্যাঁ বলো কি বলো কি, আমার আমার পয়সা দাও না, আমি এক্ষুনি খোল করতাল কিনে আনছি, আজ থেকেই শুরু করবো বুঝলে।
1: খোল করতাল এলো। গায়ের লোক নিতু খুড়িকে আগে থেকেই বনবুড়ি বলতো, এখন এই কাণ্ড দেখে কি বলবে ভেবে পায় না। জানুক না জানুক রতন মহানন্দে খোল পেটায়। খুড়ি করতাল, সন্ধ্যায় প্রদীপ জ্বলে, বাতাসা ছড়ানো হয়, ছেলে বুড়ো অনেকেই জোটে, কেউ মজা দেখতে, কেউ বাতাসা কুড়োবার লোভে। নিতু খুড়ি একদিন একজন লোককে ডেকে নিয়ে এলো, তাকে দিয়ে মহানিমের গায়ে বড় বড় করে হরে কৃষ্ণ হরে রাম লিখিয়ে নিল। তাই দেখে সবাই বলল, বনবুড়ি এবার খেয়ে পেয়েছে। খুড়ি রতনকে বলে,
2: রতন সারা গায়ে মহানাম লিখে দিলাম, ওরে কেউ স্পর্শ করুক তো, আমি বেঁচে থাকতে তো নই, আমি মরি গেলে ওরে কাটতে দেব না, 2 হাত দিয়ে আমি ওরে জড়িয়ে থাকব।
1: একদিন সকালে স্নান সেরে নিতু খুড়ি রোজকার মতো গাছে গাছে জল দিয়ে, যেই মহানিমের গাছের গোড়ায় জল দিয়ে ভিজে মাটিতে কপাল ঠেকিয়েছে, অমনি হুমড়ি খেয়ে মাটিতে গড়িয়ে পড়ল। রতন কাছে পিঠে ছিল না, যখন কাছে এসে দেখল তখন খুড়ি অজ্ঞান। হতভম্ব রতন লোক ডেকে খুড়িকে ঘরে এনে শোয়াল। গাঁয়ের ডাক্তারবাবু কুঞ্জবাবু এলেন, ছেলেকেও খবর দেওয়া হলো। 5 দিন কেটে গেল, খুড়ির অবস্থা একই। ডাক্তারের সঙ্গে কি কথা।

0: লোক রতন জানল না। সে কেবল মহানিমের কাছে খুড়িকে ভালো করে দেওয়ার জন্য মাথা খুলল। একে একে পাড়ার মাতব্বররা হাজির হলেন। তাদের খোলাখুলি কথাবার্তা শুনে রতন এক ছুটে মহানিমের কাছে প্রার্থনা জানাল,
1: বুড়িকে ভালো করে দাও প্রভু, বুড়িকে ভালো করে দাও, 500 বাতাসা হরির লুট দেব, অষ্টপ্রণাম সংকীর্তন করব।
0: দুপুর নাগাদ দুজন গাছ কাটার লোক ডেকে আনলো খুড়ির ছেলে তারিণী। তাদের বুঝিয়ে দিল,
2: মায়ের এই যায় যায় অবস্থা, হ্যাঁ আগে ভাগে সৎকারের সব ব্যবস্থা করে রাখতে হবে। এই কাণ্ড বাঁধে এই নিম গাছের সব ডালপালা কেটে টুকরো করে উঠেনে ফেলে রাখো, হ্যাঁ রস শুকবে।
0: রতন কি করবে? নিতু খুড়ির সেই কথা বারবার মনে পড়ে।
3: আমি মরি গেলে ওরে কাটতে দেব না, দু হাত দিয়ে আমি ওরে জড়িয়ে থাকব, তুই দেখিস।
0: শেষমেশ নিরুপায় রতন সবার অলক্ষ্যে খুড়ির বিছানার পাশে হাঁটু মুড়ে বসে বলে,
1: ও খুড়ি খুড়ি, তুমি ভালো হয়ে যাও না, খুড়ি তুমি খুড়ি তুমি ভালো হয়ে যাও না, নাহলে ওরা তোমার ওই মহানিমকে কেটে ফেল।
0: রতন আর বলতে পারে না কি করবে। ঘরে বাইরে করতে করতে তার সমস্ত শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়ল। অসহায় রতন একটা ঘোরের মধ্যে স্বপ্নাচ্ছন্নের মতো দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে বসে থাকে। কতদিন কীর্তন বন্ধ হয়ে গেছে, ভাবে কীর্তনের শব্দে খুড়ি ঠিক উঠে বসত। খোল করতাল হাতের কাছে বাজাবে, দূরে মহানিমের গায়ে হরে কৃষ্ণ মহানাম লেখা। সেদিকে নিষ্ফলক তাকিয়ে রতন আনন্দ উল্লাসে
1: খুড়ি ও খুড়ি
0: বলে চিৎকার করে ওঠে। কখন ঘর থেকে বেরিয়ে নিতু খুড়ি উঠোনে নেমে দুহাতে মহানিম গাছকে জড়িয়ে আছে। উচ্ছ্বাসের পর মুহূর্তে কজান আশঙ্কায় রতনের সারা শরীর কেঁপে ওঠে। উত্তরশ্বাসে রতন খুড়ির ঘরে ঢোকে। অচৈতন্য খুড়ি সেই একইভাবে শুয়ে আছে। রতন খুড়ির গায়ে হাত ঠেকায়, ঠান্ডা বরফ। সে দাওয়ায় এসে দাঁড়াল, কিন্তু কোথায় কি, চারিদিকে গাঢ় অন্ধকার। তারিণী এলো হাতে ওষুধ, মাকে আর খাওয়াতে হল না, সব শেষ। অনেক আগেই নিতু খুড়ি মারা গেছে। শেষ যাত্রার আগে নিতু খুড়িকে এনে দাওয়ায় শোয়ানো হল। রতন নিতু খুড়ির পায়ের কাছে মড়া ছুঁয়ে বসে থাকল। মৃত্যু বলতে সে বোঝে যে যায় সে আর ফিরে আসে না। তার চোখের জল ঝরঝর করে দুগাল বেয়ে খুড়ির পায়ে পড়তে থাকে। গাছ কাটার লোক এলো, ঠকাশ ঠকাস গাছ কাটার প্রচণ্ড শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। দুহাতে কান চেপে অসহ্য যন্ত্রণায় রতন খুড়ির পায়ে মাথা ঠুকে। এমন সময় লোকগুলোর চিৎকার রতনের কানে আসে। তারা বলছে,
4: এই কেমন গাছ রে বাবু, এই কাটারি কুফুল ঠিকরে যায়, করাত বসছে না গায়ে।
0: বেঁচে থাকতে বন বুড়ি এই গাছের গায়ে কাউকে হাত ঠেকাতে দেয়নি। এখন মরে গিয়ে দু হাতে গাছকে জড়িয়ে আছে কিনা কে জানে। রতন বিস্ময়ে গাছটার দিকে তাকিয়ে থাকে। শুনলেন অঞ্জলি রায়ের গল্প বন বুড়ি। সংলাপ ও পাঠে কৌশিক সেন, প্রণব চট্টোপাধ্যায় এবং স্বাতী চট্টোপাধ্যায় দাস। সম্পাদনা ও প্রযোজনা আশিস গিরি।

0: কথায় কাহিনীতে আপনিও গল্প লিখতে পারেন, একেবারে এই সময়ের গল্প। 1000 শব্দের মধ্যে গল্প লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। কথায় কাহিনী নাটক বিভাগ, প্রযত্নে কেন্দ্রধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সঙ্গে অবশ্যই পুরো ঠিকানা ও ফোন নাম্বার দেবেন। আপনার গল্পটি মনোনীত হলে অবশ্যই আমরা পড়ে শোনাব কথায় কাহিনীতে। চিঠি লিখুন, মতামত জানান।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ভারতীয় অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা। আলোচনায় অংশগ্রহণ করছেন ইউকো ব্যাংকের প্রাক্তন ম্যানেজার চঞ্চল মজুমদার এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার দেবাশিস ঘোষ। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
1: ডিজিটাল ব্যাংকিং বলুন বা নগদবিহীন লেনদেনের মূল চালিকা শক্তি হচ্ছে কিউআর কোড, যেটাকে কুইক রেসপন্স কোড বলি আমরা। এইটা হচ্ছে এখন সারা ভারতবর্ষ জুড়ে খালি এটারই চল।
2: এর মধ্যে অর্থনীতিতে ভূমিকা আপনি প্রথমেই বলেছিলেন যে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি, তার মধ্যে এই ধনজন যোজনা এবং ইউপিআই, এই দুটো মিলে যেটা তৈরি হলো এটা প্রাথমিকভাবে শুরু হলো। আর সহজ লেনদেন যেটা হলো সেটা হচ্ছে স্মার্টফোন আর ইন্টারনেটের ব্যবহার, মানে নগদ টাকা বই নিয়ে যেতে হচ্ছে না।
1: আমি আরেকটু ভিতরে যাই।
2: হ্যাঁ,
1: মনে করুন একটা চাল, সে যখন নগদে কাজ করছে, এবার ব্যাংকে গিয়ে বলছে স্যার আমি তো একটা চায়ের দোকান খুলেছি, আমাকে একটা লোন দেন। তো ব্যাংক কিসের ভিত্তিতে লোন দেবে? ওর বিজনেস ট্রানজাকশন দেখতে পাচ্ছে না, ওর সেলস কস্ট দেখতে পাচ্ছে না। কিন্তু এই লোকটাই যখন ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে, ওর কিন্তু পুরো সেল ট্রানজাকশন চলে আসছে ব্যাংকে। দেখো, দেখুন স্যার বছরে কিন্তু আমার এত ট্রানজাকশন হয়েছে। এই যে ইকোসিস্টেম বলি আমার, একটা ন্যাশনাল একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেই ইকোসিস্টেমের থ্রু দিয়ে কিন্তু এখন সকলে চলে। সবার যে ব্যালেন্স শিট থাকতে হবে, সবার যে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট দরকার নেই, খালি এইটা দেখিয়ে দেবে যে আমি দেখুন সারা বছরে আমার এত ঢুকেছে, এত বেরিয়েছে।
2: এবং ক্রেডিট রেটিং এজেন্সিও এই খবরটা পাচ্ছে, মানে সব জায়গায় যোগাযোগ হয়ে গেছে। আরেকটা বড় জিনিস হচ্ছে স্বচ্ছতার মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে কালো টাকার নিয়ন্ত্রণ। মানে সমস্ত লেনদেন ডিজিটাল হওয়ার ফলে অর্থের উৎসটা কি সেটা কিন্তু ট্র্যাক করা সহজ হচ্ছে, এবং সহজে ফাঁকি দেওয়া যাচ্ছে না। দুর্নীতির সুযোগটা অনেকটাই কমে যাচ্ছে, এবং এখানে আমাদের একটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, গুরুত্বপূর্ণ, তাই তো?
1: আমি প্রথমেই বলেছি আপনাকে যখন শুরু করেছিলাম যে এখন আগে বড় বড় ব্যবসায়ীরা ট্যাক্স লুকানোর জন্য, যেমন ধরুন একটা জমি বিক্রি করতে গেল, কেউ বলছে কালোতে এত দাও, সাদাতে এত দাও, এগুলো কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে।
2: সবই সাদা, সবই
1: সাদা, সবই আপনার ডিজিটাল ব্যাংকিং এর থ্রু দিয়ে এ হবে। যেই ডিজিটাল ব্যাংকিং এ ঢুকলো সঙ্গে সঙ্গে কিন্তু ইনকাম ট্যাক্সে চলে গেল খবর। তো বলেন একটা চ্যালেঞ্জ যে আপনি যখনই ডিজিটাল ট্রানজাকশন করছেন, সমস্ত রেগুলেটরের কাছে কিন্তু আপনার ইনফরমেশন গুলো চলে যাচ্ছে। একদিক দিয়ে যদি ট্রান্সপারেন্সি বলেন, ভীষণ ট্রান্সপারেন্ট ব্যাপার, আরেকদিক দিয়ে মানুষের একটু অস্বস্তিকর এটা। আমি যেটা যখন পরে যদি আপনি জিজ্ঞেস করেন যে চ্যালেঞ্জের, এই চ্যালেঞ্জেস কিন্তু একটু আছে,
2: মানে যেটা আপনি বলছেন অপকারিতা, সেটা চ্যালেঞ্জেসও আছে, আমরা পরের দিকে যাব। এখন একটু সাদা দিকটাই আমরা দেখি। তা নগদ লেনদেন করলে আরেকটা কিন্তু প্রশাসনিক সুবিধা হচ্ছে, ধরুন যে টাকাটা আসছে সেটা মাঝখানে কেউ তৃতীয় ব্যক্তি থাকছে না,
1: নিশ্চয়ই আমি মিডলম্যানের কথা বলেছি।
2: আর অবৈধ লেনদেন হচ্ছে না,
1: হচ্ছে না,
2: মানে যদিও বা হয়ে থাকে খুব মিনিমাম।
1: এমনও আরবিআই করেছে, সেখানে বলছে যে আপনি যদি চান, আপনি যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকাটা দিচ্ছেন বা বিধবা ভাতার টাকা দিচ্ছেন, সেখানে ওরা প্রোগ্রামিং করে রাখে যে এই টাকা চাল ডাল আলু সবজি মেডিসিন হসপিটাল এর জন্য ব্যবহার করতে পারবে, যে কিভাবে টাকাটা খরচা হবে,
2: মানে নৈতিকভাবে দেখা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে এতে ন্যাশনাল যে একটা চেঞ্জ হচ্ছে, মানে জিডিপিটা, সেক্ষেত্রে মানে আমরা যে বাংলায় বলছি প্রবৃদ্ধি, তা সেটাও তো এর মধ্যে তা সহজেই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা।
1: দেখুন একটা কথা আপনাকে বলি, আমাদের ভারতবর্ষ এত বড় দেশ, 100% ক্যাশলেস পসিবল নয়, রিজার্ভ ব্যাঙ্কও জানে। এখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা 60% আছি আমরা ক্যাশে, আর 40% আছি ক্যাশলেসে। আগামী 2030 সালের মধ্যে আরবিআই বলছে এটাকে

0: 50-50 করো, মানে ওরা ক্যাশলেস বলছে না, বলছে ক্যাশ লাইট, লেস ক্যাশ ব্যাংকিং, ক্যাশ লাইট ব্যাংকিং করো,
1: মানে সম্পূর্ণ নগদবিহীন হতে হতে সময়
0: ব্যালেন্স রাখো। আমাদের দেশে সম্পূর্ণ নগদবিহীন করা আমি তো মনে করি আগামী 10-15 বছরেও সম্ভবপর নয়, কিন্তু হবে না যে তা নয়, হবে। কেন, আমি যখন আমরা প্রবলেম বলবো ক্যাশলেস ইকোনমির, যখন আমরা আলোচনা করবো ক্যাশলেস ইকোনমির প্রবলেম, সেখানে আমরা আলোচনা করবো।
1: এর মধ্যে আমরা করের ব্যবস্থাটা একটু মনে বুঝে নিই, এখানে কর ফাঁকিও কিন্তু রোধ করা যাচ্ছে, মানে ডিজিটাল রেকর্ড যেটা, করযোগ্য আয় কতটুকু,
0: ইনকাম ট্যাক্স, জিএসটি, এখন তো মানে কেউ বেরোতে পারবে না,
1: ট্র্যাক রাখা যাচ্ছে, তো সবটাই ট্র্যাক রাখা যাচ্ছে। আর একটা হচ্ছে যে রাজস্ব বৃদ্ধি, সরকার স্বচ্ছ লেনদেনের কারণে মানে ট্যাক্স আদায় করতে পারছে তো,
0: একদম,
1: এবং রাজস্বর ঘরে ভালো টাকা জমা পড়ছে, এইটা না থাকলে হতো না। ডিজিটাল ইন্ডিয়ার যে একটা ভালো ফল আমরা এখানে পাচ্ছি, এবার আমরা একটু চ্যালেঞ্জে চলে যাব
0: নিশ্চয়ই। হ্যাঁ, প্রথমে আমরা একটু টাচ দিয়ে গেছিলাম যে এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে নো স্মার্টফোন, সবার কাছে স্মার্টফোন নেই, নো নেট, অনেক জায়গায় নেট নেই, আর বিশেষ করে এল্ডার্সরা, বৃদ্ধজনরা ভয় পায়, তারা 1,000 মারতে গিয়ে যদি 10,000 মেরে দেয় এরম প্রবণতাও আছে সেই জন্য। আর যদি কোনোবার একটা ডিজিটাল ট্রানজাকশন করতে গিয়ে ভুল হয়ে যায়, তাদেরকে আপনি আর ডিজিটালাইজেশনের দিকে ফেরাতে পারবেন না। আর একটা হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী, তারা বুঝতে পারছে আমার তো সব খরচ তো সরকারের ঘরে চলে যাচ্ছে, সরকার তো বুঝতে পারছে। আরো আছে যে ডিজিটাল শিক্ষার অভাব,
1: মানে ডিজিটাল সাক্ষরতা যেটা বলছে,
0: হ্যাঁ ডিজিটাল শিক্ষা যেটাকে বলি আমি, এমন কিছু না যে সবাইকেই যে শিক্ষিত হতে হবে তা নয়, কিন্তু ডিজিটাল শিক্ষাটাও একটা বড় শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে থেকে, তাতে ফ্রড অ্যাভয়েড করা যায়, যেটা বলে ফিশিং নানা রকম বলে মানুষের, আপনারা তো এখন পেপারে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে মানুষকে, বিশেষ করে বয়স্ক লোকেদের ঘরের ভিতরে,
1: সাইবার ক্রাইমের দিকে চলে গেল
0: ডিজিটাল, যেটাকে বলে ডিজিটাল অ্যারেস্ট, মানে আপনি অ্যারেস্ট না কিন্তু ডিজিটালি অ্যারেস্ট হয়ে গেলেন, লক্ষ লক্ষ টাকা এ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু সাইবার ক্রাইম এখন সমস্ত ব্যাংকের বলুন, সমস্ত সরকারের একটা ভালো ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে, যারা সারাদিন ধরে এই সমস্ত পর্যালোচনা করছে এবং তার চেষ্টা করছে সেগুলোকে বাধা দেওয়ার। ভাষা আর টেক ভীতি, এই যে অ্যাপগুলো না সব ইংরেজিতে, ম্যাক্সিমাম ইংরেজিতে অ্যাপগুলো, সবাই তো আর এত ইংরেজি বোঝে না, সেটা একটা টেক ভীতি সকলের মধ্যে আছে।
1: আর এই ভীতিগুলো বন্ধ করার জন্য কতগুলো সহজ পদ্ধতি অবলম্বন করা যায়, যেমন প্রথমে নিজেই নিজের মোবাইল ফোনটাকে রিচার্জ করলো, তারপর ধরুন ইলেকট্রিসিটি বিলটা পেমেন্ট করলো নিজের ফোন থেকেই, এগুলো এমন কিছু আহামরি কঠিন ব্যাপার নয়, দু একবার দেখে নিলেই করা যেতে পারে। তারপর আস্তে আস্তে বড় ফর্মে যাওয়া, যেমন NEFT বা RTGS এগুলো বলছেন, সেগুলো যখন বড় টাকা পয়সা পাঠানো যাবে। আর সাক্ষরতা যেটা বলছেন সেটা অত্যন্ত ইউজার হিসেবে খুব সহজ কিছু পদ্ধতি আছে, ভয়টা কাটানো দরকার।
0: দেখুন আপনারা যারা শিক্ষিত আছেন, আজকালকার ছেলে মেয়ে, আজকাল কেউ ক্যাশ ক্যারি করে না, তারা যদি তাদের বাবা মাকে বলে যে চলো এই 10 টাকা পেমেন্ট করো, ওনারা পারবেন? প্রথমবারেও তো 10 টাকা পেমেন্ট করতে গিয়ে ভুল করবেন। এই শিক্ষাটা যদি আমরা বাড়ির থেকে, আমাদের সমাজ থেকে দিতে শুরু করি, তাহলে কিন্তু এই যে ক্যাশলেস ব্যাংকিং বলছেন যে অর্থনীতির ক্ষেত্রে খুবই লাভজনক, সেটা কিন্তু আগামীকালে আরো ব্যাপ্তি ধারণ করবে।
1: এই প্রসঙ্গে একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই শহর এবং গ্রামাঞ্চল এই দুটো জায়গায় নগদবিহীন ক্যাশের যে লেনদেন হচ্ছে, নগদবিহীন লেনদেন, সেটার মধ্যে পার্থক্য তো রয়েছে।
0: ডেফিনেটলি RBI এর পরিসংখ্যান বলছে, আমি তো আবার বলেছি যে এখনো 45% রুরাল পপুলেশনকে আমরা, বা রুরাল বলবো না আমি, রুরাল সেমি আরবান যাই বলুন, আমরা এখনো এই পুরোপুরি ডিজিটাল মাধ্যমে আনতে পারিনি। হচ্ছে এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারগুলো হচ্ছে, এই যে সাবসিডির টাকাগুলো যাচ্ছে অ্যাকাউন্টে ঢুকছে, তারপরে সেগুলো তোলা, সেগুলো খরচা করা, সেই ব্যাপারে কিন্তু অজ্ঞতা রয়ে গেছে, সেগুলোকেও মানুষকে চেতনা আনার দরকার আছে।
1: হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে ওই যে কুইক রেসপন্স কোডটা বলেন, ওটা এমন যে কোথাও মেলা বসেছে সেখানে হয়তো মোমবাতির লাইটেও এই কিউআর কোড তারা ব্যবহার করছেন, এবং এতে তাদের কাস্টমার বাড়ছে, মানে ছোট ছোট ব্যবসায়ী, হকার, রাস্তার দোকানদার, এরা কিন্তু গুরুত্বপূর্ণ।
0: আপনি এরকমও দেখবেন, দোকানে গেছেন 14 টাকা দাম, আপনার কাছে 10 টাকা আছে, আরো একটা 10 টাকা আছে, তার কাছে 6 টাকা খুচরো নেই, হয় আপনি না কিনে চলে এলেন, নাহলে বললেন পরে নেব, এই যদি আপনার কাছে কিউআর কোড থাকতো আপনি 14 টাকা পেমেন্ট করে দিতেন, তারপরে লাইনে দাঁড়ানো নেই, এই যে কুইক দ্রুততার সঙ্গে সমস্ত ট্রানজাকশন করে,
1: ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাওয়ার ঝামেলা নেই। আচ্ছা, এইবার একটা ব্যাপার, আপনি প্রথমে যেটা বললেন যে প্রতারণা বা সাইবার জালিয়াতি, তা মানুষ নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবে, সেটা এক নম্বর হচ্ছে যে OTP টা, যেমন আমরা বারবারই বলি যে OTP কখনো দেবেন না, OTP-র ক্ষেত্রে বা পিন দেবেন না,
0: এটাই বলতে চাইছিলাম আমি, সাবধানতা কি কি করা উচিত।
1: আর ব্যাংকের গোপন তথ্য তো কোনোভাবেই দেওয়া যাবে না,
0: এত সব করার পরেও এত মানুষকে বলা সত্ত্বেও যে পিন কাউকে দেবেন না, OTP কাউকে দেবেন না, ফোন লক রাখুন,
1: আবার অচেনা লিংকে ক্লিক করে দেবেন না,
0: অচেনা লিংকে ক্লিক করে দেবেন না, পিন পাসওয়ার্ড গোপন রাখুন, এর মধ্যে এক কথায় নগদ হলো পকেট।

0: টাকা, আর ক্যাশলেস হলো ব্যাংকে টাকা।
1: হ্যাঁ, মানে এখানে একটা দেখে নিতে হবে যে সরকারি এবং বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাপের সময়ও যদি আমরা একটু অবহেলা করি সেখানে বিরাট বিপদ হতে পারে। তারপর ধরুন কোনো সন্দেহজনক ফোন কল এলো, সেখানেও মানে নগদবিহীন,
0: যেটা আমি বলছি যে যেটাকে আমরা বলছি ফিশিং অ্যান্ড ভিশিং।
1: হ্যাঁ,
0: একটা হচ্ছে ভিজুয়ালি আপনাকে এ করে দাও, আর একটা হচ্ছে ইমেল হ্যাক করা, এরকম হ্যাক করা, এগুলোকে বলে ফিশিং আর ভিশিং। এমনি এছাড়াও ফিশিং ভিশিংও কিন্তু আজকাল খুব চলছে।
1: হ্যাঁ, লক্ষ্মী সবসময় চঞ্চলা, পকেটে যদি আপনার নগদ থাকে সেও চঞ্চলা হবে, কিন্তু এটা আরো বিপজ্জনক, কারণ এটা তো হাতে ধরা যাচ্ছে না, তাই না?
0: একদম,
1: সেই জন্য আরো বেশি সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে। কিন্তু আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে যে মানুষ তো সতর্ক থাকবেন, কিন্তু এর জন্য প্রযুক্তিওকে কিন্তু আরো শক্তিশালী করে গড়ে তোলার প্রয়োজন হবে।
0: আমি সেই জন্যই তো বারবার ডিজিটাল এডুকেশনের কথা বলছি। এই ধরনের ক্যাশলেস ইকোনমিতে যদি আপনি আরো আগে এগিয়ে যেতে হন, আপনাকে প্রযুক্তিগতভাবে বলুন বা শিক্ষাগতভাবে বলুন, আপনাকে অনেক ই করতে হবে, না হলে কিন্তু ফ্রড হবে, ফ্রডকে অ্যাভয়েড করতে পারবেন না। এই জালিয়াতি জালিয়াতরা কিন্তু স্মার্টার দ্যান আস, এটা মনে রাখবে।
1: আর বর্তমানে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডবল ব্লকচেইন সিস্টেম, এইগুলো যে শুরু হয়েছে, এতে কিন্তু জালিয়াতরা সুযোগ পাবে না, কিন্তু প্রত্যেকবার নতুন নতুন বুদ্ধি ওরা বার করছে, এবং নগদবিহীন যে লেনদেনগুলো হয় সেখানে এই ভয়টা সবচেয়ে বেশি। এই যে আপনার ব্লক চেক রয়েছে সেখানে বাল্ক রয়েছে এবং এনক্রিপ্টেড রয়েছে, সেখানে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ট্রানজাকশন দেখতে পাবে না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তো আপনি অনেক সময় ওয়ার্নিংও পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু একটা লেটেস্ট ডেভেলপমেন্ট, যত সময় যাচ্ছে এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে।
0: আমি এর মধ্যেই একটু দু চারটে আমাদের যে অ্যাপ রয়েছে বা যার ধরুন আমরা টাকা ট্রান্সফার করি একটু বলে দিয়ে, একটা তো আমি বলেছি যেটা ইউপিআই এর মাধ্যমে করেন, যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এইগুলো সমস্ত পদ্ধতি, টাকা ট্রান্সফার করা, টাকা তোলার, এগুলো সব পদ্ধতি আমাদের অ্যাপের মাধ্যমে আমরা করতে পারি।
1: হ্যাঁ, আসলে আমাদের এই যে সরকার নগদবিহীন অর্থনীতিকে এত গুরুত্ব দিচ্ছেন, প্রধান কারণটাই হচ্ছে কিন্তু যে স্বচ্ছতা বাড়ছে, দুর্নীতি কমাতে সাহায্য করছে, অর্থনৈতিক ব্যবস্থাকে আধুনিক এবং দ্রুত করে তুলছে, এবং পাশাপাশি এই যে প্রত্যন্ত এলাকার মানুষজন রয়েছে, যেমন জনধন যোজনার মাধ্যমে তারা আস্তে আস্তে ব্যাংকে অন্তর্ভুক্ত হলেন, তাদের ব্যাংকিং পরিষেবায় আওতায় নিয়ে আসা যাচ্ছে, তাই তো? এইবার আপনার কাছে জানতে চাইব যে আগামী 5-10 বছরে ভারতের অর্থনীতিতে এই যে নগদবিহীন লেনদেন তার কি পরিবর্তন আনতে পারে।
0: আমি তো আগেও বলেছি, এখনো বলছি যে পুরোপুরি ক্যাশলেস ইকোনমি সম্ভবপর নয় আমাদের ভারতবর্ষে। যেটা আরবিআই চাইছে, অ্যাটলিস্ট 50-50 হোক। 50-50 হতে গেলেও কিন্তু আমাদের 2030 সাল পর্যন্ত ওনাদের হিসাব অনুযায়ী আমাদের এগোতে হবে। আর একটা কথা বলি, যখন আমরা নগদবিহীন লেনদেন করছি তখন আমাদের মনের ভিতর খটকা থেকে যে আমাদের তো সব কিছুই চলে যাচ্ছে, আমার সব ইনফরমেশন চলে যাচ্ছে, আমি আজকে এখানে এটা কিনছি, আমি আজ এইটা কিনছি, আমি ওটা এ করছি, একে ওকে টাকা দিচ্ছি, সব চলে যাচ্ছে। সেই জন্য কিন্তু সেটাকে অ্যাভয়েড করার জন্য 2023 সালে কিন্তু ভারতবর্ষে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট তৈরি হচ্ছে, যেটাকে ডিপিডিপি অ্যাক্ট বলে। সেই অ্যাক্টে বলা আছে, আপনি না চাইলে, আপনি সম্মতি না দিলে, কনসেন্ট না দিলে আপনার ইনফরমেশন কিন্তু অন্য জায়গায় যাবে না। এটা কিন্তু আমরা অনেকেই একটা জানি না, আমরা এগ্রি করে দিই,
1: কিন্তু ব্যাংকিং এর সিক্রেসি ছিলই, আমার অ্যাকাউন্টে টাকা জানানো যাবে না।
0: এটা তো ব্যাংকিং কথা বলছি না, আমি বলছি ব্যাংক ছাড়াও তো এখন তো দেখুন, এখন সমস্ত যদি মনে করেন এখন ফোনপে গুগল পে ইজ দি মেইন মিডিয়াম ফর ট্রান্সফার অফ মানি,
1: আমাদের ব্যাংকে যেতে হচ্ছে না, আমাদের ঘরেই ব্যাংক হাজির হচ্ছে। আচ্ছা, এটা আপনি খুব ভালো বললেন। তা এইবার আপনার যুব সমাজ মানে এই ডিজিটালটার মধ্যে কিন্তু একটা বড় কনসিউমার, তাই না? তো এরাই কিন্তু চালিকা শক্তি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি আপনাকে
0: বলি যে আমরা প্রবলেমের কথা বলেছি, প্রাইভেসির কথা বলেছি, কি কি অসুবিধার কথা বলেছি, তা সত্ত্বেও সব কিছু ছাড়িয়েও যদি এক কথায় কিছু বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের নগদবিহীন লেনদেন হচ্ছে স্বচ্ছ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ার সেতু। প্রযুক্তি তো সচেতনতায় এই দুয়ের হাত ধরেই আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি,
1: মানে ডিজিটাল ইন্ডিয়ার একটা অবদান থাকছে, তাই তো?
0: যদিও ক্যাশকে আমরা বলি ক্যাশ ইজ কিং, বাট ডিজিটাল ইজ আওয়ার ফিউচার, দুটোই পাশাপাশি চলবে। 2026-এ নগদ 60% ইন ইন্ডিয়া, ইউপিআই 40%, 40%, টার্গেট হচ্ছে 50-50 করা, এবং এই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই ডিজিটালাইজেশন ইন্ডিয়াতে চলছে।
1: তবে আমরা অনুষ্ঠানে বোধহয় শেষ পর্যায়ে চলে এসেছি, তা এখন এই আলোচনা যেটা হলো, মেইনলি আমরা যেটা বললাম যে নগদবিহীন লেনদেন শুধুমাত্র টাকা পয়সার আদান প্রদানের নতুন পদ্ধতিটা নয়, এটা আসলে একটা নতুন অর্থনৈতিক সংস্কৃতি বলতে পারে, একটা কালচার তৈরি হয়ে গেল, যেটা আরও যত

0: গবেষণা হবে, যত সময় যাবে আরও নিজেকে ডেভেলপ করবে, আশা করা যায় সেটা। আর ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য শুধু প্রযুক্তি ব্যবহার বাড়ানো নয়, বরং দেশের প্রতিটি মানুষকে দ্রুত স্বচ্ছ নিরাপদ এবং আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।
1: এক কথায় নগদহীন লেনদেন আজ আর শুধু প্রযুক্তির চমক নয়, এটি ভারতের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি।
0: ঠিক, কারণ আর নিরাপদ ব্যবস্থাই পারে আমাদের এই ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল ভারতীয় অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা। আলোচনায় অংশগ্রহণ করলেন ইউকো ব্যাংকের প্রাক্তন ম্যানেজার চঞ্চল মজুমদার এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার দেবাশিস ঘোষ। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, রাগ নট কেদার, শিল্পী শুভময় ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন ঘোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল রাগ নট কেদার, শিল্পী শুভময় ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: پشمونی کلکتا؟ گیتانجلی.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল।

0: এই যে অন্বেষণ কবির মধ্যে, যে কথা আমরা গত পর্বেও বলেছি, গত পর্বে অর্থাৎ সৌন্দর্য প্রিয়াসী নজরুল এই ভাবনার প্রথম পর্বে এই অন্বেষণের কথা আমরা শুনলাম। শুনলাম আমাদের আমন্ত্রিত অতিথি নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর কাছ থেকে, শুনলাম সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচির কাছ থেকে, যে কবির এই যে সুন্দরের অভিমুখে তার যাত্রা এবং এই যাত্রা পথে তিনি সুন্দরের কত রকম উপাদান পাচ্ছেন। আমরা সাধারণভাবে সুন্দরের উপাদান হিসেবে কবির কাছ থেকে কি পাই? ধরিত্রী সুন্দর, পুষ্প সুন্দর, চাঁদের আলো সুন্দর, অরুণ কিরণ সুন্দর, বনানী, ঝর্ণা, তটিনী, সাগর, সমীরণ সব সুন্দর মনে হয়। কিন্তু আমরা কবির কাছ থেকে ধ্যান সুন্দর পেলাম, জ্যোতিকে সুন্দর হিসেবে দেখলাম। আমরা কবির কাছ থেকে পেলাম যে সৃষ্টি সুন্দর, শৃঙ্খল সুন্দর কবির চোখে, কবির কলমে, কবির ভাবনায়। এইসব নানান সুন্দরকে আমরা একটা মালায় গাঁথতে চাইছি। কতটা পারছি জানি না, কিন্তু চেষ্টা করছি সেই কবির নানান সুন্দরকে বুনে বুনে একটা মালা তৈরি করতে। এবারের এই পর্বে আমরা যেমন শুনলাম, তোমারই আখির মতো আকাশের দুটি তারা, সে কি তুমি, সে কি তুমি, সেই অন্বেষণ, সেই গমনের কথা তার অনেক লেখায়, অনেক গানে, অনেক কিছুতে। আর একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি, আপনাদের দুজনকেই নমস্কার এবং স্বাগত।
1: নমস্কার।
0: এবারে কি শুনতে চাইব বাঁধনবাবু, আপনি একটু বলুন যে আমরা কবির কোন দিকটাকে এবারে একটু ছুঁয়ে যেতে চাইব।
2: আসলে আমরা তো কবির যে মূল জায়গাটা, অর্থাৎ সৌন্দর্য কাতর যে কবি, তাকে নিয়ে তো আমরা পড়ে রয়েছি। সুতরাং তার সম্বন্ধে খালি গানে যা বলেছেন তার মধ্যে অনুপ্রবেশ করি বরং।
0: বেশ, করুন।

0: সেটা আরো ভালো লাগবে। আমরা জানি অত্যন্ত পরিচিত, আমাদের সকলের প্রিয় সেই সৌন্দর্যের আবাহন যে গানটিতে, অলনা সেটি গিয়ে শুনুন।
1: এই গানে একটা বেশ মজা, আমি সম্ভবত অনুমান করতে পারছি যে বাদুনবাবু আপনি কোন গানের কথা বলছেন, যে যখন আমরা চেতনে আছি তখন যেমন আমরা সৌন্দর্যকে দেখছি, ভাবছি, অন্বেষণ করছি, কবি কবির মতন করে ভাবছেন, কিন্তু

ঠিক তাই, এই যে গমনাগমন একদম সুপ্রযুক্ত শব্দ এটাই, যে যখন আমি পুরোমাত্রায় সচেতন নই, আমি ঘুমের ঘোরে, তখনও সুন্দর আমার কাছে ধরা দিচ্ছেন।

0: গান শুনতে শুনতে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আপনার দিকে, শুনছিলাম এবং দেখছিলাম, আর মনে হচ্ছিল আপনারও কি চেতনায় নজরুল এমন ঘুমোঘরেই এলেন নাকি সচেতন ভাবে এলেন? নজরুল সঙ্গীতকেই কেন আপনি আশ্রয় করলেন?
1: হ্যাঁ, আসলে ছোটবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীতই শিখতাম। হঠাৎ একটা সময় এসে আমার মনে হলো কাজী নজরুলের কিছু গান শুনতে গিয়ে যে এত বৈচিত্র্য গানের মধ্যে, তার গানের মধ্যে আমি যেমন কাব্য সঙ্গীত পাচ্ছি, তেমনি রাগ অঙ্গের গান আছে, তেমনি লোক গান পাচ্ছি, তেমনি কীর্তন পাচ্ছি, গজল পাচ্ছি, ভক্তি সঙ্গীত পাচ্ছি, ভজন পাচ্ছি, আমি কি পাচ্ছি না। এবং তখন আমার প্রথমে সুরের দিকটা বেশি টানত, যে এত সৌন্দর্যের সুরের সৌন্দর্য, তার বৈচিত্র্যময়তা। কিন্তু ধীরে ধীরে গান যখন পড়তে শুরু করলাম, দেখলাম যে শুধু সুরের বৈচিত্র্য নয়, তার গানের রচনার মধ্যে তার কাব্যের যে বৈচিত্র্য, সেটাও আমাকে ভীষণভাবে আশ্চর্য করলো এবং আকর্ষণ করলো। মূলত এই সুরের বৈচিত্র্যময়তার টানেই আমার মনে হলো শুধু ওনার গানই গাই, ভীষণ ভালো লাগতে শুরু করলো আর কি।
0: আমি যদি বাদনবাবু আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসি যে কবির গানের কাব্যময়তা বা কাব্যিক দিক, আর তার পাশাপাশি তার যে সুরারোপ, এই দুয়ের মধ্যে আপনি কাউকে কি এগিয়ে রাখবেন?
2: না না, আসলে আমরা ভুলে যাই নজরুল যে গানগুলো রচনা করেছেন তার যে সুরারোপ করেছেন, এটা কিন্তু তার প্রথাগত শিক্ষা ছিল না, তা নয়। তিনি দীর্ঘকাল আমাদের মুর্শিদাবাদে কাজী মালিক সাহেবের কাছে গান শিখেছেন, তিনি নিজামুদ্দিন খাঁর কাছে নারায়ণে গান শিখেছেন দীর্ঘকাল, তিনি বদল খাঁর কাছে কিছুকাল গান শিখেছিলেন। নজরুলের শিক্ষা লাভের বিস্তার কতখানি তার স্মৃতিও শ্রুতি পড়লেই বোঝা যায়। সুতরাং তিনি যেটা করবেন এটা আশ্চর্য হবার মতো কিছু নেই, এটা তার প্রতিভার অর্জন, এই যে তার সাফল্য।
0: এবং এই যে তিনি অর্জন করলেন, বিভিন্ন গুরুদের কাছ থেকে তিনি সঙ্গীত শিক্ষা করলেন, এবং তার ভেতরের যে কাব্যময়তা, সেই কাব্যময়তাকে তিনি মিশিয়ে দিলেন, দুই যেন একেবারে একই সঙ্গে পথ চলতে থাকলো। যখন তিনি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করছেন, তখনও কোথাও এখান থেকে বিচ্যুত হলেন না, তাই না?
2: কারণটা হচ্ছে এত অভিজ্ঞতা তো কারো ছিল না, সমকালীন কোনো গীতিকারের এত নানা

0: গান উনি তো সেই বিখ্যাত যে মারফুনাথ গ্রাম থেকে শুরু করে সমস্ত রকম যে গ্রন্থ আদি গ্রন্থ সঙ্গীতের তার সম্বন্ধে তো অবহিত ছিলেন, এটা ভুলে যাই কেন আমরা?
1: ঠিক তাই,
0: অথচ মাত্র তো 22 বছরের মধ্যে গান শিক্ষা করেছেন কতদিন, তার মধ্যে 1 বছর জেল খাটা, তার মধ্যে 1 বছর জীবনে নানা রকম ওলট পালট, ভাবলে অবাক লাগে।
1: এই জেল খাটা প্রসঙ্গে আমার একটু ছোট্ট করে বলতে ইচ্ছে করলো, কবি এক জায়গায় লিখছেন যে তাকে ঘিরে যুব সমাজের মধ্যে যে একটা প্রচন্ড উন্মাদনা একটা আলোড়ন তৈরি হলো তার একটা বড় কারণ হিসেবে তিনি বলছেন যে তিনি প্রথম কবি বা সাহিত্যিক মহলের একজন যিনি জেল খাটলেন।
0: জেলে গিয়েও তো পাগলামি করেছেন, ওখানে গিয়েও গান লিখছেন, ওখানে গিয়েও গানের সুর দিচ্ছেন, ওখানে গিয়েও বিদ্রোহ করছেন, ওখানে গিয়ে জেলার ঠাস্টানের এগেনস্টে সমস্ত দলবল নিয়ে প্রতিবাদ করছেন।
1: এই জায়গাটাতেই কবি এক জায়গায় লিখছেন যে গান লিখি ও সুর দিই যখন, তখন অজস্র অর্থ যশ সম্মান অভিনন্দন ফুল মালা বাংলার ছেলে মেয়েদের ভালোবাসা পেতে লাগলাম, তখন আমার বয়স 25-26 মাত্র। এই সম্মান পাওয়ার কারণ সাহিত্যিক ও কবিদের মধ্যে আমি প্রথম জেলে যাই, জেলে গিয়ে 40 দিন অনশনব্রত পালন করি রাজবন্দীদের ওপর অত্যাচারের জন্য, এবং এই অপরাধে আমাকে জেলের নানা রকম শৃঙ্খল বন্ধন এবং লাঞ্ছনাও সহ্য করতে হয়। এবং এই প্রসঙ্গে উনি আরো একটা সুন্দরের কথা বলছেন, এটা আমি বলার লোভ সামলাতে পারছি না, যখন তিনি বলছেন যে এই সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমায় উৎসর্গ করেন, তারই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা অনশন ক্লেশ সব ভুলে যাই। আমার মতো নগণ্য তরুণ কবিতা লেখককে কেন তিনি এত অনুগ্রহ ও আনন্দ দিয়েছিলেন তিনিই জানেন, আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, তিনিও বলেননি। আজ এই প্রথম মনে হলো তার দক্ষিণ হস্ত দিয়ে আমার সুন্দরের আশীর্বাদ এসেছিল জেলের যন্ত্রণা ক্লেশ দূর করতে। এই যে এখানে বিশ্বকবি তাকে যে উৎসর্গ করছেন তার জন্য বসন্ত নাটক, সেটা তার কাছে মনে হচ্ছে এক আশীর্বাদ, এবং এও সুন্দর আশীর্বাদকেও তিনি সুন্দর দেখছেন।
0: না না, মনে রাখতে হবে বসন্ত কৃষ্ণ নাটক উৎসর্গ করেছেন, উপহার দেননি। যার জন্য জেলার যখন জিজ্ঞেস করলেন যে কে দিয়েছে এই বই তোমাকে, কে সেই সাচ ইম্পর্টেন্ট পার্সন, তখন বললেন আমাদের ন্যাশনাল পোয়েট। তাহলে ইজ সাচ এন ইম্পর্টেন্ট পার্সন, নজরুলকে দেখিয়ে বলছে ওকে তোমাদের ন্যাশনাল পোয়েট কবিতা উৎসর্গ করেছেন। গোরা যখন রিলিজ করলো গোরা ছবিটা, তার মিউজিক ডিরেক্টর ছিলেন, তো সবাই গিয়ে বললেন আপনি ওকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন, না এই ছবিতে আপনার গান ব্যবহার হয়েছে, কিন্তু নজরুল নিজের একটা গান ব্যবহার করেছে, উৎসাহ এলো চুপি চুপি, ওর গান ব্যবহার হবে কেন? তখন রবীন্দ্রনাথের একটা আশ্চর্য উক্তি ছিল, দেখো আমার মনে হয় তোমরা ওর লেখা ভালো করে পড়নি, পড়লেও বুঝতে পারনি, আজ যদি আমার ওর মতো বয়স থাকতো আমার হাত দিয়ে ওই কবিতাই বেরোতো, কেননা যুগের সঙ্গে সঙ্গে সমকালের কথা যে ব্যক্ত করে সেই হচ্ছে যুগান্তের কবি নজরুলও তাই।
1: যুগান্তেরই কবি তিনি, তাই তো তিনি প্রকৃতির সঙ্গে আমাদের জীবনকে এমনভাবে মিলিয়েছেন মিশিয়েছেন, প্রকৃতির বর্ণনা করছেন এবং সেই প্রকৃতির বর্ণনা এসে মিলে যাচ্ছে বিরহ সুন্দরের ভাবনায়।
2: তার গানে সব ধরনের অঙ্গই আছে, এটা একটি তেমনি অঙ্গ, সেটা হলো কীর্তন অঙ্গের গান। অনেক কীর্তন অঙ্গের গান উনি রচনা করেছেন, এখানে সেই গানে আবার সৌন্দর্যের ব্যাপারটাও আছে, আমি একটুখানি শোনাই।

মনে হচ্ছে আরো শুনি আরো শুনি। এই যে প্রকৃতি থেকে বিভিন্ন উপাদানকে নিয়ে তিনি কিভাবে বিরহের ব্যঞ্জনা তৈরি করছেন, এই গানের বাণী রূপে আমাদের সেইটা খুব বেশি করে লক্ষ্য করি আমরা। আবার এই যে আমরা বলছি তার জীবনের বিভিন্ন পর্বে, বিভিন্ন মুহূর্তকে, বিভিন্ন সময়কালকে, বিভিন্ন পর্বকে তিনি সুন্দর ভাবছেন, তার জীবনে প্রলয়কেও তিনি সুন্দর ভাবছেন। এবং এই প্রলয়ের রূপটাকে তিনি বর্ণনা করছেন যে যখন তার প্রথম পুত্র সন্তান সামান্য বয়সে তিনি চলে গেলেন, তখন তার মনে হলো যে ওই নিষ্পাপ মুখ, ওই সরল হাসি, ওই মায়ার বাঁধন ছিন্ন হয়ে গেল, কেন এমনটা হয়, কেন প্রকৃতি এমন করে। তখন তার মধ্যে একটা প্রলয়ের ভাব তৈরি হলো, একটা সংহারের ভাব তৈরি হলো, এবং পরবর্তীকালে তিনি ওই প্রলয়কেও সুন্দর হিসেবেই দেখলেন, এবং সেই প্রলয়ের সুন্দরকেও কিন্তু আমরা তার গানের মধ্যে পেলাম।

0: একটা গানের কথা আমার মনে পড়ছে, সেই গায়িকার নাম ছিল দীপ্তির, নজরুলের কাছে তার ভাই নিয়ে এসছেন সুনীল বসু। তিনি নজরুলকে বললেন যে এরকম আমার বোন খুব ভালো গায়, আপনি একটু দেখুন। নজরুল তার গান শুনে মুগ্ধ হয়ে বললেন ঠিক আছে এই দুটো গান তুমি গাইবে, এবং সেই দুটো গান উনি বললেন এই দিন এসো। তারপরে হলো দেখো খুব অসুস্থ হয়ে পড়লেন দীপ্তি বসু, এবং ফার্স্ট রেকর্ডিং যেটা স্যাম্পল সেইটা করেছিলেন, কিন্তু তারপরে তিনি মারা যান। ফলে তার দাদা সেই গানটা আর বার করতে দেননি, নজরুল কাছে হাত জোর করে বললেন আমার স্মৃতিতে থাকতে দিন আপনার এই গান, কিন্তু গানটা বেঁচে আছে যেহেতু পরে অন্য কাউকে দিয়ে গাইছিলেন। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা বসে আছি, এই আকাশবাণী হচ্ছে তার পূর্ণ তীর্থক্ষেত্র। অনেকেই জানেন না যে আকাশবাণীতে মাত্র 4 বছরের মধ্যে 119টা প্রোগ্রাম করেছিল।
1: আচ্ছা,
0: ভাবতে পারেন হারামনির মতো রাগ রাগিনী ওইরকম প্রোগ্রাম কেউ করেন, আজও রয়েছে সেগুলো, এই কারণে বেঁচে আছে। জানি না হয়তো আগামী দিনও মানুষ সেগুলো গাইবেন। এই হচ্ছে গাইছেন নজরুল। আপনি পরের গান চলে যান।
2: তার একটা গজলাঙ্গের গান, সেখানেও সৌন্দর্যের বর্ণনা।

0: আমার এই মহান কবিকে, এই সৃষ্টিশীল মানুষকে বোধহয় প্রণাম করবার জন্যে তার রচনা থেকেই আমি আমার পুষ্পার্ঘ্য নিবেদন করতে চাই। একটা চিঠিতে তিনি লিখছেন তার প্রেমিকার সম্পর্কে লিখতে গিয়ে, আমরা ভাবতে পারি না, তিনি বলছেন, বলো বন্ধু, আমার সকল হৃদয় মন তারই স্তব গানে মুখরিত হয়ে উঠেছে, আমার চোখে মুখে তারই জ্যোতি, সুন্দরের জ্যোতি উঠে উঠেছে, পবিত্র শান্ত মাধুরীতে আমার বুক কানায় কানায় ভরে উঠেছে। দোল পূর্ণিমার রাতে বুড়িগঙ্গায় যেমন করে জোয়ার এসেছিল, তেমনি করে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় ক্ষমা করেছে, আমার সকল দীনতা সকল অত্যাচার ভুলে আমাকে আমারও ঊর্ধ্বে এসে দেখতে পেয়েছে। যেন জানতে পাই ভুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে।
1: আমরা এই যে কবির লেখায় পেলাম না, যে আমার সুন্দর প্রথম এলেন ছোট গল্প হয়ে, তারপর এলেন কবিতা হয়ে, তারপর এলেন গান সুর ছন্দ আর ভাব হয়ে, আবার তারপরেই তিনি বলছেন এ লেখা আমার নয়, এ লেখা আমারই সুন্দরের, আমার আত্মা বিজড়িত আমার পরমাত্মীয়ের। অর্থাৎ সুন্দরকে কখন তিনি যেন তার জীবন দেবতা করে ফেলেছেন। সুন্দর তার জীবন দেবতা, আসলে তিনি যে সুন্দরের অভিসারে চললেন আজীবন, সে আসলে তার জীবন দেবতা, তিনি আসলে রয়েছেন তার একেবারে অন্তরের অন্তঃস্থলে। আবার পাশাপাশি তিনি কবি হন, স্রষ্টা হন, যাই হন, তিনি তিনিও তো মানুষ, জীবনে কিছু ভুল তো থাকবেই, সেই ভুলকেও তিনি বলছেন,
0: ভুলকে বেদনার সুন্দর হিসেবে তিনি বর্ণনা করেছেন।
1: ঠিক তাই, ভুলও তার কাছে সুন্দর। এমন করে কজন আমরা ভাবতে পারছি যে জীবনে একটা ভুল করলে তার পরবর্তী কতগুলো বছর আমরা শুধু সেই ভুলের অনুশোচনায় কাটিয়ে দিই, আর কবি বলছেন তার সেই ভুলও সুন্দর, সেই ভুল থেকেও সৃষ্টি হচ্ছে আরো এক নতুন সাহিত্য।
0: তারই বন্দনা গান গেয়ে গেছেন আজীবন।
2: সেই সুন্দর ভুলকেই উনি রাখতে চেয়েছেন, ভুলের ওপর আবার নতুন সত্য, নতুন শিব, নতুন সুন্দর তৈরি হবে।

0: ভোলাবে তৃষ্ণা সেই মায়া ছল, তাহারি আশায় আজও বাঁচি হায় মরুভূমে ধাই অনুক্ষণ। মরিচিকার ভুলকে উনি জীবনে রাখতে চেয়েছেন এই সুন্দর ভুল করে, কি অসাধারণ, ভাবা যায় না।
1: হ্যাঁ, বলছেন প্রভাত ভাবিয়া কাকে জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখি গান গায়, তেমনি পরাণ গিয়ে যাক গান হোক সে অকাল জাগরণ। ঠিক তাই, মানে এমন কথা শিহুরিতে না হয়ে কোনো উপায় নেই। আমরা অনুষ্ঠানের শেষের কাছাকাছি চলে এসেছি, সব কটি মুক্ত হয়তো নিয়ে আমরা এই মালা গেঁথে উঠতে পারলাম না, কিছু মুক্ত পড়ে রইল, তাও একটা মালা গাথার আমরা চেষ্টা করলাম। এবং সেই মালা গাথার একেবারে শেষ প্রান্তে এসে মনে হচ্ছে যে এই যে অন্বেষণ, পথ চলা, তার অভিসার, তারপরেও কোনো কোনো মুহূর্তে তিনি তো ভাবছেন যে হ্যাঁ তাকে পেলাম।
2: নিজেই তো বলছেন, যদি কোনোদিন একা পথে চলতে গিয়ে দেখো ঝরা বকুলের কটি ফুল পড়ে আছে, হাতে তুলে বলো বন্ধু এই তো আমি তোমাকে পেয়েছি।
1: ঠিক ঠিক ঠিক তাই।
2: আবার যায় একজন প্রেমিক, তিনি বলছেন আমি রিক্ত শূন্য, কিন্তু যদি ঝরা ফুল দেখতে পাও তাকে তুলে নিও হাতে, হাতে তুলে বলো বন্ধু এই তো আমি তোমাকে পেয়েছি।
1: সত্যি এই আমাদের গর্ব, এই আমাদের যে বিরাট এক প্রাপ্তি যে তাকে আমরা পেয়েছিলাম, আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার সুন্দর, তাকে তিনি আরও সুন্দর করেছেন, আরও মণি মাণিক্য খচিত করেছেন। আমরা শেষ করব তারই এমনই এক অনুভবের, সুন্দরের সন্ধান এবং তার অনুভবের গানে।

0: শুনলেন বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুলের দ্বিতীয় তথা শেষ পর্ব। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলির প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।

এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে। প্রথম শিল্পী অন্তরানন্দী এবং সুতীর্থ চক্রবর্তী।

ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে। এবারের শিল্পী জয়তী চক্রবর্তী।

শুনলেন বাংলা ছায়াছবির গান, ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনলেন নজরুল গীতি, শিল্পী সুধা বিশ্বাস। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল বর্ধমান পুরুলিয়া বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন পুরাতনী শিল্পী তানিয়া দাম।

শুনলেন পুরাতনে শিল্পী তানিয়া দাম। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার

রাগ কৌশিকানারা এবং পরে মিশ্র ভৈরবী ধুন। শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন প্রথমে সেতারে রাগ কৌশিকানারা, পরে মিশ্র ভৈরবী ধুন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন 27 মে 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায়। শুনবেন সুভাষিত বিপিন চন্দ্রপালের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05। আজকের চাষবাস 6:30। গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার, এ বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। আপনার স্বাস্থ্য 6:40।

খাবার টেবিলে বিষ, এ বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল। এদিন প্রথম পর্ব, প্রাত্যহে কি 6:45 উপস্থাপনায় সম্মান দাস এবং হৈমন্তী দে, রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জানা অজানা 8:00 বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে বলবেন সুব্রত বসু। এদিন দ্বিতীয় পর্ব, নজরুলগীতি 8:05 শিল্পী মদন মান্না, বাংলা কথিকা 8:20 আমার বাবা নরেন্দ্র দেব বলছেন নবনীতা দেবসেন, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন খেয়াল শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, গানে গানে 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, জেলার চিঠি 9:25 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 ছুটির ঘণ্টা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিক কারফার সাক্ষাৎকার শুনবেন এদিন, 11:00 যুববাণীর অনুষ্ঠান, বলতে চাই উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও ব্রতদীপ মুখোপাধ্যায়, দুপুর 12:00 শুনবেন গিটার শিল্পী প্রভা দাস, 12:15 লোকগীতি শিল্পী সম্বরণ চক্রবর্তী, 12:35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রী ভবন, বাল্য বিবাহ মুক্ত ভারত এ বিষয়ে আলোচনায় ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায় ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান, মহিলা মহল 1:50 উপস্থাপনায় সোমা সাহা, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2:05 আধুনিক গান 2:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক, বিদ্যার্থীদের জন্য 5:30 2026 মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার, সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি পুলিন চন্দ্র মান্ডি, সঙ্গে সহশিল্পীবৃন্দ, সাঁওতালি অনুষ্ঠান 6:15 অতিথি মনোরঞ্জন মুর্মুর সাক্ষাৎকার শুনবেন এই দিন, কৃষি কথার আসর 6:40 কাজী নজরুলের পল্লী ভাবনা এ বিষয়ে আলোচনায় সোনালি কাজী, সায়নী মতিলাল বনানী চট্টোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। পরে অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প নিয়ে আলোচনায় ডক্টর বিশ্বজিৎ পাণ্ডা, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ এ বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী দেব কুমার দে। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, অনুরোধের আসর 9:45 বাংলা ছায়াছবির গান, 10:00 10:30 নজরুলগীতি শিল্পী মদন মান্না, 10:55 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উলহান্স কোসনাবকর, রবীন্দ্রসঙ্গীত 6:25 শিল্পী সুদীপ্ত গায়েন, রামচরিত মানুষ 6:35 এদিন পর্ব 123, ভজন 6:45 শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, 8:30 গিটার শিল্পী প্রভাত দাস, 8:50 লোকগীতি শিল্পী সংবরণ চক্রবর্তী, রাজধারা 9:10 উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান।

উপস্থাপনায় সুফিয়া সেরেন, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 12টায় সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ্র, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মাসি শিল্পী দেবকুমার দে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়েন। উর্বশী উপস্থাপনায় চয়নিকা দত্ত 5:20। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় চয়নিকা দত্ত। 6:30 গুলকুলশান, 6:10 লোকগীতি শিল্পী সংবরণ চক্রবর্তী, 7:30 দর্পণ উপস্থাপনায় চয়নিকা দত্ত। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ী, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 27 মে 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ কখনো কখনো মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35°C এবং 29°C-এর কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6°C, স্বাভাবিকের থেকে 0.5° বেশি। সর্বনিম্ন 29.9°C, স্বাভাবিকের থেকে 2.7° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে 27 মে 2026 পর্যন্ত তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। সঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া, কখনো কখনো তা বেড়ে 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের 28 এবং 29 মে 2026 সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:19 হয়ে 13 সেকেন্ড। জয় হিন্দ।